0: অগ্রাধিকার দেওয়া উত্তম। আদব একটি মহামূল্যবান সম্পদ। আজকের সমাজের যত বিপর্যয় সৃষ্টি হচ্ছে আদব এবং নৈতিকতার অভাবের কারণে। আমাদেরকে পথ চলার সময় অত্যন্ত বিনয়ের সাথে আদব রক্ষা করে সর্বক্ষেত্রে চলার জন্য সচেষ্ট হতে হবে। নিজের পরিবার এবং নিজের সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দিয়ে গড়ে তোলা আমাদের সকলেরই ইমানি দায়িত্ব। মহান আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে এলেম ও আদব শিক্ষা দিয়েছেন, সে আদব অনুসরণ করে আমরা যেন চলতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল রাস্তায় চলাচলের আদব। বললেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারি। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমার আপনার আপনাদের সকলের, আমাদের প্রতিদিনের কাজ হোক দেশের উন্নয়নের জন্য। দেশের উন্নয়ন আমাদের সকলের উন্নয়ন। প্রিয় শ্রোতা, শুনবেন দেশের গান। শিল্পী অ্যান্ড্রু কিশোর, গানটির গীতিকার সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এ এইচ এম রফিক।

0: চন্দ্রকিশোরের কণ্ঠে শুনলেন দেশের গান
1: বাংলাদেশ বেতার। আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।
0: আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে ভোর ৫টা ২৭ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, FM ৯০ মেগাহার্টজ, FM ১০৬ মেগাহার্টজ ও FM ১০২ মেগাহার্টজে।

0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান সকাল 8:15, সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি সকাল 9:05, ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ সকাল 10:05, ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:20, পবিত্র কোরআনে ইসলামের বিধি বিধান সংক্রান্ত আয়াত সমূহে বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন বেলা 2:20। এই সপ্তাহে নাটক নাক কন্যা গোলমানো শুনবেন বেলা 3:05, রচনা আশুর আহমেদ, প্রযোজনা জালাল উদ্দিন রুমি। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35, কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা রাত 10:00।
1: এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92.5 সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106.6 বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90.5 সকাল 6:00 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, আয়োজন মনে এখন শুনবেন ভোরের গান, শিল্পী মনিকা দেবনাথ কথা, গানে কথা সাজিয়েছেন পান্না লাল দত্ত, সুরারোপ করেছেন উজ্জ্বল সিনহা।

0: মানুষের কথায় উজ্জ্বল সিনহা সুরে ভোরের গানটি শুনলেন মনিকা দেবনাথ কথার কণ্ঠে।
1: গাহি সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী খালিদ হোসেন।

দুখানি নজরুল সঙ্গীত শুনলেন খালিদ হোসেনের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী লিলি ইসলাম, শিল্পী কণ্ঠে প্রথম গান, তুমি কেমন করে গান করো হে গুণী।

প্রিয় শ্রোতা, লিলি ইসলামের কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী কণ্ঠে এবারে গান "এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি"।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন লিলি ইসলাম।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বেশি করে গাছ লাগাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কৃষি সমাচার। লটকন আমাদের দেশের একটি জনপ্রিয় ও পুষ্টিকর ফল। বর্ষাকাল এলেই শহরের ফলের দোকানগুলোতে এই ফলের পসরা বসে। থরে থরে সাজানো থাকে গোলাকার এই ফলের ঝাঁপি। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এই ফলের চাষ হয়, তবে নরসিংদী, সিলেট, গাজীপুর, নেত্রকোনা ও ময়মনসিংহে বেশি চাষ হয়। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা লটকনের পুষ্টি ও ভেষজ গুণ সম্পর্কে সাক্ষাৎকারমূলক আলোচনা শুনব।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমাদের দেশে নানা ধরনের ফল পাওয়া যায়, তার মধ্যে বেশ কিছু ফল ভিটামিন সি সমৃদ্ধ। এর মধ্যে অন্যতম একটি ফল হচ্ছে লটকন, আর এই ফলটার পুষ্টিগুণ ও ভেষজ গুণ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকের আয়োজনে কথা বলার জন্য আমাদের সাথে আছেন সৈয়দা লিয়াকত, পুষ্টিবিদ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনার কাছে একেবারেই শুরুতে জানতে চাই এই যে লটকন ফল, এর পুষ্টিগুণ সম্পর্কে।
2: আসলে লটকন খুব অল্প সময়ের একটা কিন্তু ফল, বর্ষাকালে পাওয়া যায়, এখন পাওয়া যাচ্ছে। আসলে লটকন পুষ্টিগুণে ভরপুর, যেটা হচ্ছে লটকন যদি খুব রোদে যদি একটু বেশি ভালোভাবে থাকে এবং একটু পরিপক্ক হয়, তাহলে কিন্তু লটকন ফলটা খেতে বেশ মিষ্টি হয়, আর নাহলে টক মিষ্টি একটা ফল। এই ফলটা আসলে অনেক উপকারী, যেটা হচ্ছে যে ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। এতে B1 আছে, B2 আছে, তারপর হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আছে। এটা আসলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল, যা শরীরের জন্য খুবই উপকারী। আর এক কথায় বলতে গেলে ফলমূলকে আমরা রোগ প্রতিরোধকারী খাবার বলে থাকি, যেটা ইমিউনিটিকে বুস্ট আপ করে। সেই ক্ষেত্রে লটকন আসলে চমৎকারভাবে ইমিউনিটিটাকে ঠিক রাখার জন্য কিন্তু কাজ করে এবং আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে।
1: আপনি বলছিলেন যে লটকন আমাদের স্বাস্থ্যগত দিক থেকে অনেক উপকারী,
2: অনেক উপকারী।
1: এইটাই একটু জানতে চাইবো এখন যে লটকনের স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে একটু জানি।
2: আমরা যে ফলটা খাই, আসলে লটকনের সময় আসলো, আমি এক দুই দিন লটকন ফলটা খেলাম, তাহলেই যে আমি স্বাস্থ্যগত উপকার পেয়ে যাব তা কিন্তু নয়। তবে হ্যাঁ, তাৎক্ষণিকভাবে কিন্তু আমার কিছু ভিটামিন সি চাহিদা কিন্তু সে পূরণ করছে। যেমন এতে বলা হয় যে যেহেতু ভিটামিন সি রয়েছে, ভিটামিন সি হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট, আমরা যেটা বলি, রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে চমৎকারভাবে কাজ করে। আর ভিটামিন সি স্কার্ভি যে হয়, সেটা থেকেও কিন্তু আমাদের প্রতিরোধে সাহায্য করে। তারপর হচ্ছে B1, B2 রয়েছে, সেটা আমাদের মুখে যদি ঘা হয় দুই পাশে, রিবোফ্লাভিনের অভাবে হয়, এটা যদি আমরা লটকন ফলটা আমরা খেয়ে থাকি, তাহলে কিন্তু দেখা যায় যে মুখের দুই পাশে যাদের ঘা হওয়ার প্রবণতা থাকে, তারা কিন্তু এই রোগটা থেকে সহজেই কিন্তু পরিত্রাণ পেতে পারে। আরেকটি ব্যাপার হলো যে লটকন যদি নিয়মিত খাওয়া যায়, যে বর্ষার মৌসুমটাতে পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু বর্ষার সময় কিন্তু দেখা যায় যে অনেক সময় চর্মরোগের প্রবণতা কিন্তু থাকে, এবং লটকনটা যদি এই সময় গ্রহণ করা হয়, তাহলে কিন্তু এই যে চর্মরোগ হওয়ার আশঙ্কাটাও কিন্তু এই ক্ষেত্রে কমে যায়। আসলে খুব সুন্দরভাবে যদি বলি, প্রকৃতিতে আমাদের আল্লাহ পাক এমন ভাবে ফলগুলি দিয়েছেন, আসলে যে ঋতুতে যেটা দরকার সেটাই কিন্তু আমরা ফলগুলি পাই। আমরা যদি এই ফলগুলি খেয়ে থাকি, বিশেষ করে লটকনের কথাই যদি বলি, তাহলে কিন্তু এই ফলগুলি যদি আমরা খাই, যাদের একটু বমি ভাব রয়েছে অথবা দেখা গেল যে ওজন তারা কমাতে চায়, এই সময় কিন্তু একটু বেশি করে যদি এই ফলগুলি তারা খায়, যেমন পটাশিয়াম রয়েছে এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও কিন্তু এই ফলটা কিন্তু চমৎকার ভাবে কাজ করে। আসলে লটকনের উপকারিতা বলে শেষ করা যাবে না, তবে আমি যেটা বলি যে সবসময় আসলে মৌসুম অনুযায়ী কিছু ফল খাওয়া উচিত, যে কোনো ফলই হোক, আসলে আপনাকে প্রতিদিনই কিছু পরিমাণে ফল কিন্তু গ্রহণ করতে হবে আপনার স্বাস্থ্য অনুযায়ী।
1: আচ্ছা, একেবারেই তাই। আপনি কিছু উপকারিতার কথা বলছিলেন, সেখানে যে এই যে স্বাস্থ্যগত উপকার পাওয়া যায়, পাশাপাশি তো কিছু ভেষজ উপকারও রয়েছে এই লটকনের মধ্যে, সেগুলো একটু জানতে চাই।
2: হ্যাঁ, যে লটকন যদি খাওয়া হয়, তাহলে কিন্তু কোলন যে ক্যান্সার আমাদের রয়েছে সেটা কিন্তু ঝুঁকি কমে। এক কথায় আমি বলবো যে ফলে কিন্তু আশ রয়েছে, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু সাহায্য করে। আপনার গার্ডসটা, অর্থাৎ আপনার যদি পরিপাকতন্ত্রটা ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি বিভিন্ন রকম রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। আর বলা হয় যে ডায়রিয়া দূর করতেও কিন্তু লটকন গাছের পাতার যে গুঁড়া সেটাও চমৎকারভাবে কাজ করে, দাঁতের নানা সমস্যা প্রতিরোধে সাহায্য করে এবং মুখের স্বাদ বৃদ্ধি এবং হজমেও কিন্তু লটকন সাহায্য করে।
1: আপনাকে অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য।
0: আমাদের দেশে বিভিন্ন ধরনের ফল চাষ হয়, এর মধ্যে কিছু ফল প্রচলিত আবার কিছু অপ্রচলিত। সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এখন শুনবেন কৃষি বিষয়ক একটি গান। গানটির শিল্পী লায়লা শারমিন লাবণ্য, গীতিকার হেলাল উদ্দিন আহমেদ এবং সুর করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

0: জীবন জীবিকা ও কৃষি এই তিনটি ওতপ্রোতভাবে জড়িত। কৃষি তৈরি করে দিচ্ছে জীবিকার সুযোগ আর জীবিকা বদলাচ্ছে জীবন। তাই কৃষি ও কৃষিজীবী ভাই বোনদের সাধুবাদ জানিয়ে শেষ করছি আজকের কৃষি সমাচার।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা ছিলেন সঞ্জিদা হোসেন, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটি সতর্কীকরণ ঘোষণা। বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি দপ্তরের পদবি ব্যবহার করে ফোনের মাধ্যমে বাংলাদেশ বেতারের সম্মানিত শিল্পী বা শিশু শিল্পীদের অভিভাবকের কাছে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। এরকম ফোন করা সম্পূর্ণ প্রতারণা ও উদ্দেশ্যমূলক। বিজ্ঞপ্তিতে এমন ব্যক্তির কাছে ব্যাংক বা আর্থিক তথ্য প্রদানে বিরত থাকার পাশাপাশি যে কোনো ফোন নম্বর থেকে ফোন করা হয়েছে সেই নম্বর উল্লেখ করে নিকটবর্তী থানায় জিডি করার অনুরোধ জানানো হয়েছে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, এফএম 106 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ, এফএম 90 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে। একটু পরে শুনতে পাবেন সকাল 7টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 16ই শ্রাবণ, 16ই সফর, 31শে জুলাই। বাংলাদেশ বেতার খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। চলতি বছরের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরানের হামলার পর সংহতি প্রকাশ করে বাংলাদেশকে ধন্যবাদ জানাল সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে একসাথে কাজ করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র, আশা প্রকাশ করলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গড়। স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী ও জনমুখী করতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা করার আহ্বান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফয়দা হাসিল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বৈরি আবহাওয়ার কারণে এক মাস পিছিয়ে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে পন মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, জানালেন শিক্ষামন্ত্রী। গুরুত্বপূর্ণ জলপথ সুরক্ষিত করতে সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা বাংলাদেশ ও সৌদি আরব সহ 14টি দেশের। এবং লিটন দাসকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক ঘোষণা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো চালু করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্প কারখানা পুনরায় চালু, বেসরকারি কোন কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই নির্দেশ দেন। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান 2026 সালের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন। এছাড়াও বৈঠকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাত ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শোক সন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। চিঠিতে তিনি অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে ইউএই প্রেসিডেন্ট বলেন, এই সফর দুই বন্ধু প্রতিনিধি দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গড় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গড় বাংলাদেশে তার প্রথম সফর সম্পর্কে ইতিবাচক মতামত তুলে ধরে বলেন, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুদেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী ও জনমুখী করতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। তিনি গতকাল রাজধানীতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দ্য ফার্স্ট হেলথ ক্যাডার ডে 2026 অনুষ্ঠানে একথা বলেন। জনবল ও অবকাঠামোগত সংকটের কারণে সরকারি হাসপাতালগুলিতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতকে কার্যকর করতে সরকার ও চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই পরবর্তী দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জানাচ্ছেন। তিনি গতকাল রাজধানীর ডিএপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস 2026 উপলক্ষে প্রকাশনা মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে কে যেন কোন ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
2: স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসেবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোন একটি লাভজনক প্রকল্পের কোন উদ্যোক্তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনায় জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে।
0: চট্টগ্রামে টানা বন্যা ও জলাবদ্ধতার কারণে এক মাস পেছানো হয়েছে প্রাইম মিনিস্টার্স জাতীয় গোল্ড কাপ প্রতিযোগিতা। আগামী 9 আগস্টের পরিবর্তে সেপ্টেম্বরের 9 অথবা 10 তারিখ আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে এই প্রতিযোগিতার। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আনম এসানুল হক মিলন।
3: এই অনুষ্ঠানটি আমরা শুরু করতে চেয়েছিলাম 9 আগস্ট, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং চট্টগ্রামে বয়ে যাওয়া যে বন্যা, এই পরিস্থিতিকে উত্তরণ পাশাপাশি আমাদের বোর্ডের এক্সাম এখনো চট্টগ্রামে শেষ হয়নি এবং আমাদের প্রস্তুতি খানিকটা পিছিয়ে আছে বলে আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আমরা উদ্বোধনী অনুষ্ঠানটি এক মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি এবং তিনি সম্মতি দিয়েছেন। অর্থাৎ আগস্টের পরিবর্তে আমরা আগামী সেপ্টেম্বর 9 কিংবা 10 তারিখে করতে যাচ্ছি। এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় সকলেই অংশগ্রহণ করবে, একই দিনে একই সময়ে অনুষ্ঠানটি উদ্বোধন হবে এই চট্টগ্রামের স্টেডিয়াম থেকে।
0: এবারে জুলাই 24 গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 31শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তিসহ 9 দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়। কোটা সংস্কারের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলি, নির্যাতন ও গণগ্রেফতারে গভীর উদ্বেগ জানায় জাতিসংঘ মানবাধিকার কমিশন। আরও শুনুন প্রতিবেদনে।
1: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে 2024 সালের 31শে জুলাই বুধবার সারাদেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কিন্তু কর্মসূচিতে বিভিন্ন স্থানে পুলিশ ব্যাপক হামলা চালায়। নির্বিচারে গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। এতে হতাহত হন অসংখ্য মানুষ, আটক করা হয় বহু ছাত্র জনতাকে। এদিন শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শিক্ষক ও আইনজীবীরাও আন্দোলনে যোগ দেন। দুপুরে হাইকোর্ট এলাকায় জড়ো হওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের কয়েকজনকে আটক করা হয়, কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করে প্রায় 3 ঘন্টা ধরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। হাইকোর্টের ভেতরে আইনজীবীরাও স্বৈরাচার সরকারের মানুষ হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মিছিল করেন। এদিকে 1 আগস্ট নতুন কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোজ ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতের স্মৃতিচারণ ও সেসব ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন, ডিজিটাল পোর্ট্রেট তৈরির ঘোষণা দেওয়া হয়। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে রিফাত রশিদ বলেন,
2: আমরা তো প্রতিদিনই একটা স্ট্র্যাটেজি মেইনটেইন করতাম, যে স্ট্র্যাটেজি ছিল আমাদের যে আমরা আগের রাতে কর্মসূচি ঘোষণা করি, পরদিন সারাদিন সেই কর্মসূচি বাস্তবায়ন করে আবার রাতে কর্মসূচি ঘোষণা। সেই জিনিসটা থেকে আমরা বাধাপ্রাপ্ত হয়েছিলাম। ইন্টারনেট ব্ল্যাকআউট থেকে শুরু করে শেখ হাসিনার সেই ফ্যাসিবাদী রিজিম তখন একদম সকালে ব্ল্যাকআউটে ফেলেছিল, অবরোধে ফেলেছিল, 144 এর মাঝে ছিল। সেই জায়গা থেকে আবারও সেন্ট্রাল কমান্ডের মধ্যে দিয়ে মুভমেন্ট যায়, সো এই দিনটা সিগনিফিকেন্ট।
1: আন্দোলন দমনে নির্বিচার গুলি, গণগ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় এদিন গভীর উদ্বেগ জানায় জাতিসংঘ মানবাধিকার কমিশন।

0: নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। দেশে জ্বালানি নিরাপত্তা জোরদারের নতুন সম্ভাবনার বার্তা নিয়ে নোয়াখালীর সেনবাগে শুরু হয়েছে নতুন গ্যাসকূপ খনন কার্যক্রম। উপজেলার বড় চারিগাঁও গ্রামে সুন্দরপুর চার কূপের খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। চলমান গ্যাস সংকটের মধ্যে এই উদ্যোগকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দীর্ঘদিন ধরে অনুসন্ধান কার্যক্রমের প্রস্তুতি শেষে নোয়াখালীর সেনবাগ উপজেলার বড় চারিগাঁও এলাকায় শুরু হয়েছে সুন্দরপুর চার গ্যাসকূপের খনন কাজ। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানিয়েছে, প্রাথমিকভাবে কূপটি প্রায় 1,550 মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। খনন কার্যক্রম শেষ করতে সময় লাগবে প্রায় 45 দিন। এরপর আরো 15 দিন চলবে ড্রিল স্টেম টেস্ট বা DST। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জানা যাবে কূপটিতে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কিনা। প্রাথমিক সম্ভাবনা অনুযায়ী কূপটি থেকে প্রতিদিন অন্তত 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে, যা দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা এবং গৃহস্থালী খাতে গ্যাসের চাহিদা ক্রমেই বাড়ছে। এমন বাস্তবতায় নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও দেশীয় উৎস থেকে জ্বালানি সরবরাহ বৃদ্ধির উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
3: আমাদের এলাকায় সেনবাগে যে গ্যাস পাইছে আমরা এটাতে খুশি।
4: আমাদের একটা ব্যবসা দিয়ে আমাদের এলাকাবাসী যেন গ্যাসটা পায়,
5: জাতীয় গ্রিডে যাওয়া যাওয়া যাবে, বাকিটা যেন আমাদের এই অঞ্চলের মানুষ সন্তুষ্ট থাকে, গ্যাস পায়, এটা আমাদের সংশ্লিষ্ট সদস্য মহোদয়ের মাধ্যমে জানানো হয়েছে।
2: সুন্দরপুর এলাকায় এর আগেও গ্যাসের সম্ভাবনার তথ্য মিলেছিল, সেই ধারাবাহিকতায় নতুন এই কূপ খননকে সম্ভাবনা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বাপেক্স। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশে হজযাত্রীদের বিমান টিকিটের মূল্য আরও 25,000 টাকা কমিয়ে 1,30,000 টাকায় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের ব্যয় কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আরও বিভিন্ন সুবিধা নিশ্চিত করার জন্য আলোচনা চলছে। তিনি গতকাল রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব আয়োজিত 3-দিনব্যাপী জাতীয় হজ ও উমরা ফেয়ার 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। দেশে প্রতি বছর বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদন হলেও এর বীজের বড় অংশ বর্জ্য হিসেবে নষ্ট হয়। এবার সেই বীজ থেকে ঘনীভূত খনিজ সমৃদ্ধ খাদ্য উপাদান তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ইতিমধ্যে প্রযুক্তিটি পেয়েছে সরকারি পেটেন্টও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: কাঁঠালের বীজে আছে নানা ধরনের খনিজ উপাদান, কিন্তু স্বাভাবিক অবস্থায় সেগুলোর ঘনত্ব থাকে খুবই কম। সেই খনিজ আলাদা করে ঘনীভূত করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কাঁঠালের বীজ থেকে প্রাপ্ত এই মিনারেল কনসেন্ট্রেট বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যে ব্যবহার করে অধিক পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদন করা সম্ভব হবে। খনিজের ঘনত্ব বাড়ানো সম্ভব হয়েছে প্রায় 16-17 গুণ। এই প্রযুক্তির উদ্ভাবক ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ফসল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ এমদাদুল হক বাংলাদেশ বেতারকে বলেন,
6: বীজের যে অন্যান্য কম্পোনেন্ট গুলো থাকে মেনলি তো যে কোনো খাদ্যের ভিতরে তামারের প্রোটিন ফ্যাট, এগুলো মেজর ফুড কন্টেন্ট কম্পোনেন্ট, এগুলোকে আমরা আলাদা করে খনিজটাকে শুধু এক্সট্রাক্ট করছি। শুধু তো এক্সট্রাক্ট করা খুব কঠিন ব্যাপার, আমরা সেটা 2% খনিজ থাকে সেখানকে আমরা মানে এক্সট্রাক্ট করার পরে 33% মতো পেয়ে।
2: গবেষকদের মতে এই খনিজ উপাদান রুটি, বিস্কুট, কেক, দই এমনকি আটা বা ময়দার মতো খাদ্য পণ্যে ব্যবহার করে সহজেই পুষ্টিমান বাড়ানো সম্ভব। এতে মানুষের দৈনন্দিন খাদ্যে প্রয়োজনীয় মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি কমতে পারে। একই সঙ্গে কাঁঠালের বীজের মতো অবহেলিত কৃষি উপপণ্যেরও তৈরি হবে নতুন অর্থনৈতিক মূল্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর জি কে এম মোস্তাফিজুর রহমান বাংলাদেশ বেতারকে জানান,
7: কাঁঠালের প্রসেসিং এর মাধ্যমে একটা কাঁঠালের পাউডার তৈরি করতেছে, সেই পাউডারের মধ্যে কাঁঠালের বীজ থেকে

0: এখানে জিঙ্ক এবং অন্য নিউট্রিয়েন্ট, যেটা মাইক্রো নিউট্রিয়েন্ট এনরিচ হবে, বায়ো ফর্টিফাইড বলা হয় এনরিচ নিউট্রিয়েন্ট, অনগোয়িং রিসার্চ। তবে আমরা প্রাথমিক ভাবে প্রমাণ করতে পেরেছি এখানে যে পাউডারটা থাকবে, পাউডারের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক আয়রনের এনরিচ থাকবে, যেটা আমাদের বাচ্চা এবং মেয়ে বিশেষ করে মহিলাদের খাইলে পরে ওই ম্যাল নিউট্রিশনটা কমবে, নিউট্রিশন বাড়বে।
1: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরব এবং আরও ১৩টি দেশ বাব আল মান্দেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি সামুদ্রিক সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরব জানায়, বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে সম্মিলিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটকে একটি কাঠামো হিসেবে গঠন করা হয়েছে। জোটটির অন্যান্য স্বাক্ষরকারী সদস্য দেশগুলোর মধ্যে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমরোস রয়েছে। সৌদি আরবকে এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং জোটটির সদর দপ্তরও সৌদি আরবে স্থাপিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে তার বোর্ড অব পিস একটি চুক্তিতে পৌঁছেছে। ট্রাম্প গতকাল তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন যে, অবশেষে গাজার শাসনভার একটি নতুন ফিলিস্তিনি সরকারের হাতে তুলে দিতে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য তাদের সঙ্গে বোর্ড অব পিস ঘনিষ্ঠভাবে কাজ করবে। তবে এ বিষয়ে হামাস এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করেনি। গাজা যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্প গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতির চুক্তি করেন। ওই চুক্তির আওতায় হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা হচ্ছে। খেলার খবর, ক্রিকেট। লিটন দাসকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে এ দায়িত্ব দেওয়া হয়। লিটন দাস এরই মধ্যে বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি উভয় প্ল্যাটফর্মে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। ফুটবল। উয়েফা এবং এর অধীনস্থ ইউরোপের ৫৫টি সদস্যদের সর্বসম্মতিক্রমে ফিফা বিশ্বকাপ সহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের পক্ষে ভোট দিয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার বাইরের বিনিয়োগকারীদের কাছে মালিকানার একটি অংশ বিক্রি পরিকল্পনার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল অনুষ্ঠিত এক জরুরি সভায় উয়েফার সদস্যরা ৫৫-০ ভোটে বয়কটের পক্ষে মত দেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ২৭ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৪৩ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চলতি বছরের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরানের হামলার পর সংহতি প্রকাশ করে বাংলাদেশকে ধন্যবাদ জানাল সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই ঢাকা সফরে আগ্রহ প্রকাশ প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অংশীদারিত্ব আরো শক্তিশালী করতে একসাথে কাজ করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র, আশা প্রকাশ করলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গড়। স্বাস্থ্যখাতকে আরো শক্তিশালী ও জনমুখী করতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা করার আহ্বান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গুরুত্বপূর্ণ জলপথ সুরক্ষিত করতে সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা বাংলাদেশ ও সৌদি আরব সহ ১৪টি দেশের। এবং লিটন দাসকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক ঘোষণা। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখের ঠিকানা। প্রিয় শ্রোতা, পরিবার পরিকল্পনার মধ্য দিয়ে গড়ে ওঠে সুখী সুন্দর সংসার। স্বামী স্ত্রী মিলেই সংসার পরিচালনার মধ্যেই পাওয়া যায় এক অন্যরকম তৃপ্তি এবং আনন্দ। তারপরও দেখা যায় হয়তো পরিবার পরিকল্পনা সেবায় পুরুষের অংশগ্রহণ একটু পেছনেই পড়ে রয়েছে। আর এসব বিষয়ে আরও একটু পরিষ্কার করার লক্ষ্যে আমাদের আজকের আলোচনার বিষয় পরিবার পরিকল্পনা সেবায় পুরুষের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে করণীয়। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ডক্টর লতিফ মোল্লা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। প্রথমেই পরিবার পরিকল্পনার পুরুষের সংখ্যা আসলে বৃদ্ধি করার জন্য কি করা যায় বলে আপনি মনে করেন?
2: পরিবার পরিকল্পনা অধিদপ্তর আমরা বর্তমানে যে কাজ করছি আমাদের দেশের নিয়ে পরিবার পরিকল্পনা জনসংখ্যা নিয়ন্ত্রণে, তো সেখানে দেখা যাচ্ছে যে পরিবার পরিকল্পনা যে পদ্ধতি গ্রহণের যে অংশগ্রহণ সেখানে পুরুষের অংশগ্রহণ কিন্তু মেয়েদের তুলনায় বেশ কম। যদি আমরা পদ্ধতিগুলো ধরি যে আমাদের পরিবার পরিকল্পনা ক্ষেত্রে আমাদের যে যতগুলো পদ্ধতি যেমন খাবার বই, কন্ডোম, ইঞ্জেকশন, তারপরে কপারটি বা আইওডি, নরপ্লান বা ইমপ্লান্ট, তারপরে লাইগেশন, ভ্যাসেকটমি, এর মধ্যে থেকে কিন্তু শুধুমাত্র কন্ডম এবং যে ভ্যাসেকটমি এই দুইটা হলো শুধু পুরুষের জন্য, বাকি পাঁচটাই কিন্তু মেয়েদের জন্য। যে এখানে কিন্তু মেয়েদের জন্য কিন্তু বেশ অপশন গুলো বেশি যে আর পুরুষের জন্য কিন্তু অপশনও অনেক কম যে শুধুমাত্র কন্ডম এবং ভ্যাসেকটমি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যদি পুরুষের অংশগ্রহণ আমরা বাড়াতে চাই সেক্ষেত্রে আমাদের কতগুলো যে পুরুষের আগ্রহ তৈরি করতে হবে যে, এবং যারা এই যে আমাদের যে কন্ট্রাসেপটিভ গুলো যারা নিয়ে গবেষণা করে তাদেরকে কিন্তু এই পুরুষের জন্য আমাদের যে কন্ট্রাসেপটিভ গুলো তৈরি করতে মানে তাদের মতো করে পুরুষের উপযোগী করে কিন্তু আরো কিছু আইটেম আমাদের তৈরি করতে হবে। যে ইনজেকটেবলস যেরকম আছে এটা মেয়েদের যেরকম আছে ছেলেদের ওরকম থাকতে পারে, তারপরে ইমপ্লান্ট যেরকম আছে মহিলাদের এটা পুরুষের জন্য থাকতে পারে। তাহলে হবে কি, এই ধরনের যদি কিছু আইটেম আমরা ছেলেদের জন্য আকর্ষণীয় কিছু আইটেম আমরা তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু পুরুষের কিন্তু অংশগ্রহণ বাড়বে। আমরা 17 কোটি মানুষের 34 কোটি হাত যদি আমরা একসাথে কাজ করি, সেখানে নারী এবং পুরুষ আমি মনে করি সবাই যদি সমানভাবে অংশগ্রহণ করি প্রত্যেকটা ক্ষেত্রে, সংসার সাজানোর ক্ষেত্রে, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে, আমার ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার ক্ষেত্রে, তাহলেই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেগুলো কিন্তু আমাদের ওই টার্গেট করেই কিন্তু আমাদের এগোতে হবে। সুতরাং আমাদের পুরুষের জন্য কিন্তু আমাদের এই জনসংখ্যা নিয়ন্ত্রণে বা জন্ম নিয়ন্ত্রণে আমাদের আরো বেশি বেশি করে এগোতে হবে।
1: আচ্ছা, এখানে কি মনে করেন যে পুরুষদের জন্য যদি আমরা খুব ভালো করে কিংবা বৈজ্ঞানিক পন্থায় যদি কাউন্সিলিং এর ব্যবস্থাও যদি করা যায়?
2: অবশ্যই কাউন্সিলিং তো লাগবেই, কারণ আমাদের যখনই কোনো নতুন কোনো আইটেম বা নতুন কোনো কনসেপ্টিভ মার্কেটে আসবে তখন সেটার উপরে কিন্তু আমাদের কাজ করতে হবে। কাজ করে করে আমাদের জনগণকে উৎসাহিত করতে বুঝাইতে হবে যেটা তার জন্য ভালো এবং এটা তার জন্য অত্যন্ত সে স্বাচ্ছন্দ্য ফিল করবে, যাতে সেটা গ্রহণ করতে যেন তার মধ্যে কোনো ভয়, তাদের মধ্যে কোনো হেজিটেশন না থাকে, সে যে কোনো দিকে মনে যেন সে নিজেকেই মানে ওটার জন্য প্রস্তুত করে, সে আনন্দের শীতে যেন না কোনো কিছু চাপিয়ে দেখার দেওয়ার কিন্তু বিষয় আমাদের মধ্যে নেই। জনসংখ্যা নিয়ন্ত্রণের বলে যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এটা কিন্তু আমরা কখনোই কাউকে উপর চাপিয়ে দেই না, এটা কিন্তু মোটিভেট করে মোটিভেশনাল ওয়ার্কের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে সুঝিয়েই কিন্তু আমাদের যে বাংলাদেশ আমরা যেখানে আমরা এসেছি আমরা কিন্তু সব বাধ্যতামূলক কারো কারো চাপিয়ে দিয়ে আমরা এখানে আসিনি। সুতরাং আমরা মোটিভেশনের মাধ্যমেই কিন্তু নারী এবং পুরুষ সবাইকে আমি চাচ্ছি যে সবাই সমানভাবে অংশগ্রহণ করুক। আমাদের
1: এই যে নারী পুরুষের কথা বললেন, তো এই নারী পুরুষ আমরা সবাই মিলে কি মনে করেন আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করা দরকার?
2: দেশকে যদি আমরা ভালোবাসি আমরা আমাদের সবচেয়ে বড় কথা হলো দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বড় যে প্রয়োজন সেটা হলো দেশপ্রেম। দেশকে ভালোবাসতে হবে, দেশের উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে। কাজ করতে গেলে কিন্তু আমাদের নারী এবং পুরুষ সবাইকে কিন্তু আমাদের সমানভাবে এগিয়ে আসতে হবে।
1: আচ্ছা, আমরা জানি যে পরিবার পরিকল্পনা অবশ্যই একটি পরিবারের জন্য, পরিবারের স্বাস্থ্য বলি, শিক্ষা বলি, উপার্জন বলি, সবকিছু মিলিয়ে আমাদের গ্রহণ করা দরকার। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে বেশ কিছু সামাজিক আমরা যদি কুসংস্কারের কথা বলি এটা কিন্তু এখনো আমাদের যদি এই দেশের কথা বলি বাংলাদেশের কথা বলি এখনো কিন্তু রয়েছে, এখান থেকে আসলে কিভাবে বের হওয়া দরকার?
2: কিন্তু কিছু কুসংস্কার রয়ে গেছে, যেমন পরিবার পরিকল্পনা যে পদ্ধতিগুলোর মধ্যে আছে যেমন একটা আছে হলো ভ্যাসেকটমি, এটা হলো পুরুষের স্থায়ী পদ্ধতি। অনেকের মধ্যে একটা ধারণা আছে, ভুল ধারণা আছে যে যারা সামাজিক কুসংস্কার, যে এই পদ্ধতি যদি গ্রহণ করা হয়, এই অপারেশন যদি করা হয়, তাহলে সে তার শারীরিক শক্তি কমে যাবে, তার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে, স্বামী স্ত্রী মেলামেশায় তার অসুবিধা হবে। আসলে এই যে সামাজিক, এগুলো কিন্তু একেবারেই কোনো এর কোনো ভ্রান্ত একটা ধারণা, এর কোনো সত্যতা নাই। কারণ আমাদের এরকম কোনো পদ্ধতি সরকার চালু করবে না যেগুলোতে মানুষের অধিকারের ক্ষুণ্ণ হয়, যে তার শারীরিক শক্তি কমে যায়, স্বামী স্ত্রী মেলামেশায়, স্বামী স্ত্রী বন্ধন একটা মধুর সম্পর্ক, সুতরাং সেখানে এরকম কোনো কাজ নিশ্চয়ই করা হবে। এই যে ভুল ধারণাগুলো, এইগুলো কিন্তু আমাদের কমে আসছে, তারপরেও কিন্তু কিছু কিছু ভুল ধারণা বা এই যে সামাজিক কুসংস্কার এগুলো আছে। আমরা আমাদের প্রচার প্রচারণার মাধ্যমে, আমাদের আইএমএ ইউনিট প্রচার প্রচারণার মাধ্যমে এবং আমাদের বিভিন্ন কর্মশালা, আমাদের প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা মানুষকে মোটিভেট করতে অনেকটাই সক্ষম হয়েছি যে আসলে এগুলো আসলে ভুল ধারণা, এটা সঠিক নয়। পরিবার পরিকল্পনা পদ্ধতি এটা সবারই গ্রহণ করা উচিত, এবং আমরা যদি আমাদের পরিবারকে সাজাতে চাই, আমরা যদি পরিকল্পিত পরিবার গড়তে চাই, তাহলে স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং নারী সবাইকেই কিন্তু একসাথে কাজ করতে।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা, পরিবার পরিকল্পনা কর্মসূচিতে পুরুষের অংশগ্রহণ বাড়ালে নারীর প্রজনন স্বাস্থ্য আরো বৃদ্ধি পাবে, পাশাপাশি নারীর প্রতি সহিংসতাও কমবে।
3: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হলো তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন।
1: এই সাথেই শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। তবে বিদায়ের আগে জানিয়ে যাই, অনুষ্ঠান গ্রন্থন উপস্থাপনায় ছিলাম মামুন উর রশিদ, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: রাঙ্গামাটি সিপেতা ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এফএম, 106 মেগাহার্টজ এফএম, 102 মেগাহার্টজ ও এফএম 90 মেগাহার্টজ।
1: এদেশ আমাদের ভালোবাসা, এদেশ আমাদের গর্ব, রক্ত শহীদ রক্ত সমুদ্রে ডুব দিয়ে শহীদরা আমাদের হাতে যে ফুল তুলে দিয়েছে তা আজ দেশের জন্য সবার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান, শিল্পী সালমা জাহান। প্রথম গানটির কথা সাজিয়েছেন অশোক কুমার দে, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

প্রিয় শ্রোতা, শুনছেন দেশের গান। এবারের শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গীতিকার গোলাম সরোয়ার সলক, সুরকার অশোক কুমার সরকার। শিল্পীকণ্ঠে শুনবেন একটি আকাশ আলো ঝলমল।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী সৌমির মনির কোনাল। গানটির কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

এতক্ষণ দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের চির অন্যতম মসজিদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমার বারবার বলতে ভালো লাগে যে 2026-27 রাষ্ট্রীয়ভাবে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। সুতরাং এই বিশেষ নজরুল বর্ষকে উপলক্ষ করে বাংলাদেশ বেতার ঢাকা অনেক নতুন নতুন অনুষ্ঠানের অবতারণা করেছেন, তার মধ্যে অন্যতম চির অন্যতম মসজিদ এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের দেশের গুণী শিল্পীদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদের গান তাদের কথা আপনাদের শোনাবার ব্যবস্থা করেছে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী এই প্রজন্মের গুণী শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া। সোনিয়া, কেমন আছো তুমি?
1: ভালো আছি স্যার।
0: কেমন চলছে তোমার গান চর্চা?
1: এই তো চেষ্টা করছি চালিয়ে যাওয়ার।
0: আসলে চর্চা ছাড়া সঙ্গীত এটা হতেই পারে না, আর বিশেষ করে নজরুলের গান। তো এই যে আমাদের 2026-27 এটা রাষ্ট্রীয়ভাবে নজরুল বর্ষ ঘোষিত হয়েছে, যে তুমি এই প্রজন্মের গুণী শিল্পী, ঠিক আছে, যত গুণী শিল্পী আমরা হই না কেন, তাদের গান যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে কিন্তু তার সার্থকতা থাকে না। তো তোমার এই উপলক্ষে এই যে চির অন্যতম মসজিদ বাংলাদেশ বেতারের অনুষ্ঠান, এখানে তুমি গান গাইতে এসেছো, কেমন লাগছে তোমার?
1: খুব ভালো লাগছে স্যার। ছোটবেলা থেকে তো আসছি বেতারে, কিন্তু এই আমরা সারা বছর যে নজরুল বর্ষ উদযাপন করব এবং আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি, এর জন্য ধন্যবাদ জানাই।
0: অনেক ধন্যবাদ তোমাকে। এই অনুষ্ঠানে আজকে তুমি প্রথমে কোন গানটি গাইবে?
1: আমি প্রথমে গাইছি দীপ নিভে আছে ঝড়ে।
0: অসাধারণ আধুনিক গান এটা। আমরা বারবার বলি যে নজরুলের গান হচ্ছে সর্বকালের আধুনিক গান, সর্বকালের শ্রেষ্ঠ আধুনিক গান এবং শ্রেষ্ঠ কারিগর নজরুল আধুনিক গান একেবারে। তো এই গানটি নজরুল লিখেছিলেন যথিকা রায়ের জন্য, এটা তাল দাদরা। অসাধারণ এই আধুনিক গানটি এইচএমভি থেকে বেরিয়েছিল 1941 সালে। শুনি গানটি।

0: অনেক সুন্দর, অনেক ভালো লাগলো তোমার। এবার তুমি বলো যে আমাদের এই প্রজন্মের যারা এখন প্রশিক্ষণার্থী নতুন যারা, তাদের মধ্যে নজরুল চর্চা তুমি কেমন দেখছো?
1: আমি আশাবাদী স্যার।
0: খুব ভালো, আশাবাদী মানুষ ভালো কথা। তা আমরা কি এই নতুন যে নজরুল বর্ষ ঘোষিত হয়েছে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে, তো সেটাকে কি আমরা কাজে লাগিয়ে আমরা এগোতে পারবো না সামনে?
1: অবশ্যই, আমরা যদি নজরুলের কাজগুলোকে প্রচার প্রসারে পৃষ্ঠপোষকতা পাই, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নতুনদের মাঝে আরো বেশি নজরুলকে ছড়িয়ে দেওয়া সম্ভব।
0: এটাই কিন্তু আমরা যখন সবাই মিলে সিরিয়াসলি কাজ করব, তখনই কিন্তু এই নজরুল বর্ষ ঘোষণা করার ব্যাপারটা সার্থক হবে, তাই না? অনেক ধন্যবাদ। তো তুমি এবার কোন গানটি গাইছো?
1: এবারে গাইছি পিয়া পাপিয়া পিয়া বলে।
0: আবার তুমি আরেকটি অসাধারণ গানের অবতারণা করেছো, এটা একেবারেই স্বল্প প্রচলিত গান এবং আমার খুবই খুবই প্রিয় এই গানটি। এটা গুলবাগিচা গ্রন্থে গ্রন্থিত হয়েছে, মিস রেণুকার গাওয়া, এটা শ্রেণী গাজল, ঠুমরি ভাঙা গাজল, স্বরলিপি হয়েছে নজরুল ইনস্টিটিউট থেকে, 38 খণ্ডে। শুনি তোমার গানটি।

0: অনেক সুন্দর, অনেক ভালো লাগলো তোমার এই গানটি, এবং আমার বিশ্বাস আমাদের বাংলাদেশ বেতারের সমস্ত শ্রোতাদের এই গানটি তোমার ভালো লাগবে। তো একদম শেষ অল্প কথাতে তুমি আমাদের প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলো।
1: আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা সারা বছর যেহেতু সরকারিভাবে ঘোষণা করা হয়েছে নজরুল বর্ষ উদযাপন করবার জন্য, তো সবাই নজরুলকে নিয়ে সামনে এগিয়ে চলতে চাই এবং তার যে সৃষ্টি আমরা এটা চর্চা করে যেতে চাই।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা সোনিয়ার কথার সঙ্গে সুর মিলিয়ে বলি, আমাদের এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি, সার্বিকভাবে আমরা নজরুল চর্চা করে একেবারে আমাদের এই প্রিয় কবি, আমাদের জাতীয় কবির সৃষ্টিকর্মকে প্রমিত রূপে সবার সামনে উপস্থিত করতে পারি। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
1: বাংলাদেশ বেতার। একটু পরে শুনতে

0: বিপ্রদ বসুর লেখায় হিমাদ্রি বিশ্বাসের সুরে এ সপ্তাহের গানটা শুনলেন। শিল্পী ছিলেন সাজিয়া সুলতানা পুতুল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনায় উপস্থাপনায় জুবায়েদ হোসেন পলাশ।

জুলাই একটি মাসের নাম, কিন্তু তার চেয়েও অনেক বড় একটি অনুভূতির নাম। অন্যায় যখন সীমা ছাড়িয়ে যায়, তখন প্রতিবাদের ভাষা হয়ে ওঠে মানুষের সম্মিলিত কণ্ঠ। জুলাই 2024 আমাদের শেখায়, অধিকার কখনো দয়া করে দেওয়া হয় না, অধিকার অর্জন করতে হয় সাহস, ঐক্য, আত্মত্যাগ এবং অটল বিশ্বাস দিয়ে। আমাদের এই বাংলার মাটিতে বহুবার রক্ত ঝরেছে মানুষের ন্যায়সঙ্গত দাবির জন্য। ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই মানুষ স্বাধীনভাবে বাঁচার অধিকার, সমতা ও মর্যাদার প্রশ্নে এক কাতারে দাঁড়িয়েছে, তখনই নতুন ইতিহাসের জন্ম হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান সেই ইতিহাসেরই এক গৌরবময়, একই সঙ্গে বেদনাবিধুর অধ্যায়। এখানে যেমন আছে অদম্য সাহসের গল্প, তেমনি আছে অসংখ্য মায়ের অশ্রু, বাবার নীরব দীর্ঘশ্বাস, ভাই বোনের অপূর্ণ স্বপ্ন আর একটি জাতির গভীর শোক। আজকের এই আয়োজনে আমরা স্মরণ করব সেই সব শহীদকে, যাঁদের আত্মত্যাগ আমাদের বিবেককে প্রতিনিয়ত নাড়া দেয়। স্মরণ করব আহতদের, তাঁদের উদ্দেশ্যেই বলি, যারা রক্ত দিয়ে লিখেছে মানুষের অধিকারের নাম, তাঁরা হারিয়ে যায় না, বেঁচে থাকে প্রতিটি ভোরের আলোয়, প্রতিটি পতাকার লাল রঙে, প্রতিটি শিশুর হাসিতে, প্রতিটি স্বাধীর নিঃশ্বাসে তারা জেগে থাকে অবিরাম। শ্রোতা বন্ধুরা, শুরু করছি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান।

0: প্রিয় শ্রোতা, প্রতিটি শহীদের পেছনে থাকে একটি পরিবার, অসংখ্য স্বপ্ন আর সীমাহীন ভালোবাসার গল্প। একজন বাবা সন্তানের হাত ধরে যে ভবিষ্যতের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন যখন হঠাৎ থেমে যায়, তখন শুধু একটি পরিবার নয়, কেঁদে ওঠে পুরো জাতি। অনুষ্ঠানের শুরুতেই আজ আমরা শুনব 2024-এর শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিনের স্মৃতিচারণ। একজন পিতার কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দে থাকবে সন্তানের প্রতি সীমাহীন ভালোবাসা, হারানোর বেদনা, এবং একই সঙ্গে থাকবে এই বিশ্বাস, দেশের জন্য দেওয়া আত্মত্যাগ কখনো বৃথা যায় না। চলুন শুনি তাঁর হৃদয় ছোঁয়া স্মৃতিচারণ।
1: আমার ছেলে কোন রাজনীতি করত না, কিন্তু সে রাজনীতি সচেতন ছিল। মানুষের দুঃখ কষ্ট দেখলে সে খুবই কষ্ট পেত। যখন দেখছি যে তার বন্ধুর আহত হচ্ছে, সে কিছু করতে পারছে না। আমার স্কুল কলেজের বন্ধুরা আছে, তো তাদের অবস্থা কি আর তুমি কেউ বাসায় স্থির রাখতে পারবে? পিসি যেটা বলে, ওই গাড়িতে করে ওরা ওই ঘুরে ঘুরে ওই গুলি করতেছে আর কি। ওনাকে তখন দ্রুত জুতা খুলে দৌড়ায় যে ওই যেটা ট্রে থাকে ওই ট্রেটাও বন্ধ করতে গেছে, যাতে ওরা গুলি করতে না পারে। সেই মুহূর্তেই ওই গাড়ি থেকে নেমে এসে একজন, আমি কি বলবো, শয়তানি বলবো, কারণ সে খালি হাতে তো গেছে, সে তো সেখানে কোনো বিস্ফোরক নিয়ে যায়নি, সে কোনো অস্ত্র হাতেও যায়নি, সে শুধু ট্রেটা বন্ধ করতে যাচ্ছে। সে নেমে এসে শটগান দিয়ে একদম বাম পাশে হাট, যেটা বললাম ওইটা একটা পরে ছবি তুলে রাখছিলাম, মানে একদম ক্লোজ ডিস্টেন্সে তাকে হাটাই গুলি করে। এখন একজন হাটে গুলি করলে কি হতে পারে? সে সঙ্গে সঙ্গে ওখানে শুয়ে পড়ছে এপিসির উপরে। তখন ওরা এটাকে ভাবখানে এমন যে বিশাল বিজয়, শয়তানের যেটা হয় আর কি, শয়তানের বিজয় হয়েছে। তখন ওরা এটা ঘোরাতে থাকছে, কয়েকবার মনে হয় ঘোরাইছে। যখন তাদের কাছে মনে হয়েছে যে জনগণকে এটা দিয়ে ভয় দেখানো গেছে, তখন এই বিশ্রী ভাবে যে তাকে ফেলে দেয়। এটা কোনো স্বাভাবিক সুস্থ লোক এটা দেখে স্বাভাবিক থাকতে পারে না, এটা টোটালি অমানবিক। এখন বাবা হিসাবে এটা আমি যতবার দেখি বা যতবার মনে হয় ততবারই এটা আমার জন্য আসলে কষ্টকর। আমি চাই যে আল্লাহ এদের বিচার করবে, যে আমি মানুষের কাছে কি বিচার চাইব, আমি তো বিচার আল্লাহর কাছে দিয়েছি।
0: একজন বাবার কণ্ঠে সন্তানের স্মৃতি শুনে হয়তো আমাদের চোখও ভিজে ওঠে, কিন্তু সেই অশ্রুর মধ্যেই লুকিয়ে থাকে এক গভীর শক্তি। শহীদেরা চলে যান, কিন্তু তাঁদের আদর্শ, সাহস ও আত্মত্যাগ একটি জাতির পথ চলার প্রেরণা হয়ে থাকে। আজকের এই স্মৃতিচারণ আমাদের মনে করিয়ে দিল, প্রতিটি শহীদের পেছনে রয়েছে একটি পরিবারের অবর্ণনীয় ত্যাগ, যা আমাদের কখনোই ভুলে গেলে চলবে না। সুপ্রিয় শ্রোতা, একটি দেশের প্রতি ভালোবাসা কেবল মুখের উচ্চারণে নয়, তা প্রকাশ পায় দায়িত্ববোধে, সততায়, মানবিকতায় এবং প্রয়োজনে আত্মত্যাগের মধ্য দিয়ে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শুধু একটি গান নয়, এটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এই গানের প্রতিটি শব্দে মিশে আছে বাংলার নদী, মাঠ, মানুষ, ইতিহাস আর অসীম মমতা। এই গান আমাদের শেখায় জন্মভূমি মানুষের সবচেয়ে বড় পরিচয়। তাই তো বলি, দেশ মানে শুধু মানচিত্র নয়, দেশ মানে মায়ের মুখ, দেশ মানে হাজারো প্রাণের বিনিময়ে জেগে ওঠা স্বাধীন সুখ। এবারে শুনব শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে দেশাত্মবোধক গান, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ।

গান শেষ হলেও এর আবেগ দীর্ঘ সময় ধরে হৃদয়ে অনুরণিত হয়। এই গান আমাদের বলে দেশকে ভালোবাসা মানে শুধু আবেগ নয়, বরং প্রতিদিন নিজের দায়িত্ব সৎভাবে পালন করা। শহীদের আত্মত্যাগের প্রতি প্রকৃত শ্রদ্ধা হবে তখনই যখন আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন এবং সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে নিজেদের ভূমিকা পালন করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনের শেষ প্রান্তে এসে আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে। তাঁদের আত্মত্যাগ আমাদের ইতিহাসের গৌরব, আমাদের বিবেকের আলোকবর্তিকা। ইতিহাস কেবল অতীতের গল্প নয়, ইতিহাস ভবিষ্যতের পথও দেখায়। তাই জুলাইয়ের শিক্ষা যেন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা হয়ে থাকে। আমরা যেন ঘৃণার বদলে ভালোবাসা, বিভেদের বদলে ঐক্য এবং অন্যায়ের বদলে ন্যায়কে বেছে নিই। শেষ করছি একটি ছোট্ট কবিতাংশ দিয়ে। রক্তের প্রতিটি ফোঁটা আজও ডাকে, মানুষ হও, মাথা নত করো না, সত্যের পথে থেকেও অটল, অন্ধকারকে ভয় করো না। যারা প্রাণ দিয়ে রেখে গেছে আলোর দিশা, তাঁদের স্বপ্নেই গড়ে উঠুক আগামীর বাংলাদেশ।

0: এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনায় ও উপস্থাপনায় ছিলেন জুবায়েদ হোসেন পলাশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন জুলাই গণ অভ্যুত্থানের গান শুনবেন মনির খান ও সহশিল্পী বৃন্দের গাওয়া। গীতিকার মুন্সি ওয়াদুদ, সুরকার মকসুদ জামিল মিন্টু।

জুলাই গণঅভ্যুত্থানের গানটি শুনলেন মনির খান ও সহশিল্পী বৃন্দের গাওয়া। বাংলাদেশ বেতার ঢাকা, একটি সতর্কীকরণ ঘোষণা। বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি দপ্তরের পদবি ব্যবহার করে ফোনের মাধ্যমে বাংলাদেশ বেতারের সম্মানিত শিল্পী বা শিশু শিল্পীদের অভিভাবকের কাছে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। এরকম ফোন করা সম্পূর্ণ প্রতারণা ও উদ্দেশ্যমূলক। বিজ্ঞপ্তিতে এমন ব্যক্তির কাছে ব্যাংক বা আর্থিক তথ্য প্রদানে বিরত থাকার পাশাপাশি যে কোনো ফোন নম্বর থেকে ফোন করা হয়েছে সে নম্বর উল্লেখ করে নিকটবর্তী থানায় জিডি করার অনুরোধ জানানো হয়েছে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলার ইতিহাসে অসংখ্য তারিখ, মাস ও বছরের সাথে যুক্ত হয়েছে আরও একটি মাস, জুলাই। জুলাই আমাদেরকে মনে করিয়ে দেয় অনেক হারানোর মাঝে নতুন করে স্বাধীনতাকে ফিরে পাওয়ার কথা। 2024 খ্রিস্টাব্দের এই মাসেই বাংলাদেশের ইতিহাসে সেই কালজয়ী ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সূচনা হয়। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে এই আন্দোলন দ্রুতই ছাত্র জনতার একটি ব্যাপক গণজাগরণে পরিণত হয়। আন্দোলনের কেন্দ্রে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে সোচ্চার হয়। সরকারের দমননীতি ও গণহত্যার মুখে এই আন্দোলন সরকারের পতনের মাধ্যমে শেষ হয়।
1: জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার দামাল সন্তানেরা আবারও পরিচয় দেয় তাদের অদম্য বীরত্বের। নিজেদের জীবনের বিনিময়ে দেশকে আগলে রাখার, দেশকে শত্রুমুক্ত করার পাশাপাশি দেশকে নতুনভাবে সাজানোর প্রয়াসে বাংলার দামাল সন্তানদের যে আত্মত্যাগ, তা শুধু ইতিহাসের পাতায় নয়, বাংলাদেশের মানুষের মনিকোঠায় শ্রদ্ধার সাথে চিরস্মরণীয় হয়ে থাকবে। জুলাই বিপ্লবে আহত নিহত সকল যোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণের মধ্য দিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান।
0: কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি মইনুল ইসলাম
1: এবং আমি ফারহানা খান পুরবী।

0: প্রিয় শ্রোতা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ শুক্রবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলনী আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
1: যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার নিয়ে নিবন্ধ, যুগের সাজ, যুগের পোশাক, এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন থাকুন আমাদের সাথেই।

0: প্রিয় শ্রোতা, প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানীগুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে আজকের এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।
1: বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এই পর্বে আমরা শুনব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। উপস্থাপন করছেন সামিউল বাশার শান।

শ্রোতা বন্ধুরা, আজ 31 জুলাই 2026 খ্রিস্টাব্দ শুক্রবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 212তম দিন। চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে 1498 খ্রিস্টাব্দের 31 জুলাই প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন। 1954 খ্রিস্টাব্দের আজকের দিনে ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের K2 শৃঙ্গে আরোহণ করে। চট্টগ্রামে এলপি গ্যাস কারখানা উদ্বোধন হয় 1978 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1991 খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত মার্কিন দূরপাল্লার পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি স্টার্ট স্বাক্ষরিত হলে দুই দেশের মধ্যে বিরাজমান 5 দশক ব্যাপী বিরোধের অবসানে কার্যকর পদক্ষেপ ঘটে। যুগে যুগে অনেকে অনেক গুণীন ব্যক্তির আগমনের মধ্যে দিয়ে এই ধরনী আলোকিত হয়েছে। এসব গুণীন ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্যে দিয়ে এই ধরনের বুকে অমরত্ব লাভ করছেন। এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা। বাংলাদেশি স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার মনতাজুর রহমান আকবর জন্মগ্রহণ করেন 1957 খ্রিস্টাব্দের এই দিনে। 1880 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ। ইংরেজ কল্পকাহিনী লেখিকা জে কে রাউলিং 1965 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। 1966 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন সুপারম্যান চরিত্রে অভিনয়ের জন্য প্রখ্যাত মার্কিন টিভি অভিনেতা ডিন কিং। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার উদ্ভাবন, প্রাপ্তি অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যু ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়। আজ 31 জুলাই, আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এবার। 1971 খ্রিস্টাব্দের 31 জুলাই বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মমতাজ মৃত্যুবরণ করেন। উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি 1980 খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন। 1875 খ্রিস্টাব্দের আজকের দিনে মৃত্যুবরণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের 17 রাষ্ট্রপতি অ্যান্ড্রু জনসন। দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে 1944 খ্রিস্টাব্দের আজকের এই দিনে খ্যাতনামা ফরাসের লেখক অ্যান্টনি দোসান্ত এক বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। 1940 খ্রিস্টাব্দের এই দিনে উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযোগের শহীদ উথাম সিং ইহলোক ত্যাগ করেন। বন্ধুরা, এই দিনে পর্ব আজ এই পর্যন্তই।

0: আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: বাংলাদেশ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি দেশ। বহু প্রাচীন নিদর্শন আজও অতীতের পরিচয় বহন করে আছে। প্রাচীন মন্দির, মসজিদ, মাঠ, দুর্গ ও প্রাসাদ সব আমাদের স্থাপত্য ঐতিহ্যের পরিচয় বহন করে। পাল, সেন, সুলতানি ও মুঘল যুগে বাংলাদেশে যে স্থাপত্য তৈরি হতো তা বেশ উল্লেখযোগ্য পরিচয় বহন করে। বিশেষত মুঘল আমলে বাংলার মসজিদ স্থাপত্য শিল্পের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। তৎকালীন কারিগরদের নৈপুণ্য এবং কারিগরি শৈলী আজও আমাদের মুগ্ধ করে।
0: এরই ধারাবাহিকতায় আমাদের এবারের পর্ব কামাল মিনার গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধান পর্বে। আজ আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আবাসিক ছাত্র হল সলিমুল্লাহ মুসলিম হল। নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছে। এটি 1931 সালের 11 আগস্ট উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হল ঐতিহ্যের কারণে একটি বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত। বিখ্যাত এই হলের ইতিহাস নিয়ে সৈয়দ আবুল মকসুদ সলিমুল্লাহ মুসলিম হল নামের একটি বই লিখেছেন। 1912 সালের 27 মে ব্রিটিশ সরকার আবাসিক হল ভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে নাথান কমিটি গঠন করে। মুসলিম শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি ও ধর্ম বজায় রাখার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন একটি হলের সুপারিশ করে। নাথান কমিটির প্রতিবেদন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ ভারত সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিল প্রস্তুত করে। 1920 সালের 23 মার্চ ভাইসরয় এবং গভর্নর জেনারেল লর্ড রিডিংয়ের সাথে একমত হলে এই বিলটি পাশ হয়। 1921 সালের 10 জুলাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 3টি আবাসিক হল দিয়ে তার কার্যক্রম শুরু করে। একটি ছিল সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল এবং ঢাকা হল। ঢাকা হলটি পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল নামে নামকরণ করা হয়। মুসলিম হলটি মূলত সচিবালয় হাউজের প্রথম তলায় ছিল। নিচতলায় বৃহত্তম কক্ষটি একটি খাবার খাওয়ার কক্ষ, রান্নাঘর, সাধারণ ঘর, গ্রন্থাগার ও অন্যান্য কক্ষে বিভক্ত ছিল। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি সলিমুল্লাহ মুসলিম হলের একজন আবাসিক ছাত্রের সাথে। কেমন আছেন?
3: জি আলহামদুলিল্লাহ ভালো।
2: কি নাম আপনার?
3: আমার নাম আব্দুল্লাহ আল শাহিদ।
2: ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলের আপনি আবাসিক ছাত্র, আপনার অনুভূতি কেমন?
3: আমাদের বেড শেয়ার করতে হয় না, আমরা এক বেডে এক একজন থাকি, মানে খুবই ভালো অভিজ্ঞতা।
2: ভালো থাকবেন আপনি।
3: ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের সম্মানিত এজিএস শাহিন আলমের সাথে। কেমন আছেন?
4: জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
2: জি ভালো। আপনি শুরু থেকে কি এসএম হলের আবাসিক ছাত্র?
4: জি জি, আমার যখন অ্যাটাচ হয় সলিমুল্লাহ মুসলিম হলে, ঐতিহ্যবাহী হল হওয়ার সুবাদে আমি নিজেও খুবই আনন্দিত যে একটা ঐতিহ্যবাহী হলের সাথে আমার অ্যাটাচ হয়েছে। সেই সুবাদে আমি একদম আমার ভার্সিটি লাইফের শুরু থেকেই আমি হলে অবস্থান করছিলাম।
2: আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম 3টি হল নিয়ে শুরু হয়েছিল, তার মধ্যে সলিমুল্লাহ মুসলিম হল একটি বৃহত্তম হল ছিল, শুধু মুসলমান ছাত্রদের জন্য আলাদা করে তৈরি করা হয়েছিল, এখানে মুসলমান ছাত্ররা থাকবে। এই ঐতিহ্যবাহী মুসলিম হলের আপনি এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদের ভোটে। ছাত্র নেতা নির্বাচিত হলে অনেক দায়িত্ব পড়ে যায়, ছাত্রদের আবাসিক সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কি কি উদ্যোগ নিয়েছেন আপনারা?
4: শুরুতে যদি একটু বলি, আমি যখন সলিমুল্লাহ মুসলিম হলের প্রথমে অ্যাটাচ হই, কৃত্রিম একটা সিট সংকট দেখে আমাদের দীর্ঘদিন, অর্থাৎ আমি যখন হচ্ছে 2019-20 সেশনে ভর্তি হই, 2020 সালে আমার ভার্সিটি লাইফ শুরু হয়। আমি যখন 20 সালে ভার্সিটিতে সলিমুল্লাহ মুসলিম হলে অবস্থান করতে শুরু করি, তখন আমার ভার্সিটি লাইফের প্রথম যে অবস্থানটা ছিল সেটা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দা, অর্থাৎ রুমে ওঠার কোনো সুযোগ হয় না আমার।
2: মানে আপনি প্রথম যখন আসছেন বারান্দায় অবস্থান হয়েছে।
4: 2020 সাল থেকে 2023 সাল শুরু পর্যন্ত আমি সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দায় অবস্থান করতেছিলাম, কোনো রুম পাইনি। তখন বিভিন্ন ঝড় বৃষ্টির মধ্যে মানবতার জীবন যাপন আমাদের করতে হয়েছে। আমি যখন সলিমুল্লাহ মুসলিম হলের একজন ছাত্র প্রতিনিধি নির্বাচিত হই, এজিএস হিসেবে বিজয়ী হই, তখন আমার প্রথম পরিকল্পনা ছিল এবং আমার ইস্তেহারের মধ্যে খুবই সুস্পষ্টভাবে আমি বলেছিলাম যে আমি যদি সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদের প্রতিনিধি হিসেবে বিজয়ী হতে পারি, আমার প্রথম উদ্যোগটা হবে যে আমি যে মানবতার জীবন যাপন করেছি, যে গেস্ট রুম কালচার, যে নিপীড়ন, কৃত্রিম সিট সংকট, সেটাকে সমাধান করব এবং এটাকে মূল ফুল ফোকাসে রাখা, অর্থাৎ আমি যে কষ্টগুলো করেছি আমার যারা জুনিয়র আছে তারা যেন সেই কষ্টগুলো না করে, সেই হিসেবে আমি অন বেড অন স্টুডেন্ট, অর্থাৎ একটা স্টুডেন্টের জন্য একটা বেড থাকবে, অর্থাৎ একটা স্টুডেন্ট যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে ভর্তি হওয়ার সাথে সাথে হল যখন পাবে তখন একটা সিট একটা টেবিল সে যেন পায়, এবং সেটা অবশ্যই একটা কি সুন্দর একটা রুমের ডেকোরেশন ভাবে হবে। তো সেই হিসেবে আমি যখন বিজয়ী হয়ে বিজয় হওয়ার পরে আমাদের প্রথম উদ্যোগটা ছিল যাতে হচ্ছে এটাকে বাস্তবায়ন করা, সেই লক্ষ্যে হচ্ছে আমরা সলিমুল্লাহ মুসলিম হলে একটা ভালনারেবল অবস্থায় ছিল অবকাঠামোগত দিক থেকে, সেই দিক থেকে আমরা আমাদের হল প্রশাসন প্লাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলার মাধ্যমে আমাদের যে বাস্তবায়নটা, অর্থাৎ আমাদের যে প্রথম ফোকাস জায়গাটা সলিমুল্লাহ মুসলিম হলে যে আবাসন সংকট সেটাকে সমাধান করার ক্ষেত্রে।
5: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা, কথা বলছিলাম সলিমুল্লাহ মুসলিম হলের এজিএস শাহিন আলমের সাথে। আমরা এখন কথা বলছি সলিমুল্লাহ মুসলিম হলের হল সংসদের সম্মানিত জিএস সাদমান আবদুল্লাহর সাথে। কেমন আছেন?
6: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
5: জি ভালো। এই হলের ছাত্রদের মান উন্নয়নের জন্য আপনার পরিকল্পনা কি?
6: সলিমুল্লাহ মুসলিম হল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীনতম হল, অর্থাৎ প্রতিষ্ঠাকালীন হল, এবং এই হলের জৌলুস সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে। একদম শুরু থেকেই এই হল কিন্তু যে ধারাবাহিকতা নিয়ে আগাচ্ছে, যে উন্নয়নের ধারাবাহিকতা বা চিন্তা চেতনার যে ধারাবাহিকতা, বুদ্ধি বিকাশের যে ধারাবাহিকতা, সেটিকে আমরা সমুন্নত রাখতে চাই। পাশাপাশি সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য আমরা যে কাজগুলো করতে চাই সেটা হচ্ছে খাবারের সুব্যবস্থা।
5: সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল, এই হলের জিএস নির্বাচিত হয়েছেন, আপনার অনুভূতি কেমন?
6: অনুভূতি তো অবশ্যই আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ 4-4.5 বছর ধরে আমি অধ্যয়নরত আছি এই হলে, এবং এই হল নিয়ে আমি নানা রকম পরিকল্পনা করেছি। এই হল যাতে বিশ্ববিদ্যালয় বাজেটের অন্তর্ভুক্ত হয় এবং এই হল সংস্কারের জন্য সর্বোচ্চ পদক্ষেপ যাতে নেওয়া হয়, এবং এটি বাস্তবায়ন করা যাচ্ছে, এবং আমি নির্বাচিত হওয়ার কারণে ছাত্রদের প্রতিনিধি হওয়ার কারণে যেহেতু শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে রয়েছি সেই জন্য আমার কাজ করতে সুবিধা হচ্ছে এবং আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে সহজ হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল নিয়ে ঐতিহ্যের সন্ধান পর্বে আমাদের নিয়মিত আয়োজন। আগামী পর্বে অন্য কোন ঐতিহাসিক জায়গার আমরা বর্ণনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন ঐতিহ্যের সন্ধানে। বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারা বিবর্তনের এক ছন্দে বাঁধা, যা প্রতিনিয়ত নানা প্রয়োজনে নানাভাবে রূপান্তরিত হচ্ছে। অন্যভাবে বলা যায়, বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারা পরিবর্তনের ধারায় ভাসমান, যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন। সেই সাথে বিভিন্ন শাসনামলে উৎসব পার্বণ, খাদ্যাভাস ও পোশাক পরিচ্ছদ এবং শিল্প সাহিত্যে নিয়ামক হিসেবে রূপান্তরের এই ধারাকে আরও ত্বরান্বিত করেছে। আর তাই আমাদের ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারায় সেকাল ওইকালের একটা ব্যাপার প্রতিনিয়তই দৃশ্যমান।
0: এই পর্বে আমরা শুনব আলী আহসান খানের গ্রন্থনা ও উপস্থাপনায় যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা।
7: শ্রোতা বন্ধুরা, গত অনুষ্ঠানে আমি মৌর্য বংশের শাসনকাল নিয়ে আলোচনা করেছিলাম, আজকে গুপ্ত সাম্রাজ্য নিয়ে আলোচনা করছি। সম্রাট অশোকের মৃত্যুর পর রাজ্যের দুর্বলতা ও দক্ষতার অভাব দেখা দিয়েছিল, যার পরিণতিতে পতন হয় মৌর্য বংশের। মৌর্য বংশের পতনের পর উদ্ভব ঘটে প্রথমে শুঙ্গ এবং পরে কর্ণ বংশের। বাংলাদেশে এদের রাজত্বের তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না। এ সময়ে গ্রিক, শক, পহলব, কুষাণ প্রভৃতি বিদেশি জাতি উপমহাদেশ আক্রমণ করে এবং এখানে রাজ্য বিস্তার করে। বাংলাদেশে এই বিদেশি জাতিসমূহের রাজ্য বিস্তৃতি হওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। এসব বিদেশি জাতির মধ্যে কুষাণদের সাম্রাজ্যেই বিস্তৃতি লাভ করেছিল সবচেয়ে বেশি। কুষাণ সম্রাটদের কিছু কিছু মুদ্রা পাওয়া গেছে বাংলাদেশেও, কিন্তু বাংলাদেশ এবং এর কোন অংশে কুষাণ সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল বা লাভ করেছিল কি না তা নিশ্চিত করে বলা যায় না। গুপ্ত আমলের ইতিহাস বাংলার সঙ্গে বিশেষভাবে জড়িত। অশোকের তীরধানের পর 500 বছরের অধিককালের পাওয়া যায় না সঠিক কোনো ইতিহাস। সেই অন্ধকার যুগের পর গুপ্ত বংশের রাজারা সূচনা করেন এক নবযুগের। খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীতে গুপ্ত বংশীয় রাজাগণ ভারতে বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই বংশের আদিপুরুষ শ্রীগুপ্ত খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর শেষে হয়তোবা চতুর্থ শতাব্দীর প্রারম্ভে কোনো ক্ষুদ্র রাজ্যের অধিপতি ছিলেন। আদিম গুপ্ত রাজ্য কোথায় অবস্থিত ছিল সে সম্বন্ধেও নিশ্চিত কিছু জানা যায় না। অনেক ঐতিহাসিক অনুমান করেন যে শ্রীগুপ্ত মগধে রাজত্ব করতেন। শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা যাচ্ছে যে গুপ্ত যুগের মধ্যে ইতিহাসের অনেক অস্পষ্টতা রয়েছে। খ্রিস্টীয় চতুর্থ শতকের প্রথমার্ধে প্রথম চন্দ্রগুপ্তের হাতে গুপ্ত সাম্রাজ্যের সূচনা হয়। সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এই সাম্রাজ্য এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত পাটলিপুরে বর্তমান পাটনা গুপ্ত সাম্রাজ্যের ভিত্তি দৃঢ় করেন। এ বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত তিনি 340 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। এ সম্রাট সমতট, দাবাক ও নেপাল জয় করেছিলেন। মৌর্যদের নিখুঁত কেন্দ্রীভূত শাসনের বিপরীতে গুপ্ত শাসন ব্যবস্থা ছিল কিছুটা বিকেন্দ্রীভূত ও সামন্ততান্ত্রিক কাঠামোর উপর প্রতিষ্ঠিত। তবে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত সফল হয়েছিল এই গুপ্ত সম্রাটরা। গুপ্ত যুগে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়। মৌর্য যুগের শিলালিপি বা স্তম্ভ সংস্কৃতির পর গুপ্ত যুগে প্রথম পাকাপোক্ত পাথরের প্রার্থনালয় স্থাপত্যের রূপায়ণ শুরু হয়। অজন্তা গুহার দেয়ালচিত্র এবং দেবগড়ের দশা অবতার মন্দিরের ভাস্কর্য এই যুগের নান্দনিক উচ্চতার পরিচয় দেয়। মৌর্য যুগ ছিল কঠোর ও প্রত্যক্ষ রাজকীয় নিয়ন্ত্রণের প্রতীক। পক্ষান্তরে গুপ্ত যুগ ছিল সামন্তরাজ ও স্বায়ত্তশাসিত ব্যবস্থার একটি সুসম্মিলিত রূপ। মৌর্য সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের প্রসারে প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলেন। অন্যদিকে গুপ্ত রাজারা ছিল মূলত সনাতন ধর্মের পৃষ্ঠপোষণকারী, তবে তারা জৈন ও বৌদ্ধ ধর্মের প্রতিও পূর্ণ সহিষ্ণুতা বজায় রেখেছিলেন। মৌর্য এবং গুপ্ত যুগ উভয়ই প্রাচীন ভারতীয় সভ্যতার মেরুদণ্ড স্বরূপ। মৌর্য যুগ দেশকে রাজনৈতিক অখণ্ডতা ও শৃঙ্খলার সূত্রে বেঁধেছিল, আর গুপ্ত যুগ সেই অখণ্ড ভূমির উপর দাঁড়িয়ে বিশ্বমঞ্চে বিজ্ঞান, দর্শন ও শিল্পের আলো ছড়িয়েছিল। এই জনপদে ইতিহাসের এই দুই স্বর্ণোজ্জ্বল অধ্যায় আজও আমাদের অতীত ঐতিহ্যের সবচেয়ে গৌরবময় স্মারক হয়ে রয়েছে।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের সাজসজ্জা ও পোশাকে এসেছে বড় ধরনের রূপান্তর। প্রাচীনকালে লজ্জা নিবারণ ও আবহাওয়া থেকে সুরক্ষাই ছিল মূল লক্ষ্য। মধ্যযুগে যোগ হয় আভিজাত্য, আর বর্তমান যুগে প্রাধান্য পায় আধুনিকতা, স্বাচ্ছন্দ্য ও পশ্চিমা সংস্কৃতির প্রভাব। তবে সবকিছু ছাপিয়ে বাঙালির নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির প্রাধান্য সর্বাগ্রেই।
0: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আমিনা রহমানের গ্রন্থনা, গবেষণা ও উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক।
8: শুভ্রতা, আভিজাত্য, রেশম বা তুঁত থেকে তৈরি রাজশাহী সিল্ক শাড়ি তার মসৃণতা উজ্জ্বলতার জন্য বিশেষভাবে পরিচিত। 1950 ও 60-এর দশকে এই শিল্পের বিকাশ ঘটে এবং বর্তমানে এটি উৎসব ও আনুষ্ঠানিক অনুষ্ঠানের ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কুমিল্লার খাদি ও স্বদেশী চেতনা। 1921 সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় খাদি বস্ত্র বিশেষ গুরুত্ব পায়। কুমিল্লার খাদি হাতে সুতা কাটা ও বোনা হয়, যা পরিবেশ বান্ধব এবং স্বদেশী চেতনার প্রতীক। পাবনা ও শাহজাদপুরের তাঁত শিল্প। যমুনা নদীর তীরবর্তী এই অঞ্চলের তাঁতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে শাড়ি বুনে আসছেন। চিত্তরঞ্জন ও জ্যাকার্ড তাঁতে বোনা এই শাড়িগুলোর মধ্যে রজনীগন্ধা মোটিভ বিশেষ জনপ্রিয়। মণিপুরি শাড়ি সিলেটের মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক থেকে অনুপ্রাণিত এই শাড়ি তার নকশা ও রঙের জন্য অনন্য। মোরাং ও কেওড়া নামের টেম্পল ডিজাইন এই শাড়ির বিশেষ বৈশিষ্ট্য। নকশিকাঁথা শাড়ি সূচিকর্মের গল্প। যশোর ফরিদপুর রাজবাড়ী অঞ্চলে শত বছরের সূচিকর্ম ঐতিহ্য বহন করে। প্রতিটি শাড়ি যেন এক একটি গল্প যেখানে গ্রামীণ জীবন প্রকৃতি ও আবেগ ফুটে ওঠে। শাড়ি বহুমাত্রিক রূপে দেখা যায়। বেনারসি শাড়ি মুঘল আভিজাত্যের প্রতীক, আধুনিকায়নে ফ্যাশন বিপ্লব। যশোরের জ্ঞানানন্দিনী দেবী, রবি ঠাকুরের সেজ বৌঠান শাড়ি পরার আধুনিক পদ্ধতি প্রবর্তন করেন, যেখানে ব্লাউজ ও পেটিকোট যুক্ত হয়। এই পরিবর্তন শাড়িকে আরও ব্যবহারযোগ্য করে তোলে। বর্তমান সময়ে অনলাইন বাজার, ই কমার্স এবং পরিবেশ বান্ধব ফ্যাশনের চাহিদা বৃদ্ধির ফলে শাড়ির আন্তর্জাতিক বাজার আরও প্রসারিত হচ্ছে। 2026 এবং তার পরবর্তী সময়ে শাড়ি শুধু ঐতিহ্যের প্রতীক হিসেবে এই নয়, বরং একটি শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ড হিসেবেও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রাখে।
1: বন্ধুরা, আমাদের শত ব্যস্ততার জীবনে দুদণ্ড মানসিক প্রশান্তি দিতে পারে যে অনুষঙ্গ, তা হল গান। এই পর্বে আমরা শুনব শিল্পী সুবীর নন্দীর কণ্ঠে মহানায়ক চলচ্চিত্রের গান হাজার মনের কাছে প্রশ্ন রেখে। চলুন শোনা যাক।

0: কবির ভাষায় কখনো কখনো পৃথিবীতে প্রেম বলে কিছু থাকে না, তবে আসলে কি তাই? প্রেম নিশ্চয়ই আছে। জীবনে থাকে অনেক না পাওয়ার গল্প, কিংবা অনেক কিছু পেয়ে হারানোর গল্প, তারপরও প্রবাহমান সময়ের সাথে জীবনও এগিয়ে যায়। যেমন গল্প, কথায়, আনন্দ, আড্ডার মধ্য দিয়ে আমরা চলে এসেছি দর্পণের শেষ পর্যায়ে। দিনের শুরুর মতো পুরোটা দিন কাটুক এমন অনাবিল আনন্দের মধ্য দিয়ে, যা প্রেরণা জুগিয়ে চলুক আগামীর দিনকে জয়ের লক্ষ্যে। সকলের সুস্থ কামনায় আজকের মতো বিদায়।
1: বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং প্রযোজনায় মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো চালু করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্প কারখানা পুনরায় চালু, বেসরকারীকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। এছাড়াও বৈঠকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাত ইউএর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল ঢাকায় অবস্থিত ইউএ দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংকটকালে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে ইউএই প্রেসিডেন্ট নিহতের শোক সন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। চিঠিতে তিনি অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে ইউএ প্রেসিডেন্ট বলেন, এই সফর দুই বন্ধু প্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গড় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গড় বাংলাদেশে তার প্রথম সফর সম্পর্কে ইতিবাচক মতামত তুলে ধরে বলেন, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী ও জনমুখী করতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। তিনি গতকাল রাজধানীতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দ্য ফার্স্ট হেলথ ক্যাডার ডে 2026 অনুষ্ঠানে একথা বলেন। জনবল অবকাঠামোগত সংকটের কারণে সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতকে কার্যকর করতে সরকার ও চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সৌদি আরব এবং আরও 13টি দেশ বাব আল মান্দের প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরব জানায়, বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে সম্মিলিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটকে একটি কাঠামো হিসেবে গঠন করা হয়েছে। জোটটির অন্যান্য স্বাক্ষরকারী সদস্য দেশগুলোর মধ্যে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন এবং সুদান ও কমরোস রয়েছে। সৌদি আরবকে এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং জোটটির সদর দপ্তরও সৌদি আরবে স্থাপিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে তার বোর্ড অব পিস একটি চুক্তিতে পৌঁছেছে। ট্রাম্প গতকাল তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, অবশেষে গাজার শাসনভার একটি নতুন ফিলিস্তিনি সরকারের হাতে তুলে দিতে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য তাদের সঙ্গে বোর্ড অব পিস ঘনিষ্ঠভাবে কাজ করবে। হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা গাজায় সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য বোর্ড অব পিসের পরিকল্পনায় সম্মত হয়েছেন। গাজা যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্প গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তি করেন। ওই চুক্তির আওতায় হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। লিটন দাসকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে এ দায়িত্ব দেওয়া হয়। লিটন দাস এরই মধ্যে বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি উভয় প্ল্যাটফর্মেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। ওয়ানডে দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: এই যে আমরা, আমাদের সবার সঙ্গেই থাকে জীবন, আবার এই জীবনের সঙ্গে থাকে মন, যে মনের কোনো সীমা পরিসীমা নেই, আবার জীবনের সঙ্গে থাকা মন চোখেও যায় না দেখা।
1: এই মন যখন তখন যেখানে সেখানে মুহূর্তেই চলে যায়, যাতায়াতে লাগে না কোনো খরচ। এই মনের ভেতরেই অনেক রকম ভাবনা এসে দানা বাঁধে। মন কখনো চঞ্চল, কখনো অস্থির, কখনো ভালো, কখনো খারাপ।
0: এই মনকে নিয়ে কবিতার ছন্দে বলতেই পারি, ওরে আমার মন, তোকেই বলি শোন, হঠাৎ করেই যাস যে ছুটে দূরের পাহাড় বন। ও মন তোর কেমন তর বোধ, হঠাৎ করে তোর ভেতরে বৃষ্টি এবং রোদ।
1: আমাদের এই মন যেন এমনই, কখনো ভালো, কখনো আবার খারাপ। কখনো এমন হয় আমরা ছোটরা এমন কিছু করতে চাই যাতে বড়রা নিষেধ করে বসেন, আর তখনই মনটা খারাপ হয়।
0: আমাদের মানতে হবে, বুঝতে হবে, বড়রা নিশ্চয়ই আমাদের ভালোর কথা ভেবেই কখনো কখনো নিষেধ করে থাকেন। যেমন বেশি রাত করে ঘুমালে বড়রা শাসন করতেই পারেন, এতে আমাদের কারোরই মন খারাপ করা উচিত হবে না।
1: বরং যা করলে আমাদের মনটা ভালো থাকে সেই কৌশলই আমাদের রপ্ত করতে হবে। ভালো কোনো বই পড়ে অথবা ভালো কিছু দেখেও আমরা আমাদের মনটাকে ভালো রাখতে পারি।
0: আর এ সময় আমরা আজকের কলকাকলি অনুষ্ঠানটা মন দিয়ে শুনতে পারি এবং এভাবে আমাদের মনটাও ভালো রাখতে পারি। সবাইকে আজকের কলকাকলি অনুষ্ঠান শুনতে সাদর আমন্ত্রণ।

0: আমাদের দেশের কাছ থেকেও মন ভালো রাখার উপায় বা রসদ খুঁজে পাই। দেশ ঘুরেও আমরা মনটাকে ভালো রাখতে পারি।
1: এছাড়াও দেশকে নিয়ে কোনো গান শুনলেও আমাদের মনটা ভালো হয়ে যায়। আর তাই এখন আমরা একটা দেশাত্মবোধক গান শুনতে চাই। এ গানের পরিবেশনায় উম্মে নাসির বুশরা।

এবার শুনবো রানারের ঝুলি, আর এখানে আমরা শ্রোতা বন্ধুদের পাঠানো কিছু লেখা শুনতে পারবো এবং জানতে পারবো কোন বন্ধুর মনের ভাবনা কি রকম, কারণ তারা সবাই আমাদের

0: দূরের ও কাছের শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি ছড়া কবিতা পাঠের আসর রানারের ঝুলি। আজকের রানারের ঝুলি উপস্থাপনায় রয়েছি আমি, নামিরা রাইদা। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, বর্ষাকাল বাংলাদেশের 6 ঋতুর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং মনোমুগ্ধকর ঋতু। বাংলা বছরের আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল হিসেবে পরিচিত। এ সময় আকাশ কালো মেঘে ঢেকে থাকে, আবার হঠাৎ ঝুম বৃষ্টি নেমে পড়ে। বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি হয়ে ওঠে সজীব, সতেজ ও সবুজে ভরপুর। নদী নালা, খাল বিল, পুকুর পানিতে টইটুম্বুর ভরপুর হয়ে ওঠে। বৃষ্টির স্নিগ্ধ সৌন্দর্য মনে এক অনন্য অনুভূতির জন্ম দেয়, আর লিখিয়ে বন্ধুদের কলমেও ফুটে ওঠে বর্ষার সেই টুপটাপ ছন্দের দোলা। তাই তো রানারের ঝুলিতে জমা পড়েছে এই বিষয়ের ভিন্ন রকমের বেশ কিছু লেখা। এবার শুনব সেই সব লেখা থেকে পাঠ। প্রথমেই আব্দুস সালামের লেখা বৃষ্টি পড়ে এই শিরোনামের ছড়াটি এসেছে মেহেরপুর জেলার মল্লিকপাড়া থেকে। এটি পাঠ করে শোনাবে মাহবুবা আক্তার জুম্মা।
1: ঝমঝমাঝম বৃষ্টি পড়ে অথই পানির ঢল, তাতেই যেন উঠলে ওঠে ছলাং ছলাং ছল। গাছগুলো সব ডুবলো নিয়ে সবুজ হলো পাতা, ঘাসগুলো সব সজীব হয়ে তুলল যেন মাথা। বিল ঝিলে ওই শাপলা হাসে কদম রাশি রাশি, ভালো লাগে দেখলে হঠাৎ সূর্যি মামার হাসি।
0: দ্বিতীয় ছড়াটি লিখে পাঠিয়েছে ময়মনসিংহ জেলার নান্দাইলের সাভার থেকে আসাদুজ্জামান খান মুকুল। পড়ে শোনাবে নুসাইবা নুরিন আনহা।
2: বর্ষা পেয়ে বর্ষা পেয়ে বন ময়ূরী নাচছে পেখম তুলে, ঝুমঝুমাঝুম বৃষ্টি ধারায় সময় গেল ভুলে। মাধবী জুই কদম কেয়া চারিদিকে ফোটে, গুরুম গুরুম মেঘ ডেকে ওই বিছলি হেসে ওঠে। কৃষক বনে ধানের চারা বৃষ্টি ধারা পেয়ে, ব্যাঙের দোলে বেশু রাগান উঠল তার আগে।
0: আসরে তৃতীয় ছড়া বৃষ্টি নামে এই শিরোনামে। সাগর আহমেদের লেখা এই ছড়াটি এসেছে কুমিল্লা জেলার মুরাদনগর থেকে। শুনব সৃজিতা সাহারায়ের কাছ থেকে।
3: শেষ বিকেলের নীল আকাশে উড়ে বেড়ায় চিলে, ট্যাংরা পুটি দেশীয় মাছ সাঁতার কাটে বিলে। মেঘের পরে বৃষ্টি নামে টাপুর টুপুর সুরে, মাঝি মাল্লা কান ধরেছে ওই যে বহু দূরে। ডাহুক ডাকে ধানের ক্ষেতে জ্যোৎস্না ভেজা রাতে, ব্যাঙের ডাকও ঘ্যাঙর ঘ্যাঙর চোখ দিয়েছে সাথে।
0: এখনকার এ ছড়াটি এসেছে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের হাসারচর থেকে। মুহাম্মদ সৈয়দুল ইসলামের লেখা এ ছড়াটি শুনব আমরা মালিহা বিনতে মুনের উচ্চারণে।
4: কবিতার নাম বর্ষা। আষাঢ় আর শ্রাবণে ঝিরঝির বৃষ্টি, থোকা থোকা ফুলে যেন কেড়ে নাই দৃষ্টি। বর্ষা শোভিত হয় প্রকৃতি ধোয়াতে, আনন্দ ছন্দটা বৃষ্টিটা ছোঁয়াতে। কদম ফুলের শোভা ছড়ায় সুগন্ধ, ছড়াকার তুলে ধরে ছড়াতে সে ছন্দ।
0: এবার শুনব কবিতা। নতুন জলে শিরোনামের কবিতাটি কুমিল্লা জেলার হুমনাস্থ সীতারামপুর থেকে লিখে পাঠিয়েছে আব্দুল লতিফ। এটি পড়ে শোনাবে অরিজিৎ সাহা।
5: বৃষ্টি পরে টাপুর টুপুর শাপলা শালুক পাতায়, ঝমঝমিয়ে বৃষ্টি পরে কোলা ব্যাঙের মাথায়। গাছের ডালে বসে ভিজে শালিক চড়ুই কাক, অঝোর ধারায় বৃষ্টি দেখে মোরগ ছিটায় নাক। জল টল মল ঢেউ যে কাটে খুশির সারাদিন, নতুন জলে ট্যাংরা নাচে তাক দিনা দিন দিন।
0: এখন শুনবো আসরের শেষ।

0: রাজধানী ঢাকার পূর্ব জুরাইনের শ্যামপুর থেকে লিখে পাঠিয়েছে রাশিদা বেগম। এটি পাঠ করে শোনাবে ফারহিনা মোস্তাক আজওয়া।
1: মজারে বর্ষা, রাত ভোর ঝড় ঝড়, ছিড়ি ছিড়ে বৃষ্টি, ঝিম ঝিম ছন্দে কারে এই দৃষ্টি, চিনেরে চালে পড়া টিপটাপ ছন্দ, মনে এনে দেয় সে কি আহা কি আনন্দ, আনন্দ ছন্দের মজা এ বর্ষা, কখনো গোমরা আর কখনো বা ফর্ষা।
0: বন্ধুরা, এক এক করে তোমাদের পাঠানো ছড়া কবিতা বাছাই করে মনোনীত লেখাগুলো শুনিয়ে দিলাম। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। এবার নতুন বন্ধুদের বলছি, তোমরাও কিন্তু আসরে লেখা পাঠিয়ে অংশ নিতে পারো। ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, চট জলদি লিখে নাও। খামের ওপর লিখবে, রানারির ঝুলি, কলকাকলি অনুষ্ঠান, প্রযত্নে, পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন, শেরেবাংলা নগর, ঢাকা 1207। বন্ধুরা, তোমরা এখন থেকে কলকাকলি অনুষ্ঠানে ইমেইলের মাধ্যমেও লেখা পাঠাতে পারো। ইমেইলটি হলো KOLOKAKOLI কলকাকলি BBDHAKA @gmail.com।

0: শোনা হলো শ্রোতা বন্ধুদের লেখা কিছু কথা, এখনো আরো অনেক কিছু শোনা বাকি, তাই আমরা সবাই যেন কানটাকে খোলা রাখি।
1: কিছুক্ষণ কথা হলো আর এবার শুনব গান, শুনব একটি নজরুল সঙ্গীত, শুনব সুপ্রভা রহমান স্মৃতির কণ্ঠে।

0: আমরা আমাদের ছোটদের কথাই শুনতে পাব, জানতে পারব অজানা কিছু কথা।
1: ছোটমণিদের খবর, এই পর্বের খবরগুলো সংগ্রহ করে গ্রন্থনা করে দিয়েছেন মহাশ্বেতা চৌধুরী।
2: আগামীর দেশ রচনার কারিগর আজকের শিশুরা, তারাই তো জাতির ভবিষ্যৎ। তাই দেশে এবং বিদেশে শিশুদের কাজকে গভীরভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। সেই কারণে সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে ঘটে যাওয়া নানা রকম খবর নিয়ে হাজির হয়েছি আমি, স্বপ্নশ্রী গুহ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ আজকের শিশু কিশোরদের হাতে। তারা যদি সুশিক্ষা, নৈতিকতা ও দক্ষতার মাধ্যমে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবে ভবিষ্যতের একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। 27 জুলাই বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে আয়োজিত নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছে, তবে সেই অগ্রযাত্রা সফল হবে তখনই যখন নতুন প্রজন্ম নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তিনি শিশু কিশোরদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সমান গুরুত্ব দিতে হবে এবং আত্মগঠনে মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, আজকের শিশুদের মধ্য থেকে ভবিষ্যতের সফল চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, বিজ্ঞানী এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে। তাই এখন থেকেই নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শিশুদের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক শিশু যেন প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ করে। পশু পাখির প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৃতির প্রতিটি প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে হবে। শিক্ষা খাতের উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং শিশুদের প্রতিভা বিকাশে সরকার কাজ করে যাচ্ছে। নতুন করে স্পোর্টস 2025-26 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড IMO 2026-এ নতুন ইতিহাস করেছে বাংলাদেশ। এবারের আসরে দেশের 6 জন প্রতিযোগীর সবাই পদক অর্জন করেছে। বাংলাদেশ পেয়েছে 1টি রৌপ্য ও 5টি ব্রোঞ্জ পদক। একই সঙ্গে দলীয়ভাবে 121 নম্বর অর্জন করে IMO-তে অংশগ্রহণের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের 22তম অংশগ্রহণ। এবারের সাফল্য সহ এখন পর্যন্ত বাংলাদেশ IMO-তে মোট 1টি স্বর্ণ, 8টি রৌপ্য, 45টি ব্রোঞ্জ পদক এবং 47টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। ছোট্টমণিদের খবর শেষ হল।
0: খবর তো শোনা হলো, এবার আবারও শুনব গান। এ গানের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক রকম লেখার পাশাপাশি তিনি গান লিখেও বিখ্যাত হয়ে আছেন। তাঁর গান রবীন্দ্রসঙ্গীত আজও মুগ্ধ করে আমাদের প্রাণ। শুনব এখন এমনই একটি গান,
3: যে গানের মাঝে কবি মনের ভিন্ন ভাবনা আমাদের মনেও ভাবনার জাল বিস্তার করবে। আমরাও বুঝতে পারব গানের মাঝেও কত ভিন্ন কথার বিস্তার, যা আমাদেরকে মুগ্ধ করবে।
0: এবারে

0: ইউষা রহমান টিউলিপের কণ্ঠে।
1: গানের পর এবার গল্প হবে অল্প করে। এই গল্পের লেখক যিনি, তিনি হলেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। আমাদের এই দেশেই তার জন্ম।
0: তিনি হলেন একজন নাম করা শিশু সাহিত্যিক, আবার তিনি হলেন আরেকজন বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের বাবা। তার মানে তিনি হলেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পিতামহ।
1: এবার এই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নির্বাচিত রচনা সামগ্রী থেকে পাঠ শুনব আমরা, অংশগ্রহণে মুবাশ্বিরা বারী ও জাইফ তাজওয়ার।

0: কুজুবুড়ির কথা। এক যে ছিল কুজুবুড়ি, সে লাঠি ভর দিয়ে কুজু হয়ে চলত, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ত। বুড়ির দুটো কুকুর ছিল, একটার নাম রঙ্গা আরেকটার নাম ভঙ্গা। বুড়ি যাবে নাতনির বাড়ি, তাই কুকুর দুটোকে বললে, তোরা যেন বাড়ি থাকিস, কোথাও চলে টলে যাস নে। রঙ্গা ভঙ্গা বললে, আচ্ছা। তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুজু হয়ে যাচ্ছে, তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে খানিক দূরে গেল। তখন এক শিয়াল তাকে দেখতে পেয়ে বললে, ওই যে সেই কুজু বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, রোস, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে শিয়াল বললে, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো, বলে শিয়াল চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজু হয়ে যাচ্ছে, তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে আরো খানিক দূর গেল। তখন এক বাঘ তাকে দেখতে পেয়ে বললে, ওই রে, সেই কুজু বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো।
1: বুড়ি বললে, আচ্ছা, তবে মোটা হয়ে আসি, তারপর খাস। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে আরো খানিক দূর গেল। তখন এক ভালুক তাকে দেখতে পেয়ে বললে, ওই যে সেই কুজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে খাবো। বুড়ি তাকেও একই কথা বলল। বুড়ি বললে, রোস, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে ভালুক বললে, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো। এই বলে ভালুক চলে গেল। বুড়িও আর খানিক দূর গিয়েই তার নাতনির বাড়ি পৌঁছল। সেখানে দই আর ক্ষীর খেয়ে এমনি মোটা হলো যে কি বলবো, আর একটু মোটা হলেই সে ফেটে যেত। তাই সে তার নাতনিকে বলল, ওগো নাতনি, আমি তো বাড়ি চললুম, এবারে আর আমি চলতে পারবো না, আমাকে গড়িয়ে যেতে হবে। আবার কিন্তু পথে ভালুক বাঘ আর শিয়াল হা করে বসে আছে, আমাকে দেখতে পেলেই ধরে খাবে। এখন বল দেখি কি করি। নাতনি বললে, ভয় কি দিদিমা, তোমাকে এই লাউয়ের খোলটার ভিতর পুড়ে দেব, তাহলে বাঘ ভালুক বুঝতেও পারবে না, তোমাকে খেতেও পারবে না।
0: গল্পের বাকি অংশ পরবর্তী পর্বে শোনানো হবে।

0: কলকাকলি অনুষ্ঠানের সবচেয়ে বড় পরিবেশনাটি হলো ফুল পাখিদের আসর। এ আসরের অংশগ্রহণকারীরা সবাই শিশু।
1: এবার ওদেরই অংশগ্রহণে শুরু হচ্ছে আজকের ফুল পাখিদের আসর। আজও এই আসর পরিচালনা করেছেন আপা কাজী শাকেরা বানু।

0: ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা?
1: ভালো আছি আপা, আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি। আসর তো গম গম করছে, আমি যেদিকে তাকাই সেদিকেই নতুন বন্ধু। আজকে নতুন বন্ধুর সমারোহ বেশি, খুব ভালো লাগছে। ছোট্ট বন্ধুরা শুরু করি। বাহ, একজন ছোট্ট বন্ধু একদম রেডি হয়ে আছে মাইক্রোফোনের সামনে। বলো দেখি নামটা তোমার?
2: আয়েশা সিদ্দিকা তুবা।
0: কি শোনাবে আমাদেরকে?
2: একটি কবিতা।
0: একটি কবিতাই শুনি আগে।
2: তাল গাছ কাজী নজরুল ইসলাম, ঝাঁকড়া চুলে তাল গাছ, তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতন পড়া কি তোর মুখস্থ হয় নাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতন এক পায়ে ভাই দাঁড়িয়ে আছিস কান ধরে ঠাই? একটুখানি ঘুমায় না তোর পণ্ডিত মশাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? মাথায় তুলে পাত্তারি তোর কি ছাই বকিস বকর বকর? আমতা আমতা করে নামতা পড়িস কি সদাই? তুই দাঁড়িয়ে কেন ভাই?
0: হ্যাঁ, ওকে একটা লাঠি দিয়ে আসতে হবে, না দাঁড়িয়ে থাকতে হবে না তাহলে। এবারের বন্ধু, বাহ, দুটো সাদা ফুল লাগিয়েছে, আসলে ফুল না ফিতে দিয়ে ফুল বেঁধেছে, দারুণ সুন্দর লাগছে। নামটা বলো আগে।
3: সামিহা জমি আয়েশা।
0: কি শোনাবে আমাদের?
3: একটা আবৃত্তি।
0: বলো।
3: আদর্শ ছেলে কবি কুসুম কুমারী দাস, আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজ ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিল কাছে হাওয়া গুয়ান, নাইকি শরীর তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়? সে ছেলে কে চায় বলো? কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায় সাদা প্রাণী হাসি মুখে, করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ। তখন
0: মানুষ হতে হবে, তাই না? সবচেয়ে বড় কথা। এবারের বন্ধু নাম বলো।
4: রাশিদ আলম।
0: কি শোনাবে?
4: একটি কবিতা।
0: একটি কবিতা, আচ্ছা।
4: ভয় পেও না, লিখেছেন সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও চারটি দিন, আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর দেখে ভয় পেয়েছ কতই না, মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না।
0: মুগুর দিয়ে মারবে তাও যেন লাগবে না, বললো একটা আর কি। এবারে বন্ধু নাম বলো।
5: নাফিজা রাহান।
0: কি শোনাবে?
5: কবিতা আবৃত্তি।
0: বলো।
5: আসসালামু আলাইকুম, আমি আফিজা জাহান, আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা কবিতা দ্বারে সপ্ত কল্প ধুম। ঠাস ঠাস ড্রুম ড্রাম শুনে রাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা।

0: নো ছুপ ছাপ ছপাস, চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ কবাস।
1: জোরে হাততালি দিতে হবে ছোট, নতুন নতুন সব বন্ধু আমাদের, এখনো ভালো করে আয়ত্তই করতে পারেনি। এবারের বন্ধু সমৃদ্ধি একটু উঁচু করে ধরো, নামটা বলো, নামটা বলো বন্ধু।
2: জ্বর পরিণীতা।
1: কি শোনাবে?
2: জ্বরের ঘাটে।
1: আচ্ছা

0: তবু একটা গান তো শুনলাম। এবারে বন্ধু নামটা বলো।
1: সায়মা তাবাসসুম।
0: কি শোনাবে?
1: আবৃত্তি।
0: আচ্ছা।
1: আবৃত্তি করছি প্রার্থনা, লিখেছেন গোলাম মোস্তফা। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যতগুলো গান হে চির মহান, তোমার অন্তর জামি, দুলোক ভুলোক সবার ছাড়িয়া, তোমার চরণে পড়ে লুটাইয়া, তোমার সকাশে যাচি হে শক্তি, তোমার করুণাকামী, সরল সঠিক পুণ্য পন্থা, মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি।
0: এবারে বন্ধু
2: আমার নাম শায়ান আরফাজ।
0: কি শোনাবে?
2: আবৃত্তি। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লিচিচোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, হতা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে, গাছে গেজেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাজ জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে।
0: ধরা তো পড়তেই হবে না? এবারে বন্ধু সবুজ বন্ধু নাম বলো।
3: আমার নাম নুসাইবে পিন্তে।
0: আমার
3: নাম মুসাইবে পিন্তে তার। আজ আমি আবৃত্তি করছি আমাদের ছোট নদী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে,
0: দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। কবিতা তাই বলে দিচ্ছি। এবারের বন্ধু নামটা বলো।
4: আমার নাম মনিফা আনাব।
0: কি শোনাবে?
4: আবৃত্তি করছি নবার নামটা।
0: নবার নামটা বলো।
4: এক একে এক, বাবা কোথায় দেখ, বউ একে দুই, নৌকো একটু শুয়ে, তিন একে তিন, উফু গেছি আলপিন, চার একে চার, ওই ঘরে আচার, ছয় ৫ ৫ ৬ ৬ ৭ ৭ ৮ ৮ ৯ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০ ১০
5: আমার নাম রুহানি তাবাসুম বর্ণিল।
0: বলো কি শোনাবে?
5: আবৃত্তি।
0: আবৃত্তি বলো।
5: খুকি ও কাঠ বেড়ালি, কবি কাজী নজরুল ইসলাম। কাঠ বেড়ালি কাঠ বেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোৎকা পেটুক, খাওয়া কাপাও জেঠাই জেতুক, বাতাবি নেবু সকল গুলো, একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেজ উচিয়ে উটুস পাটুস চাও, ছোটা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও।
0: ঠিক আছে, আরি দিলে পরের দিন ভাব করে নেবে। ঝলমলে একটা বন্ধু, নাম বলো।
6: আমার নাম মাহরিন।
0: কি শোনাবে?
6: আবৃত্তি করছি নুন, কবি জয় গোস্বামী। আমরা তো অল্পে খুশি, কি হবে

0: ছোট্ট ভাইয়া, নামটা বলো।
1: আমার নাম মোহাম্মদ আফিফ কাদির।
0: কি শোনাবে?
1: আমি একটি কবিতা আবৃত্তি করব।
0: আচ্ছা,
1: কবিতার নাম লিচুচোর, লিখেছেন কাজী নজরুল ইসলাম।
0: আমার পছন্দ লিচুচোর। বাবুদের
1: বাবুদের তাল পুকুরের, হাবুদের ডাল কুকুরের, সেটি বাস করলে তারা বলি থান একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরা গাছ আছে না, হতো না আসতে গিয়ে ইয়ে বড় কাস্তে নিয়ে। গাছে গজে চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মারাত করে পড়েছি সারা ধরে।
0: চুরি করলে তো পড়তেই হবে ধরা। এবারের বন্ধু,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আবৃত্তি করছি কবি আমিরুল ইসলামের লেখা ক্যাট।
0: লেখা লেখা না কেমন
2: লেখা ক্যাট
0: বলো।
2: চুটুর পুটুর পুট চিবাই সে বিস্কুট, হল ফ্যাশনের বেড়াল এলেন পরনে লাল স্যুট, তিনি খান না মাছের ঝোল উনার পেটটা ফুলে ঢোল, কোক ফান্টা বিফ বার্গার ভেজিটেবল রোল, দেখলে পরে উনার নাকে জিভে আসে লোল, এই বেড়ালের মুখে শুনি নতুন নতুন বল, তিনি বিল্লি ও নন বেড়াল ও নন তিনি একজন ক্যাট, মাথায় পরে হ্যাট, মাঠে ক্রিকেট খেলতে যাবেন নিয়ে টেনিস ব্যাট।
0: নাম বলো নতুন বল।
3: আমার নাম আজরিন করিম জান্নাত। আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের লেখা তাল গাছ। ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই, আমার মতন পড়া কি তোর মুখস্থ হয় নাই, তুই দাঁড়িয়ে কেন ভাই,

0: নামটা পরিষ্কি সদাই
1: অনেক বন্ধু আমাদের সবাইকে সুযোগ দিতে হবে। এবারে বন্ধু নাম বলো।
2: আমার নাম ফারিন রেজা ওয়ারিজা।
1: কি শোনাবে?
2: আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা ঠিকানা কবিতাটি। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেন কে তো চেনো, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো।
1: হ্যাঁ, ঠিকানাটা জেনে এসো, আমরা সবাই মিলে যাবো ক্ষণ। এবারের বন্ধু নামটা বলো।
3: হিমেল রায়।
1: কি শোনাবে?
3: গান। শ্রাবণের মেঘগুলো

0: লাগছিল, কিন্তু সময় যে বড্ড কম আমাদের। এর পরের দিন আমরা আরো একটু শুনবো তোমার কাছ থেকে। এবারের বন্ধু নাম বলো।
1: আমার নাম হুমাইরা বিনতে তারেক। আজ আমি আবৃত্তি করছি তাল গাছ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে

0: Aşağı kanikeli.
1: সমৃদ্ধি এগিয়ে দাও, এবারে বন্ধু নাম বলো।
2: আসসালামু আলাইকুম, আমার নাম সাফওয়ানা দাস, আবৃত্তি করছি কবি মাহবুবুল আলম চৌধুরী রচিত কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতার অংশ বিশেষ। এখানে যারা প্রাণ দিয়েছে রমনা রুদ্ধমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিয়োগভোল নই, আজ আমি ক্রোধ উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আচলের প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকস ছলে উদ্দাম আনন্দের সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাইদের নামে।
1: খুব আবেদনময়ী তোমার কবিতাটা, কিন্তু একদম সময় নেই আমাদের। এবারের বন্ধু নাম বলো।
3: নাবিলা আক্তার রায়না।
1: কি শোনাবে?
3: আমি আজকে একটি নজরুল সঙ্গীত শোনাবো।

0: সুন্দর গায়কই তোমার, কিন্তু সময় নেই আমাদের। এবারে বন্ধু নাম বলো ঝটপট।
1: আমার নাম শাওনি তাসনিম মুজাইরা।
0: কি শোনাবে?
1: আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের রচিত মানুষ কবিতাটি। গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, খোদার ঠাকুর দাঁড়ায় দুয়ারি, পূজার সময় হলো, স্বপ্ন দেখিয়া কোন পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুদায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি গো সাত দিন।
0: দারুণ কবিতা, কিন্তু ওইভাবে আমাদেরকে শুনতে হবে সময় নিয়ে। এবারে বন্ধুর নাম বলো।
2: আমি সৃজিতা সাহারা।
0: কি শোনাবে?
2: একটি ছড়া গান।

0: বললে সুবিধা হয়, দুবার করে বললে সময় নিয়ে নেয়। এবারে বন্ধু, সাদা বন্ধু নাম বলো।
1: আসসালামু আলাইকুম, আমি নুসাইবা নুইন আনহা।
0: কি শোনাবে?
1: আবৃত্তি করছি ছড়া কবি শাম শামসুর আলমের ব্যাং বেড়ালের ছড়া। ব্যাঙের হলো সর্দি কাশি, ডাক্তার এলেন বাঘের মাসি, এলো হলো বেড়াল, ব্যাঙের নাকে ঢুকিয়ে দিল 2.5 কেজি তুলো। তুলোর জন্য নিতে না পারে শ্বাস।
0: থাক, আমরা পরের দিন জানব ব্যাঙের কি অবস্থা হলো। এবারে বন্ধু নাম বলো।
2: মালিহা বিনতে মন।
0: কি শোনাবে?
2: বাবুরাম শাপুরে, লিখেছেন সুকুমার রায়। বাবুরাম শাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফস ফাঁস, মারে না কো ঠুস ঠাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত।
0: ঝটপটে গিয়ে আসতে হবে সমৃদ্ধি। এবারে
3: জাইফ তাজর, ব্যাং সঙ্গীত। গান ধরেছে বর্ষাকালে কোলা ব্যাঙের নাতি, ঘ্যাঙর ঘ্যাঙর সুরের তালে নাচছে সাদা হাতি, কাছিমে দা

0: বংশের নাম করবে আলো ভাবছে মনে মনে, বর্ষার বেগে বেড়েই চলে গানের সে কি সুর, হেরে গলার ব্যাং সঙ্গীত শুনছি সুমধুর।
1: ঝটপট নাম বলো।
2: মাহবুব আক্তার।
1: কি শোনাবে?
2: আমি একটি কবিতা আবৃত্তি করব, শিক্ষা গুরু মর্যাদা, লিখেছেন কাজী কাদের নেওয়াজ। বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাইত এক মৌলভীর, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদয় আনন্দ নয়নে।

0: ভাবিলেন আজ নিস্তার রাহি যায় বুঝি তার সবই।
1: লাল বন্ধু নাম বলো।
2: আমি নামিরা।
1: কি শোনাবে?
2: কবিতা আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা মাকাল। গৌর বর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর নাম দিলু তোর মাকাল।
1: অনেক অনেক পরিবেশনা হলো আজকে, একই কবিতা অনেকেই বলেছে, ভীষণ প্রিয় প্রিয় সবার কবিতা, কিন্তু আমাদের সবারটাই শুনতে হয়েছে। সবাই ভালো করেছে, আগামীতে আরও ভালো করবে এই প্রত্যাশা নিয়ে আজকের ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।
3: শেষ হলো ফুল পাখিদের আসর, আর এবার শেষ টানতে হবে আজকের অনুষ্ঠানের। অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন তাপসী মুনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সমৃদ্ধি সূচনা
4: এবং আমি মেফতাহুল জান্নাত। অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা দিয়েছেন আব্দুল মতিন খান এবং মোহাম্মদ মাসুদুর রহমান। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন শামসুল হক, প্রকৌশল সহযোগিতায় নাসরিন আক্তার, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইরশাদ শারমিন।
3: আমরা এই বড় হয়ে ভালো কাজ করব,
4: ভালো মতো জীবনকে দেশটাকে গড়ব।
3: সবার জন্য আজ শুভকামনায়
4: আজকের মতো চেয়ে নিচ্ছি বিদায়।
3: বন্ধুরা
4: শুভ বিদায়।

এতক্ষণ প্রচারিত হল শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি, বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মমতাজ শাহিন রুম্পা। প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো চালু করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্প কারখানাগুলো পুনরায় চালু, বেসরকারিকীকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই নির্দেশ দেন। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। এছাড়াও বৈঠকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাত ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং শেখ গিরি ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংকটকালে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে ইউএই প্রেসিডেন্ট নিহতের শোক সন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। চিঠিতে তিনি অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে ইউএই প্রেসিডেন্ট বলেন, এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গড় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গড় বাংলাদেশে তাঁর প্রথম সফর সম্পর্কে ইতিবাচক মতামত তুলে ধরে বলেন, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়। দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য ২০০০ কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এই স্কিমের মাধ্যমে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা দেওয়া হবে। এই স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয় এবং পরিবেশ বান্ধব অবকাঠামো স্থাপনে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় ঋণ গ্রহীতারা সর্বোচ্চ ৭% সুদে ঋণ পাবেন। সৌদি আরব এবং আরও ১৩টি দেশ বাব আল মানদ্বীপ প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি সামুদ্রিক সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরব জানায়, বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে সম্মিলিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটকে একটি কাঠামো হিসেবে গঠন করা হয়েছে। জোটটির অন্যান্য স্বাক্ষরকারী সদস্য দেশগুলোর মধ্যে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান এবং কোমোরোস রয়েছে। সৌদি আরবকে এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং জোটটির সদর দপ্তরও সৌদি আরবে স্থাপিত হবে। গাজা স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে মার্কিন বোর্ড অব পিস একটি চুক্তিতে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান। ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য তাঁদের সঙ্গে বোর্ড অব পিস ঘনিষ্ঠভাবে কাজ করবে। এদিকে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বোর্ড অব পিসের পরিকল্পনায় গোষ্ঠীটির সম্মতি প্রকাশ করেছে। খেলার খবর ক্রিকেট। লিটন দাসকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মেহেদি হাসান মিরাজের পরিবর্তে এ দায়িত্ব দেওয়া হয়। লিটন দাস এরই মধ্যে বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এখন থেকে তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি উভয় প্ল্যাটফর্মেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ।

0: চলচ্চিত্র কেবল সেলুলয়েডের ফিতায় বন্দী কোনো গল্প নয়, এটি আমাদের অনুভূতি, যাপিত জীবন আর সংস্কৃতির এক জীবন্ত সেতু, যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বয়ে নিয়ে যায় চিরচেনা সব আবেগ। আর এই চলচ্চিত্রের আসল স্পন্দন যেখানে লুকিয়ে থাকে তা হল এর গান। প্রতিটি সুর যেন এক একটি স্মৃতির আয়না, যেখানে প্রতিফলিত হয় আমাদের স্বপ্ন, দীর্ঘশ্বাস আর ভালোবাসার গল্প।
1: সিনেমার প্রাণ অনুষ্ঠানের আজকের আয়োজনে আমরা রূপালী পর্দার এমনই কিছু সুরের মেলা নিয়ে হাজির হয়েছি, যা কেবল শ্রুতিমধুর নয়, বরং হৃদয়ের গভীরে এক অন্যরকম দোলা দিয়ে যায়। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের ভালো লাগার সঙ্গী হতে স্টুডিওতে আছি আমরা দুজন। আমি ইয়মা শাহজাহান,
0: আমি এবিএম শাহিনুজ্জামান শিশির।
1: চলুন শ্রোতা বন্ধুরা, সুরের সেই চেনা ভুবনে প্রবেশ করা যাক। শুনে নেওয়া যাক আমাদের আজকের প্রথম গানটি।
2: অন্তর দিলাম বিছাইয়া

স্বামীর অনুপস্থিতিতে ঘরের সবার অজান্তে রাতে লণ্ঠনের আলো জ্বেলেও নিভিয়ে অত্যন্ত সতর্কতার সাথে স্ত্রী তার স্বামীকে চিঠি লিখছেন। স্বামীর জন্য বিরহ আর আবেগে ভরা সেই চিঠির প্রতিটি অক্ষর তার ভাঙা হাতের লেখায় ফুটে উঠেছে, যেখানে তার কাজল ধোয়া চোখের জলও মিশে আছে। প্রবাসে থাকা স্বামীর জন্য তার মন কেমন করে, চিঠিতে সেই না বলা কথা ও আকুলতা অত্যন্ত মর্মস্পর্শী ভাবে প্রকাশ পেয়েছে। চিঠি লিখেছে বউ আমার গানটিতে প্রবাসী স্বামীর প্রতি এক গ্রামীণ গৃহবধূর গভীর ভালোবাসা ও আকুলতার চিত্র তুলে ধরা হয়েছে। চলুন শুনে আসি বাংলাদেশি সিনেমা বাংলার বইয়ের একটি জনপ্রিয় গান।

মানুষ তার প্রিয় মানুষটির সাথে জীবনের সবটুকু সময়, সুখ দুঃখ এবং ভালোবাসা একসাথে ভাগ করে নেয়। প্রিয় মানুষটিকে নিজের মনের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে বলা হচ্ছে সে যেন চিরকালের জন্য তার হয়ে যায়। গানটির মূল কথা হল প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়ার আকুলতা এবং তাকে নিজের জীবনের পাওয়ার এক গভীর ইচ্ছা। চলুন শ্রোতা, শুনে আসি বিশ্ব সুন্দরী সিনেমার একটি অত্যন্ত জনপ্রিয় রোমান্টিক গান।

0: প্রেমিক প্রেমিকা একে অপরকে সঙ্গী করে খোলা আকাশে ও মুক্ত বাতাসে ডানা মেলে হারিয়ে যাওয়ার আহ্বান জানায়। তারা সাত সাগর ও তেরো নদী পার হয়ে এমন এক রূপকথার দেশে ঘর বাঁধতে চায় যেখানে কোনো দুঃখ নেই।
1: নীল আকাশ, পরীর সাথে দেখা হওয়া এবং চাঁদের আলোয় মন হারিয়ে ফেলার কল্পনাই এই গানের মূল বিষয়। দৈনন্দিন জীবনের বাধা বিপত্তি ও একঘেয়েমি থেকে দূরে ভালোবাসার নিবিড় ছায়ায় এক মোহময় ও স্বপ্নের পৃথিবীতে হারিয়ে যাওয়ার আকুল আকাঙ্ক্ষা প্রকাশ করে। শ্রোতা বন্ধুরা, শুনে আসি জনপ্রিয় বাংলা সিনেমা মনের মাঝে তুমির একটি রোমান্টিক গান।

বাহ্যিক চাকচিক্যের ঊর্ধ্বে উঠে একজন মানুষের ভেতরের সরলতাকে ভালোবাসাই প্রকৃত প্রেম। ভালোবাসার মানুষটিকে বাহ্যিকভাবে অতি সাধারণ মনে করলেও তার ভেতরের মনের গভীরতা ও সরলতাকে নিজের জীবনের সবচেয়ে বড় পাওয়া হিসেবে বিবেচনা করেছেন। প্রেমিকার চিন্তা চেতনা ও ভালোবাসা তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আলো বা সম্পদে পরিণত হয়েছে। নায়িকা সাধারণ হলেও নায়কের চোখে সে অনন্য। নায়ক তার কাছ থেকেই ভালোবাসা ও ভালো লাগার আসল অর্থ শিখেছে। এই সাধারণ মেয়েটি নায়কের চিন্তায় চেতনায় এবং দুই নয়নের আলো হিসেবে তার জীবনকে আলোকিত করে রেখেছে। শ্রোতা বন্ধুরা, শুনে আসি জনপ্রিয় বাংলা সিনেমা দুই নয়নের আলোর একটি আবেগঘন ও জনপ্রিয় গান।

0: জীবনের পথ চলতে চলতে যত ঝড় ঝাপটা বা অন্ধকারই আসুক না কেন, কোনো অবস্থাতেই দমে যাওয়া যাবে না। চলার পথে চারপাশের নেতিবাচকতা বা পরাজয়ের ভয়কে এক পাশে ঠেলে নিজের লক্ষ্যে অবিচল থাকার আহ্বানকে উপজীব্য করে এখন শুনব একটি গান। গানটি শ্রোতার মনে এক ধরনের নতুন উদ্দীপনা তৈরি করে, যা নিজের ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করে।
1: কখনো কখনো পথ চলতে একা হয়ে পড়লেও নিজের প্রতি বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায় এই গানটি। এটি একটি অনুপ্রেরণামূলক গান, যা জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে লড়াই করে টিকে থাকার শক্তির প্রতীক। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি গানটি।

0: সিনেমার গান আমাদের অন্তরের এক গভীর অনুভূতি। সুর আর বাণীর এই মেলবন্ধন আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। শ্রোতা বন্ধুরা, আজ তাহলে বিদায়। আশা করছি আজকের গানগুলো আপনাদের মন ছুঁয়ে গেছে। আগামী পর্বে আবারও আপনাদের প্রিয় সিনেমার গান নিয়ে হাজির হব। সে পর্যন্ত
1: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকুন। বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ। গবেষণা গ্রন্থনা ফাতেমা সুলতানা, উপস্থাপনা এ বি এম শাহিনুজ্জামান শিশির ও ইউরোমা শাহের জাহান, সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই পালার অনুষ্ঠানে উপস্থাপনে রয়েছে আফরোজা ডলি, মোহাম্মদ লিয়াকত আলী খান, শামীম আহমেদ, রাবেয়া সুলতান শিউলি ও আয়েশা সিদ্দিকা মনি। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসরিন আক্তার, রাহাত তরফদার ও লুৎফুন্নাহার মেরি। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন নজরুল সঙ্গীত শুনবেন, গিয়েছেন সাদিয়া আফরিন মল্লিক।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভাওয়াইয়া। কণ্ঠ দিয়েছেন রথীন্দ্রনাথ রায়। প্রথম গানের কথা সাজিয়েছেন আব্দুল করিম, সুর করেছেন আব্বাসউদ্দিন আহমেদ।

আপনারা রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে ভাউইয়া শুনছেন। এবারের গানের কথা এবং সুর করেছেন হরলাল রায়।

0: রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে আপনারা পরপর দুখানি ভাওয়াইয়া শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এবারে রয়েছে বৃক্ষরোপণের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। গানের কথাও সুর করেছেন শিল্পী নিজে।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজে কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাদিয়া ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলোর চালু করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্প কারখানা পুনরায় চালু, বেসরকারীকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই নির্দেশ দেন। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। এছাড়াও বৈঠকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাত ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংকটকালে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে ইউএই প্রেসিডেন্ট নিহতের শোক সন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। চিঠিতে তিনি অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে ইউএই প্রেসিডেন্ট বলেন, এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে ভূমিকা রাখবে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গড় বাংলাদেশে তার প্রথম সফর সম্পর্কে ইতিবাচক মতামত তুলে ধরে বলেন, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এদিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড় ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের মধ্যকার বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য তাদের ভ্রমণ সতর্কতা তুলনামূলক নমনীয় করেছে। এতে আরও বলা হয়, এই পদক্ষেপ বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থারও প্রতিফলন। দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য 2,000 কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এই স্কিমের মাধ্যমে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা দেওয়া হবে। এই স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয় এবং পরিবেশ বান্ধব অবকাঠামো স্থাপনে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় ঋণ গ্রহীতারা সর্বোচ্চ 7% সুদে ঋণ পাবেন। সৌদি আরব এবং আরও 13টি দেশ বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি সামুদ্রিক সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরব জানায়, বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে সম্মিলিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটকে একটি কাঠামো হিসেবে গঠন করা হয়েছে। জোটের অন্যান্য স্বাক্ষরকারী সদস্য দেশগুলোর মধ্যে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমোরস রয়েছে। গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে মার্কিন বোর্ড অব পিস একটি চুক্তিতে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান। ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য তাদের সঙ্গে বোর্ড অব পিস ঘনিষ্ঠভাবে কাজ করবে। এদিকে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বোর্ড অব পিসের পরিকল্পনায় গোষ্ঠীটির সম্মতি প্রকাশ করেছে। খেলার খবর, ক্রিকেট। লিটন দাসকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে এ দায়িত্ব দেওয়া হয়। লিটন দাস এরই মধ্যে বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি উভয় প্ল্যাটফর্মেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত, জাতীয় টাস্কফোর্স গঠন ও এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার সিদ্ধান্ত, ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজুদ্দিন আহমেদ বীরবিক্রম। আগামী বিশ্বকাপে বিনামূল্যে খেলা সম্প্রচারের পাশাপাশি বড় ধরনের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন কাজ শুরু, প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশা। বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল কাবা মেন্স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে ৩-০ সেটে হারিয়ে স্বাগতিক পাকিস্তানের শিরোপা জয়।
3: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা ও তাদের প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। তিনি গত বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICC আয়োজিত FTI সম্মেলনে একথা বলেন। তারেক রহমান বলেন, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশের আইনি ও রেগুলেটরি কাঠামোর আধুনিকায়ন ও বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা হচ্ছে।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্র সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরলে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে জানতে পারবে।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি রোববার ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ সামুদ্রিক ও সীমান্ত নিরাপত্তা, সাইবার ও তথ্যভিত্তিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং মানবিক সহায়তা কার্যক্রম সহ বহুমাত্রিক ও জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন। তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা ও সহনশীলতাকে বিবেচনায় রেখে প্রতিরক্ষা আধুনিকায়নের একটি বাস্তবসম্মত ও টেকসই মডেল অনুসরণ করা এখন সময়ের দাবি।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমি কন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি গত শনিবার রাজধানীর নব থিয়েটারে দেশকে বৈশ্বিক সেমি কন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল সেমি কন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬ উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে ২০৩০ সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করতে পারবে।
2: রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করে তিনি গত শুক্রবার জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
3: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে আয়োজিত ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিক নির্দেশনা, সততা ও সুদূরপ্রসারী চিন্তার কারণেই দেশের বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষকে বঞ্চিত না করে এবং রাজস্বের টাকা খরচ না করেই এবছর বিশ্বকাপ সম্প্রচার করা সম্ভব হয়েছে।
2: চলতি অর্থ বছরের জন্য 63.4 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুত্তালিব আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারের চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের রপ্তানি খাত ঘুরে দাঁড়ানোর বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।
3: পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনের প্রথম সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা ও নতুন দিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সম্মতির ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে। তিনি বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে নতুন দিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি পর্যালোচনা করছে।
2: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি মঙ্গলবার ঠাকুরগাঁয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
3: নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও গ্রামে নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 70 লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, বুধবার থেকে পূর্ণ দমে চলছে কূপ খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 উন্নয়ন কূপ খনন প্রকল্প।
2: বৈরী আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়গুলোতে যেসব শিক্ষার্থী অংশ নিতে ইচ্ছুক তাদেরকে গত বুধবারের মধ্যে স্ব কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ।

0: পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন করতে হবে।
1: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে এই মামলায় পলাতকদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
0: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা সংক্রান্ত অনিয়ম নিয়ে সপ্তাহব্যাপী বিক্ষোভের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়া চালিত কক্রোচ জনতা পার্টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া ছাত্র বিক্ষোভের নেতৃত্ব দেয় এবং শিক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত সংস্কার চাচ্ছে তারা। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় প্রতিবাদ বিক্ষোভে রূপ নেয় এই আন্দোলন।
1: জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো এলাকায় 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 13 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। দেশটিতে মঙ্গলবার এই ভূমিকম্প আঘাত হানে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের ফলে ওই অঞ্চলে কয়েক হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরুদ্ধার কার্যক্রমকে ব্যাহত করছে।
0: আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় স্বাগতিক পাকিস্তান চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্স আপ হয়েছে। বুধবার ইসলামাবাদে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে পাকিস্তান 3-0 সেটে বাংলাদেশকে পরাজিত করে। উল্লেখ্য, প্রতিযোগিতায় স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, কাজাখস্তান ও উজবেকিস্তান অংশ নেয়।
1: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় মীর নাসির আহমেদ এবং আমি মুনুফার জাহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিক এবং গানটি শুনবেন সমবেত কণ্ঠে।

0: আপনারা ফ্যামিলি কার্ডের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ। সঞ্চালনায় সজীব দত্ত।

0: তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সজীব দত্ত এই মুহূর্তে রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, চমৎকার একটি শ্রেণীকক্ষে। আজকের এই তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানটি আমরা ধারণ করছি। এখানকার যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তারা অত্যন্ত নান্দনিকভাবে তারা আজকের অনুষ্ঠানে অংশ নিচ্ছে। চলুন আজকের প্রথম বন্ধুর সঙ্গে আমরা কথা বলি, কেমন বাংলাদেশের স্বপ্ন দেখছে তারা। আপনার নাম পরিচয় বলবেন।
1: আমি নীলয় সরকার, পড়াশোনা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন একটা সমাজ এবং নারী নিরাপত্তা বা সমাজের সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ, এটা আমার প্রত্যাশা থাকবে।
0: আন্তরিক ধন্যবাদ, চলে যাব পরের বন্ধুর কাছে। আপনার নাম, কোন ডিপার্টমেন্টে পড়েন বলবেন।
2: আমি সাবরিনা তাজরিন তিশা, পড়াশোনা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন, কি প্রত্যাশা আপনার?
2: আমি চাই বাংলাদেশ একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক এবং আমি চাই বাংলাদেশ যেন একটা নিরাপদ একটা আশ্রয় হিসেবে গড়ে উঠে।
0: তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, আরো কয়েকজন শিক্ষার্থী বন্ধুর সঙ্গে কথা বলবো। চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
3: আমি তন্ময় সরকার, আসিনী বিজ্ঞান বিভাগ থেকে।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
3: আমাদের যে সাংস্কৃতিক বিপ্লব, আমাদের যে দেশীয় এবং আমাদের যে শেকড় থেকে, বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে সাংস্কৃতিক যে চর্চাটা ছিল, আমরা 1971 সালে দেখেছি কি মুক্তিযোদ্ধাদের যে গান, বেতারে যে গানের মাধ্যমে তাদের মনোবলকে আরো চাঙ্গা করে যুদ্ধের জন্য পাঠানো হয়েছে, এই জিনিসটা যাতে আমরা আবার ফিরে পাই। এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে কি আমাদের সাংস্কৃতিক একটা আগ্রাসন চলছে, বিজাতীয় সংস্কৃতি, এই থেকে আমরা বেরিয়ে এসে যে আমাদের দেশীয় সংস্কৃতির চর্চা, যেমন আমি থিয়েটার করি, থিয়েটার কেন্দ্রিক যে কাজগুলো হয়, প্রতিটি শিল্পকলা এবং এমনকি যে উপজেলার শিল্পকলাগুলো আছে এগুলো এখন দেখছি অধিকাংশই বন্ধ অবস্থায় পড়ে আছে। একটা আশা করি আমাদের সংস্কৃতির যে জাগরণ, যে আমাদের প্রতিটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান যাতে আবার পূর্ণভাবে জেগে উঠে এবং আমাদের প্রতিটা যে সাংস্কৃতিক কর্মী আছে তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং তাদের যে নিজস্ব সক্রিয়তা যাতে আমরা বিশ্ব মঞ্চে এবং দেশের মঞ্চে তুলে ধরতে পারি, এই প্রত্যাশা আমার নতুন বাংলাদেশের কাছে।
0: আপনার যে সংগঠন রয়েছে এই সংগঠনের মাধ্যমে কি কার্যক্রম করছেন আপনারা?
3: আমি মূলত থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আসি। আমাদের থিয়েটারের কাজ হচ্ছে নাটক। নাটক বলতে কি, নাটক বলতে বুঝি কি একটা সমাজের দর্পণ। কিন্তু দেখা যাচ্ছে কি অনেক সময় আমরা অনেক নাটক করতে গেলে অনেক ধরনের ব্যক্তিত্বের সম্মুখীন হচ্ছি। আমার চাওয়া হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে আমরা এটা দেখতে পারি, আমরা যে সমাজের যে সমস্ত অসঙ্গতিগুলো আছে সেগুলো আমাদের নাটকের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবো, এই প্রত্যাশা আমার।
0: বাহ, অনেক ধন্যবাদ। আপনার নাম পরিচয় বলে আপনি আপনার স্বপ্নের কথা বলবেন।
2: আমরা এখন পড়াশোনা করতেছি, সবারই হচ্ছে একটা ড্রিম আছে যে আমরা হচ্ছে পড়াশোনা করে হচ্ছে একটা জব করব, কিন্তু এই দুর্নীতিটা সবার আগে হচ্ছে বাংলাদেশ থেকে উঠাতে হবে, যাতে হচ্ছে নিরাপদ সেফলি হচ্ছে চলাফেরা করতে পারি, এখানে কোনো বৈষম্য থাকবে না, কেউ আমার দিকে আর চোখে তাকাবে না, সবাই সবার মতো থাকবে, এটাই হচ্ছে প্রত্যাশা।
0: আমাদের তরুণদেরও তো করণীয় রয়েছে দেশের জন্য, তাই না? আমরা কি করতে পারি?
2: আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি, তারপরে আমরা বিভিন্ন সংগঠন যেগুলো যেমন স্কাউটের মাধ্যমে এগুলো জোরদার করতে পারি সবার কাছে, তারপর বৃক্ষরোপণ যে কর্মসূচি আছে ওইগুলো আমরা জোরদার করতে পারি, তারপর হচ্ছে নর্মালি আমরা চোখে যেগুলো দুর্নীতিগুলো ওইগুলোর বিরুদ্ধে কথা বলতে পারি।
0: অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব পরের বন্ধুর কাছে, আপনার নাম পরিচয় বলবেন।
4: আমি রায়হান মিত, পড়াশোনা করছি প্রত্নতত্ত্ব বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
4: সমতার বাংলাদেশের স্বপ্ন দেখি, সচেতনতার বাংলাদেশের স্বপ্ন দেখি, মানুষের মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশের স্বপ্ন দেখি, তারপর শ্রমের স্বাধীনতার, শ্রমের মর্যাদার বাংলাদেশের স্বপ্ন দেখি।
0: এই যে বাংলাদেশ বেতারে অংশ নিলেন, কেমন লাগছে?
4: বেশ ভালো লাগছে। বাংলাদেশ বেতারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের মতামত প্রকাশের স্বাধীনতার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
0: আমাদের তরুণরা আমরা যারা আছি, আমাদের আগের বন্ধু যেমন বৃক্ষরোপণের কথা বলল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, কারণ জলবায়ু পরিবর্তন, আমাদের যে পরিবেশের নানান হুমকি, সব কিছুর জন্যেই কিন্তু পরিবেশের ভারসাম্য না রাখা, তাই আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগালে কি হবে, পরিবেশের ভারসাম্য কিন্তু আসবে। আপনি কি ভাবছেন আমরা তরুণরা আরো কি করতে পারি?
4: আমাদের দেশে যেহেতু তরুণদের সংখ্যা বেশি এবং জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ, তো এই দেশটা অনেক অনেক তারুণ্যময় একটা দেশ, এমনকি আমরা চাইলেও অনেক কিছু করতে পারি, যেমন গাছপালা তো লাগাতেই পারি, তার পাশাপাশি দেশের যে প্রবীণ জনগণ আছে যারা এই ব্যাপারে অজ্ঞ বা যারা একটু কম জানে তাদেরকে সচেতন করতে পারি আমরা নিজেদের জায়গা থেকে, প্লাস আমাদের পরিবার এমনকি আমাদের সমাজের মানুষজনকে আস্তে আস্তে সচেতন করতে পারি। সব থেকে বড় আমাদের যে জিনিসটা প্রয়োজন আমাদের তরুণদের, আমি যেটা মনে করি সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম যখন থাকবে, একটা পজিটিভ থিংকিং যখন থাকবে, তখন আমরা আসলে সবই করতে পারি দেশের জন্য।
0: অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আরো দু একজন বন্ধু রয়েছেন, চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
5: আমি ইমতিয়াজ আহমেদ, পড়াশোনা করছি নৃবিজ্ঞান বিভাগ।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
5: একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের ছেড়া। আমি আমার দেশকে সবসময় সেরা হিসেবে উপস্থাপন করব। ফার্স্ট অফ অল আমি একটা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন দেশ হিসেবে আমার দেশকে দেখতে চাই।
0: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আর কারোর রয়েছে একটু কথা বলি, আপনার নাম এবং আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন?
6: আমি হাজারা আক্তার, আমি আছি লোক প্রশাসন বিভাগে।
0: হাজারা আক্তার, কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
6: আমি এমন বাংলাদেশ চাই যেখানে শুধু আইন তৈরি হবে না, আইনের যথোপযুক্ত বাস্তবায়ন হবে। আবার আমি এমন বাংলাদেশ চাই যেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং শিক্ষা হবে সহজলভ্য। দক্ষতা যোগ্যতার ভিত্তিতে দেশেই তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, যাতে তাদেরকে বিদেশে যাইতে না হয়।
0: অনেক ধন্যবাদ। আমরা সবশেষ বন্ধুর সঙ্গে কথা বলবো, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন?
7: আমি সায়মা আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ি।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
7: আমি একটি ইতিবাচক মানসিকতার বাংলাদেশ চাই, যেখানে হয় কি একে অপরকে ছোট করা হবে না। একটা মানুষ যদি ছোট একটা তার প্রচেষ্টা থাকে, সেই প্রচেষ্টাটাকে যেন প্রশংসা করা হয়। সেই প্রশংসা থেকে একটা বড় কিছু করার উদ্দীপনা তার মধ্যে সৃষ্টি হবে। অন্যকে ছোট করা, বুলিং করা, এই বিষয়গুলো থাকবে না। একে অপরের প্রতি সম্মান থাকবে, এমন বাংলাদেশ চাই।
0: বাহ, চমৎকার। আরো একজন বন্ধু দেখলাম এগিয়ে এসেছে, চলুন তার সঙ্গে আমরা কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন?
8: মুন্নি আক্তার, আমি বাংলা বিভাগ।
0: মুন্নি, আজকের এই অনুষ্ঠানটিতে অংশ নিয়ে কেমন লেগেছে?
8: এই যে বন্ধুদের কথাবার্তা গুলো শুনে আমার খুব ভালো লাগছে। আজকের যে অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, এটা হঠাৎ করে হয়েছে, আমি খুব খুশি এই অনুষ্ঠানে আসতে পেরে।
0: বাহ, চমৎকার, চমৎকার বলেছে। তার যে উচ্ছ্বাস বা তার যে আনন্দ শ্রোতা বন্ধুরা, এটি কিন্তু সত্যিই ভালো লাগছে। এই যে আমাদের বেতারের সঙ্গে সংযোগ হলো, আপনার কথা বাংলাদেশ বেতারের মাধ্যমে সারা দেশে এমনকি সারা বিশ্বে শোনা যাচ্ছে, অনেক ভালো লাগছে না?
8: খুব ভালো লাগছে।
0: আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, কথা বলছি এ পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ক্লাবের যারা মেম্বার রয়েছে তাদের সাথে। আপনার নাম পরিচয় বলবেন?
9: আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, গবেষণা সংসদের একজন সদস্য।
0: আপনারা কি ধরনের কাজ করছেন?
9: আমরা বেসিক্যালি যারা নতুন শিক্ষার্থী আসে এবং যারা আমরা এক্সিস্টিং যারা অনার্স এবং মাস্টার্সে পড়াশোনা করতেছি, তাদেরকে ফান্ডামেন্টাল গবেষণার ব্যাপারে তাদের আগ্রহ সম্পর্কে আমরা প্রথমে জেনে, তারপর আমরা বেসিক যে ধারণাটা আমরা তাদেরকে বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে, বিভিন্ন সভার মাধ্যমে আমরা মান্থলি অথবা ইয়ারলি আমরা দিয়ে থাকি।
0: আপনি নিজেও একজন তরুণ, আর এই অনুষ্ঠানটি তরুণদের নিয়ে, ক্যাম্পাস ভিত্তিক প্রোগ্রাম, আপনি সব তরুণদের উদ্দেশ্যে কি আহ্বান রাখতে চান?
9: সব তরুণদের উদ্দেশ্যে আমার আহ্বান হচ্ছে, অবশ্যই সবাইকে একটি স্বপ্ন নিয়ে সামনে আগাতে হবে। সেটা যে কোনো স্বপ্নই হতে পারে, স্বপ্নকে সামনে রেখে সবাই যার যার মনোযোগটাকে সেখানে দিয়ে পরিশ্রমের সাথে সফলতা অর্জন করতে হবে।
0: আপনাকে আন্তরিক ধন্যবাদ। চলে যাচ্ছি পরের বন্ধুর কাছে। আপনার নাম এবং আপনার ক্লাবের নাম?
10: আমি সায়মা আক্তার, অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনের সহসভাপতি পদে আছি।
0: আপনারা কি কাজ করছেন?
10: আমরা মূলত কণ্ঠ চর্চাকে কেন্দ্র করে কাজ করি। এখানে মূলত আবৃত্তির কাজটা করা হয়, সেখানে প্রতি মাসে হচ্ছে সভা করা হয়, সেখানে দেখা যায় আবৃত্তিমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখান থেকে বিভিন্ন শিক্ষার্থীরা আবৃত্তি করে আমাদের পেজে দিয়ে থাকে। সেখান থেকে আমরা বাছাই করে নিই যে কারা ভালো করেছে, এবং আমাদের এই অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র থেকে আমাদের কুমিল্লাতে যে কবি নজরুল ইনস্টিটিউট রয়েছে, সেখানের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে, বা বেতারে যে কার্যক্রম রয়েছে সেখানেও হচ্ছে অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্রের শিক্ষার্থী হচ্ছে অংশগ্রহণ করে থাকে।
0: বাহ, চমৎকার। এই যে কণ্ঠ নিয়ে কাজ করছেন, আবৃত্তি নিয়ে কাজ করছেন, এটিতে আপনার বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সহপাঠীরা কেমন আগ্রহী হচ্ছে?
10: খুবই আগ্রহী থাকে তারা এই বিষয়টি, যেহেতু এটি কণ্ঠ চর্চাকে কেন্দ্র করে কাজ করে। আপনি যদি দেখা যায় সুন্দর করে কথা বলতে পারেন, দেখা যায় যে আপনার কথাটি অন্য একজন মানুষ শুনে অনুপ্রাণিত হবে এবং উৎসাহ সহকারে শুনবে, তো সেই ক্ষেত্রে অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্রের এই সংগঠনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে।
0: তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এ পর্যায়ে আমরা কয়েকজন বন্ধুর কাছ থেকে কবিতা শুনব। প্রথম বন্ধুর কাছে চলুন কবিতা শুনি, চলুন কবিতায় যাওয়া যাক।
11: আবৃত্তি করছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি।
0: আপনার নামটা বলে নিন।
11: আমি রায়হান মিত, প্রত্নতত্ত্ব বিভাগ থেকে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত ফেরির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থ থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া পেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার।
0: অনেক ধন্যবাদ, আমরা পরের বন্ধুর কাছে যাব। আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি, চলুন দেখি তিনি কোন কবিতা শোনান, আপনার নাম বলে কবিতা পড়বেন।
12: আমি মুন্নী আক্তার, আমি আবৃত্তি করছি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি। এসেছি নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার, অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হবে ইতিহাস।
0: বাহ চমৎকার, একটা হাততালি দাও সবাই। এরপরে চলুন আরো একটি বন্ধু রয়েছে তার কাছে যাই, আরেকটি কবিতা আমরা শুনবো, তারপরে গানও আজকে রয়েছে, তাই তো? আপনার নাম বলে আপনি আপনার কবিতা শোনাবেন।
13: আমি মুসলিমা খাতুন পাকিজা, আবৃত্তি করছি সবার আমি ছাত্র সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখাই তাহার সমান, হই যেন ভাই মন ও মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই ভাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে।
0: আন্তরিক ধন্যবাদ, আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি, চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলে শুরু করবেন।
14: আমি রেজাউল করিম সিয়াম, আবৃত্তি করছি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণেক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
0: অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আমরা সব শেষ কবিতা শুনবো এ পর্যায়ে, চলুন শুনি, আপনার নাম পরিচয় বলে কবিতা শোনাবেন।
1: আমি নীলা সরকার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। আমি আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখিনি। কেউ কথা রাখিনি, 33 বছর কাটল কেউ কথা রাখিনি, ছেলেবেলায় এক বুষ্ঠুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বুষ্ঠুমি আর এলো না, 25 বছর প্রতীক্ষায় আছি।
0: অনেক ধন্যবাদ, আমরা চলে যাবো পরের বন্ধুর কাছে, আপনার নাম এবং আপনি কোন ক্লাবের সঙ্গে আছেন?
15: আমি মোহাম্মদ তৌহিদুর রহমান সাকিব, আমি কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে।
0: আপনি একটু বলবেন আপনারা কি ধরনের কার্যক্রম করছেন?
15: আমাদের কার্যক্রমটা বছর ব্যাপী আমাদের ডিবেটিং সোসাইটি থেকে সপ্তাহে দুইটা আমাদের সেশন হয়, একটা হচ্ছে বাংলা বিতর্ক আর একটা হচ্ছে ইংলিশ বিতর্ক, যেটা আমাদের একটা মঙ্গলবার বিকেল 4টার পর আর একটা হচ্ছে বুধবার বিকেল 4টার পর। তারপর আমরা আমাদের জুনিয়র যে নবীন শিক্ষার্থী আছে তাদের নিয়ে আমরা প্রতি বছর ডিবেট চার্টস এর আয়োজন করি, তারপর আমাদের বিভাগ ভিত্তিক আমাদের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয়, তারপর আমাদের বিজয় দিবস 21 ফেব্রুয়ারিতে বিতর্ক থাকে, তারপর আমাদের ভালোবাসা দিবস, তারপর বিভিন্ন সামনে আমাদের রম্য বিতর্ক আসতেছে, ন্যাশনাল আমাদের যে টুর্নামেন্ট যেগুলোতে আমরা অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা পুরো বাংলাদেশের সাথে ফাইট করি, ওইসব টুর্নামেন্টে আমরা এখান থেকে একটা বাদ একাধিক টিম প্রেরণ করি।
0: আপনাকে এই মুহূর্তে যারা শুনছে সারা বাংলাদেশের তরুণরা, শ্রোতা বন্ধুরা, সবাইকে কি আহ্বান রাখতে চান?
15: সবাইকে আহ্বান রাখতে চাই হচ্ছে আমাদের প্রজন্মের আমাদের সমাজের জন্য একটু কন্ট্রিবিউশন করুক এবং আমাদের দেশের জন্য কন্ট্রিবিউশন করুক।
0: অনেক ধন্যবাদ, খুব চমৎকার কথা বলেছে শ্রোতা বন্ধুরা, এই তরুণদের মাঝেই আমরা স্বপ্ন দেখি, তারাই গড়বে বাংলাদেশ, এবং এই তরুণদের স্বপ্ন প্রত্যাশা তাদের ইচ্ছে এই সবকিছু নিয়েই তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে ধারণ করা হয়, তারই পরিক্রমায় আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এবারের বন্ধুর সঙ্গে কথা বলবো, আপনার নাম এবং আপনার ক্লাবের কথা বলবেন।
16: সাইবুর রহমান, আমি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবে আছি। এই ক্লাবটা মূলত প্রতিষ্ঠিত হয়েছে খুবই রিসেন্টলি। ক্লাবের মূল কাজ হচ্ছে সবাইকে খেলাতে এঙ্গেজ করা। আমরা
0: কি ধরনের খেলাধুলার আপনারা আয়োজন করে থাকেন?
16: ক্যাম্পাসের মূলত সিজনাল কয়েকটা টুর্নামেন্ট হয়ে থাকে, ফুটবল ক্রিকেট এবং আরো কিছু টুর্নামেন্ট।
0: আপনি কি খেলতে ভালোবাসেন?
16: আমি ফুটবল ক্রিকেট দুটা খেলতে ভালোবাসি।
0: আচ্ছা, এখানকার যারা শিক্ষার্থীরা, আপনারা যখন খেলাধুলা আয়োজন করেন, কেমন উৎসবমুখ পরিবেশের সৃষ্টি হয়?
16: খুবই ক্রেজ থাকে এবং সবাই এটা এনজয় করে এবং সবাই উৎসবমুখর পরিবেশে সেই খেলাগুলো অনুষ্ঠানগুলো উদযাপন করে।
0: আমরা ছোটবেলায় প্রভাব পড়েছি না, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এটি কতটুকু যুক্তিযুক্ত আমাদের জীবনে?
16: এটি আমি মনে করি সম্পূর্ণ যুক্তিযুক্ত, কারণ খেলাধুলা শুধু পড়াশোনা আমাদেরকে সফল করতে পারে না এবং শারীরিকভাবে সুস্থতা থাকা খুবই জরুরি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এটা খুবই জরুরি আমি মনে করি।
0: আপনাদের শিক্ষকরা কি ধরনের সহযোগিতা করে থাকেন, আপনার ভার্সিটি প্রশাসন?
16: তারা অবশ্যই অনেক বেশি হেল্পফুল এইসব বিষয়ে, বিশেষ করে শারীরিক শিক্ষা বিভাগ আছে আমাদের, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা পাওয়া যায় এবং আমাদের আরও যারা অ্যাডভাইজার আছেন তারাও খুব হেল্পফুল।
0: আমরা কথা বলছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের যারা প্রতিনিধিত্ব করছে তাদের সঙ্গে, সবশেষ বন্ধুর সঙ্গে এবারে কথা বলবো। আপনার নাম এবং আপনি কোন ক্লাবে আছেন বলবেন।
17: আমি অন্তরায়, আমি আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিবর্তন সংগঠনের সাথে। এটি মূলত হচ্ছে সাংস্কৃতিক একটি সংগঠন। পড়াশোনার পাশাপাশি হচ্ছে সৃজনশীলতা বিকাশের একটা খুবই সাহায্যকারী একটা সংগঠন।
0: কি কি কার্যক্রম রয়েছে আপনার সংগঠনে?
17: এখানে মূলত হচ্ছে আমরা কাজ করি গান, নাচ, আবৃত্তি এইসব নিয়ে। যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো সংগঠিত হয়, যেমন হচ্ছে আপনার পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে দেখা যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়, 21 ফেব্রুয়ারি হয়, 16 ডিসেম্বর হয়, এইসব প্রোগ্রামগুলো এই আমাদের প্রতিবর্তন সংগঠনটা পারফরমেন্স করে থাকে।
0: আমরা এই পর্যায়ে দুইজন বন্ধুর কাছে গান শুনবো। চলুন, প্রথম বন্ধু কে রয়েছে, রেজাউলের কাছে যাবো। রেজাউল, কোন গানটা শোনাবে?
16: ফুলে ফুলে ঢোলে ঢোলে।

0: অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আর একটা গান আজকে আমরা শুনব, চলুন চলে যাই বন্ধুর কাছে। আপনার নাম বলবেন এবং আপনি কোন গান শোনাবেন?
1: আমি রুবায়েত হোসেন, আমি গান গাবো হচ্ছে যে আমি তোমাকেই বলে দেব।
0: আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে, দলছুট ব্যান্ডের, তাই তো? চলো শুনি।
1: আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তো

0: 주의 깜놀이야 주의 좋지 나의 차
1: অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা তালি হবে সবাই মিলে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমরা তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে এতক্ষণ কথা বলছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বন্ধুদের স্বপ্ন প্রত্যাশা জেনেছি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ক্লাবের কার্যক্রম সম্পর্কে আমরা জেনেছি তাদের সাংস্কৃতিক পরিবেশনও আমরা উপভোগ করেছি এ পর্যায়ে একজন সম্মানিত শিক্ষকের সাথে আমরা কথা বলবো চলুন কথা বলি অনুগ্রহ করে আপনার নাম পরিচয় বলবেন
2: নূর মোহাম্মদ রাজু সহকারী অধ্যাপক বাংলা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়
1: আপনার উপস্থিতিতে চমৎকার ভাবে তারা কথা বলেছে আপনার কেমন লেগেছে
2: খুবই ভালো লেগেছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়ে খুবই অ্যাক্টিভ এবং বিভিন্ন যে ক্লাবের যে সদস্যগুলো আছে আমরা দেখেছি বিভিন্ন সময় ওরা বিভিন্ন অকেশনালি বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকে এবং যেটি আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের জন্য একটি খুব যুগান্তকারী মাইল ফলক রাখবে আর কি আমি বিশ্বাস করি
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন
2: বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের কুমিল্লার যে প্রোগ্রামটি বা ছাত্রদের যে কথাগুলো শুনেছে সেগুলো আশা করি ওদের ভালো লেগেছে এবং পরবর্তীতে আরো বড় ধরনের কোন কার্যক্রম আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করে থাকলে সেই বিষয়েও শ্রোতা বন্ধুরা অবগত হবে বলে আমি বিশ্বাস করি
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা কথা বলছিলেন সম্মানিত শিক্ষক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সজীব দত্ত বিদায় নেব আজকের আয়োজন থেকে তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠান নিয়ে আগামী পর্বে দেশের অন্য কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাব আপনাদের সঙ্গে সেখানকার বন্ধুদেরকে পরিচয় করিয়ে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন

এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সম্পাদনা মোহাম্মদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানে প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: দেশের গানটি শুনলেন শিল্পী ছিলেন সৈয়দ আব্দুল হাদী।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি সতর্কীকরণ ঘোষণা। বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি দপ্তরের পদবি ব্যবহার করে ফোনের মাধ্যমে বাংলাদেশ বেতারের সম্মানিত শিল্পী বা শিশু শিল্পীদের অভিভাবকের কাছে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। এরকম ফোন করা সম্পূর্ণ প্রতারণা ও উদ্দেশ্যমূলক। বিজ্ঞপ্তিতে এমন ব্যক্তির কাছে ব্যাংক বা আর্থিক তথ্য প্রদানে বিরত থাকার পাশাপাশি যে ফোন নম্বর থেকে ফোন করা হয়েছে সেই নম্বর উল্লেখ করে নিকটবর্তী থানায় জিডি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ঘোষণাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওখানে তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: ওখানে তো সি সার থেকে নাকি বাচ্চাকে খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হইতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সার দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
2: আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তার কি বলছে আব্বা?
2: বিকালবেলা বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবু নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেউ কাছে যাও লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে। আর
3: আমার বাচ্চার যত্ন আমি নিই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে না, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতের কারণে তোর জামাই পড়াইছে।
3: আব্বা আব্বা, এইসব কথা কই না, থাক।
4: যে যাই করুক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকায় কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচার।
2: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয় কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাকে নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ ওঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই কি ওষুধ পুষ্কুনিতে ফেলামো। আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনি ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা গড়ে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম
2: নাও তো হইতে পারে। তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যাও না, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছে দিতে হবে বাবা।
2: হ্যাঁ।
5: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠান আয়োজনে এবারে রয়েছে ভক্তিমূলক গান। প্রথমেই ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন দিলরুবা আনাম।

সহ শুনছেন ভক্তিমূলক গান। এভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন খুরশিদ হাসান খান, গানের কথা সাজিয়েছেন সৈয়দ শামসুল হুদা, সুর করেছেন গোলাম মুস্তফা।

0: আপনারা ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, এফএম 106 মেগাহার্স ও এফএম 102 মেগাহার্স এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আদনিনা মৌরিন। প্রধানমন্ত্রী তারিক রহমান চলতি বছরের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো চালু করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্প কারখানা পুনরায় চালু, বেসরকারীকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই নির্দেশ দেন। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। এছাড়াও বৈঠকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাত ইউএর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল ঢাকায় অবস্থিত ইউএ দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারিক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংকটকালে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। হামলায় ইউএতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে ইউএ প্রেসিডেন্ট নিহতের শোক সন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। চিঠিতে তিনি অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে ইউএ প্রেসিডেন্ট বলেন, এই সফর দুই বন্ধু প্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে ভূমিকা রাখবে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সার্জিও গড় বাংলাদেশে তার প্রথম সফর সম্পর্কে ইতিবাচক মতামত তুলে ধরে বলেন, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এদিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড় ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের মধ্যকার বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য তাদের ভ্রমণ সতর্কতা তুলনামূলক নমনীয় করেছে। এতে আরও বলা হয়, এই পদক্ষেপ বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থারও প্রতিফলন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দর সেবায় নতুনত্ব, আধুনিকায়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ সংবাদ সংস্থার এক সাক্ষাৎকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরে অব্যবস্থাপনাসহ বিদ্যমান সংকট নিরসনের নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আচরণবিধি চালু করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে তদারকি করছেন। আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার কাজ চলছে। দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য ২০০০ কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এই স্কিমের মাধ্যমে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা দেওয়া হবে। এই স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয় এবং পরিবেশ বান্ধব অবকাঠামো স্থাপনে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় ঋণ গ্রহীতারা সর্বোচ্চ 7% সুদে ঋণ পাবেন। সৌদি আরব এবং আরও ১৩টি দেশ বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি সামুদ্রিক সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরব জানায়, বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে সম্মিলিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটকে একটি কাঠামো হিসেবে গঠন করা হয়েছে। জোটটির অন্যান্য স্বাক্ষরকারী সদস্য দেশগুলোর মধ্যে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমরস রয়েছে। খেলার খবর ক্রিকেট। লিটন দাসকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মেহেদি হাসান মিরাজের পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হয়। লিটন দাস এরই মধ্যে বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি উভয় প্ল্যাটফর্মেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা

বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন আমরা সবাই বেশি করে গাছ লাগাই। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কি শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلادیش بیتار ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমর্ধন তরঙ্গ 693 কিলোহার্টজ FM 106 মেগাহার্টজ FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ
1: বাংলাদেশ বেতার ঢাকা

0: এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2:20। এই সপ্তাহের নাটক নাগ কন্যা গুলবানু শুনবেন বেলা 3:05। রচনা আশুরা আহমেদ, প্রযোজনা জালাল উদ্দিন রুমি। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধূ সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00।
2: সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: এখন বর্ষাকাল, এখন গাছ লাগাবার উপযুক্ত সময়। আসুন আমরা আমাদের খালি জায়গায় গাছ রোপণ করি। গাছ মানুষের বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি সতর্কীকরণ ঘোষণা। বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি দপ্তরের পদবি ব্যবহার করে ফোনের মাধ্যমে বাংলাদেশ বেতারের সম্মানিত শিল্পী বা শিশু শিল্পীদের অভিভাবকদের কাছে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। এরকম ফোন করা সম্পূর্ণ প্রতারণা ও উদ্দেশ্যমূলক। বিজ্ঞপ্তিতে এমন ব্যক্তির কাছে ব্যাংক বা আর্থিক তথ্য প্রদানে বিরত থাকার পাশাপাশি যে ফোন নম্বর থেকে ফোন করা হয়েছে সেই নম্বর উল্লেখ করে নিকটবর্তী থানায় জিডি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ঘোষণাটি শুনলেন।
0: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم। সম্মানিত শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। সম্মানিত শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা আজকে সূরা বাকারার 157 আয়াত থেকে 160 আয়াতের তাফসির শুনব। আল কোরআন মানবজাতির হেদায়াতের পথ দেখিয়ে দেয়, তাই আল্লাহ পাক বলেছেন, ওয়া উলাইকা হুমুল মুহ।

0: তা ধরুন পরিপূর্ণভাবে ইসলামী জীবনযাপন করার জন্য কোরআন পড়া জানা এবং এর তাফসির জানা আবশ্যক। এর মাধ্যমে আমরা জানতে পারি কোন আয়াত কেন কাদের সানে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, আল্লাপাক এই আয়াতগুলোতে আমাদের জন্য কি কি আদেশ নিষেধ করেছেন, কি কি বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, এই বিষয়গুলো আমরা তাফসির জানা থাকলে বুঝতে পারি, জানতে পারি এবং সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সম্মানিত শ্রোতা, আজকে আমাদের এই অনুষ্ঠানে তাফসির পেশ করবেন মুফতি ওসমান গনি সালিহি। সম্মানিত শ্রোতা, আমরা এ পর্যায়ে সূরা বাকারার 157 আয়াত থেকে 160 আয়াতের তাফসির শুনি।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি পবিত্র কোরআন কারীমের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআনে। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 157, 158, 159 এবং 160তম আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসির শুনব ইনশাআল্লাহ। গত তাফসিরে আমরা যে বিষয়টি আলোচনা শুনেছিলাম তা হচ্ছে যে জীবনের নানা পরীক্ষা, ভয়, ক্ষুধা ও ক্ষতির মুখে মুমিনদের মূল হাতিয়ার হল সবর বা ধৈর্য। আজ আমরা শুনব এই ধৈর্যশীলদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি মহিমান্বিত পুরস্কার অপেক্ষা করছে এবং তার পরবর্তী বিধিবিধান সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 157তম আয়াতে যে বিষয়টি আমাদেরকে জানান দিচ্ছেন, আমরা আয়াতের যদি তেলাওয়াতটি শুনি, উলাইকা আলাইহিম সলাওয়াতুম রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারা ওইসব লোক যাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও রহমত অবতীর্ণ হয় এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আগের আয়াতে আমরা জেনেছিলাম গত তাফসিরে যে যারা বিপদে পড়ে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 157 নম্বর আয়াতে আমাদেরকে যে কথাটি বলেছেন যে এখানে মূলত উলাইকা আলাইহিম সলাওয়াতুম রব্বিহিম, এখানে আল্লাপাক রব্বুল আলমীর পক্ষ থেকে স্পেশাল তিনটি পুরস্কারের কথা আল্লাপাক রব্বুল আলমী বলেছেন। প্রথম যেটি সেটা হচ্ছে সালাওয়াত, বিশেষ অনুগ্রহ এবং প্রশান্তি। আল্লামা ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসির তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন যেখানে সালাওয়াত দ্বারা অর্থ হল আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রশংসা, ক্ষমা এবং মানসিক প্রশান্তি। আর তৃতীয় যেটি স্পেশাল অফারটি বা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার সেটি হচ্ছে রাহমা, জীবনের যে কোনো কঠিন মুহূর্তে আল্লাহর অসীম দয়া তাদের ঘিরে রাখে। কারণ পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি না? নবীজি বলেন না, আমিও না, তবে ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে আমাকে পরিবেষ্টন করে রাখবেন। এই যে রহমত, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিনিন সৎকর্মপরায়ণশীল তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সেই রহমতটি এটি চলে আসে। তৃতীয় যে স্পেশাল পুরস্কারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 157তম আয়াতে বলেছেন সেটি হচ্ছে হিদায়াত বা সঠিক পথ প্রাপ্তি। বিপদে যে ব্যক্তি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে, রেদা বিল কাদা, আল্লাহ তাকে সঠিক সিদ্ধান্তের উপর অবিচল রাখে। তাহলে আমরা এই পৃথিবীতে সবাই তো হেদায়েত চাই। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন সে মুনআম আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের পথটি হচ্ছে আল্লাহ আমাদেরকে পরিচালিত করুন, এই পথে আমরা চলতে চাই। তাহলে এভাবে করে 157তম আয়াতে কারিমার তাফসীর আমরা শুনলাম। এবার আসি তাহলে আমরা 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। মূলত 158 নম্বর আয়াতে সাফা মারওয়া এটি যে আল্লাহ পাকের নিদর্শন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি'তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাও ওয়াফা বিহিমা, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে ব্যক্তি কাবা ঘরে হজ বা ওমরা সম্পন্ন করে এ দুটির মাঝে সাই বা প্রদক্ষিণ করে তার কোনো পাপ নেই, তার কোনো গুণা নেই। আমরা যদি এতে কারিমার একটু প্রেক্ষাপট বা এর একটু সানে নজরটা জানতে চাই তাহলে আমরা যে বিষয়টি জানব, যেটি সহি বুখারিতে এসছে, ইসলামের পূর্বে জাহেলিয়াতের যুগে সাফা এবং মারওয়া পাহাড়ের উপর ইসাফ ও নাইলা নামের দুটো মূর্তি স্থাপন করা হয়েছিল। মুসলমান হওয়ার পর সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মনে সংশয় দেখা দিল, ইসলাম কি এই দুটো পাহাড়ের মাঝে দৌড়ানো সাই করা, এটা কি ঠিক হবে নাকি এটি জাহিলি যুগের রীতি বা অংশ, এটি রয়ে গেছে নাকি? সহিহ বুখারীতে যেটি এসেছে, হযরত উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তার খালা উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এ বিষয়ে যখন জিজ্ঞেস করলেন, তিনি ব্যাখ্যা করেন যে এটি অবতীর্ণ হয়ে সাহাবীদের সেই দ্বিধা বা সন্দেহ এটাকে রিমুভ করে দিয়েছে, দূর করে দিয়েছে। সাফা মারওয়া মূলত হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই ঐতিহাসিক ধৈর্যের একটি স্মারক ছিল, যখন তিনি শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের পানির জন্য আকুল হয়ে দৌড়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্মারককে কিয়ামত পর্যন্ত, এই তাজকিরা এই স্মরণিকাকে কিয়ামত পর্যন্ত হজ এবং উমরার একটি গুরুত্বপূর্ণ রোকন বা ওয়াজিব বিধান বানিয়ে দিয়েছেন। তাহলে এ আয়াত থেকে আমরা কিন্তু জানতে পারলাম যে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন, আর আল্লাহ পাকের নিদর্শন গুলোকে তাজিম করা, তাকরিম করা, এটাকে রেসপেক্ট করা, এটি কিন্তু আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাজ্জের মধ্যে বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই শিআর বা নিদর্শন গুলোকে তাজিম তাকরিম করবে, এটি হচ্ছে তার হৃদয়ে গহীনে যে তাকওয়া রয়েছে এটি প্রমাণিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাফা এবং মারওয়া হজ্জের যে ছয়টি গুরুত্বপূর্ণ ওয়াজিব রয়েছে তার মধ্যে একটি অন্যতম ওয়াজিব হচ্ছে সাফা এবং মারওয়ায় সাই করা, কারণ এটা সাফা দিয়ে আমরা শুরু করব, মারওয়া দিয়ে আমরা সমাপ্তি করব, এটাই কিন্তু ইসলামের বিধান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 159 এবং 60 নম্বর আয়াতে যদি আমরা দেখি প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আমরা দেখব এখানে যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা হচ্ছে সত্য গোপন করার পরিণতি এবং তাওবা। এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই 159 আয়াতে যেটি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়্যিনাতি ওয়াল হুদা, আল্লাহ বলছেন আমি যেসব স্পষ্ট নিদর্শন ও হেদায়েত নাজিল করেছি মানুষের জন্য কিতাবে, তা স্পষ্টভাবে বর্ণনা করার পরও যারা তা গোপন করে তাদের উপর আল্লাহ পাকের লানত এবং লানতকারীরও লানত করে, লানতকারী যারা তারাও কিন্তু লানত করে, তাহলে আল্লাহর লানত এবং যারা লানত কারিরাও তারাও কিন্তু লানত করে। তো এই আয়াতে কারিমায় কিন্তু আমরা বুঝতে পারলাম যে কোনো বিষয়কে যেটা আমার জানিয়ে দেওয়া উচিত এমন বিষয়কে সিক্রেট করা, গোপন করাটা আমার জন্য শোভনীয় নয়। আল্লাহ পাক রব্বুল 160 আয়াতে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বাজ্জানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম, তবে যারা তাওবা করে, নিজেদের সংশোধন করে এবং সত্যকে স্পষ্টভাবে প্রকাশ করে আমি তাদের তাওবা কবুল করি, আর আমি তো অত্যন্ত তাওবা কবুলকারী পরম দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দুটিতে মূলত ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতদের উদ্দেশ্যে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো আয়াতে যে বিষয়টি জানাচ্ছেন তা হচ্ছে যে যারা তাওরাত এবং ইঞ্জিলে শেষ নবী ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুস্পষ্ট বিবরণ থাকা সত্ত্বেও এটাকে গোপন করেছিল, কিন্তু এর সাধারণ হুকুম কিয়ামত পর্যন্ত এটা প্রযোজ্য হবে। মূলত আয়াত দুটো তাওরাত এবং ইঞ্জিলের যারা বিশেষজ্ঞ ছিল তাদের ব্যাপারে নাজিল হয়েছে, কারণ তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার যে প্রশংসার কথা, তার যে শান ও মানের কথা, তার যে রিসালাতের কথা, তিনি যে সত্য নবী, সত্যবাদী নবী, মাসুম নবী এবং তাকে যে আল্লাহ তাআলা অনেক মুজিজা মিরাকেল দান করেছেন সেই বিষয়গুলো কিন্তু এখানে ছিল। সেই বিষয়গুলো তাওরাত এবং ইঞ্জিলের পণ্ডিত যারা, তারা কিন্তু এগুলো একেবারে হাত দিয়ে আটকে রাখতো বা মানুষের কাছে প্রচার করতে দিত না। নবীর নামটা যেখানে পেত তারা সেটাকে কর্তন করে ফেলতো, নবীর নামটি যেখানে পেত সেখানে তারা সেটাকে কেটে আগুনে পুড়িয়ে তারপর এটা সমুদ্রে ভাসিয়ে দিত, মানুষ যেন আল্লাহ নবীর শান এবং মানগুলো জানতে না পারে। তাদের কে কেন্দ্র করে মূলত আয়াত দুটো নাজিল হয়েছে। মূলত আয়াত দুটো যদিও এখানে খাস ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু এর যে বিধানটি এটি কিন্তু আম একটি ব্যাপক। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এটি বর্ণনা আসছে যে আল্লাহর কিতাবে যদি এই আয়াতটি মানে 159 নম্বর আয়াত যদি না থাকতো তবে আমি তোমাদের কাছে কখনো এত হাদিস বর্ণনা করতাম না, কারণ ইলম বা দ্বীনের সত্য জ্ঞান জেনেও তা গোপন করা এক মারাত্মক মারাত্মক অপরাধ। একজন যদি কেউ আমাকে কোন মাসআলা জিজ্ঞেস করে, আমি এই মাসআলার উত্তরটি জানি, কিন্তু জানার পরে যদি আমি এটিকে সিক্রেট করি, আমি যদি এটাকে গোপন করি, তাহলে এটা চরম অন্যায় করলাম। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন, যাকে কোন বিষয়ে প্রশ্ন করা হলো অথচ সে প্রশ্নের উত্তর জানে, সে কিন্তু এটাকে গোপন করলো, সুম্মা কাতামা উলজেমা বিলিজামি মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে, তাকে আল্লাহ তাআলা একটা শিকল পড়িয়ে দিবেন, যে শিকল পড়িয়ে তাকে টেনে টেনে জাহান্নামে নেওয়া হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 160 নম্বর আয়াতে আবার তিনি ক্ষমার দোয়ার খুলে দিয়েছেন তাওবা কবুলের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য কিন্তু এই শাস্তিটা নয়, ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তাওবা করে, ওয়া আসলাহু, নিজেদের সংশোধন করে, ওয়া বাইয়ানু, এবং সত্যকে স্পষ্টভাবে প্রকাশ করে, তাদের জন্য কিন্তু এটা নয়। তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের তিনটি শর্ত করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে যে তাওবা করা, কিন্তু ভুলের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর আত্তাইবু হাবিবুল্লাহ, যারা আল্লাহর কাছে তাওবা করে তারা তো আল্লাহর প্রিয় হয়ে যায়। আত্তাইবু আনিদ দাম্বে কামাল্লা জাম্বালা, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে তার জন্য কোনো গুনাহই নেই। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে ইসলাহ বা সংশোধন, নিজের কাজ ও জীবনযাত্রাকে শুদ্ধ নেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমাদের জীবন চলার পথে কত অন্যায় হয়, কত পাপের কাজ হয়, কিন্তু এই পাপের কাজগুলো, অন্যায়গুলো আমাদেরকে শুধরে নিতে হবে। তিন নম্বর হচ্ছে বায়ান বা প্রকাশ করা, আমাদেরকে প্রকাশ করে দিতে হবে। এতদিন যদি কোনো বিষয় আমরা গোপন করে থাকতাম, তাহলে এখন আর গোপন করবো না, আমরা এখন প্রকাশ করবো। যা গোপন করা হয়েছিল সত্য, তা সত্য হিসেবে মানুষের সামনে এখন স্পষ্ট করে দিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আয়াতগুলো জানলাম, 157, 158, 159, এই চারটি আয়াত। এই আয়াতগুলো থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য যে গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা আমরা পাই আয়াতে কারিমাগুলো থেকে, সেটি আমরা এখন জানবো। চারটি আয়াত থেকে মূলত আমরা চারটি শিক্ষা লাভ করতে পারি। এক নম্বর শিক্ষা হচ্ছে, চরম বিপদেও ইস্তেকামত থাকা, অবিচল থাকা, যে কোনো শোক ক্ষতি বা প্রতিকূলতায় ভেঙে না পড়ে ধৈর্যের পরিচয় দিলে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাওয়াত, রহমত এবং হেদায়েত লাভ করা যায়। বিপদের সবচেয়ে বড় যে হাতিয়ারটি, সেটির নাম হচ্ছে ধৈর্য। অনেক সময় আমরা একেবারে মুজ্জ হয়ে পড়ি, এমনটি যেন না হয়। চরম বিপদেও আমরা অবিচল থাকবো। আল্লাহ তাআলা সেই কথা বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল ইসতিকামাতু ফাওকা আলফি কারামাত। একটি ভালো কাজের উপর অবিচল থাকা, কঠিন বিপদের মধ্যে নিজেকে ইস্তেকামত রাখা, এটি কিন্তু হাজারো কারামতের চেয়ে উত্তম। দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য পোষণ করা। কারণ সাফা এবং মারোয়া সাই করার মাধ্যমে আমরা শিখি যে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষণিকের কষ্ট কেয়ামত পর্যন্ত অমর হয়ে থাকতে পারে। হযরত হাজার আলাইহিসসালাম, তিনি যে সাফা মারোয়া দৌড়াদৌড়ি করেছিলেন এবং সন্তানের জন্য পানির জন্য অন্বেষণ করতে গিয়ে তিনি এক পর্যায়ে খুব কষ্ট পেয়েছিলেন, এই সামান্য কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামত পর্যন্ত এটাকে সিস্টেম করে দিলেন। পৃথিবীতে যত হজ এবং উমরাকারী আসবে, তারা প্রত্যেকের জন্য এই কাজটি করা কিন্তু ওয়াজিব হয়ে যাবে। তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই, সেটা হচ্ছে, জ্ঞান গোপন না করা, সত্য কে ঢেকে রাখা বা নিজের স্বার্থে ধর্মীয় জ্ঞান বিকৃত করা, এটা চরম অভিশাপের কারণ। কোন বিষয় যদি আমরা জানি, জানা সত্ত্বেও এটাকে গোপন রাখা, তথ্য এবং তত্ত্ব এগুলোকে গোপন করা, এটা কখনো শোভনীয় নয়। বরং হেদায়েত অন্যের কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু মুমিনের দায়িত্ব। আমরা প্রত্যেকটি সত্য বিষয় মানুষের কাছে পৌঁছে দিব, আমরা কখনো যেটা সঠিক জ্ঞান এটা কখনো আমরা গোপন করব না, এটা হলো তৃতীয় শিক্ষা। চতুর্থতম এতে কারিমার যে শিক্ষাটি, সেটা হচ্ছে, সংশোধনের পথ সবসময় মানুষ মাত্রই ভুল হতে পারে, এটা স্বাভাবিক। তবে আন্তরিক তাওবা, আত্মসংশোধন, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে তাওবা এবং ওয়া আসলাহু আত্মসংশোধন 160 নম্বর আয়াতে, সেটা এবং ভুলের ক্ষতিপূরণ করার মাধ্যমে আল্লাহ পাকের অসীম দয়া এবং ক্ষমা লাভ করা কিন্তু এটা সম্ভব। শ্রোতা বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছিলেন নবীগণ। আল আম্বিয়া আশাদুল বালা আল আম্বিয়া, সবচেয়ে বড় বিপদ হচ্ছে নবীদের, সুম্মাল আমসাল, সুম্মাল আমসাল। এরপরে যারা আরো আল্লাহর একেবারে নৈকট্য প্রাপ্ত, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দিয়ে থাকেন। তবে মমিন কখনো বিপদের সময় তারা কখনোই ভেঙে পড়বে না, বরং জটিল এবং কঠিন সময়েও, তারা বিপদের সময়েও আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা স্মরণ করবে। তাই আমরা যখনই কোনো বিপদে পড়ব, আল্লাহকে স্মরণ করব, আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করব, আমরা নামাজ আদায় করব। পিয়ার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখনই কোনো বিপদে পড়তেন, বিপদের সময় তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, কারণ নামাজ পড়লে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে দূর করে দিবেন। সমস্ত বিপদ দূর করার সবচেয়ে বড় মাধ্যম হল আসসালাত, সালাত, আসসালাত। নবীজি বারবার এই কথাটি বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন যে এমন একটি সময় আসবে, এই পৃথিবীর মধ্যে তখন আর প্রকৃত বা হক্কানি আলেমরা বেঁচে থাকবে না। হাত্তালাম ইবুকে আলেমান ওয়াত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ তখন জাহিলদেরকে আলেম মনে করবে এবং ফাসুয়েলু তাদেরকে বিভিন্ন প্রশ্ন করবে, ওয়াফতাও বেগাইরে ইলমিন, তারা ইলম ছাড়া, প্রকৃত ইলম ছাড়া, সত্য বিষয় উপলব্ধি করা ছাড়া তারা উত্তর দিবে। রেজাল্ট কি হবে? ফাদল্লু ওয়া আদাল্লু, নিজেরা যেমন গোমরা হবে মানুষদেরকেও ঠিক তেমন গোমরা করবে। তা আমরা এই বিষয়টি ভালো করে জানবো যে কোন বিষয়ে আমাদের কোন এলম যেন আমাদের কিতমান না থাকে, যেন গোপন যেন না থাকে, গোপন রাখা যাবে না, কোন এলেমে গোপন রাখা যাবে না, সব কথা বলে দিতে হবে। হ্যাঁ, তবে এমন কথা বলা যাবে না যে কথা বললে পরে সাধারণ মানুষগুলো গোমরা হবে, পথভ্রষ্ট হবে, এই বিষয়গুলো বলা যাবে না। এছাড়াও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়্যিনাতি ওয়াল হুদা, তখন তিনি বলছেন যে এই আয়াতে কারিমা যদি আল্লাহ নাযিল না করতেন কোরআন মাজিদে তাহলে তো আমি কোনো কিছুই তোমাদের কাছে তেমন বলতাম না, আমি অনেক গোপন রেখেছিলাম, কিন্তু গোপন কথাগুলো আমি গোপন রাখতে পারলাম না, সবকিছু তোমাদের কাছে খোলাসা করে দিলাম। কারণ আল্লাহ তাআলা যেহেতু বলে দিয়েছেন যে কোনো কিছু গোপন রাখা যাবে না, ইলম থেকে বা যেটা সুস্পষ্ট নিদর্শন পাওয়া গেছে সেখান থেকে কোনো কিছু গোপন রাখা যাবে না। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে আমি আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুইটি পাত্র থেকে আমি জ্ঞান লাভ করেছি, একটি পাত্রের জ্ঞান হচ্ছে জাহেরি, আরেকটি পাত্রের জ্ঞান হচ্ছে বাতিনি। আমি তোমাদের কাছে জাহেরি জ্ঞানটি প্রকাশ করেছি আর বাতিনি যে ইলম, এই বাতিনি ইলমটি আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি। পরবর্তীতে যখন আর যখন নাজিল হলো তখন তিনি বললেন যে এই বাতিনি ইলমগুলো আমি তোমাদের কাছে জানাই দিতে চাই। তবে যেক্ষেত্রে ইসলাম বলে দিয়েছে যে এটা জানার কোনো প্রয়োজন নেই, যেমন হুরুফুল মুকাত্তা আদগুলো, এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই, এখানে শুধু আমরা বলবো যে আমান নবী, এগুলোর প্রতি আমরা ইমান আনলাম। আর যেগুলো আয়াতে মুতাশাবে আছে, আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে ইস্তিওয়া আছেন, আল্লাহ তাআলা কেউ এটাকে সমাসীন বলেন বা আল্লাহ তাআলা আরশে এইভাবে আছেন, তা আল্লাহর কাইফিয়ত বর্ণনা করা যাবে না, এগুলোর প্রতি শুধু আমরা তেলাওয়াত করব, এর তেলাওয়াতটাই হচ্ছে এর তাফসীর, এর চেয়ে আর বেশি কিছু করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 160 নম্বর আয়াতে যেটি বলছেন যে স্পষ্ট নিদর্শন এবং হেদায়ত নাজিল করার পরে যারা গোপন করে তাদের জন্য তো চরম শাস্তি রয়েছে, লানতকারীরাও তাদের প্রতি লানত করে এবং আল্লাহ লানত করে, তবে তাদের উপর লানত করে না, ইল্লাল্লাযীনা তাবু, যারা তাওবা করে, যারা অনুশোচনা করে, অনুতপ্ত হয়, ওয়া আসলাহু, নিজেদেরকে সংশোধন করে, ইসলাহ করে, ওয়া বাইয়ানু, এবং সত্যকে স্পষ্টভাবে প্রকাশ করে। আগে হয়তো বা কিছু গোপন করত, পরবর্তীতে যে বিষয়গুলো গোপন করত এগুলোকে মানুষের কাছে এখন প্রকাশ করে দিতে হবে। ফাউলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ বলেন আমি তাদের তাওবাকে কবুল করি, ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম, আর আমি তো অত্যন্ত তাওবা কবুলকারী এবং পরম দয়ালু। কারণ বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে তখন আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন নিজেকে একেবারে সঁপে দেয় যে আল্লাহ এটি আমার অন্যায় হয়ে গেছে, এটি আমার পাপ হয়ে গেছে, এই পাপ হওয়ার কারণে, অন্যায় হওয়ার কারণে আল্লাহ আমি আপনার কাছে ফিরে এসেছি, তা আল্লাহর কাছে যদি আমরা তাওবা করি আল্লাহ তাআলা আমাদের তাওবাকে কবুল করবেন। কোরআন বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা রুজু করে, ফিরে আসে, তাওবা করে এবং নেক আমল করে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলেন তাদের এই যে অন্যায়গুলো, অন্যায়গুলো আমি নেকি দ্বারা আমি পরিবর্তন করে দিই। তাহলে আমরা এই পুরো আয়াতগুলো থেকে যে বিষয়গুলো আমরা শিখলাম যে আমরা বিপদের সময় ধৈর্য ধারণ করব এবং সত্য পথে আমরা অবিচল থাকব এবং আল্লাহ পাকের যে নিদর্শনাবলী রয়েছে সেই নিদর্শনাবলীর প্রতি আমরা শ্রদ্ধা এবং আনুগত্য প্রদর্শন করব। এই চারটি আয়াত থেকে এই শিক্ষাগুলো আমরা পেলাম, আমরা যেন এই শিক্ষাগুলো আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, প্রতিটি সেক্টরে আমরা যেন এগুলো যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে থাকবার তৌফিক দান করুন।
0: আলহামদুলিল্লাহ, আমরা আল কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা বাকারার 157 আয়াত থেকে 160 আয়াতের যে বিস্তারিত তাফসীর কোরআন এবং হাদিসের আলোকে, তাফসীর গ্রন্থসমূহের আলোকে শুনলাম, তার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম, আমরা জানতে পারলাম, আমরা শিখতে পারলাম, সেটি হল যে আল্লাপাক এই সূরার পূর্বের আয়াতগুলোতে মুমিনদেরকে পরীক্ষা করার বিষয়ে বলেছেন যে আমি বান্দাদেরকে পরীক্ষা করব তাদের জান, মাল, ফসলের, এবং এই পরীক্ষার সময়ে যারা ধৈর্য ধারণ করতে পারে, যখন তাদের উপরে কোনো বিপদ আপদ আপতিত হয় তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণভাবে বিপদের সময় এবং সুখের সময় সব সময় সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করতে পারে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবুহু, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যান, তার বিপদ একসময় কেটে যায় এবং সে আবার সুখের দেখা লাভ করে। সেজন্য যখন আমরা কোনো সুন্দর সময় অতিবাহিত করব, ধন সম্পদ ঐশ্বর্যের মধ্যে আমাদের জীবনটা পরিচালিত হবে, তখন আমাদের বেশি বেশি করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ পাকের যে নিয়ামতগুলো বান্দাকে দিয়েছেন তার যথার্থ কৃতজ্ঞতা আদায় করা হবে। আর যখন বিপদে পড়ে যাব, যখন কোনো বালা মুসিবত বিপদ আপদ, সেটা হতে পারে নিজের জীবনের উপরে, নিজের সন্তান আত্মীয় স্বজন অথবা মা বাবাকে হারানোর মাধ্যমেও হতে পারে, এমত অবস্থায় আমরা কখনো অধৈর্য হব না, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্বামী মারা গেলেন, আল্লাহ পাকের উপর তিনি ধৈর্য ধারণ করে অপেক্ষা করছিলেন, আল্লাহ পাক সেই ধৈর্যের ফলস্বরূপ তাকে রাসূলের স্ত্রী হওয়ার সৌভাগ্য দান করেছিলেন। তাফসীরে কিতাবে এই ঘটনাটিও উল্লেখ রয়েছে। সাফা এবং মারওয়া পাহাড় দুটি সাই করা একটি গুরুত্বপূর্ণ আমল, হজের একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব কাজ। আল্লাহ পাক আরো বলছেন যে আল্লাহ রাসূলকে সর্বশেষ নবী হিসাবে পাঠাবেন, এ কথাগুলো পূর্ববর্তী সকল আসমানি কিতাবে ছিল। পূর্ববর্তী কিতাবের যারা অনুসারী আহলে কিতাব যারা ছিলেন, তারা সঠিকভাবে আল্লাহ রাসূলের এই আগমন বার্তাকে কখনো প্রকাশ করেনি, মানুষকে বুঝতে দেয়নি, জানতে দেয়নি, তারা গোপন করেছে। আল্লাহ পাকের সৃষ্টি জগতে যত সৃষ্ট জীব আছে সবাই এই ধরনের মানুষের উপরে লানত দিয়ে থাকেন। উলামায়ে কেরামদের দায়িত্ব হলো, কর্তব্য হলো ইসলামের সঠিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা উলামায়ে কেরামের কাছ থেকে সঠিক জ্ঞান আহরণের জন্য, জানার জন্য, বোঝার জন্য তাদের শরণাপন্ন হবেন এবং তারা সঠিক জ্ঞানটি মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন পড়ার, বোঝার, তাফসীর শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত শ্রোতা, আমাদের তাফসীরুল কোরআন অনুষ্ঠানটি প্রতি শুক্রবার দুপুর 2:20 প্রচারিত হয়। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীর অনুষ্ঠান তাফসীরুল কোরআন। উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম।
3: সরকার বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করেছে, আসুন আমরাও এই আন্দোলনে অংশ নেই এবং বৃক্ষরোপণ অভিযানকে সার্থক করে তুলি। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ। যত বেশি গাছ কাটবেন পরিবেশের ভারসাম্য তত বেশি নষ্ট হবে, আর পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া মানে আমার আপনার সকলের জীবন বিপন্ন হওয়া। আসুন যত্রতত্র গাছ কাটা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকি, বেশি করে গাছ লাগান, গাছের যত্ন নিন, পরিবেশ বাঁচান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠানমালা এবারে রয়েছে নজরুল সঙ্গীত। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ তজিরুল ইসলাম।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশনে 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবকটি সরকার গ্রহণ করেছে। এ সময় বেসামরিক পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দর সেবায় নতুনত্ব, আধুনিকায়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা সহ বিদ্যমান সংকট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আচরণবিধি চালু করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে তদারকি করছেন। আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার কাজ চলছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী 16 ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য 2000 কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এই স্কিমের মাধ্যমে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা দেওয়া হবে। এই স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয়, পরিবেশ বান্ধব অবকাঠামো স্থাপনে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় ঋণ গ্রহীতারা সর্বোচ্চ 7% সুদে ঋণ পাবেন। নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে 2030 সালের মধ্যে 375 বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যানমেড ফাইবার MMF পোশাক বাজারের 12% দখল করতে পারে বাংলাদেশ। বাংলাদেশের ফরেন ট্রেড ইনস্টিটিউট BFTI এর এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার উপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানানো হয়। এই গবেষণা প্রতিবেদনে বাংলাদেশকে MMF পোশাক উৎপাদনে একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার রোডম্যাপও তুলে ধরা হয়েছে। এতে ধাপে ধাপে নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ, আকর্ষণ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের এক কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে 32 জন শ্রমিক নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাঞ্চ এলাকার এক কয়লা খনিতে গতকাল এই প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। খনির অভ্যন্তরে মিথেল গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণকালে খনিতে 36 জন শ্রমিক অবস্থান করছিল। এছাড়া শক্তিশালী এই বিস্ফোরণে কাছাকাছি আরও 2টি কয়লা খনি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ভারতের মহারাষ্ট্র প্রদেশের বাণিজ্যিক শহর ভিউরান্ডিতে একটি চারতলা ভবন ধসে অন্তত 9 জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটির মেরামত কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। খেলার খবর, আর্চারি। উৎসব মুখর পরিবেশে টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে গতকাল থেকে শুরু হয়েছে 4 দিনব্যাপী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। এই আয়োজনে মোট 26টি দেশের খেলোয়াড়, কোচ ও টেকনিক্যাল কর্মকর্তারা অংশ নিচ্ছেন। তবে মূল প্রতিযোগিতায় লড়ছে 17টি দেশ। প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকছে শুধুমাত্র রিকাপ, ইন্ডিভিজুয়াল ও মিক্সড ইভেন্টে। ক্রিকেট। লিটন দাসকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মেহেদি হাসান মিরাজের পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হয়। লিটন দাস এরই মধ্যে বাংলাদেশের টি-20 দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি ওয়ানডে ও টি-20 উভয় প্ল্যাটফর্মে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের নাট্য অনুষ্ঠানে।
2: নাক্কন্যা গুলবানু আমাদের আজকের নাটক।

লিখেছেন আশুরা আহমেদ, প্রযোজনা জালালউদ্দিন রুমি, নাককন্যা গুলবানু।

0: গুলবানু, আজকে আমাদের বাসর রাত, অথচ তোমার চোখে পানি।
1: সজল,
0: বলো।
1: ভেবেছিলাম তোমাকে শুধু আজীবন ভালোবেসেই যাব, কিন্তু তুমি তা হতে দিলে না।
0: এসব কি বলছো তুমি?
1: হ্যাঁ সজল, এত সুখ আমার কপালে শুইবে না। তুমি জানো না বিয়ে করার অধিকার আমার নেই।
0: গুলবানু,
1: হ্যাঁ, আমার নিঃশ্বাসে বিষ, আমি কান লাগিনি, আমি অভিশপ্ত।
0: না না, আমি এসব বিশ্বাস করি না, এ সমস্ত কুসংস্কার। এসো গুলবানু, অনেক দিনের প্রতীক্ষিত এই রাতটাকে দুজনে মিলে সার্থক করে তুলি।
1: না না, এ হয় না।
0: কেন হয় না?
1: সে আমি বলতে পারবো না।
0: বলতে তোমাকে হবেই গুলবানু, যদি আমার সত্যি ভালোবেসে থাকো তাহলে সে ভালোবাসার কসম তোমায় আমি দিলাম।
1: বেশ, তাহলে শোনো, একদিন তোমার ভাই আর ভাবি হানিমুন করতে গিয়েছিলেন সাগর সৈকতে। ওরা বলছিল খুব হয়েছে কাজল, এবার চলো বাড়ি ফিরে যাই।
2: সাগর সৈকতে হানিমুনে এসে বাড়ির কথা মনে করতে নেই লতা?
1: কাজল,
2: বল।
1: আমি পরিবে নেই, আমাদের বিয়েটা তোমাদের বাড়িতে কি ভালো চোখে দেখেনি।
2: আমি জানি, মা তোমাকে ভালো না বাসলেও ছোট ভাই সজল তোমাকে ঠিকই ভালোবাসবে। যাকে ওসব কথা মনে ভেবে এই আনন্দ ঘন মুহূর্তকে মাটি করে দিও না। তুমি আমার, আমি তোমার, চিরদিন তাই থাকব, কেউ আমাদের আলাদা করতে পারবে না।
1: কাজল।
2: হ্যাঁ লতা।
1: গুলবানু দেখ দেখ, কাজল কি সুন্দরভাবে লতাকে বুকে জড়িয়ে রেখেছে। ওসব দেখে কাজ নেই ফুলবানু, প্রেম ভালোবাসা সেজে আমাদের জন্য নিষিদ্ধ। মহারাজের অনুমতি নিয়ে আমরা পাতালপুরি ছেড়ে সাপ হয়ে পৃথিবীকে দেখতে এসেছি। চল ফিরে যাই, নইলে পৃথিবীর মানুষগুলো ঝোপের আড়ালে আবার আমাদের দেখতে পেলে সাপ সাপ বলে চিৎকার করে উঠবে। তুই যা, আমি আসছি। কি করবি তুই? দেরি হলে আবার মহারাজ রাগ করবে। করুক গে, ওদের প্রেম প্রেম খেলাটা আমার কাছে বড় ভালো লাগছে আপা। আর একটু দেখতে দে না, ওরা তোকে দেখে ফেলে বিপদ হবে ফুলবানু। জানিস তো আমাদের দাঁতে বিষ নেই, তাছাড়া মহারাজ সূর্য ডোবার আগে ফিরতে বলেছেন।
3: আমি মহারাজ বলছি, দোহাই মা মনসার। ডাইনি বুড়ি আয়, আগুনের এই কুণ্ডলীর মধ্যে আয়। বল ডাইনি বুড়ি, বল ডাইনি বুড়ি, আমার কি খবর?
4: তোর সাধনা সফল হবে না তান্ত্রিক।
3: কেন? কোন শক্তির অভাব আমার?
4: পাতালের তন্ত্রমন্ত্র দিয়ে তুই মর্তের নাগাল পাবি নে।
3: সাধনার বলে আমি পাতালের অধীশ্বর হয়েছি, এবার আমি মর্তকেও পরাভূত করব।
4: তোর মনস্কামনা পূর্ণ হবে না তান্ত্রিক।
3: হ্যাঁ,
4: তোর প্রথম পরাজয়। মর্তের মানুষ তোর ফুলবানুকে হত্যা করে।
3: না না, আমি বিশ্বাস করি না।
5: মহারাজ, মহারাজ, কোন অঘটন?
3: হ্যাঁ সুতানলি, পৃথিবীর নিষ্ঠুর মানুষগুলো আমার ফুলবানুকে হত্যা করেছে।
5: কি বলছেন আপনি?
6: মহারাজ, মহারাজ, ফুলবানু নেই।
3: আমি জানি গুলবানু, আমি জানি।
6: সব জেনেও আপনি চুপ করে থাকবেন মহারাজ? আপনি চুপ থাকলেও আমি চুপ থাকব না। আপনি আমার বিষ ফিরিয়ে দিন, আমি আমার বোনের প্রতিশোধ নেব, ওর বংশকে আমি নির্বংশ করব।
5: মহারাজ, গুলবানু ঠিকই বলেছে, প্রতিশোধ নিতেই হবে, নইলে পৃথিবীর ওই নিষ্ঠুর মানুষগুলার অত্যাচার দিন দিন আরো বেড়েই চলবে। আপনি গুলবানুর বিষ ফিরিয়ে দিন, ওকে আশীর্বাদ করুন মহারাজ।
3: তুমি তো জানো সুতানলি, ফুলবালুর মৃত্যুতে কি অপূরণীয় ক্ষতি হয়েছে আমার?
5: ক্ষতি হয়েছে বলেই তো গুলবানুকে আশীর্বাদ করতে বলছি মহারাজ।
3: যা গুলবানু, পৃথিবীতে যা, যে আমার ফুলবানুকে হত্যা করেছে, আমার সাধনার মূলে কুঠারাঘাত করেছে, তার বংশকে নির্বংশ করে তুই তার প্রতিশোধ নে। আজ থেকে আমি তোর বিষ ফিরিয়ে দিলাম, আর আমি তোকে আশীর্বাদ করছি, পৃথিবীর কেউ তোর ক্ষতি করতে পারবে না। আজ থেকে তুই হবি পৃথিবীর নাগকন্যা গুলবানু।

0: সজল, সজল, সজল, খাবি তো আয়।
1: চেঁচাস নে জহর, চেঁচাস নে, মাছ টোপ গিলছে, খা বাবা মাছ, খা, দোহাই তোর, খা।
0: আরে খা, কি খাটা করছিস, তুই আগে খেয়ে নে।
1: চুপ কর না বেটা।
0: চুপ করবো মানে? হ্যাঁ, কিছুদিন আগে তোর বড় ভাই কাজলকে সাপে খেলো, তুই আবার ঝোপঝাড়ে এসে মাছ ধরতে বসেছিস। না, তোকে পিকনিকে আনাই আমার ঠিক হয়নি।
2: আরে লোকটা এখনো বকবক করছে কেন? ও সরে গেলে তো আমি সজলকে দংশন করতে পারি। ওই তো লোকটা চলে যাচ্ছে, এখন তো আমাকে সাপ হতে হয়। সজল, সাপ, সাপ!
1: ওরে বাপরে, ওকে কচু না গেস। আরে মেরো না, মেরো না, তোমাকে কামড়াবে, ওকে যেতে দাও।
2: তোমাকে যদি কামড়াতো, ভাগ্যে সময় মতো এসে পড়েছিলাম।
1: কামড়ালি তো
2: খাবে, চলো
1: দাও দাও, ছিপটা নিয়ে আসে।
2: উফ, আরেকটু হলে নার্গিসের হাতে আমার প্রাণটা যেত, হঠাৎ কোত্থেকে যে এসে পড়লো।
3: নাগকন্যা গুলবানো, কাজলের জন্য সজলের ক্ষতি তুমি করো না।
2: কে তুমি?
3: সবাই আমাকে ফকির বাবা বলে ডাকে।
2: আমি কাজলকে দংশন করেছি, তুমি কি করে জানলে?
3: ফকিরদের কিছুই অজানা থাকে না মা। সজল তোমার প্রাণ বাঁচিয়েছে, ওকে তুমি দংশন করো না।
2: ওর বংশকে আমি শেষ করে দেব।
3: তান্ত্রিকের কথাই তুমি এত বড় ভুল করো না গুলবানু। সজল কারো উপকার ছাড়া অপকার করে না। যদি পারো ওকে ভালোবাসতে চেষ্টা করো, ওর মাধ্যমেই তুমি মুক্তি পাবে।
2: মুক্তি?
3: হ্যাঁ নাগকন্যা, তুমি ছিলে এই মাটির পৃথিবীর মানুষ, পাতালপুরীর তান্ত্রিক, তার সাধনার জন্য তোমাকে তোমার বোন ফুলবানুকে ছোটবেলায় চুরি করে নিয়ে গেছে। আমি সব জানি, তান্ত্রিকের সাধনা সফল হতে পারে না।
2: ফকির মিলিয়ে গেল। হোক, সজল আমার জীবনদাতা, তবু তাকে দংশন করতেই হবে, নইলে মহারাজকে এ মুখ কেমন করে দেখাবো? না না, প্রতিশোধ আমাকে নিতেই হবে।

0: সজল, ওই ডাইনিটাকে আমার বাড়ি থেকে চলে যেতে বল।
1: মা কি বলছো তুমি?
0: ওই হচ্ছে পাতালের কাল, আমার কাজলকে খেয়েছে, আমাকে খাবে, তোকে খাবে, বাড়ি শুদ্ধ সবাইকে খাবে, ওকে চলে যেতে বল।
1: মা, মা তুমি কি পাগল হলে?
0: হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়েছি, আর ওই রাক্ষসীটা আমাকে পাগল বানিয়েছে।
1: মা,
0: তোর মতো মা বলে কাজল আর আমায় ডাকবে না, ডাকবে না।
1: ভাবি ভাবি, মায়ের কথা দুঃখ করো না।
0: আমার যার কিছুই রইল না সজল, কিছুই রইল না।
1: ছি, কাঁদে না ভাবি, কাঁদে না, ঘরে চলো। ভাবি, কালকে কলেজে আমার ফাংশন দেখতে যেও, মনটা হালকা হবে, কেমন?

0: পারেন আমি নাচতে পারি।
1: আপনি?
0: আমি গুলবানু, ফার্স্ট ইয়ারে পড়ি।
1: কিন্তু রিহার্সাল ছাড়া?
2: তাও আবার সজলের সঙ্গে?
0: সাপুরী নৃত্য আমার জানা আছে।
1: তাহলে তাড়াতাড়ি মেকআপটা নিয়ে নিন।

0: নাচ শেষ হবার আগেই সজলকে শেষ করতে হবে। ওই তো সজল নাচতে নাচতে আমার কাছেই আসছে, এক্ষুনি দংশন করব। ও কি মরল না কেন? আরে সজলের চেহারায় ফকিরের চেহারা দেখতে পাচ্ছে কেন?
1: ও মরবে না গুলবানু।
0: ওকে মরতেই হবে ফকির, কারণ আমার দাঁতে বিষ রয়েছে, আমি নাগুন না।
1: তুমি আর যাই হও না কেন, যতক্ষণ আমি ওর সঙ্গে আছি তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। সজল হবে তোমার মুক্তিদাতা, তোমার প্রেমিক। এখনো সময় আছে নাগকন্যা, তুমি ভেবে দেখো।

0: ভাবি, তুমি যদি দিনরাত ভাবে কাঁদো
1: কি করব সজল? আমি যে অপয়া, কাল নাগিনি আমি তোমাদের ধ্বংস করতে এসেছি।
0: জানি মা তোমাকে ভালো চোখে দেখে না। আচ্ছা তাই বলে তুমি ভুলে যাচ্ছ কেন? তুমি বাড়ির বড় বউ, বউয়ের অধিকার নিয়ে তুমি বাড়িতে থাকবে
1: সজল।
0: হ্যাঁ ভাবে, ভাইয়া তোমাকে ছেড়ে চলে গেল, আমি তো রয়েছি। জানো ভাবে, কলেজে নার্গিস অসুস্থ হয়ে পড়ায়, নতুন মেয়ে গুলবানু আমার সঙ্গে নেচেছে।
1: তারপর?
0: তারপর আর কি, গুলবানু সেজেছে নাগকন্যা আর আমি সাপুড়ে।
1: তা নাগকন্যা ছবল দেয়নি তো?
0: হ্যাঁ দিয়েছে, এ বুকের মাঝখানে।
1: সর্বনাশ! তাহলে সর্বাঙ্গে বিষ ছিঁড়ে গেছে?
0: হ্যাঁ ছিঁড়ে গেছে।
1: এবার চোখ বুঝে বিষকন্যার ধ্যান করো গে, এসে বিষ নিয়ে যাবে। আমি চাই, রাত অনেক হয়েছে, এবার শুয়ে পড়ো।

0: তাহলে তুমি ঠিক জানো তাহের?
1: তাহের কখনো মিথ্যে বলে না নার্গিস। তুমি সজলের আশা ছেড়ে দাও, আমি তো রয়েছি তোমার জন্য।
0: ও বুঝেছি।
1: কি বুঝেছ?
0: তুমি সজলের নামে মিথ্যে কথা বলে ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইছো। জোর করে ভালোবাসা আদায় করা যায় না তাহের, তুমি এখন যেতে পারো।
1: তাহলে তুমি আমার কথা বিশ্বাস করলে না যে সজল গুলবানুকে ভালোবাসে?
0: না।
1: বেশ তো, গুলবানুকে জিজ্ঞেস করে দেখো না, ওই তো গুলবানু আসছে।
0: তারাও, তোমার নাম গুলবানু?
2: আপনাকে ঠিক চিনলাম না।
0: চেনার দরকার নেই, আমার কথার উত্তর দাও, তুমি সজলকে ভালোবাসো?
2: তা জেনে আপনার লাভ?
0: আমি সজলকে ভালোবাসি।
2: সরি, আমি জানতাম না।
0: এখন তো জানলে, আমার পথ থেকে সরে যাও।
2: নইলে কি করবেন আপনি?
0: নার্গিসকে তুমি চিনতে ভুল করেছো গুলবানু। আচ্ছা চলে।
2: আর তোমরা সবাই গুলবানুকে চিনতে ভুল করেছো নার্গিস। আরে, ওই কৃষ্ণচূড়া গাছটার নিচে কে? সজল না? হ্যাঁ তাই তো। উমা, নার্গিস দেখি ওইদিকে যাচ্ছে, আড়াল থেকে শুনি তো কি বলে।
3: হঠাৎ এই প্রশ্ন কেন নার্গিস?
0: প্রশ্নের কারণ তুমি। অস্বীকার করতে পারো আমার পরিবর্তে গুলবানু তোমার সঙ্গে নাচেনি? ফাংশন শেষে তোমার গাড়িতে কি লিফট দাওনি? ওকে নিয়ে আজকাল তুমি মেতে উঠেছো, এ কথা কি মিথ্যে?
3: আরো কিছু বলবে?
0: তাহলে তুমি সব স্বীকার করছো?
3: হ্যাঁ, তুমি যা জেনেছো সবই সত্য। এও জেনে নাও গুলবানুকে আমি ভালোবাসি, আর তোমাকে কোনোদিন ভালোবেসেছি বলে আমার মনে পড়ে না।
0: তুমি তুমি কথা বলতে পারবে?
3: সত্য চিরদিনই সত্য। আচ্ছা চলে।
0: তুমি মিথ্যেবাদী, তুমি পাষাণ, তুমি অমানুষ।
1: এবার আমার কথা বিশ্বাস হলো তো?

0: নার্গিস,
1: আমি আমি অপমানের প্রতিশোধ নিব তাহের, তুমি কথাতে আমাকে হেল্প করবে?
0: আই এম অলওয়েজ এট ইউর সার্ভিস। তোকে ছেড়ে দেওয়ার জন্য গাড়িতে উঠাই নি তুই বানু,
1: তোর ভালোর জন্য বলছি তাহের, আমাকে ছেড়ে দে, নইলে প্রাণে বাঁচবি না।
0: প্রাণে বাঁচবো না আমি, মরার ভয় আমার নেই গুলবানু, তোকে পথ থেকে সরাতে পারলে নার্গিস আমার হবে।
2: ওস্তাদ, ওস্তাদ পেছনে গাড়িটা ফলো করতে শোনো না,
1: আর ছেড়ে দে, ছেড়ে দে তাহের, ছাড়।
3: যাব বাবা, দিন দুপুরের ডাকাতি মেয়ে চুরি তাও আমার চোখের সামনে, জানিস না আমি ড্রাইভার, ড্রাইভারের চোখ বাজ পাখির চোখ, সালা যাবি কনে। আরে আরে, গাড়ির স্পিড বাড়িয়ে দিল মনে হচ্ছে, এই নে আমিও

0: ছেড়ে দে, ছেড়ে দে, ছাড় শয়তান।
1: আর চুপ কর ড্রাইভার, পেছনের গাড়ির এ বাড়িতে কেউ ঢুকলে তোকে চিরতরে খতম করে দিই।
2: ঠিক আছে ওস্তাদ, তার আগে তুই এই মেয়েটাকে ছেড়ে দে শয়তান।
3: কে তুই?
2: আমি আমি খলিন ড্রাইভার, তোর জম।
3: তার আগে তুই আমার চাকর জবাব দে খলিন।
2: খলিন তোর ওই চাকর পারোয়া করে না।
0: আমাকে ছেড়ে দে তাহের, ভালো হবে না বলছি।
1: না হয় একটু ক্ষতি হলো, কাছে আয়।
0: আমাকে যেতে দে তাহের।
1: যেতে তোকে ঠিকই দেব, তার আগে
0: তাহলে তুই ছাড়বি না?
1: আরে গুলবন দেখছি সাফ হয়ে গেল। না না
0: আমি তোকে দংশন করতে চাইনি তাহের, তুই আমাকে বাধ্য করলি। যাই, বাইরে খলিল ড্রাইভারের কি অবস্থা?
2: আইজা সালাম মরে গেল না? কাপ
0: শিগগির চলুন, নীল আবার কে এসে পড়বে।
2: তাই চলুন, তাই চলুন।

0: গরিব ড্রাইভার হলেও আমরা মানুষ গুলবানু, এই বিপদে তোমাকে ছেড়ে দিতে পারি না। এখানে থাকলে তোমার কোনো কষ্ট হবে না, কি বলো ময়না?
1: কষ্ট আর কি, আমরা যা খাই তাই খাবে, আর এই ভাঙা ঘরেই থাকবে। কিন্তু বোন, লেখাপড়া তোমাকে করতেই হবে।
2: খলিল ড্রাইভার বাড়ি আছো নাকি? ও খলিল ড্রাইভার!
3: কে?
2: আরে আমি বাচ্চু মুন্সি, তোমার বাড়িওয়ালা।
1: তুমি খাও, আমি দেখছি।
0: না না ময়না, তোমরা খাও, আমি বরং যাই।
4: সালাম আলাইকুম মুন্সি সাহেব।
2: আপনি
1: কেস করুন।
2: কি? আমি বাড়িওয়ালা আর আমার লগে এত বড় কথা?
5: এটা খলিল বাবাজি।
0: জি।
5: ওই যে ওই যে ওইটা আবার কেডা? আমার ঘরটা কি অর্ধেক বানা দিছো না অন্য কিছু?
0: তা না, এটা এটা আমার বোন।
5: তোমার তো আগে কোনোদিন বই না ছিল?
0: বোন ছিল, তবে এখানে ছিল না, ও দেশ থেকে এসছে। এখানে এখানে থেকে ও কলেজে পড়বে।
5: কি কইলা?
2: কলেজে পড়বো না?
5: জিনিস ভালো ভালো ভালো, খুব ভালো কথা। তা
2: ভালো চাও তো বেয়ে যাও, বেয়ে যাও।
5: আমার বাড়িতে থাকা এই আমারই বাইর করে দিতে চাইতাছ?
2: আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, এই সাত দিনের মধ্যে যদি বারার টাকা আমাদের না দাও তাহলে তোমার এই কোর্টে খাড়া করা হতো। রুম হ্যাঁ কি হবে?
1: ভাইয়া
0: কিরে কুলবানু,
1: আমার জন্য তোমাদের কষ্ট আরো বেড়ে যাবে।
0: দূর পাগলি, তুই কোনো চিন্তা করিস না, আমি রাত দিন খেটে বাড়িওয়ালা টাকা দিয়ে দেব। ময়না, তুমি গুলবানুকে নিয়ে ঘুমোতে যাও, বেশ রাত হয়েছে, আমারও ঘুম পাচ্ছে।

0: তাই নিবুড়ি আয়, আগুনের এই গুন্ডলির মধ্যে বল দাইনি বুড়ি, আমার গুলবানের কি খবর?
1: সে এক ড্রাইভারের বাড়িতে আছে, আশ্রয় নিয়েছে। শুধু তাই না, স্বপ্নের মাধ্যমে সে গুপ্তধনের সন্ধান দিয়ে তাকে বড়লোক বানিয়েছে।
0: সে তার বোনের প্রতিশোধ নেয়নি?
1: হ্যাঁ দিয়েছে, তবে
0: তবে
1: সে মর্তের মানুষের প্রেমে পড়েছে। শোনো তাত্রিক, গুণবানুকে দিয়ে তোর সাধনা সফল হবে না, কখনো হবে না, এখনো সময় আছে। তুই পাতালপুরি থেকে চলে যা।
0: চলে যাব, চলে যাব সেদিন যেদিন মর্তের সমস্ত শক্তি আমার হাতের মুঠোয় আসবে। পাতাল মর্তের একচ্ছত্র অধিপতি হব আমি, সে সাধনা আমাকে যে কোনো মূল্যেই হোক সম্পন্ন করতে হবে।
1: পারবি নে, পারবি নে তান্ত্রিক, তুই পারবি নে, কারণ মর্তের ফকির বাবা বেঁচে থাকতে তোর সে আশা কোনো দিন সফল হবে না।
0: যে করেই হোক গুলবানুকে ফিরিয়ে আনতে হবে।
2: মহারাজ আবার আমাকে সাপ থেকে মানুষ বানালেন, কোনো দুঃসংবাদ?
0: ডাইনি বুড়ি বলল, গুলবানু মর্তের মানুষের প্রেমে পড়েছে, তাই
2: গুলবানুকে পাতালপুরিতে ফিরিয়ে আনতে হবে, তাই না মহারাজ?
0: হ্যাঁ সুতানলি, তুমি তো জানো যে সাধনা আমি করছি, গুলবানুই হলো আমার সাধনার শেষ ফল। এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে আমি এমন এক শক্তি সঞ্চারিত করতে পারি যা সেই ফকিরকে নিমিষে ধ্বংস করবে। তখন এই মর্ত পাতালের একমাত্র অধীশ্বর হব আমি, শুধু আমি। কিন্তু সে গুলবানু আজ পথভ্রষ্টা। যাও সুতানলি, ওকে ফিরিয়ে নিয়ে আসো, যাও।
2: আপনার আদেশ শিরোধার্য মহারাজ।
0: গুলবানু, তোমাকে পাতালপুরিতে ফিরে আসতেই হবে।

0: গুলবাণী।
1: কি সজল,
0: দুদিন কলেজে আসনি কেন?
1: কাজ ছিল।
0: আমার কথা বুঝি একবারও মনে পড়েনি?
1: তোমার কথা যখন মনে পড়ে সজল, তখন আমি হারিয়ে যাই। ভাবে এত বড় ভুল আমি কি করে করলাম, কেনই আগুনে আমি ঝাঁপ দিলাম।
0: আগুনে হাত দিলে হাত পড়ে, সেটা আগুনের দোষ নয়, যে হাত দেয় তারই দোষ। তোমার আগুনে আমিও যে জ্বলে পুড়ে মরছি গুলবাণী। গুলবাণী চল, এক বর্ষার বৃষ্টিতে ভিজে দুজনে মিলে সূর্য স্নান করে ঘর বাঁধি নতুন দিনের।
1: তা হয় না সজল, তুমি আমার আসল পরিচয় জানো না। জানলে?
0: জানি গুলবাণী, জানি তোমার সব ইতিহাস আমি জানি। তুমি ড্রাইভারের বোন, পৃথিবীতে তোমার কেউ নেই।
1: সজল,
0: তোমার আর পরিচয় দরকার আমার নেই। তুমি মানুষ, তুমি আমার গুলবাণু, এই পরিচয় আমার কাছে যথেষ্ট হোক। চল।
1: কোথায়?
0: আমার বাড়িতে, ভাবি মা তাদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো।
1: আজ নয়, অন্যদিন।
0: না না, তোমার কোনো কথাই আমি শুনবো না, চলো আমার সঙ্গে।

0: ড্রাইভারকে ভালোবেসে বিয়ে করেছি বলে তোরা বাড়ি থেকে তাড়িয়ে দিলি, সেই থেকেই পথে পথে ঘুরছি। বেশ কিছুদিন হলো এই শহরে আছি। এই দালান বাড়ি তোমাদের, তোদের দোয়ায় অবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে। তা দুলা ভাই পালালেন কোথায়?
1: আসছি ভাই। ময়না, তোমার বোনের সঙ্গে আমাকে এক কাপ চা দিতে ভুলো না যেন।
0: তা নার্গিস, তুই কোথায় আছিস? হোস্টেলে থাকি, কলেজে পড়ছি। চাচাজন কোথায়? বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে কাঁপতেই আছেন। হ্যাঁ রে আপা, এই ছবিটা কার? তোর দুলা ভাইয়ের এক বোন, কলেজে পড়ে, নাম গুলবানু, চিনিস নাকি? গুলবানু? খুব ভালো করে চিনি।
2: গুলবানু, কি দেখছো অমন করে?
0: এ ছবিটা।
2: ও, ওটা আমার বড় ভাই কাজলের ছবি। কক্সবাজার হানিমুনে গিয়ে কালনাগিনীর হাতে প্রাণ দিয়েছে।
0: সত্যি ভাবির জন্য দুঃখ হয়।
3: এই নাও ভাই, অতিথির জন্য কিছু মিষ্টি নিয়ে এলাম।
0: এসবের কি দরকার ছিল ভাবি?
2: আমার ভাবিকে চিনতে তুমি ভুল করছো গুলবানু। যা বাবা, কে যেন এলো ভাবি?
0: মা এসেছেন। এখন কি হবে ভাবি? আমার ভয় করছে।
3: লজ্জা মান ভয় তিন থাকতে নয়। শাশুড়িকে অ্যাডভান্স সালাম করে ফেলো।
0: সজল
2: ভাবি, আমি আমার ঘরে গেলাম, বুঝলে? ঠিক মতো সব ম্যানেজ করে কিন্তু। হ্যাঁ

0: ভেতরে আসতে পারি দুলা ভাই?
1: তুমি?
0: হ্যাঁ, তোমার শ্যালক মোমিন, এসো বলবে না?
1: এসো না বললেও এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলিনি।
2: মোমিন তুই?
0: হ্যাঁ বাবু, আমার সেদিনের কথাগুলো তোমার স্বামী আজও ভুলতে পারেনি মায়নাবু।
2: স্বামী তো দূরের কথা, আমি ভুলতে পারিনি। একজন গরিব ট্যাক্সি ড্রাইভারকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে তোরা সেদিন কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলি।
0: ও কথা বলে আর আমাকে লজ্জা দিও না মায়নাবু। হয়তো তোমাদের প্রতি সেদিন যে অবিচার করেছিলাম তারই প্রতিফল আজ আমরা নিঃসল। টাকার অভাবে বিনা চিকিৎসায় বাবা মা দুজনে একে একে আমাকে ছেড়ে চলে গেছে।
2: বাবা মা
0: না ময়নাবু, ময়নাবু, এ দুনিয়ায় তুমি ছাড়া আমার আর আপন জন বলতে কেউ নেই। এই অবস্থায় তুমি যদি তাড়িয়ে দাও।
2: না না, ও কথা আর বলিস না মমি।
3: ভাবি ভাবি।
2: উনি কে ভাবি? মমিন, আমার ছোট ভাই।
3: ও
0: ও কে রে ময়নাবু?
2: তোর দুলা ভাইয়ের বোন গুলবানু। আয়।
0: হ্যাঁ যাচ্ছি। গুলবানু তো ভারী সুন্দর।

0: কেমন আছো বলবানু?
1: আপনি?
0: আমি মমিন।
1: এত রাতে আমার ঘরে
0: কেন আসতে নেই বুঝি?
1: কি চান আপনি?
0: ফুলের কাছে ভ্রমর যা চান।
1: আপনি ভ্রমর?
0: হ্যাঁ।
1: ভুল হয়ে গেল
0: কেন?
1: এই ফুলে যে মধু নেই
0: তা কি আছে?
1: বিষ।
0: বিষ? বিষ পান করার অভ্যেস আমার আছে।
1: তাই না?
0: হ্যাঁ।
1: আপনি এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যান।
0: ভুলে যেও না গুলবানু, বাড়িটা শুধু তোমার ভাইয়ের নয়, আমার বোনেরও।
1: তাহলে আপনি যাবেন না?
0: যাওয়ার জন্য তো আমি আসিনি, এসেছি তোমাকে পাবার জন্য।
1: গুলবানু, আমার ভাইকে চর মারলে? স্পর্ধা তো কম নয়, আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে আমার ভাইকে অপমান।
2: পথের মানুষকে ঘরে তুললে এমনি হয় মহিলাবু?
1: ভুলে যেও না গুলবানু, তুমি এ বাড়ির আশ্রিতা। চলে আয় মমি।
0: ঠিকই
1: বলেছে ভাবি, পথের মানুষ আমি, বাড়ির আশ্রিতা। সুতানুলি তুই?
3: হ্যাঁ গুলবানু, তোমাকে মহারাজ স্মরণ করেছে।
1: তুই যা, আমি আসছি।
3: তোমাকে আমার সঙ্গে যেতে হবে, মহারাজের তাই আদেশ।
1: বেশ, তুই সাগর পারে অপেক্ষা কর, আমি আসছি।
4: কি ভাবছো গুলবানু?
1: কি?
4: আমি?
1: ফকির বাবা, আমি যে পাতালপুরীতে চলে যাচ্ছি।
4: জানি মা, তাই তো এলাম। তোমাকে যে করে হোক বাঁচাতে হবে, সজলের জন্য, এই পৃথিবীর মানুষের জন্য, আমার নিজের জন্য তোমাকে বাঁচাতে হবে। নয়তো সেই তান্ত্রিক শয়তান যদি তার সাধনায় সিদ্ধি লাভ করে, তাহলে এই পৃথিবী নরক হয়ে যাবে। এই পৃথিবীতে থাকবে না আর প্রেম ভালোবাসা, হিংসা হানাহানিতে ভরে যাবে, একের পর এক ধ্বংস হবে, তাতেই সেই পিশাচের আনন্দ।
1: ফকির বাবা।
4: হ্যাঁ গুলবানু, আর তুই হলে সেই সাধনার চাবিকাটি। আসলে তুই নাগকন্যা নোস মা, এই মর্তেরই মানুষ। তোর মতো আরো অনেককে তান্ত্রিক চুরি করে নিয়ে গেছে, তারপর তাদের যৌবন সুধা পান করে তাদের শেষ করে ফেলেছে। 1000 কুমারীর সতীত্বের বিনিময়ে সে সাধনায় সিদ্ধি লাভ করতে চায়। 999 হয়ে গেছে, তোর হলেই 1000 পুরো হবে।
1: আপনি আপনি আমাকে বাঁচান ফকির বাবা।
4: বাঁচাবো মা, বাঁচাবো বই কি, তবে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে।
1: শুনবো বাবা, আপনি বলুন।
5: গুলবানু, তোকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম মানুষ দংশন করতে, প্রেমে পড়তে নয় নিশ্চয়ই?
1: মার্জনা করুন মহারাজ।
5: মার্জনা? তোকে আমি নিজ হাতে গড়েছি, আবার প্রয়োজন হলে নিজ হাতে ধ্বংস করব।
1: না মহারাজ, আপনি আমার ধ্বংস করবেন না। আমি ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আমার ক্ষমা করুন মহারাজ।
5: সুতানুলি।
3: কি মহারাজ?
5: গুলবানু পাপি, ওকে সাত সাগর 13 নদীর জলে স্নান করিয়ে অমৃত খাইয়ে শুদ্ধ করে নিয়ে এসো, আমি ওকে আশীর্বাদ করব, তারপর।

0: সুতানালি, গুলবানুকে অমৃত খাইয়েছ?
1: হ্যাঁ মহারাজ।
0: আমি তাকে আশীর্বাদ করতে পারি?
1: নিঃসন্দেহে।
0: বল, তুই কি চাস গুলবানু? আজ তুই যা চাইবি তাই পাবি। তোর সুধা পান করলেই আমার সাধনা সফল হবে। বল বল গুলবানু, তুই কি চাস?
1: আমি স্বজনের কাছে ফিরে যেতে চাই।
0: মহারাজ, আমার আমার সাধনা, আমার সাধনা!
2: আমি তো আগেই বলেছি তোর সাধনা সফল হবে না। গুণবানুকে পৃথিবীতে যেতে দিতেই হবে, কারণ তার প্রেম তোর যুগের সাধনাকে নষ্ট করে দিয়েছে।
0: আমি ওকে শেষ করে দেব।
2: পারবি না, পারবি না, মত্তের ফকির ওর সহায়।
0: ওকে শেষ করে দেব।
2: তাহলে যে তুই নিজেই মারা যাবি। ওকে যেতে দে, ওকে যেতে দে, আবার নতুন করে সাধনা শুরু কর।
0: গুলবানু, তুই আমার সাধনা নষ্ট করেছিস, তোকে আমি অভিশাপ দিচ্ছি। যেদিন থেকে তুই পৃথিবীর মাটিতে পা রাখবি সেদিন থেকে এক মাসের মধ্যে তোকে বিয়ে করতে হবে, নইলে তুই মারা যাবি। আর যদি বিয়ে করিস তাহলে স্বামীকে ভোগ করতে পারবি না, আর ভোগ করলে তোর স্বামী মারা যাবে। যা পাপিষ্ঠা, এই তোর শাস্তি।

0: না না গুলবানু না, সব মিথ্যে, সব মিথ্যে, তুমি নাককন্যা নও।
1: যা সত্য আমি আমি তাই বললাম সজল।
0: না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এত বড় ভুল সজল কোনোদিন। হাতছাড়ো, হাতছাড়ো, কেন তুমি আগে এসব কথা বলনি? কেন তুমি আমাকে ভালোবাসলে? কেন বিয়ে করলে? এখন আমি কি করব, কি করব এখন আমি?
2: সজল,
0: কে কে তুই?
1: ফকির বাবা, ফকির বাবা,
0: ফকির বাবা,
1: আপনি তো সব জানেন, এখন বলুন আমি কি করব।
2: ভয় পাস নে মা, সজল গুলবানু তোমাকে বিয়ে করে কোনো অন্যায় করেনি।
0: অন্যায় করেনি?
2: গুলবানু তোমাকে বিয়ে না করলে সে মারা যেত,
0: আর গুলবানুকে বিয়ে করে যে আমি আমি
2: তুমি মারা যাবে না সজল।
0: মারা মারা যাব না? আপনি আপনি বলছেন ফকির বাবা?
2: হ্যাঁ আমি বলছি। অবশ্য তোমাকে একটা কাজ করতে হবে।
0: কি কাজ?
2: এই মুহূর্তে গুলবানুকে নিয়ে তোমাকে পাতালপুরীতে যেতে হবে।
0: পাতালপুরীতে? আমি?
2: হ্যাঁ তুমি, এই নাও।
0: এটা কি?
2: হীরের আংটি, এটা পরে তুমি পাতালপুরীতে যেতে পারবে, কোনো অসুবিধে হবে না। তবে ভোর না হতেই তান্ত্রিককে হত্যা করে তোমাকে পৃথিবীতে চলে আসতে হবে।
0: ফকির বাবা,
2: একটা কথা মনে রেখো, গুলবানু চিরদিনের মতো তোমার হবে, তবে সূর্য ওঠার আগে তোমাকে গুলবানুকে নিয়ে ফিরে আসতে হবে, নতুবা গুলবানুকে চিরদিনের মতো হারাতে হবে।
0: ফকির বাবা।
2: হ্যাঁ সজল, তুমি যাও, তোমাদের জন্য আমার দোয়া রইল।
0: খোদা হাফেজ,
2: খোদা হাফেজ, খোদা হাফেজ।

আশুরা আহমেদ রচিত নাককন্যা গুণবাণু নাটকের অভিনয় শেষ হল। বিভিন্ন চরিত্রে অংশ নিলেন কাজল, আলী হাসান, লতা, নাজমা আক্তার, ফুলবানু, মেনকা হাসান, সুতানলি, সিতারা আহমেদ, ডাইনি, মাধুরী চট্টোপাধ্যায়, মহারাজ, ইনাম আহমেদ, জহর, মোস্তাফিজুর রহমান, নার্গিস, তাহিরা দিলাফরোজ, মা, আয়েশা আক্তার, ফকির বাবা, দিন মোহাম্মদ, জাবেদ, কাজী ওয়াদুদ, তাহের, রঞ্জু আহমেদ, খলিল, আবদুল্লাহ ইউসুফ ইমাম, ময়না, ডেইজি আজিজ, ড্রাইভার, কাজী আলমগীর, বাচ্চু মুন্সী, কালী পদসেন, মুমিন, হাবিবুর রহমান জালাল, সজল, শামসুল আলম এবং নাককন্যা গুণবাণু চরিত্রে মিতা চৌধুরী। শব্দগ্রহণে আফতাবউদ্দিন আহমেদ, শব্দ সংযোজনা কাজী ইসাক ও আব্দুর রহমান। নাটকটি প্রযোজনা করলেন জালালউদ্দিন রুমী।

দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন প্রিয়াঙ্কা গোপ, গীতিকার মোহাম্মদ আশরাফ হোসেন, সুরকার জালাল আহমেদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন ফাহিম হোসেন চৌধুরী।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সালাউদ্দিন আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অল্পক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দর সেবায় নতুনত্ব, আধুনিকায়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা সহ বিদ্যমান সংকট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আচরণবিধি চালু করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে তদারকি করছেন। আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার কাজ চলছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশন অনুযায়ী আগামী 16 ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য 2000 কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত স্কিমের মাধ্যমে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা দেওয়া হবে। এই স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয় এবং পরিবেশ বান্ধব অবকাঠামো স্থাপনে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় ঋণ গ্রহীতারা সর্বোচ্চ 7% সুদে ঋণ পাবেন। নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে 2030 সালের মধ্যে 375 বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যানমেড ফাইবার MMF পোশাক বাজারের 12% দখল করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট BFTI এর এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার ওপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানানো হয়। এই গবেষণা প্রতিবেদনে বাংলাদেশকে MMF পোশাক উৎপাদনের একটি আঞ্চলিক কেন্দ্র পরিণত করার রোডম্যাপও তুলে ধরা হয়েছে। এতে ধাপে ধাপে নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে 34 জন শ্রমিক নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সুরঞ্জ এলাকার এক কয়লা খনিতে গতকাল এই প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। খনির অভ্যন্তরে মিথেন গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণকালে খনিতে 36 জন শ্রমিক অবস্থান করছিলেন। এছাড়া শক্তিশালী এই বিস্ফোরণে কাছাকাছি আরও 2টি কয়লা খনি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ভারতের মহারাষ্ট্র প্রদেশের বাণিজ্যিক শহর ভিওয়ান্ডিতে একটি চারতলা ভবন ধসে অন্তত 9 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটির মেরামত কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। স্পেন উত্তর আফ্রিকায় তার ছিটমহল সিউটায় সীমান্তবর্তী নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সৈন্য পাঠাচ্ছে। গতকাল মরক্কো থেকে কয়েক হাজার শরণার্থী সাঁতার কেটে এই ছিটমহলটিতে যাওয়ার পর স্পেন এই পদক্ষেপ নেয়। এ সময় অন্তত 18 জন ডুবে মারা যান। স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে মাদ্রিদের কাছে আরও সাহায্যের জন্য আহ্বান জানিয়েছে। তারা জানায়, বিগত কয়েক সপ্তাহে সীমান্ত পাড়ি দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। খেলা খবর আটচারে। উৎসবমুখর পরিবেশে টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে গতকাল থেকে শুরু হয়েছে 4 দিনব্যাপী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। এই আয়োজনে মোট 26টি দেশের খেলোয়াড়, কোচ ও টেকনিক্যাল কর্মকর্তারা অংশ নিচ্ছেন। তবে মূল প্রতিযোগিতায় লড়ছে 17টি দেশ। প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকছে শুধুমাত্র রিকার্ভ, ইন্ডিভিজুয়াল ও মিক্সড ইভেন্টে। ক্রিকেট। লিটন দাসকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মেহেদি হাসান মিরাজের পরিবর্তে এ দায়িত্ব দেওয়া হয়। লিটন দাস এরই মধ্যে বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি উভয় প্ল্যাটফর্মেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। রৌদ্রময় এই স্নিগ্ধ বিকেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তৃতীয় পালার আয়োজন। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজনা: খান নাজম ই এলাহি, শায়লা কবির, নীলুফার ইয়াসমিন ও ওয়াহিদা আফরিন। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ শাকির আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
2: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন আফরোজা রোজী।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আফরোজা রোজি।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন মালায় এখন শুনবেন আধুনিক গান। প্রথমেই শোনাব ওই মন সবুজে ঢাকা, এমনই কথায় গানটি গিয়েছেন দিলীপ মালু, গীতিকার আব্দুর রব, সুরকার খন্দকার আব্দুস সামাদ।

আব্দুর রউফের কথায় খন্দকার আব্দুল সামাদের সুরে শুনছেন আধুনিক গান। দিলীপ মান্নুর কণ্ঠে এবারে শুনব যদি সুন্দর একটা মন তুমি দাও আমায়।

0: দুখানি আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন দিলীপ মালু।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। নজরুল সঙ্গীত শুনবেন তুমি আরেকটি দিন থাকো, শিল্পী রাবেয়া খাতুনের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন নজরুল সঙ্গীত রাবেয়া খাতুনের কণ্ঠে। এবারে শোনাব রুনঝুম রুনঝুম কে বাজায়।

0: শ্রোতা বন্ধুরা, শিল্পী রাবেয়া খাতুনের কণ্ঠে পরপর দুটি নজর সঙ্গীত শুনলেন।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। সরকার বৃক্ষ রোপণকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করেছে, আসুন আমরাও এই আন্দোলনে অংশ নিই এবং বৃক্ষরোপণ অভিযানকে সার্থক করে তুলি।
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। তোমরা সৎকাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য সঠিক কথা বলো। আল কুরআন। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ ও ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান আলোকিত জীবন। সম্মানিত শ্রোতা বন্ধুরা, শুরুতেই আমরা শুনব কোরআনের আলো। এতে আজ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের 28তম সূরা আল কসস এর শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা। আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত মাসআলা মাসাইল নিয়ে আলোচনা এবং সবশেষে হাদিসের শিক্ষা পর্বে অহংকারের কুফল বিষয়ক বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। এ পর্যায়ে সূরা আল কসস এর শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা সম্পর্কে আলোচনা করছেন মুফতি মোহাম্মদ মনজুর হোসাইন।
5: আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিবাদন। সম্মানিত শ্রোতা, আজ আমরা আলোচনা করব কোরআনুল করিমের 28 নম্বর সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, সূরা কাসাসের বিভিন্ন দিক সম্পর্কে, বিশেষ করে শানে নুজুল, শিক্ষা এবং মাসালা মাসাইল সম্পর্কে। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সূরাতে ঘটনা প্রবাহ বর্ণনা করেছেন, যেহেতু সূরাটার নামই হচ্ছে ঘটনা, কাসাস। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে এই সূরা এবং বিভিন্ন সূরাতে নবীদের ঘটনা বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তি দিয়েছেন এবং সমান পরিবেশে পরিস্থিতিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ের প্রতি আলোকপাত করেছেন। 3 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং ফিরআউন আলাইহিস সালামের ঘটনা দিয়ে শুরু করেছেন। মূসা আলাইহিস সালামের দাওয়াত, ফিরআউনের ঔদ্ধত্য, ফিরাউনের অস্বীকার এবং তার স্বৈরাচারী মনোভাব সবকিছু আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না ফিরআউন আলা ফিল আরদ। ফিরাউন ছিল স্বৈরাচারী, স্বৈর মনস্তান্ত্রিক একজন মানুষ, যে কোন নিয়মকে নিয়ম হিসেবে মানত না, নিজের তৈরি নিয়মকেই চূড়ান্ত বলে ঘোষণা করত। ওয়াজআলা আহলাহা শিয়া, সে মানুষকে বিভিন্ন দল উপদলে ভাগ করে ফেলত, দুর্বল করে ফেলত জাতিকে, তার বিরুদ্ধে যাতে কেউ রাস্তায় নামতে না পারে এজন্য সে পুরুষদেরকে হত্যা করত, নারীদেরকে জীবিত রাখত। অর্থাৎ পুরুষ জীবিত থাকলে তার বিরুদ্ধে আন্দোলন করবে, তার ক্ষমতার জন্য সেটা হুমকি হয়ে যাবে, এজন্য সে পুরুষদেরকে জীবিত রাখত না, মেরে ফেলত। আল্লাহ সুবহান তাআলা তার এই উদ্দত্তের সীমা পরিসীমা, তার জুলুম এবং তার যে সীমা লঙ্ঘনের পুরো ইতিহাস বর্ণনা করেছেন। 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মাকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি তাকে আমার আদেশে প্রসব করেছেন, অতএব আপনি চিন্তা করবেন না, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আপনার কাছে তাকে আবার ফিরিয়ে দিব। কি সুন্দর করে ফিরিয়ে দিয়েছেন! যখন ফিরাউন হুলিয়া জারি করেছিল যে এখন থেকে আর কোন শিশুকে আমি জীবিত রাখবো না, ছেলে শিশুকে, ঠিক তখনই মূসা আলাইহিস সালামকে আল্লাহ জন্মগ্রহণ করালেন। মূসা আলাইহিস সালামের মা একটা বক্সের মধ্যে ভরে পানিতে ভাসিয়ে দিল, সেটা ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে নিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা পৌঁছায় দিলেন। আসিয়া আলাইহিস সালাম সেটাকে দেখে নিলেন এবং সেটাকে খুলে দেখলেন যে ফুটফুটে সুন্দর একজন বাচ্চা। স্বামীর কাছে বললেন যে আমরা লালন পালন করতে চাই। কোনো না কোনো ভাবে অনেক কষ্ট করে স্বামীকে কনভিন্স করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর সুযোগ দিয়েছেন এবং কি সুন্দর পথ তৈরি করে দিয়েছেন মায়ের জন্য। যেই মা ওনাকে জন্ম দিয়েছেন সেই মাকে কিভাবে তার কাছে নিয়ে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা আল্লাহ তুলে ধরেছেন সূরা কসাসে। যখন দুগ্ধ পানের জন্য ঘোষণা করা হলো যে কারো স্তন থেকে মূসা আলাইহিস সালাম দুগ্ধ পান করছেন না বা এই শিশু দুগ্ধ পান করছে না, অতএব আমার রাজ্যের কেউ যদি তাকে দুধ পান করাতে পারে আমি তাকে প্রতি দুধ পান করার কারণে স্বর্ণমুদ্রা উপহার দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হিকমা, কারো স্তন থেকে মুসা আলাহ সাল্লাম দুধ পান করছেন না। বাছাই করার পর মুসা আলাহ সাল্লামের আপন মা যিনি ভাসিয়ে দিয়েছেন উনি যখন এসে দুধ পান করালেন সে দুধ পান করল, ফেরাউনও খুশি হয়ে গেল, আসি আলাহ সাল্লাম খুশি হয়ে গেলেন। এখন আল্লাহ সুবহানাহু তাআলা সুযোগ করে দিলেন যে মুসা আলাহ সাল্লামের মা আপন সন্তানের সাথে সময় কাটাবে, সারাদিন সময় কাটিয়ে আবার যাওয়ার সময় প্রত্যেকবার দুধ খাওয়ানোর বিনিময়ে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন যে আমার উম্মত হচ্ছে মুসা আলাইহিস সালামের মায়ের মতো, তারা নিজের প্রয়োজনে কিছু কাজ করবে, জাগতিক প্রয়োজনে, যেমন আমরা খাবার খাই সম্পূর্ণ আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরের প্রোটিনের জন্য, শরীরের শক্তির জন্য, আমরা ঘুমাই আমাদের ক্লান্তি দূর করার জন্য, আমরা আমাদের জাগতিক কাজগুলো জাগতিক স্বার্থে করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা মুসা আলাইহিস সালামের মায়ের মতো নিজের জন্য জাগতিক স্বার্থে কাজ করবে, তাদের মনটা যদি আল্লাহর দিকে স্বচ্ছ থাকে, তাকওয়া যদি ঠিক থাকে, জাগতিক কাজও আমি তাদেরকে জান্নাতের সওয়াব দান করব। সুবহানাল্লাহ বিহামদি।
4: ধন্যবাদ মুফতি মোহাম্মদ মানজুর হোসাইন আপনাকে। আপনি আমাদের সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে সূরা আল কসাসের শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা সম্পর্কে আলোচনা পেশ করেছেন। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি মাসলা মাসায়েল নিয়ে আলোচনা। আমাদের জীবন ঘনিষ্ঠ অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা দরকার ইসলামের আলোকে, তাহলে আমাদের জীবন হবে সুন্দর। সম্মানিত শ্রোতা, আপনাদের কাছ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি এবং ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান।
6: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
4: মহতরম, আপনাকে অনেক অনেক মোবারকবাদ।
6: শুকরিয়া।
4: প্রথমেই প্রশ্ন করেছেন ফেনী জেলার সোনাগাজী থেকে মোসাম্মদ আয়েশা আক্তার, তিনি জানতে চেয়েছেন ইসলামের দৃষ্টিতে বিবাহের গুরুত্ব কতটুকুন।
6: আরে বিবাহ তো একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, স্থানকাল পাত্র বেজে একজন মানুষের যখন বয়প্রাপ্ত হবেন, একজন ছেলে হোক মেয়ে হোক, তখন গুনাহ থেকে বাঁচার জন্য এবং সাংসারিক জীবন সুন্দর করার জন্য, নিজের পরিবার এবং জেনারেশন বৃদ্ধির জন্য, রেজিক বৃদ্ধির জন্য, সুস্বাস্থ্যকে বজায় রাখার জন্য, সামাজিক মান সম্মান ইজ্জত পাওয়ার জন্য ওনার বিবাহ করার কিন্তু জরুরি। নামাজি কালামি দিনদার পরহেজগার মোত্তাকিন ছেলে মেয়ে এই সংসারগুলি কম ভাঙে, এই সংসারের মধ্যে একটু সুখ শান্তি সমৃদ্ধি বেশি থাকে। যারাই একটু আল্লাহর হুকুম মানবেন, ইসলামকে মানবেন, ইসলাম যে কনজুগাল লাইফের ব্যাপারে যে সমস্ত দিক নির্দেশনা দেওয়া আছে এগুলি যারা ফলো করবেন তাদের সংসারটাও ভালো চলবে। আমরা তো চাই সুন্দর একটা সংসার করতে, আল্লাহর মধ্যে তৌফিক ইনায়াত করুন আমিন।
4: ঢাকা জেলার দোহার থেকে বেগম শামসুন নাহার, তিনি প্রশ্ন করেছেন এইভাবে, আমার মোহরানার টাকা না দিয়ে উল্টো আমার স্বামী আমার বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে টাকা আনার জন্য বারবার চাপ দেয়, এই অবস্থায় আমার এখন করণীয় কি?
6: স্ত্রীর মহরানা পরিশোধ করা স্বামীর জন্য এটা একটা ওয়াজিব, এটা বাকি রাখা যায় সম্মতিক্রমে, তাও এটা নিজের সময়ের মতন, কিন্তু বাকি যদি হয় যে জীবনে দেব না তাই বাকি রাখলাম, এটা আবার জায়েজ নাই। এখন এই মহারানা না দিয়ে শ্বশুরবাড়ি থেকে যৌতুক যারা আনছে এরা ছোট লোক, এদের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে, ইসলামী শিক্ষার অভাব রয়েছে। দেন মোহর না দিয়ে যৌতুক আনা এটা হারাম, এবং সুন্দর মায়ের সন্তান যারা তারা এই কাজটা করতে পারে না।
4: মুন্সিগঞ্জ জেলার গজারিয়া বাউসিয়া থেকে হাজী মোহাম্মদ আব্দুল হাই, তিনি জানতে চেয়েছেন মসজিদের আদব সম্পর্কে আমরা কিভাবে দায়িত্ব পালন করতে পারি।
6: মসজিদের অনেকগুলি আদব রয়েছে, মসজিদ হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম জায়গা, এই জায়গায় আপনি প্রবেশ করবেন আদবের সাথে, মসজিদে গিয়ে ডান পা দিয়ে ঢুকবেন, আপনি মসজিদে যে জোরে আওয়াজ দিয়ে কথা বলতে পারবেন না, মসজিদকে ময়লা করা যাবে না। আর একটা বড় আদব আছে, ঢুকে আপনি দুরাকাত নামাজ পড়া, কোরআন পড়া, এরপর মসজিদে যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলি অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধার সাথে উপভোগ করা, সেটাকে গুরুত্ব দেওয়া, এটা মনে রাখবেন, এইগুলি মসজিদ আদব।
4: নারায়ণগঞ্জ জেলার বন্দর নবীগঞ্জ থেকে মোসাম্মদ লায়লা আক্তার মুন্নি, তিনি জানতে চেয়েছেন যারা জাদুটোনা দিয়ে তদবির করে তাদের ইমান সঠিক আছে কিনা।
6: শের জাদুটোনা তারপরে কুফরি কালাম যারা করে তারা ইমান থাকতে পারে না, ঝাড়পুকের কাজ করতে পারবেন কথাটা আমি আবার রিপিট করে শুনে ঝার ফুক কোরআন হাদিসের যেটা আছে ওটা আপনি করবেন, এখানে কোন সমস্যা নেই। মানুষকে ক্ষতি সাধন করা, মৃত্যু দিকে ধাবিত করা, অসুস্থ করে তোলা, কাউকে আবার বশ করে আনা দেওয়া, এর ইমান নাই। কারণ আপনি মানুষের ক্ষতি সাধন করতে পারেন না, বা যে সমস্ত কেতাবাদির বা জাদুটুনা সেহের করার জন্য যে স্টাডি আপনি করেছেন সবটাই হারাম। এই সমস্ত মানুষের কাছে ধারে কাছে যাওয়া যাবে না।
4: কুষ্টিয়া জেলার ভেড়ামারা থেকে বেগম কামরুন নাহার আরিশা তিনি জানতে চেয়েছেন আকিকার গুরুত্ব কতটুকু, কয়দিনের মধ্যে আকিকা আদায় করতে হবে।
6: আকিকা হচ্ছে নবজাতকের আগমন উপলক্ষে সবাই একটা মারহাবা বা মোস্ট ওয়েলকাম তাকে জানানো সবাই মিলে। আর একটা হচ্ছে যে ছোটখাটো ভুল ত্রুটি মানে বা কোন ধরনের বিপদ বালা মুসিবত বা মানুষের সব ধরনের রোগশোক থেকে বাঁচিয়ে থাকার জন্য আগাম আল্লাহর কাছে আকিকা দেওয়া, আল্লাহকে স্যাক্রিফাইস করা, এটা সাত দিনের দিন করতে হবে, এটাই হচ্ছে উত্তম। যদি না পারে একান্ত হাদিসের 14 দিন আছে, 21 দিন রয়েছে, এর মধ্যেই করতে হবে, এর পরে দিলে সেটা আসলে আকিকার যে মূল বস্তুনিষ্ঠ বা আকিকার যে মূল যে উদ্দেশ্য সেটা আর থাকে না। এই জন্য আকিকা 7 দিন 14 দিন 21 দিনের মধ্যে দেওয়াই ভালো, এর পরে দিলে কেউ ম্যাক্সিমাম আলেম ওলামা বলছেন এটা আকিকা হয় না।
4: অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মানিত শ্রোতাদের কাছ থেকে যেই প্রশ্নগুলো এসেছিল তার তথ্য নির্ভর উত্তর দিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান। এবারে হাদিসের শিক্ষা, আমরা শুনব অহংকারের কুফল বিষয়ক বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা।
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র আসর নামাজের আজানের পর। বাংলাদেশ বেতার ঢাকা। নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কুরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: শিক্ষা: প্রচুর পরিমাণে সৎ আমল করার কারণে কেউ কেউ নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করতে শুরু করে দেয়। এটি অহংকারেরই একটি ভয়ঙ্কর রূপ। এই আত্মদাম্ভিকতা এবং অহংকার মানুষকে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে ঠেলে দেয়। অহংকারের কুফল সম্পর্কে আলোচনা করছেন মৌলানা মুহাম্মদ নুরুদ্দিন।
4: আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও স্বাগত। সম্মানিত শ্রোতা, আজ অহংকারের কুফল বিষয়ক হাদিস নিয়ে আলোচনা করব। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال بينما رجل يمشي في حلة تعجبه نفسه مرجل رأسه يختال في مشيته إذا خسف الله به فهو يتجلجل في الأرض إلى يوم القيامة. حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكبرت رسول الكريم صلى الله عليه وسلم بلتن একটি সুন্দর পোশাক পরে চুল সুন্দরভাবে সাজিয়ে নিজের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অহংকারের সাথে হাঁটছিল, তখন আল্লাহ তাকে ভূগর্ভে দোষিয়ে দেন। সে কিয়ামত পর্যন্ত এভাবে দোষে যেতে থাকবে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী শরীফের 5789 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। সম্মানিত শ্রোতা, মানুষের মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্য রয়েছে, আখলাকে হাসানা উত্তম স্বভাব, এটাকে আবার মুনজিয়াত বা মুক্তিদানকারীও বলা হয়। আখলাকে সাইয়া যেটা মন্দ স্বভাব, এটাকে আবার মুহলিকাত বা ধ্বংসকারীও বলা হয়। অহংকারকে আরবিতে বলা হয় আল কিবরু। এটা আখলাকে সাইয়া বা মন্দ স্বভাব সমূহের একটি। এটা মানুষের অন্তরের এমন একটি মারাত্মক ব্যাধি যা মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে, সত্য গ্রহণে বাধা সৃষ্টি করে এবং অন্যান্য মানুষের কাছে ঘৃণিত করে তোলে। ইবলিস শয়তানের ধ্বংসের মূল কারণ ছিল অহংকার। সে আল্লাহর আদেশ অমান্য করে বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তার অর্থাৎ আদম আলাইহিসসালামের চেয়ে উত্তম। সূরা আল আরাফ। এই একটি অহংকারই তাকে চিরস্থায়ীভাবে ভবিষ্যৎ বানিয়ে দিয়েছে। তাই আমাদের প্রত্যেকের উচিত হৃদয়কে অহংকার মুক্ত করে তাকওয়া বিনয় উত্তম চরিত্রের মাধ্যমে আমাদের জীবনকে সাজানো গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন, বিনয় বান্দা হিসেবে কবুল করুন।
3: ধন্যবাদ মৌলানা মুহাম্মদ নুরুদ্দিন আপনাকে। আপনি আমাদের সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে অহংকার মুক্ত জীবন গঠন করা সম্পর্কে বুখারী শরীফ থেকে হাদিস উপস্থাপন করলেন। সম্মানিত শ্রোতা, আলোকিত জীবন আগামী অনুষ্ঠান আপনাদেরকে শোনার জন্য সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
5: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
6: বাংলাদেশ বেতার, ঢাকা। একটি সতর্কীকরণ ঘোষণা। বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি দপ্তরের পদবি ব্যবহার করে ফোনের মাধ্যমে বাংলাদেশ বেতারের সম্মানিত শিল্পী বা শিশু শিল্পীদের অভিভাবকদের কাছে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। এরকম ফোন করা সম্পূর্ণ প্রতারণা ও উদ্দেশ্যমূলক। বিজ্ঞপ্তিতে এমন ব্যক্তির কাছে ব্যাংক বা আর্থিক তথ্য প্রদানে বিরত থাকার পাশাপাশি যে ফোন নম্বর থেকে ফোন করা হয়েছে সেই নম্বর উল্লেখ করে নিকটবর্তী থানায় জিডি করার অনুরোধ জানানো হয়েছে। ঘোষণাটি শুনলেন। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন খাল খননের গান। গানে কণ্ঠ দিয়েছেন মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পীবৃন্দ। কথা সাজিয়েছেন ও সুর দিয়েছেন আবু বকর সিদ্দিক।

0: এতক্ষণ শুনলেন খাল খননের গান। শিল্পীরা ছিলেন মনির খান ও রিজিয়া পারভীন এবং সহশিল্পী বৃন্দ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন। প্রথমে ইংরেজি সংবাদ, তারপরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. This is Bangladesh Betar, the news read by Sher Ketaman Khan. Law Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said Law Reform Commission's recommendations will be implemented in line with the July Charter. He made the remarks while responding to newsmen after inaugurating a tree fair in Jinaidah. The minister said that during the tenure of the interim government, the Law Reform Commission issued 133 ordinances. The current government has accepted nearly all of them. State Minister for Civil Aviation and Tourism, M. Rashiduzzaman Millat, was present at the time. Civil Aviation Minister and Tourism Minister Afroza Khanam said that the government is working to bring innovation, modernization and infrastructure expansion in airport services. She said in an exclusive interview with Bangladesh Sangbad Sangstha, the minister said various steps have been taken to resolve the existing crisis, including mismanagement of the airport. She said that a code of conduct has been introduced at the country's three international airports, while executive magistrates are carrying out regular monitoring at the field level under the Prime Minister's leadership. Government is working towards transforming Bangladesh into a regional aviation hub, she said. Afroza Khanam also said the government is working in line with the Prime Minister's directive to make the terminal fully operational by December 16, 2026. Bangladesh Bank has launched a pre-financing scheme of 2,000 crore taka to support the expansion and development of the country's leather and leather goods industry. According to a circular issued yesterday, the fund has been created from the central bank's own resources to help transform the leather sector into a sustainable, environmentally friendly and globally competitive industry. The scheme will finance the construction and expansion of factories, procurement of machinery and installation of environmental facilities such as effluent treatment plants, sewage treatment plants, dumping yards and solid waste management systems under the scheme. Borrowers will receive loans at a maximum interest rate of 7%, while Bangladesh Bank will provide participating banks with refinance at 4%. Bangladesh has the potential to capture 12% of the projected $375 billion global man-made fiber apparel market by 2030 through policy reform, investment promotion and industrial upgrading. This information has emerged in a research report by the Bangladesh Foreign Trade Institute. According to reports, reducing dependence on cotton-based ready-made garment exports and diversifying into a wider range of apparel products will further strengthen Bangladesh's competitive position in the global apparel market. The research report also outlines a roadmap for transforming Bangladesh into a regional hub for MMF apparel production. It emphasizes step-by-step policy reforms, attracting domestic and foreign investment development, developing backward linkage industries, and increasing technological capacity. At least 34 miners have been killed after an explosion tore through a coal mine in Pakistan's southwestern Balochistan province. Officials said the deadly blast occurred yesterday at a coal mine in Sorangi, a remote area near the provincial capital Quetta, and was likely caused by a buildup of methane gas. There were 36 miners inside the mine at the time of the explosion. Two nearby coal miners were also damaged in the powerful blast. At least 9 people were killed when a 4-story building collapsed in Bhiwandi in India's Maharashtra state. Officials said several others are feared trapped beneath the debris. The incident occurred while repair work was being carried out on the building. Spain is sending troops to North African enclave of Ceuta to strengthen border security. The move comes after thousands of migrants swam from Morocco into the territory yesterday. At least 18 people drowned during the crossing. Local officials had already asked Madrid for more support. They said attempts to cross the border had increased in recent weeks. The President's Challenge Cup archery tournament and joint training program began yesterday in a festive atmosphere at the Archery Training Academy in Tongi, Ghazipur. The four-day international event will conclude on August 2. A total of 26 countries are participating, two athletes, coaches and technical officials, while 17 nations are competing in the main tournament. The competition is limited to the recurve, individual and mixed events. The registration for the second season of Nothun Kuri Sports now underway across the country and will continue until 31st August. Competitions at the union level in football, cricket, swimming, badminton, chess and martial arts for teenagers aged 12 to 14 will begin from September. Finally, weather and focus valley till 1 tonight says there is no inland river post warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum, Bangladesh Betar. Banijik Shangbad Porchhi Shahriya Zahan. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দর সেবায় নতুনত্ব, আধুনিকায়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা সহ বিদ্যমান সংকট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আচরণবিধি চালু করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে তদারকি করছেন। আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করার কাজ চলছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী 16 ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে 2030 সালের মধ্যে 375 বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যানমেড ফাইবার MMF পোশাক বাজারের 12% দখল করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট BFTI এর এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার উপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানানো হয়। এই গবেষণা প্রতিবেদনে বাংলাদেশকে MMF পোশাক উৎপাদনের একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার রোডম্যাপও তুলে ধরা হয়েছে। এতে ধাপে ধাপে নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য 2000 কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এই স্কিমের মাধ্যমে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা দেওয়া হবে। এই স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয় এবং পরিবেশ বান্ধব অবকাঠামো স্থাপনে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় ঋণগ্রহীতারা সর্বোচ্চ 7% সুদে ঋণ পাবেন। ঋণ স্বর্ণখাতকে একটি সুনির্দিষ্ট শৃঙ্খলায় এনে একে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করার ক্ষেত্রে সরকারের নেওয়া যুগোপযোগী সিদ্ধান্ত ও নীতিগত সহযোগিতার প্রশংসা করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি। তিনি আজ যশোরে একটি হোটেলে খুলনা বিভাগীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভায় একথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের নানামুখী নীতিগত সহায়তার ফলে স্বর্ণখাত আজ ফর্মালাইজড ও শৃঙ্খলবদ্ধ হওয়ার পথে রয়েছে। ভ্যাট, টার্নওভার ট্যাক্স এবং উৎসকর হ্রাসের মতো ব্যবসা বান্ধব সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সরকার এই শিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2216 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,23,074 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,100 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,13,043 টাকা। আজ সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.৯৫, ক্রয় ১২২.৯৫। সৌদি রিয়াল বিক্রয় ৩৩.২৫, ক্রয় ৩২.৫৮ এবং থাইবাত বিক্রয় ৩.৭১, ক্রয় ৩.৬৪। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
0: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পাঁচ মিশিরি গান। শুরুতেই দেশের গান, শিল্পী রন্টি দাস, গীতিকার মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার পাল, আর গানটি রূপের রানী রূপকুমারী।

আপনারা পাঁচ মিশেলি গান শুনছেন এবারে পল্লী গীতি শিল্পী বিশ্বজিৎ রায়। এবারের গানের গীতিকার এবং সুরকার রাধারমণ দত্ত।

বন্ধুরা শুনছেন পাঁচমিশালি গান। এবারে শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী লাইসা আহমেদ লিসা।

শ্রোতা বন্ধুরা, পাঁচমিশালি গানের আয়োজনে এবার একটি রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী বুলবুল ইসলামের কণ্ঠে।

0: এই গানটির সাথে শেষ হল পাঁচমিশালি গান।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। এ দেশ আমার আপনার সকলের, তাই এ দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবারই। আয় অনুযায়ী ব্যয় করুন, আয়ের অধিক ব্যয় প্রবণতা আপনাকে অসৎ আচরণে প্রলুব্ধ করতে পারে। বেঁচে থাকার জন্য আহার বাসস্থান যেমন মুক্ত বায়ু আর সুস্থ পরিবেশও তেমনি অপরিহার্য। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

কৃষক কার্ডের গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, এখন শুনবেন দেশকে ভালোবেসে দেশের গান, শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া, গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন রাজু আহমেদ।

0: রেজুল জান্নাত সোনিয়ার কণ্ঠে দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
1: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সবুজ প্রান্তরে। প্রিয় শ্রোতা, আমরা বর্তমানে সকলেই অনুভব করি যে পৃথিবী আগের চেয়ে অনেক বেশি গরম হয়ে উঠেছে। গ্রীষ্মকাল আরো দীর্ঘ হচ্ছে এবং তীব্র হচ্ছে বর্ষার পরিমাণ, সেই সাথে পরিবর্তিত হচ্ছে সময়কাল অর্থাৎ ঋতুর পরিক্রমা, আর প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও ঘন ঘন ঘটছে। এইসব কিছুর মূল কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, যা বৃদ্ধির ফলে শুধু বাংলাদেশই নয় আমাদের পুরো পৃথিবীর জলবায়ু ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন ঘটছে। নির্বিচারে গাছপালা কেটে বন ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এটি এমনই একটি সমস্যা যা চাইলেও আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সুন্দর একটি পৃথিবী রেখে যেতে হলে এই সমস্যাটির সমাধান করার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্রিয় শ্রোতা, এবারে সবুজ বাংলায় গ্লোবাল ওয়ার্মিং এর কারণ এবং এর প্রভাব ও সমাধান, এই বিষয়ের উপর শুনবেন একটি সাক্ষাৎকার। প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলবো গ্লোবাল ওয়ার্মিং কারণ প্রভাব ও সমাধান নিয়ে। আর এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, এই যে আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং, এটা বলতে আসলে কি বোঝায়?
2: গ্লোবাল ওয়ার্মিং বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রার ক্রমাগত বেড়ে যাওয়াকে বোঝানো হয়ে থাকে। এই তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ হলো বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের পরিমাণ, যেমন গ্রিনহাউস গ্যাস বলতে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস ইত্যাদি, এই ধরনের গ্যাসের পরিমাণের অস্বাভাবিক বৃদ্ধিকে বোঝানো হয়ে থাকে। পৃথিবীর প্রাকৃতিক গ্রিনহাউস প্রভাব জীবনের জন্য অপরিহার্য, কারণ এটি পৃথিবীর তাপমাত্রাকে জীবনোপযোগী রাখে। কিন্তু মানুষের কার্যকলাপের কারণে এই গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি পেয়ে অতিরিক্ত তাপ আটকে রাখছে, ফলে পৃথিবীর গড় তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি সাধন হচ্ছে। জাতিসংঘের যেটি আমাদের IPCC অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এর প্রতিবেদন অনুযায়ী শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1.2 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে, যা দ্রুত গতিতে নিয়ন্ত্রণ করা যায় না, এবং 21 শতকের শেষের দিকে যা 1.5 থেকে 2.0 পর্যন্ত বাড়তে পারে, যা মানব সভ্যতার জন্য বিপর্যয় ডেকে আনবে।
1: আপনার কাছে জানতে চাই গ্লোবাল ওয়ার্মিং এর কারণগুলো আসলে কি কি?
2: গ্লোবাল ওয়ার্মিং এর অনেকগুলো কারণই রয়েছে, দুইটি কারণ না বললেই না। যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহার অর্থাৎ কয়লা, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন ব্যবহারের ফলে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নিঃসৃত হচ্ছে। তারপর বন উজাড়ের কথা না বললেই না, বন হলো পৃথিবীর ফুসফুস, গাছ পৃথিবীর কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে, এটা আমরা সবাই জেনে থাকি। কিন্তু নগরায়ন ও কৃষি সম্প্রসারণের ফলে কাঠ ও জ্বালানির জন্য ব্যাপকভাবে গাছ কেটে ফেলা হচ্ছে, ফলে ক্রমাগত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। কৃষি পশুপালন গবাদি পশুর হজম প্রক্রিয়া থেকে মিথেন গ্যাস নির্গত হয়, ধান ক্ষেত্রে জমে থাকা পানির নিচে জৈব পদার্থ পচে মিথেন গ্যাস উৎপন্ন করে, যা আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর অন্যতম কারণ। আর শিল্প নগরায়নের কিছুটা কথা আগেই বললাম, এর বাইরে পরিবহন ব্যবস্থা না বললেই না। যেমন বিশ্বজুড়ে গাড়ি, বিমান, জাহাজ চলাচলের বৃদ্ধির ফলে প্রতিদিন বিপুল পরিমাণে কার্বন নির্গত হচ্ছে। একক একটি বিমানের আন্তর্জাতিক ফ্লাইট থেকে নির্গত কার্বন হাজারো গাছের বছরে শোষণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। আর বর্জ্য ব্যবস্থাপনা প্লাস্টিকের ব্যবহার অর্থাৎ পচনশীল বর্জ্য ডাম্পিং গ্রাউন্ড থেকে মিথেন গ্যাস নির্গত হয়, ফলে প্লাস্টিকের উৎপাদন ও পরানোর ফলেও কিন্তু বায়ুতে ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ছে। এর বাইরে অবশ্যই আরো অনেক কারণ রয়েছে।
1: গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে কি কি ঘটছে?
2: জি, গ্লোবাল ওয়ার্মিং এর পিছনে যেমন অনেকগুলি কারণ রয়েছে, ঠিক একই সাথে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে অনেক ধরনের প্রভাব পরিলক্ষিত হচ্ছে আমাদের পরিবেশে বা তথা মানব সমাজে। যেমন জলবায়ু পরিবর্তন অর্থাৎ অস্বাভাবিক খরা, অতিবৃষ্টি, অনিয়মিত ঋতুচক্র, ঘূর্ণিঝড় ও বন্যার মতো জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বিশ্বজুড়ে স্পষ্ট। হিমবাহ গলন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি অর্থাৎ অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফখণ্ড দ্রুত গলে যাচ্ছে। বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী যদি বর্তমান হারে বরফ গলতে থাকে, তবে 2100 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বা তার থেকেও আরো বেশি বেড়ে যেতে পারে। কৃষি উৎপাদন হ্রাস, অতিরিক্ত তাপ, বৃষ্টিপাত অনিয়ম ও মাটির লবণাক্ততা বৃদ্ধির কারণে ফসলের উৎপাদন কমে যাচ্ছে, যা একটা ফুড সিকিউরিটি অর্থাৎ খাদ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। জলজ স্থলজ প্রাণীর বিলুপ্তি অর্থাৎ তাপমাত্রা ও বস্তুতন্ত্রের পরিবর্তনের কারণে বহু প্রজাতির প্রাণী বিলুপ্তির পথে। প্রবাল প্রাচীর যেমন আপনার গ্রেট ব্যারিয়ার রিফ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানব স্বাস্থ্যের কথা তো না বললেই না, যেমন উচ্চ তাপমাত্রা, দূষিত পানি ও রোগবাহী পতঙ্গের বিস্তারের কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া, হিট স্ট্রোক, শ্বাসকষ্ট সহ নানা রোগের প্রাদুর্ভাব ক্রমশ বেড়ে যাচ্ছে। অর্থনৈতিক ক্ষতি অবশ্যই রয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, যেমন হচ্ছে আপনার প্রাকৃতিক দুর্যোগ ও কৃষি উৎপাদন কমে যাওয়ার ফলে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বব্যাংকের মতে জলবায়ু পরিবর্তনের কারণে 2030 সালের মধ্যে প্রায় 10 কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখোমুখি হবে।
1: গ্লোবাল ওয়ার্মিং রোধে সমাধান কি?
2: জি, আমরা দু একটি সমাধান না বললেই না, যেমন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়তে হবে, বন সংরক্ষণ ও পুনর্বনায়নে অর্থাৎ বন উজাড় বন্ধ করে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার করতে হবে, আন্তর্জাতিক সহযোগিতা ও নীতি বাস্তবায়ন, যেগুলো আমাদের প্যারিস চুক্তি 2015 অনুযায়ী সব দেশকে সম্মিলিতভাবে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণ করতে হবে, ইন্টারন্যাশনাল এই কোঅপারেশন গুলো রান করতে হবে, টেকসই ব্যবস্থাপনা অর্থাৎ প্লাস্টিক কমানো, রিসাইক্লিং করে পুনর্ব্যবহারযোগ্য জিনিসের ব্যবহার বাড়ানো, এই ধরনের অভ্যাস গড়ে তুলতে হবে। আর শিক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নাই, স্কুল কলেজ ও গণমাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক শিক্ষাদান ও প্রচার বাড়াতে হবে, সচেতন মানুষ এই পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এই পরিবেশকে নিয়ে কিন্তু আমাদের জীবন। আর এখন শুনবেন পরিবেশ বিষয়ক একটি গান, বদলে গেছে পরিবেশ। চমৎকার এই গানটির কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি।

0: শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে কিন্তু চলে এসেছি আমাদের আজকের সবুজ প্রান্তরের একদম শেষের দিকে। যাবার আগে বলে যেতে চাই, আমরা যেন পরিবেশের প্রতি যত্নশীল হই, বেশি করে গাছ লাগাই, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই এক সবুজ প্রান্তরে ঢাকা পৃথিবী। আজকের সবুজ প্রান্তরের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মোসাম্মদ বৈশাখী খাতুন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে ছিলেন খালিদা পারভিন এবং এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি উর্মি আসান। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সমিতির আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দর সেবায় নতুনত্ব, আধুনিকায়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা সহ বিদ্যমান সংকট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোন ধরনের বিভেদ বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি আজ বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কোন ধর্মাবলম্বীকে যদি কেউ রাজনৈতিক বা স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করতে চায় কিংবা ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে গ্রাস করতে চায়, তাহলে সে সৃষ্টিকর্তা, মানবতা এবং ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করছে। তিনি রাজনীতি ও ধর্মের ভিন্নতা ব্যাখ্যা করে বলেন, ধর্মীয় দর্শন আবর্তিত হয় সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে ঘিরে, আর রাজনীতির চিন্তাভাবনা আবর্তিত হয় জনগণের কল্যাণ ও সামাজিক স্বার্থকে কেন্দ্র করে। দেশের মানুষের সমান অধিকার নিশ্চিতে সরকারের অঙ্গীকার ব্যক্ত করে জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য ২০০০ কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত স্কিমের মাধ্যমে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা দেওয়া হবে। এই স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয় এবং পরিবেশ বান্ধব অবকাঠামো স্থাপনে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় ঋণগ্রহীতারা সর্বোচ্চ ৭% সুদে ঋণ পাবেন। নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যানমেড ফাইবার এমএমএফ পোশাক বাজারের ১২% দখল করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট বিএফটিআই এর এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার ওপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানানো হয়। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন শ্রমিক নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাজ এলাকার এক কয়লা খনিতে গতকাল এই প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। খনির অভ্যন্তরে মিথেন গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ভারতের মহারাষ্ট্র প্রদেশের বাণিজ্যিক শহর ভিওয়ান্ডিতে একটি চারতলা ভবন ধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটির মেরামত কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। স্পেন উত্তর আফ্রিকায় তার ছিটমহল সিউটায় সীমান্তবর্তী নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সৈন্য পাঠাচ্ছে। গতকাল মরক্কো থেকে কয়েক হাজার শরণার্থী সাঁতার কেটে এই ছিটমহলটিতে যাওয়ার পর স্পেন এই পদক্ষেপ নেয়। এ সময় অন্তত ১৮ জন ডুবে মারা যান। স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে মাদ্রিদের কাছে আরও সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। তারা জানায়, বিগত কয়েক সপ্তাহে সীমান্ত পাড়ি দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। খেলার খবর, ক্রিকেট। লিটন দাসকে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হয়। লিটন দাস এরই মধ্যে বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি উভয় প্ল্যাটফর্মে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
2: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান কৃষাণীতে। ভোরের আলো ফোটার আগে কিষাণী মা জাগে, হাতে কাস্তে, মাথায় ঘোমটা, কাজের পিছু ভাগে। রোদের খরতাপ কিংবা বৃষ্টি, মাঠে তাদের নিরলস সৃষ্টি। ধান বনে তারা পরম যত্নে সোনার ফসল ফলায় স্বপ্নে। ঘরকন্যার হাজারো টান, সব সামলে গায়ে মাটির গান। পুরুষের কাঁধে হাতটি রেখে দুঃখ কষ্ট দেয় সে ঢেকে, ক্লান্ত চোখে মিষ্টি হাসি, এই বাংলার কিষাণীর রাশি। অন্ন যোগায় সবার তরে, জগৎ হাসে যাদের ঘরে। বাংলার ঘরে ঘরে থাকা এমন সব মেহনতি মা বোনদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রাণের অনুষ্ঠান কিষাণী। প্রিয় শ্রোতা, মা ও বোনেরা, কিষাণী অনুষ্ঠানের প্রতিটি পর্ব আমরা সাজিয়েছি আপনাদের কথা মাথায় রেখে। আজকের পর্বে থাকছে কৃষি কথা, স্বাস্থ্য কথা, গৃহস্থালীর টুকিটাকি নানা বিষয় এবং মন কাড়া সুরের মূর্ছনা। চলুন তাহলে শুরু করা যাক আজকের আয়োজন। শ্রোতা বন্ধুরা, পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল, যা তার সোনালী রঙের ও বিপুল অর্থনৈতিক গুরুত্বের জন্য সোনালী আঁশ নামেও পরিচিত। পাট একটি বর্ষজীবী ফসল। আগে বাংলার অর্থনীতি ও রাজনীতির প্রধান চালিকা শক্তি ছিল পাট। দেশের গৌরবময় পাট নিয়ে রসালো বিভিন্ন কথোপকথন ও কবিতাও রয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই থাকছে কৃষি কথা। এই পর্বে পাটের উন্নত জাত নির্বাচন ও পাটের তৈরি পণ্যের স্বাবলম্বিতা নিয়ে আলোচনা করতে আমাদের সামনে হাজির হয়েছেন নাইমা তাসনিম, বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রজনন বিভাগ, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা। চলুন শুনে আসি তার কাছ থেকে কিছু কথা। আলোচনার শুরুতে জানতে চাইব আপনার কাছে বর্তমানে পাটের গুরুত্ব কেন আবার এতটা বেড়েছে।
3: বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশ দূষণ কমানো এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাট একটি শতভাগ প্রাকৃতিক, জৈব অপক্ষয়যোগ্য এবং পরিবেশ বান্ধব আঁশ, ফলে ইউরোপ, উত্তর আমেরিকা, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে পাটজাত পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান পাট উৎপাদনকারী দেশ হওয়ায় এই সুযোগকে কাজে লাগিয়ে কৃষকের আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের বিশাল সম্ভাবনা রয়েছে।
2: এবারে আপনার কাছে জানতে চাইব যে উন্নত জাত নির্বাচনকে কেন এত বেশি গুরুত্ব দেয়া হয়।
3: একটি উন্নত জাতি একটি সফল পাট চাষের ভিত্তি। যদি কৃষক উন্নত, বিশুদ্ধ এবং প্রত্যয়িত জাতের বীজ ব্যবহার করেন তাহলে ফলন বৃদ্ধি পায়, আঁশের গুণগত মান উন্নত হয় এবং বাজারে ভালো দাম পাওয়া যায়। অন্যদিকে নিম্নমানের বা অজ্ঞাত উৎসের বীজ ব্যবহার করলে একই জমিতে উৎপাদন অনেক কমে যেতে পারে। তাই আমি সব কৃষককে বলব, অবশ্যই বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বা অনুমোদিত উৎস থেকে বীজ সংগ্রহ করবেন।
2: এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বর্তমানে কি ধরনের উন্নত জাত উদ্ভাবন করছে।
3: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে গবেষণার মাধ্যমে অধিক ফলনশীল, উন্নত আঁশের গুণগত মানসম্পন্ন এবং বিভিন্ন পরিবেশ উপযোগী পাটের জাত উদ্ভাবন করে আসছে। বর্তমানে কৃষকদের জন্য তোষা পাট, দেশি পাট, কেনাফ এবং মেস্তা এই চারটি শ্রেণীতে বিভিন্ন উন্নত জাত সুপারিশ করা হয়েছে। এই জাতগুলো নির্বাচন করার সময় গবেষকরা কয়েকটি বিষয়কে গুরুত্ব দেন, যেমন অধিক ফলন, উন্নত আঁশের মান, কম সময়ে পরিপক্কতা, রোগ সহনশীলতা, জলবায়ু ও বিচোজন ক্ষমতা এবং কৃষকের লাভজনক উৎপাদন। তবে একটি বিষয় মনে রাখতে হবে, সব জাত সব এলাকার জন্য সমান উপযোগী নয়। তাই স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অথবা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ অনুযায়ী এলাকার উপযোগী জাত নির্বাচন করা উচিত।
2: আমরা এবারে আপনার কাছে জানতে চাইব যে বর্তমানে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উন্নত পাটের জাতগুলো সম্পর্কে যদি আমাদের শ্রোতাদের একটু ধারণা দিতেন।
3: অবশ্যই, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট দেশের বিভিন্ন এই জেটের উপযোগী অধিক ফলনশীল ও উন্নত মানের পাটের জাত উদ্ভাবন করেছে। তোষা পাটের মধ্যে কৃষকদের কাছে সবচেয়ে জনপ্রিয় ও সুপারিশ্রুত জাতগুলোর মধ্যে রয়েছে O9897, BGRI তোষাপাট 5, BGRI তোষাপাট 8 এবং BGRI তোষাপাট 9, যা সবুজ সোনা নামে পরিচিত। এসব জাত অধিক ফলন, উন্নত আঁশের গুণগত মান এবং বিভিন্ন পরিবেশে ভালো অভিযোজন ক্ষমতার জন্য পরিচিত। দেশি পাটের ক্ষেত্রে CVL1, দেশি পাট 9 এবং লবণাক্ততা এলাকার জন্য BGRI দেশি পাট 8, দেশি পাট 10 কৃষকদের জন্য ভালো বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু আঁশের জন্যই নয়, কেনাফ এবং মেস্তা ফসলেরও উন্নত জাত উদ্ভাবন করেছে BGRI। কেনাফের সর্বাধিক জনপ্রিয় জাত হচ্ছে AC95, BGRI কেনাফ 4। মেস্তা জাতের মধ্যে রয়েছে BGRI মেস্তা 2 এবং BGRI মেস্তা 4। এর পাতা ও মাংসল বৃতি সবজি হিসেবে, তরকারি, জুস বা আচারেও ব্যবহৃত হয়। এটি রোজেলি বা চুকুন নামে বেশ প্রচলিত এবং ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এসব ফসল থেকে আঁশের পাশাপাশি কাগজ, পাল্প, বায়োকম্পোজিট, পশুখাদ্য সহ বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়।
2: আমরা এই পর্যায়ে এসে আপনার কাছে জানতে চাই যে বর্তমানে পাটের বহুমুখী ব্যবহার সম্পর্কে। আগে আমরা শুধুমাত্র বস্তা বা দড়ির কথাই জানতাম, কিন্তু এখন কি ধরনের নতুন নতুন পণ্য তৈরি হচ্ছে একটু আমাদের বলুন।
3: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একসময় পাটের ব্যবহার মূলত বস্তা, দড়ি ও হেসিয়ান কাপড়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে প্রযুক্তির অগ্রগতির ফলে পাট থেকে শতাধিক ধরনের মূল্য সংযোজিত পণ্য তৈরি হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পরিবেশ বান্ধব শপিং ব্যাগ, ফ্যাশন ব্যাগ ও হ্যান্ডব্যাগ, জুট ক্যারি ব্যাগ, জুট ডিও টেক্সটাইল, কার্পেট ও রাগ, হোম টেক্সটাইল, অ্যাগ্রো টেক্সটাইল, বায়োডিগ্রেডেবল প্যাকেজিং, কম্পোজিট বোর্ড, জুট ভিত্তিক ফার্নিচার, জুট স্টিক থেকে চারকোল বোর্ড ও জ্বালানি। বিশ্বব্যাপী পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে এসব পণ্যের বাজারও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত।
2: শেষ প্রশ্নে আমরা জানতে চাইব যে পাট ভিত্তিক শিল্প উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে তরুণ সমাজের করণীয় কি, এবং সবশেষে আমরা বলতে চাই যে আপনি একটু বলবেন আমাদেরকে যে উদ্যোক্তা ও সাধারণ শ্রোতাদের জন্য আপনাদের বার্তা কি থাকবে।
3: বর্তমানে পাট শুধু কৃষি পণ্যই নয়, এটি একটি সম্ভাবনাময় শিল্প খাত। অল্প মূলধন দিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিভিন্ন ধরনের পাটজাত পণ্য উৎপাদন করতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্লাস্টিকের ব্যবহার সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, ফলে পরিবেশ বান্ধব জুট পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের যদি উন্নত মানের ডিজাইন, গুণগত মান এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে পারে, তাহলে এই খাতে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বৈদেশিক মুদ্রাও অর্জন হবে। সবশেষে কৃষাণী মায়াবন্ধের জন্য আমার প্রথম বার্তা হবে, উন্নত জাত নির্বাচন করুন, বিশুদ্ধ ও প্রত্যয়িত বীজ ব্যবহার করুন, সময় মতো সে বীজ বপন করুন এবং সঠিক পরিচর্যা করুন। এতে শুধু ফলনই বাড়বে না, আঁশের গুণগত মানও অনেক উন্নত হবে। একই সঙ্গে আমরা সবাই যদি দৈনন্দিন জীবনে প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্য ব্যবহারে অভ্যস্ত হই, তাহলে পরিবেশ রক্ষা হবে, দেশীয় শিল্প বিকশিত হবে এবং কৃষকরাও তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাবেন। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কৃষকদের জন্য উন্নত জাত উদ্ভাবন, উৎপাদন প্রযুক্তি উন্নয়ন এবং নতুন নতুন পাটজাত পণ্য নিয়ে নিরলসভাবে গবেষণা করে যাচ্ছে।
2: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা। নিশ্চয়ই আজকের আয়োজনে এই আলোচনার মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। পাটের উন্নত জাত নির্বাচন এবং পাটের তৈরি পণ্যের স্বাবলম্বিত অনেক বিষয়গুলো আমরা জানতে পারলাম। ধন্যবাদ সকলকে। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন। প্রিয় মা বোনেরা, এতক্ষণ পাট নিয়ে অনেক শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানলাম। চোখ আমাদের অমূল্য সম্পদ, চোখ ছাড়া কোনো কাজই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। তাই চোখের যত্নে ও সুরক্ষায় আমাদের সবসময় সচেতন ভূমিকা রাখতে হবে। এবারে আমরা জানব স্বাস্থ্য কথা পর্বে চোখের ছানি পড়ার কারণ ও তার প্রতিকার সম্পর্কে। এ বিষয়ে বলবেন ডক্টর উমামা ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, বার্ডেন জেনারেল হাসপাতাল, ঢাকা। চলুন শুনি এবারে ডাক্তারি পরামর্শ, তার কাছ থেকে কিছু কথা।
4: আমাদের দেশের একটি বিশাল জনগোষ্ঠী ছানিজনিত অন্ধত্বের শিকার। তো এই ছানিটা আসলে কি? আমাদের চোখের ভিতরে সৃষ্টিকর্তা প্রদত্ত একটি স্বচ্ছ লেন্স আছে, যার মাধ্যমে চোখের মধ্যে আলো প্রবেশ করে এবং আমরা দেখতে পাই। তো যদি কোনো কারণে এই লেন্সটি ঘোলা হয়ে যায়, তখন সেই অবস্থাকে আমরা ছানি বলি, যেটি আমাদের স্বাভাবিক দৃষ্টিতে ব্যাঘাত ঘটায়। এখন এই ছানিটি কেন হতে পারে? ছানি বিভিন্ন কারণে হতে পারে, তবে সবচেয়ে কমনলি যে কারণ সেটি হল বয়সজনিত কারণ। বয়সের সাথে সাথে যেমন আমাদের চুল সাদা হয়ে যায়, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন আসে, তেমনি চোখের ভেতরে যে লেন্সটি থাকে সেটিরও মেটাবলিক ফাংশন কমতে থাকে এবং এটি ধীরে ধীরে ঘোলা হতে থাকে। এই অবস্থাকে আমরা সেনাইল ক্যাটারেক্ট বলি। এখন বয়সজনিত কারণ ছাড়া অন্যান্য কারণেও ছানি হতে পারে, যেমন শারীরিক অন্য অসুখ, যাদের ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস অনেক বছর ধরে আনকন্ট্রোল, তাদের ক্ষেত্রে বয়সের অনেক আগেই ছানি চলে আসতে পারে। তাছাড়া চোখের অন্যান্য রোগ, যেমন চোখের যে কোনো প্রদাহ, চোখের প্রেসার জনিত কারণেও ছানি আসতে পারে। এখন আরেকটি কারণ হলো আঘাতজনিত কারণ, যেমন কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা চোখের মধ্যে কোনো ব্লান্ট অবজেক্ট দিয়ে আঘাত পেলে, কেমিক্যাল ইঞ্জুরি অথবা আতশবাজি ইত্যাদি আঘাতের মাধ্যমেও চোখে ছানি আসতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা ছানি নিয়ে জন্মাতে পারে, যেটাকে আমরা কনজেনিটাল ক্যাটারেক্ট বলি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যেটা, সেটা হচ্ছে কিছু কিছু ওষুধের সাইড ইফেক্টের কারণেও ছানি আসতে পারে। যেমন অনেক রোগীরা দীর্ঘদিন যাবত স্টেরয়েড জাতীয় ওষুধ অথবা হোমিওপ্যাথিক ওষুধ ইউজ করেন, তাদের ক্ষেত্রেও ছানি খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। যদিও ছানি অন্ধত্বের একটি প্রধান কারণ, তবে সবচেয়ে আশার কথা হলো সময় মতো ছানির চিকিৎসা করলে

0: গুরুত্বের সাথে এই কথাটি বলতে চাই, ছানি শুধুমাত্র একটি চিকিৎসা এবং এর একমাত্র চিকিৎসা হল অপারেশন। কোনো ড্রপ, ঔষধ বা চশমা দিয়ে ছানি চিকিৎসা করা সম্ভব না বা ছানি ভালো হবে না। প্রাথমিক পর্যায়ে ছানি যখন অল্প থাকে তখন চশমার মাধ্যমে কিছুটা দৃষ্টি উন্নত করা গেলেও পরবর্তীতে সময়ের সাথে সাথে ছানির পরিমাণ বাড়তে থাকে এবং এটি ধীরে ধীরে আরো শক্ত হতে থাকে এবং এই পর্যায়ে চোখের মধ্যে কোনো আলো প্রবেশ করতে পারে না। তখন চশমা দিয়েও আর চোখের দৃষ্টি উন্নত করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে একমাত্র চিকিৎসা হলো অপারেশন। তো অপারেশনটাতে আসলে কি করা হয়? অপারেশনের মাধ্যমে ছানি যুক্ত লেন্সটি বের করে একটি স্বচ্ছ কৃত্রিম লেন্স সংযোজন করে দেওয়া হয়, ফলে রোগীর দৃষ্টি আবার পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে যায়। সুতরাং আপনাদের প্রতি আমার পরামর্শ হলো, যদি আপনাদের দৃষ্টিজনিত কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে চোখটি পরীক্ষা করে নেবেন এবং দেখে নেবেন যে আপনার চোখের ভিতরে কোনো ছানিজনিত কোনো সমস্যা আছে কিনা এবং এটি যথেষ্ট কিনা অপারেশন করার জন্য। তাহলে আপনারা অপারেশন করে আপনাদের চাহিদা মতো কৃত্রিম লেন্স সংযোজন করে নেবেন। সকলকে ধন্যবাদ।
1: প্রিয় কিশানী মা ও বোনেরা, এতক্ষণ শুনলাম চোখে ছানি পড়ার কারণ ও প্রতিকার সম্পর্কে কিছু কথা। এবারে চলে যাব একটু গানের উপরে। হ্যাঁ, গান আমাদের মনকে অনেক প্রফুল্লতা দেয়। গান শুনলে যে কোনো সময় কিন্তু আমাদের মন আনন্দে ভরে ওঠে। তাই আর কথা নয়, এবারে শুনব ছবি নিয়তি থেকে গান অনেক সাধনার পরে। কণ্ঠ দিয়েছেন ইমরান ও ন্যান্সি।

0: প্রিয় শ্রোতা বন্ধু মা বোনেরা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের মা বোনদের দিনের বেশিরভাগ সময়টা কাটে সংসারের নানা কাজে, গৃহস্থালী টুকিটাকি অনেক কিছুই আমাদের জানার অন্তরালে। অনেক ছোট ছোট বিষয়ে কিছু সহজ নিয়ম জানলে আমরা অনেক কম সময়ে অনেক কাজই কিন্তু খুব সহজে করতে পারি। গৃহস্থালীর এইসব টুকিটাকি বিষয় নিয়ে আপনাদের জানাবেন সঞ্জিদা হোসেন আমাদের এই আয়োজনে।
1: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন। সাধারণত ঘর সামলাতে গেলে একজন গৃহিণীকে নানান ধরনের ঝামেলা পোহাতে হয়, সেক্ষেত্রে কিছু টিপস জানা থাকলে সহজে কাজগুলো করা যায়। আসুন জেনে নেই কিছু টিপস। আমরা যখন ঘরে দুধ থেকে ছানা তৈরি করি, তখন ছানা থেকে পানি ঝরিয়ে সেই পানিটা ফেলে দেই। কিন্তু যদি পানিটা ফেলে না দিয়ে সংরক্ষণ করে রেখে দেই, তবে সেই পানি দিয়ে পুনরায় ছানা কাটা যাবে। বেগুন ভাজতে তেল একটু বেশি লাগে আমরা সকলেই জানি, কিন্তু বেগুন ভাজার সময় যদি লবণ হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে ভাজা হয়, তবে তেল খরচ অনেক কম হয়। মুড়ি অনেকদিন রেখে দিলে মচমচে ভাব কমে যায়, তাই মুড়িগুলোকে একটি কড়াইতে নিয়ে হালকা আঁচে অল্প সময় ভেজে নিয়ে আবার সেই মুড়িগুলো মচমচে হয়ে যায়। ডিম খান না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রতিদিন প্রতিটি ঘরেই কম বেশি ডিম খাওয়া হয়। ডিমের খোসা ফেলে না দিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ বেশিদিন ভালো রাখতে বোটা ছাড়িয়ে ধুয়ে টিস্যু দিয়ে মুছে বক্সে বা কাপড়ের শপিং ব্যাগে রেখে দিলে রেফ্রিজারেটরে অনেকদিন ভালো থাকে। ছোলা বা বুটের ডাল সেদ্ধ করার আগে আমরা 6-7 ঘন্টা ভিজিয়ে রাখি, কিন্তু আমরা যদি গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখি, তবে ছোলা বা বুটের ডাল দ্রুতই ভিজে ফুলে উঠবে, তবে ফুটন্ত পানি দিতে হবে। বাজার থেকে লেবু এনে ফ্রিজে রাখলেও অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই লেবুগুলোকে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে পুরনো খবরের কাগজ দিয়ে মুড়ে ফ্রিজে রেখে দিলে অনেকদিন ভালো থাকবে। অনেকেই একই ফ্রাইং প্যানে মাছ ও পরোটা ভেজে থাকেন, সেক্ষেত্রে পরোটায় মাছের আষ্টে গন্ধ উঠে আসে। এজন্য পরোটা ভাজার আগে প্যানে পানি ও সামান্য লবণ ও বেকিং সোডা দিয়ে ফুটিয়ে পানি ফেলে দিয়ে পরোটা ভাজলে গন্ধ আসবে না। চিনির বয়ামে পিঁপড়ে উঠলে তাতে কতগুলো লবঙ্গ রেখে দিন, পিঁপড়ে ধরবে না। ঘরে কাঠের আসবাবপত্র ভেজা কাপড় দিয়ে মোছা উচিত নয়, এতে করে লেকার বা বার্নিশ নষ্ট হয়ে যায়। আর কাজের কোনো অংশ বা আয়না মোছার জন্য প্রথমে ভেজা কাপড় দিয়ে মুছে তারপর খবরের কাগজ বা টিস্যু দিয়ে মুছলে ঝকঝকে হবে। অনেক সময় ফার্নিচারে চিকন বা সরু ডিজাইনের মধ্যে ধুলোভালি আটকে থাকে, যা কাপড় দিয়ে পরিষ্কার করা যায় না, সেক্ষেত্রে ছোট রঙের ব্রাশ ব্যবহার করতে পারেন। রান্নাঘরের সিঙ্ক ও অন্যান্য বেসিনে মাঝে মাঝে গরম পানির সাথে সোডা মিশিয়ে ঢেলে দিন, এতে করে পোকামাকড়ের উপদ্রব দূর হবে, সেই সাথে আষ্টে গন্ধও থাকবে না। ও আরেকটি কথা, বারান্দায় বা ছাদে ফুলের টবে জমে থাকা পানি 3 দিনে একবার পরিষ্কার করুন, অ্যাডিস মশার উপদ্রব থেকে বাঁচার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জানলেন ঘর গৃহস্থালীর কিছু গুরুত্বপূর্ণ টিপস, জানাবেন সকলকে, আর আশা করছি এগুলো সবার উপকারে আসবে।
0: প্রিয় শ্রোতা, আয়োজনের শেষ পর্যায়ে শুনবেন একটি স্পট।
2: হ্যালো দুলা ভাই, হাউ আর ইউ?
3: কি কারবার বদরুল, তুমি তোমার এত পরিবর্তন কেমনে হইল?
4: তুমি কার সাথে কথা বলতেছো?
3: আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দেখা যাও। রুবি কই রে মা, আয় দেখা যা কে আইছে।
4: ওকি বদরুল, তুই? আরে মামা, তুমি এত ড্যাশিং হয়ে গেলে কেমনে? প্যান্ট শার্ট পরছো, শু পরছো, আবার চোখে সানগ্লাসও লাগাইছো।
3: নিশ্চয়ই কারো কাছ থেকে ধার করে আনছে।
2: দুলা ভাই, আমি আর আগের বদরুল নাই, আমি এখন নিজে ইনকাম করি।
3: আচ্ছা,
2: নিজের টাকায় এসব কিনছি। বুবু এই নাও, তোমার জন্য কয়টা কবুতর নিয়ে আসছি।
3: কার কবুতর গোপর নিয়ে আইছো?
2: কারো কবুতর আনি নাই, আমার নিজের কবুতর।
4: তুই কি কবুতরের দোকান দিস?
2: আমি কবুতরের দোকান দিই নাই, কবুতর লালন পালন করতেছি বুবু। যাই না রাখো, এই কবুতর আমার ভাগ্য ফিরাই দিছে।
4: কবুতর পালতে এত টাকা কই পাইলি তুই?
2: কবুতর পালতে বেশি টাকা লাগে না বুবু, একজোড়া ভালো প্রজাতির কবুতর পালন করলে এক বছরের মধ্যে সেই এক জোড়া থেকে কয়েক জোড়া কবুতর পাওয়া যায়। কবুতরের অসুখ বিসুখ কম হয়, থাকা জায়গা আর অতিরিক্ত যত্নের দরকার হয় না।
3: তুমি এত কিছু জানলা কিভাবে?
2: প্রথমে আমি ইন্টারনেটে ব্যাপারটা জানছি, তারপর প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে গেলাম, তিনি আমারে পুরো বিষয়টা বুঝাই দিছে।
4: কি বুঝাইছে রে তোরে?
2: এই একটা পূর্ণ বয়সের কবুতর ডিম দিবার উপযোগী হইতে 5-6 মাস সময় লাগে।
4: আচ্ছা,
2: এই অল্প সময় পার হইবার পর হইতে কবুতর বছরে প্রায় 12 জোড়া ডিম দেয়। 26 থেকে 28 দিন বয়সেই কবুতরের বাচ্চা খাবার উপযোগী হয়। আর একটা কবুতর 12 থেকে প্রায় 15 বছর পর্যন্ত বাঁচে।
3: কিন্তু কবুতরের ডিম বাচ্চা সংগ্রহ করা একটা ঝামেলা না?
2: না না না, মোটেই ঝামেলা না। কবুতরের বাক্স থেকে ডিম সংগ্রহের সময় হাতের তালু দিয়া ডিমটা ধরতে হয়, ডিমটা নরম জায়গায় রাখতে হয়। 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস 75 থেকে 80% আর্দ্রতায় সংরক্ষণ করতে হয়। আর শোনেন দুলাভাই, সুস্থ বাচ্চা উৎপাদনের জন্য ডিম জীবাণুনাশক পানিতে মিশাইয়া সুতি কাপড় ভিজাইয়া মুছা নিতে হইব। আর বাচ্চা সংরক্ষণের সময় খেয়াল রাখা লাগবো, বাচ্চার থাকার জায়গা অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়।
3: বাবা, তুমি দেখি কবুতর বিশেষজ্ঞ হয়ে গেছো।
2: আরো আছে দুলাভাই, আরো আছে। শোনেন, কবুতরের ডিম থেকে মাত্র 18 দিনে বাচ্চা ফুটে।
3: আচ্ছা,
2: এই বাচ্চা আবার 5-6 মাস পরে নিজেরাই ডিম পাড়া শুরু করে। প্রাকৃতিক নিয়মে নিজেরাই নিজেকে সংখ্যা বাড়াইতে থাকে। আর এই কারণে ব্যবসায়িক দিক চিন্তা করলে কবুতর পালন অনেক লাভজনক।
5: ভেরি গুড মামা, এতদিন পর তোমার মাথায় বুদ্ধি খুলছে।
2: দুলাভাই, ইচ্ছা করলে আপনিও কবুতর পালন শুরু করতে পারেন, আমি হেল্প করব।
5: মামা, আমি করব। তুমি আবার আসার সময় আমার জন্য কয়েকটা কবুতরের বাচ্চা নিয়ে এসো।
2: আচ্ছা আচ্ছা, তোর মতন যারা শৌখিন ভাবে কবুতর পালতে চায় তাদের জন্য সুখবর আছে।
5: কি সুখবর মামা?
2: এই কবুতর তারা বিদেশে রপ্তানি করে ইনকাম করতে পারে। আর বিদেশিরা বুঝলি বাবা, আমাদের কবুতর বেশি পছন্দ করে। ইদুলাভাই, শুরু করবেন নাকি?
3: ঠিক আছে, তুমি যখন কইতাছ।
2: ওকে, শালা দুলাভাই একসাথে করবো কবুতর পালন।
5: বাপ বাপ শব্দে আয় রোজগার।

0: প্রিয় শ্রোতা উমা বোনেরা, কৃষণের আজকের আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকলের সুস্থ জীবন ও সার্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের কিষাণী অনুষ্ঠানটির গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি শারমিন রহমান। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমেদ এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রানিয়া সুলতানা।
1: এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষাণী।
2: বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন লালন গীতি। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইউসুফ ইমাম।

0: দুখানি লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ ইউসুফ ইমাম।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গানে কণ্ঠ দিয়েছেন মনির হোসেন ও ফরজানা আফরিন ইভা। গানটির কথা সাজিয়েছেন এস এম নাসির উদ্দিন, সুর দিয়েছেন উজ্জ্বল সিনহা।

0: এতক্ষণ শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গানে কণ্ঠ দিয়েছেন মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা। বাংলাদেশ বেতার, রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 35.2 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:28 মিনিটে এবং অস্ত যাবে 6:42 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার, ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাইলা আরিয়ান হোসেন। মেড অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট দেয়ার ইজ নো ওয়ার্নিং অ্যান্ড নো সিগন্যাল টু বি ওয়েস্টেড। Now forecast for the entire country, remain in effect till 6 PM tomorrow. Light to moderate shower or thunder shower in association with temporarily gusty or squally wind at many places over Rangpur, Mawansing, Borishal, Chattogram and Silat Division and at few places over Rajshahi, Dhaka and Khulna Division. Along with that, moderately heavy shower may be expected at places over the country. Day and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded at Saidpur 35.2 degrees Celsius and lowest at Sylhet 23.6 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 33.6 degrees Celsius, minimum 26.3 degrees Celsius. The sun rises over Dhaka tomorrow at 5:28 AM, sets at 6:42 PM. That's the end of the weather report for this time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান সময়সূচি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার প্রচারিত হবে সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনতে পাবেন রাত 10:00। এখন জানিয়ে দেব FM অনুষ্ঠান সময়সূচি। FM 92.5 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দিবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দু বালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন। পুরনো তার বদলে ফেলুন।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি সতর্কীকরণ ঘোষণা। বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি দপ্তরে পদবি ব্যবহার করে ফোনের মাধ্যমে বাংলাদেশ বেতারের সম্মানিত শিল্পী বা শিশু শিল্পীদের অভিভাবকের কাছে ব্যয় সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। এরকম ফোন করার সম্পূর্ণ প্রতারণা ও উদ্দেশ্যমূলক। বিজ্ঞপ্তিতে এমন ব্যক্তির কাছে ব্যাংক বা আর্থিক তথ্য প্রদানে বিরত থাকার পাশাপাশি যে ফোন নম্বর থেকে ফোন করা হয়েছে সে নম্বর উল্লেখ করে নিকটবর্তী থানায় জিডি করার অনুরোধ জানানো হয়েছে। ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা, এখনই শুনবেন বাংলা স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মৌসুমী ঘোষ। টাঙ্গাইল ডিসি লেকের সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে কচুরিপনা ও ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, শহরের অন্যতম বিনোদন কেন্দ্র ও সৌন্দর্যের প্রতীক ডিসি লেক শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি টাঙ্গাইল শহরের সৌন্দর্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। এর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, এই ডিসি লেককে একটি মিনি পর্যটন কেন্দ্র এবং চর এলাকাকে একটি বৃহৎ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান আজ রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে যান। এ সময় তিনি বলেন, রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর সঙ্গে সমন্বয় করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসির পক্ষ থেকে শেফালী বেগমের পরিবারকে ৪,০০,০০০ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করা হবে। গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামের চতুর্থ ব্যাচ এবং মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের পঞ্চম ব্যাচে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বের গুণাবলী এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। নরসিংদীর সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগে চলমান কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, অভিভাবক এবং সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন। এদিকে নরসিংদী জেলা সদর হাসপাতালের শিশুদের চিকিৎসা সেবা আরও উন্নত করতে শিশু ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। পাশাপাশি হাম আক্রান্ত শিশুদের রোগীদের পৃথক চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি হাম আইসোলেশন সেন্টারও চালু করা হয়েছে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাচরন্দে শিশু, কিশোর কিশোরী এবং নারী উন্নয়নে সচেতনতামূলক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু স্বাস্থ্য, নারী শিক্ষা, যৌতুক নিরোধ এবং নারী ও শিশু নিরাপত্তা সহ সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এদিকে রাজবাড়ী সদর উপজেলার চান্দনী ইউনিয়নে নিবন্ধিত উপকারভোগীদের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১৭৪ জন দুস্থ ও অসহায় উপকারভোগী নারীদের মধ্যে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। স্থানীয় গ্রামীণ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পুষ্টির চাহিদা মেটাতে এই কর্মসূচির আওতায় নিয়মিত চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টাঙ্গাইল জেলার মধুপুরে গতকাল রাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ২৮ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে ৮টা ৫ মিনিটে।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: গাছ লাগাইছিলাম তো, গাছ একটা বিরাট ভুল করে ফেলেছি রাজা ভাই, গাছে যে লাঠিটা যে খুঁটি বলে
4: খুঁটি
3: বিয়ার কথা ওড়ে দিছিলাম না, আমার গাছ একেবারে
4: বর্ষার পানিতে কাঁচিয়ে গেছিল।
3: তারপরে আর কি করব, তারপরে খুঁটি টুটি দিয়ে ঠিকঠাক করলাম, করাতে এখন গাছগুলো বেশ এখন ঠিকঠাক আছে। কি যে ভুল করছিলাম,
5: কেমন একটা শিক্ষা হইছে,
3: বিরাট শিক্ষা
5: হইছে গাছের সাথে,
3: এই শিক্ষাটা ভালো শিক্ষা হইছে।
6: আমরা
4: যদি ওই যে বুদ্ধি করে যে জরিনাবুর মতো যদি ওই রকম বোকামি না করে যদি আগে যদি গাছ লাগিয়ে যদি আমরা খোঁটা দিয়ে গাছটা শক্ত করে দেই
5: তাহলে গাছটা পানি,
4: আর আবার একটা কেস করতে হবে যখন বৃষ্টি হয় ওই গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে তার জন্য ব্যবস্থা করতে হবে। যা হোক, আমরা সবাই উপস্থিত আছি, আমাদের সাথে যারা আছে আমাদের কৃষিজীবী ভাই বোনেরা আসো, তাদেরও খবর একটু নেই কি কো। কৃষিজীবী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাকে আসোটা শুনতেছেন, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই আপনাদের সবাই রে দেশ আমার মাটি আমার পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি এবং
3: শুভেচ্ছা।
4: আপনারা ভালো থাকেন, আমাদের আসরের শেষ পর্যন্ত থাকেন, এটাই আমরা আশা করি। তো আসো আমরা এখন একটা বিষয়ে আলোচনা করি, বিষয়টা হলো জানো আমরা তো আসর করি, আসরের মধ্যে কিন্তু একটা আলোচনা অনুষ্ঠান আছে তারুণ্যের আর কৃষি, বুঝছো? তারুণ্যের কৃষি এই তোমার অংশগ্রহণমূলক একটা আলোচনা। এখানে বিষয়টা হইল নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে বৃক্ষরোপণের গুরুত্ব, এই যে কথাটা আমরা আলাপ করলাম এই বিষয়ে একটা অংশগ্রহণমূলক আলোচনা আছে। এই আলোচনা অংশগ্রহণ করতেছেন ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। তার সাথে আছেন ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক সদস্য পরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, এবং তার সাথে আছেন শাহেদ মাহমুদ, এই হলো শিক্ষার্থী শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আসো তাদের এই আলোচনাটা আমরা আগে শুনি।
5: আচ্ছা শুনি।
7: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তারুণ্যের কৃষি বিষয়ক অনুষ্ঠানে, যে অনুষ্ঠান জুড়ে আমরা তরুণদের সম্ভাবনা আগামী দিনের কৃষি এবং কৃষিতে যে আমাদের সার্বিক অর্থনীতি কিভাবে ভূমিকা পালন করতে পারে সে বিষয় নিয়ে আমরা কথা বলি। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হলো যে নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে বৃক্ষরোপণের গুরুত্ব। এবং আমরা প্রায়ই মনে করি যে গাছ শুধুমাত্র আমাদের ছায়া দেয়, পরিবেশ সুন্দর রাখে, কিন্তু বাস্তবতা হলো একটি গাছ আমাদের নিরাপদ খাদ্য, পুষ্টি, বিশুদ্ধ বাতাস, সুপেয় পানি এবং সুস্থ জীবনের কিন্তু অন্যতম একটা ভিত্তি। ফলদ, বনদ ও ঔষধি গাছ আমাদের খাদ্য ব্যবস্থা, কৃষি এবং জনস্বাস্থ্যের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবং এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবার জন্য আমরা একদমই উপযুক্ত আমাদের অতিথি, যে ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক সদস্য পরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, পুষ্টি ও নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ এবং একই সাথে আমাদের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী শাহেদ মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমি প্রথমেই যদি ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম আপনার কাছে আসি, যে এই যে আমরা যেটি বলছিলাম যে নিরাপদ ও পুষ্টিকর খাবার এবং এর সাথে বৃক্ষরোপণের যে সম্পর্ক, সে জায়গাটাকে আপনি মানে কিভাবে দেখেন? এবং একই সাথে একটা ফলজ গাছ যে আমরা বলছি যে মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে কিভাবে ভূমিকা পালন করতে পারে?
8: ধন্যবাদ প্রফেসর তাজুল ইসলাম, আপনি ঠিকই বলেছেন। আসলে বৃক্ষ আমাদেরকে শুধু ছায়া দেয় না, কারণ আমাদের বৃক্ষ হইল বা গাছ আমরা যেটাই বলি এটা হলো মাটির প্রাণ, এবং মাটির পরিবেশ যদি ভালো থাকে তাহলে এখানে কিন্তু আমাদের যে নিরাপদ খাদ্য নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করি এবং ওইটা কিন্তু আমাদের উৎপাদন করা খুবই সহজ হয়। অর্থাৎ যদি আমরা বৃক্ষরোপণ করি তাহলে আমাদের নিরাপদ খাদ্য উৎপাদনও খুবই সহজ হয়ে যায়। এবং জানেন যে ভেজাল মুক্ত এবং বা কেমিক্যাল মুক্ত আমরা যদি খাদ্য পেতে চাই তাহলে বৃক্ষ আমাদেরকে এটা বিভিন্নভাবে সাহায্য করতে পারে। আর আরেকটি বিষয় হলো যে আমাদের একটি গাছ বা ফলদ গাছ আমাদেরকে কিভাবে পুষ্টি যোগান দেয়। এটা অ্যাকচুয়ালি আমরা যদি গভীরভাবে চিন্তা করি যে আমরা যদি একটা ফল গাছ লাগাই, এবং দেখেন আমি আর আগে একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই যে আমরা হিডেন হাঙ্গার আমরা শব্দটা জানি, যে অর্থাৎ আমরা এখন স্টাপলবুট খেয়ে হয়তো আমরা শর্করা পূরণ করতে পারতেছি অর্থাৎ ক্যালোরি পাচ্ছি, কিন্তু আমাদের যে দেহের জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রয়োজন সেই জন্য কিন্তু আমাদের যে ফলদ গাছ অত্যন্ত প্রয়োজন। এই জন্য বাড়ির আঙ্গিনায় যদি আমরা একটা ফলদ গাছ লাগাই তাহলে আমাদের এটা শুধু খেলে আমাদের যে পারিবারিক যে আপনাদের
7: চাহিদা মিটাবে
8: তা না, নারী শিশুর থেকে শুরু করে আমাদের পরিবারের সবার কিন্তু পুষ্টি চাহিদা মিটাবে এবং এটা বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে। এবং আমরা কিন্তু বাজার থেকে আবার যে অতিরিক্ত সবজি বা
7: আমি যদি শাহেদ মাহমুদ আপনার কাছে আসি, এই যে আমাদের ডক্টর মনির তিনি যেটি বলছিলেন যে আমাদের এই যে আমরা পারিবারিক চাহিদা মেটানো এবং আবার একইভাবে আমাদের পুষ্টির চাহিদাটা মেটানো, আমরা সুস্থভাবে বেড়ে ওঠা, এই জায়গায় কিন্তু গাছের একটা বিশেষ গুরুত্ব কিন্তু আছে। তা আপনারা তরুণরা যে আপনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ শিক্ষার্থী হিসেবে এই যে এই নিরাপদ পুষ্টিকর খাবারের জায়গাটা আপনাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা আপনি কিভাবে দেখেন?
6: ধন্যবাদ আপনাকে। প্রথমত এখন কিন্তু তরুণরা বেশ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে এবং ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এগুলোর জন্য কিন্তু তরুণরা আসলে বুঝতে পারে যে কোন খাবারটা কিভাবে আসছে, উৎপাদন প্রক্রিয়াটা কেমন, অর্থাৎ তাদের নিজের স্বাস্থ্যের বিষয়ে যে কোন খাবারগুলো আসলে ডায়াবেটিসের কারণ হতে পারে বা স্থূলতার কারণ হতে পারে সেগুলো কিন্তু এড়িয়ে চলে এবং তারা পুষ্টিকর খাবারের দিকে কিন্তু আসলে এখন যাচ্ছে। এবং শুধুমাত্র তরুণরা এটা করে না যে আমরা একটা খাবার খেয়ে নিলাম, বরং তারা কিন্তু চেষ্টা করে যে খাবারটা আসলে কোথা থেকে উৎপাদন হচ্ছে সেটাও জানার। এর ফলে তরুণরা আসলে আরো বেশি এর আগের থেকে আরো বেশি স্বাস্থ্য সচেতন হচ্ছে এবং একই সাথে তারা কিন্তু সেই তথ্যগুলো পাচ্ছে যে ফসলটা আসলে কিভাবে আসছে বা ইয়া হচ্ছে। এটা যেমন আমরা এখন কিন্তু তরুণরা অনেক জৈব খাবারের দিকে যেগুলো অর্গানিক ভাবে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু সেগুলোর দিকে ঝুঁকছে যেন তাদের স্বাস্থ্য সচেতন হয় এবং সামনের জীবনটা যেন ভালোভাবে চালাইতে পারে। সুতরাং আমি মনে করি যে আসলে তরুণরা আগের থেকে এখন একটু নিরাপদ এবং পুষ্টিকর খাবারের দিকে বেশি ঝুঁকছে।
7: দৃষ্টিভঙ্গির জায়গাটা কিন্তু
6: পরিবর্তন হচ্ছে
7: যে এক সময় যে শুধুমাত্র আমাদের একটা যে আমরা উন্নত দেশগুলির সাথে চিন্তা করে যখন আমাদের তরুণরা এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র যে মানে শর্করা বেসড
6: এখন কিন্তু অনেকেই এমন আছে যে যারা একটু সুযোগ পেলেই একটা কমলা বা একটা ফ্রুটস কিনে খাচ্ছে, এটা এটা কিন্তু তার ওই ভাইটামিন যেটা স্যার বলছিলেন ভাইটামিনসের সমস্যাটা পূরণ।
7: তার মানে যে মানে আমাদের খাদ্য গ্রহণে আসলে আমাদের এই জায়গাটাই গুরুত্ব দেওয়াটা কিন্তু যে আমাদের পুষ্টিকর এবং নিরাপদ
6: খাদ্য
7: এবং সেখানে কিন্তু আমাদের এই যে বৃক্ষরোপণ আমাদের দেশীয় গাছ
6: অবশ্যই
7: কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে। আমি যদি জনাব ডক্টর মনির আপনার কাছে আবার আসি, এই যে মানে আমরা যেটি বলছিলাম আপনিও যেটি বলছিলেন যে বাড়ির আঙ্গিনায় আমরা একটা পরিবার যদি তার একটা ফলদ গাছ লাগায় সেখান থেকে কিন্তু একটা খাদ্য পুষ্টির একটা নিরাপত্তা পেতে পারে, তো সেখানটায় আমরা যদি একই সাথে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যে বৃক্ষরোপণ এই যে আমাদের কৃষির যে জায়গাটি বা আমাদের একটা বিশাল সেক্টর যে এই কৃষি উৎপাদনে কিভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে,
8: এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আপনাদের দেখেন আমাদের দৈনিক 100 গ্রাম শাক, 200 গ্রাম অন্যান্য সবজি এবং 100 গ্রাম ফল খাওয়া উচিত। কাজেই আমরা এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা কিন্তু সেটা অনেকটাই পূরণ করতে পারি। তবে আমি এখানে একটি কথা প্রাসঙ্গিক ক্রমে বলতে চাই যে আমাদের যে বিশেষ করে যে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখানে আমার মনে হয় একটা দিকে নজর দেওয়া উচিত। আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে আমাদের ফলজ গাছ অনেক ক্ষেত্রে আমরা আসলে রোপণ করি না, বিশেষ করে আমি বলবো যে আমাদের হাইওয়ের পাশে বা রাস্তাগুলোর পাশে গ্রামীণ রাস্তার পাশে। আমি মনে করি যে এখানে যখন আমরা গাছ নির্বাচন করব অন্তত 30% আমাদের ফলজ গাছ লাগানো উচিত। এখন প্রশ্ন হলো যে এটা গরিব মানুষ খাক বা অন্য মানুষ খাক, ইটস নট এ ম্যাটার, অর্থাৎ আমাদের একজন আমাদের একজন নাগরিক এটা সহজেই পুষ্টি পেতে পারে এবং পশু পাখি কিন্তু আপনার এই ফলটা খেয়ে মানে একটা ইকোসিস্টেম যে আমাদের এটাকে সে নিরাপদ রাখার জন্য সে কাজ করতে পারে। আর বিশেষ করে বাড়ির আঙ্গিনায় আমরা অনেক ধরনের গাছ লাগাইতে পারি, তবে আমাদের বিশেষ করে আমাদের যে মাইক্রোনিউট্রিয়েন্ট বিশেষ করে যেটা আমাদেরকে যোগান দেবে, যেমন আমার সাজনা গাছ, হ্যাঁ, ইট ইজ ফর্টিফাইড উইথ ক্যালসিয়াম আয়রন, হ্যাঁ, দেখা যায় সাজনা একটা অত্যন্ত মূল্যবান আপনার গাছ হইতে পারে, তারপরে আমলকি আছে, তারপরে লেবু আছে। তবে এখানে আমি একটি প্রসঙ্গে একটি কথা বলতে চাই, এই আমাদের ভিটামিন সি খাওয়ার ব্যাপারে একটা আসলে মিথ আছে যে ভিটামিন একসাথে কখনই বেশি পরিমাণে খাবেন না। 20 গ্রাম যদি খান সেটা 98 ভাগ অ্যাবজর্ব হবে, যদি 1000 গ্রাম খান তাহলে এটা 50 গ্রাম অ্যাবজর্ব হবে, আর যদি 1200 মিলিগ্রাম খান সেটা মাত্র 16 গ্রাম ভাগ অ্যাবজর্ব হবে। তো কাজেই আমি যখন খাবারটা গ্রহণ করব এটাও কিন্তু আমার একটা
7: শুধুমাত্র যেন আমরা ভিটামিন সি এর উপর গুরুত্ব না দিই, আমরা সার্বিক যে একটা
8: বাচ্চাদের
7: সেই পুষ্টিটা সেখান থেকে পেতে পারি। আমি যদি শাহেদ যদি আপনার কাছে আবার আসি, আমাদের এই যে স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু এক ধরনের এই যে তরুণদেরকে সম্পৃক্ত করে এই যে নিরাপদ খাদ্যটা নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের এক ধরনের বৃক্ষরোপণ আন্দোলন আমাদের করা যেতে পারে,
6: গড়ে তোলা
7: দরকার। তো সেই জায়গাটায় যে এটাকে কিভাবে আপনি এটাকে নিশ্চিত করা যায় বা তরুণদেরকে আরো বেশি সম্পৃক্ত করা যায় এই জায়গাটা আপনি মনে করেন?
6: জি, প্রথমত হচ্ছে আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু সামাজিক বনায়নের একটা আন্দোলন দেখেছি। আসলে বৃক্ষরোপণ এটা আসলে একটা সামাজিক আন্দোলন হওয়া উচিত যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে বৃক্ষরোপণের জন্য এগিয়ে যাবে। এবং এখন যেহেতু ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আগে যেমন এই ব্র্যান্ডিং করাটাই কঠিন ছিল কিন্তু এখন কিন্তু অনেক সহজেই একজন কুলের শিক্ষার্থী সেও এই ব্র্যান্ডিংটা করতে পারে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা একজন নারী সেও কিন্তু ইজিলি এই ব্র্যান্ডিং গুলা করতে পারে। যে আমরা একটা সামাজিক বনায়নের একটা আন্দোলন করলাম, হলো যে প্রত্যেক জন্মদিনে একটি করে গাছ অথবা এরকম সুন্দর সুন্দর,
7: খুবই খুবই ভালো কথা যে আমরা শুধু জন্মদিন না, আমরা বিয়ে বা অন্য এরকম সামাজিক অনুষ্ঠানে মানে গাছকে আরো বেশি
6: প্রমোট করতে পারি,
8: পুরস্কার হিসেবে আমরা দিতে
6: পারি, পুরস্কার হিসেবে ওই গাছকে দেওয়া যায়। এইভাবে কিন্তু আসলে বৃক্ষগুলা আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারবো। এবং যদি আমরা বাংলাদেশের ইয়া দেখি, আমাদের কিন্তু বনায়ন মানে আমাদের কিন্তু বৃক্ষের পরিমাণ অনেক কম, 16-17%, যেটা আমাদের পরিবেশের উপরেও খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে। কারণ আমাদের যদি ঢাকায় দেখি, ঢাকার বাতাসের প্যারামিটার কিন্তু অনেক ডাউন, কিন্তু যদি বৃক্ষগুলো থাকতো তাহলে কিন্তু এই জীবাণুগুলা বা মাইক্রোপলিউটেন্টস গুলা ওরা কিন্তু বৃক্ষতেই অ্যাবজর্ব করতে পারত। সব থেকে মজার বিষয় হলো প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণের কিন্তু ছোট বাচ্চাদের মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে দেওয়া যায়, এবং প্রাথমিক বিদ্যালয়ে যে বাচ্চারা পড়ে তারা কিন্তু বাড়িতেও বৃক্ষরোপণ করে। যদি আমরা এটাকে ছড়িয়ে দিতে পারি,
7: একই সাথে তার স্কুল থেকে বাড়িতে রাস্তার মানে এরকম বিভিন্ন রাস্তার পাশে আমাদের স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়,
8: এই ক্ষেত্রে আমি মনে করি সরকারের পলিসির একটু চিন্তা করা উচিত। আমি মনে করি যে আমাদের দেখেন বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রির জন্য একটা স্পেশালিস্ট টিচার আছে। তা আমরা যদি আসলে এই আন্দোলনটাকে আরো বেগবান করতে চাই, আমি মনে করি যে সরকারের উচিত হবে ইমিডিয়েটলি প্রত্যেকটা প্রাইমারি লেভেলে একজন নিউট্রিশনিস্ট নিয়োগ দেওয়া। তাইলে কিন্তু
7: একদমই গুরুত্বপূর্ণ কথা যে আমরা শুধু নিউট্রিশনের উপর গুরুত্ব দিলাম তা না, যে সেই আঙ্গিকে আমাদের একজন শিক্ষকও যদি মানে আমাদের এই প্রাইমারি স্কুলগুলোতে নিয়োগ দেওয়া যায় তাহলে কিন্তু এই কাজটা
8: অত্যন্ত কার্যকরী হবে
7: বলে মনে করি আমি। আমি যদি আপনার কাছে আসি, একদমই আপনি যেটি বলছিলেন যে এই জায়গাটা গুরুত্ব দেওয়া, এবং আপনি এই জায়গাটাতে যে কোন কোন এই যে ফলদ এবং ঔষধি গাছ যে মানে মনে করেন যে আমাদের স্কুলের আঙ্গিনায় বা আমাদের বাড়ির আঙ্গিনায় লাগানো উচিত বলে?
8: যেমন আমি যদি স্কুলের আঙ্গিনায় বলি, আসলে নিম গাছ আমরা লাগাইতে পারি, যে এটা কিন্তু আমাদের নানাভাবে উপকার দেয়, এটা কিন্তু আসলে মেডিসিনাল ভ্যালু আছে। তারপর থানকুনি গাছ আছে, হ্যাঁ, অ্যালোভেরা আছে, এইগুলো কিন্তু আমরা আসলে আঙ্গিনায় লাগাইতে পারি। আর তাছাড়া আমাদের যে আগে বলছি লেবু গাছ, এখন আমাদের মাল্টা হাইব্রিড গাছ পাওয়া যায়, খুব সহজেই আমরা এটা করতে পারি। তারপরে লেবু, আমলকি, হ্যাঁ, সাজনা, পেঁপে, ইভেন অনেক জায়গা আছে, অনেকের বাড়ি যাদের একটু প্রশস্ত জায়গা আছে, আমাদের হাইব্রিড ভ্যারাইটির আম কিন্তু গাছ অনেক ছোট, তাই না? দেখা যায় আমরা দু একটা আম গাছও লাগাইতে পারি, তাহলে আমাদের যে ভিটামিন এ, আমাদের রাতকানা রোগ, এইগুলো কিন্তু দেখে আমরা মুক্তি পেতে পারি, তাই না?
7: জি, তুমি সুন্দর করে বলছিলেন যে আমাদের টোটাল

0: কে আমাদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে পারি, আমাদের এই যে বিদ্যালয়ে যে বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সেখানে অন্যান্য গাছের পাশাপাশি আমরা ফলদ বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের অংশগ্রহণকে নিশ্চিত করতে পারি, এবং একই সাথে আমাদের যে স্থানীয় বা দেশীয় যে ফলগুলি আছে সেই মৌসুমি বা এই লোকাল ফলগুলিকে আমরা আমাদের খাদ্যাভ্যাসে আনার জন্য কিন্তু গুরুত্ব দিতে পারি। প্রিয় শ্রোতা, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে এই যে শুধু কৃষকের নয়, আমাদের প্রত্যেকের ভূমিকা কিন্তু রয়েছে। একটি গাছ মানে শুধু একটি সবুজ চারা গাছ নয়, এটি ভবিষ্যতের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য, নিরাপদ পরিবেশের প্রতীক। মনে রাখবেন, আজ একটি গাছ লাগান, আগামী প্রজন্মকে দিন নিরাপদ খাদ্য, সুস্থ জীবন এবং একটি সবুজ বাংলাদেশ। আপনাদের সকলকে ধন্যবাদ।
1: হ্যাঁ জরিনাবু, হ্যাঁ ওই যে সাধু ভাবি, হ্যাঁ শুনলাম তো সব, এই যে বললো যে একটা গাছ, গাছের গুরুত্ব কতখানি, এই একটা যদি তোমার বাসায় একটা সন্তান জন্মগ্রহণ করলো, সেই তার যেদিন সন্তান জন্মগ্রহণ করলো সেদিন যদি তুমি একটা গাছ লাগাও, তোমার ওই সন্তানটা বড় হবে, গাছ যখন বড় হবে সন্তানের বিবাহ যখন হবে ওই গাছ তোমাকে টাকা দেশ
2: হবে।
1: এই জন্য আমরা প্রত্যেক
3: ভবিষ্যতের সঞ্চয়
1: তিনটা করে গাছ লাগাবো, একটা হলো তোমার ফলজ বনজ
2: ঔষধ,
1: এই তিনটা করে গাছ লাগাইলে দেখবা তোমার আর কোন সমস্যা হবে
2: না। গাছ লাগানোর কথা কইলা, এই যে নিজের সন্তানের মতই গাছ রোয়াবার এইভাবে,
1: না ওই যে আমাগোর জরিনা বুঝে ভুলটা করছিল, ওই ভুল না কইরা একবারে যখন গাছ লাগবে তখন শক্ত করে গাছটা খাড়া করে রাখ।
2: রাজা শোনো, ওই যে যে গাছই লাগাক উপজেলায় যে অফিসার আছে তার কাছে শুনে নিলে উন্নত জাতটা উন্নত বীজটা তারা দেয়।
1: তাহলে আসো আমরা এই বিষয়টা শুনলাম যে হ্যাঁ নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ে একটা অংশগ্রহণমূলক আলোচনাটা শুনলাম, আলোচনা কিন্তু ভালো
2: লাগলো।
1: আসো আমরা এখন একটা গান শুনি, গণ অভ্যুত্থান বিষয়ক গান, বৈষম্যহীন সমাজ গড়ি, শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মহিন ও সঙ্গীরা, আর গীতিকার হলো এস এম নাসির উদ্দিন, আর সুরকার হলো মকসুদ জামিল মিন্টু। আসো আমরা গানটা শুনি।
2: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, আমরা গণ অভ্যুত্থান বিষয়ে গানটা শুনলাম। শিল্পী ছিলেন কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন ও সঙ্গীরা, গীতিকার এস এম নাসিরুদ্দিন, সুরকার মকসুদজামিল মিন্টু। গানটা খুব ভালো
1: লাগলো,
0: দেখো গণ অভ্যুত্থানের গানটা এই যে চলতেছে, কিন্তু জুলাই মাস বৈষম্য বিরোধী একটা মাস এই চলতেছে, পালন করতেছে এরা। তো আমরাও কিন্তু সবাই সবার সাথে কিন্তু বৈষম্য করবো না, সবার সঙ্গে সবাই মিলে চলবো, আমরা দেশ গড়ের কাজে আমরা এগিয়ে যাবো, আমাদের এক
1: দেশকে
0: ভালোবাসা। তো শুনো আরেকটা কথা হলো, এতে অনেক বৃষ্টি হইতেছে, কিন্তু অতিবৃষ্টি
1: অতিবৃষ্টি,
0: এই অতিবৃষ্টিতে আমরা কিভাবে আমাদের ফসলের বিষয়টা কিভাবে আমরা তো এই জমি থেকে পানি নিষ্কাশন করতে হবে, যদি যেখানে দেখো যে জমির
1: মধ্যে
0: নালা কেটে ড্রেন পরিষ্কার করে জমে থাকা পানিগুলি বাইর করে
1: দিতে হবে।
0: তারপরে কি করতে হবে, গাছগুলি ওই যে তুমি কইলা গাছ সোজা করে দিতে হবে, বৃষ্টিতে হেলে পড়া গাছ শুনো, আবার আরেকটা জিনিস আছে, অতিবৃষ্টির পর ছত্রাক জনিত রোগের ঝুঁকি বাড়ে, বুঝছো? এই লক্ষণ দেখা দিলে কৃষি কর্মকর্তার
1: পরামর্শ
0: দিতে। তারপরে আর একটা জিনিস আছে, তোমার ভারী বৃষ্টিতে সার ধুয়ে দিতে পারে, পানি নেমে গেলে প্রয়োজনে মাটির অবস্থা অনুযায়ী পরিমিত মাত্রায় সার
2: প্রয়োগ।
1: আমি এই ভুলটা করছি না, বেশি ফলন পাইবার লাগে সার বেশি দিছি, আর সব গাছ লাল হইয়া জ্বলে গেছে।
2: আমি যে হাঁসের খামার করলাম সেটা দেখো নাই, আমার কয়েকটা হাঁস মরে গেল এই বর্ষায়, আমি কিন্তু ভাই পানির মধ্যে ফলাইনি, ওই মাটির মাটির তলে গাইড়া তুইছি।
1: গর্ত করে এটা একটা ভালো কাজ,
0: একটা ভালো কাজ করছো, যে অনেকে আসছে যে মরে গেলে যে পানিতে ফেলাইয়া যায় কিংবা বাইরে ফেলাইয়া যায়, এটা কিন্তু ঠিক না। ওই রোগে যে তোমার যে মারা গেল হাঁস মুরগি, ওই হাঁস মুরগির রোগের থেকে আরো রোগ ছড়াতে পারে,
1: বুঝছো?
0: সেজন্য আমাদের এই যে সোগিনা বুদ্ধিটা ছিল একটা বুদ্ধিমানের যে গর্ত করে ওটাতে
1: নিরাপদ পানি খাওয়াইতে হইব, বর্ষাকালে তোমার এই বন্যার পানি খাওয়ানো যাইব না।
2: জরিনা বুড়ে যে মাছের খামার আছে
1: তো,
2: বর্ষায় কি করছিল তাই কও,
1: দিছিল দেখছি তো,
0: আমরা আসরে আসি, আসরে আসে কিন্তু এই যে সবার কথা শুনি, সবার শিখি, এটা কিন্তু আমাকে মধ্যে রাখি, এটা সবাই আমাকে আশপাশে যারা আছে অনেকে তো জানে না, তাও এই বিষয়টা আমাকে জানে।
1: মাঝে মাঝে উঠান বৈঠক হয় না, ওই উঠান বৈঠকে আমরা আবার কথা কই সব।
0: হ্যাঁ, তো শুনো এখন
1: একজনের মাধ্যমে কিন্তু আরেকজনে জানতে পারে।
0: হ্যাঁ, তো আমরা কিন্তু কথায় কথায় আমরা আসলে প্রায় শেষ প্রান্তে চলে আসি, বুঝছো? তো কৃষিজীবী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাকে আসর শুনলেন, আশা করি আসরটা আপনাদের ভালো লাগছে, এই ভালো মন্দ কিন্তু আপনাদের উপর, এই ভালো লাগা মন্দ লাগা জানে আপনারা আমাকে চিঠি দিতে পারেন অথবা ইমেল করে জানাইতে পারেন।
2: হ্যাঁ,
0: ফেসবুকে আমরা, হ্যাঁ আমাদের আসর আমরা সেভাবে সাজাতে পারব। তো চলো, যাওয়ার সময় হয়ে গেল, যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তো চলো আমরা উঠি,
2: চলো।

0: জ্যোতিষ বেতার
1: স্টুডিও ঘড়িতে এখন সময় সন্ধে 7:30। শ্রাবণ সন্ধ্যায় আপনাদের সবাইকে এ পালার আয়োজনে স্বাগতম। অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় জুবায়ের আল মাহমুদ, শিরিন বানু, সুরাইয়া সুলতানা, মোহাম্মদ আলমগীর হোসেন এবং আহসান হাবিব বাপ্পি। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে শারমিন রহমান।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আজকে দূরপাড় অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আকাশ প্রীতিময় শুভেচ্ছা।
1: আজ দূরপাড়ে শুনবেন দেশের জনের
2: অনুষ্ঠান উদ্যাপন। অনুষ্ঠানে প্রথম মঞ্চের শিল্পী রুমানা ইসলাম, গীতিকার আহমেদ ফরিদ, সুরকার ফিরোজ খান,

0: দুর্গা দিয়ে আপনি শুনছেন দেশে গানের অনুষ্ঠান।
1: উদ্দীপন এবারের গানটির শিল্পী স্থানীয় সুলতানা লিজা গানটি লিখেছেন এবং সুর করেছেন কবির বকুল।

আপনারা দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন শুনছেন। এবারের গানটির শিল্পী জিনিয়া জ্যাভলিন লুইপা, গানটির গীতিকার মোহাম্মদ জেহাদ উদ্দিন, সুরকার মকসুদ জামিল মিন্টু।

0: দুবারে শুনলেন দেশে গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: সেনানো ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাইকে আবারও প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের দুরবার অনুষ্ঠান থেকে। আমরা জুবাইর আল মাহমুদ এবং সুরাইয়া সুলতানা। দুরবার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে। দুই দফার প্রথম দফায় আজ এবং আগামী রোববার দ্বিতীয় দফায় দলটি অস্ট্রেলিয়া সফর করবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্টের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এদিকে টেস্টে অংশ নিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি ইতিমধ্যে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী রোববার পোর্ট অব স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। হাঙ্গেরি রাজধানীতে অনুষ্ঠিত 6 দিনব্যাপী জুলাই গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনুন রেজানির 4.5 পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। পঞ্চম রাউন্ডে তিনি হাঙ্গেরিয়ান গ্র্যান্ডমাস্টার ডেভিড বেরচেসকে পরাজিত করেন। তিনি সাদা গুটি নিয়ে খেলেন এবং জিএম ডেভিড বেরচেসের মুখোমুখি হন, যিনি ফ্রেঞ্চ ডিফেন্স কৌশল ব্যবহার করেছিলেন। ইউরোপীয় লীগকে সামনে রেখে আজ রাতে দুটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় রাত 10টায় জুভেন্টাস নাইচের বিপক্ষে এবং রাত 12:45 বার্মিংহ্যাম সিটি বার্সেলোনার মুখোমুখি হবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এর বেশি ইউনিয়নে খেলাগুলি অনুষ্ঠিত হবে। এদিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দে নতুন করে স্পোর্টসের 8 নারী খেলোয়াড়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে আসা দৌলুদিয়া মডেল হাইস্কুল ও প্রপার হাইস্কুলে অধ্যয়নরত 8 খেলোয়াড়কে উপহার দেওয়া হয়। নবনিযুক্ত বাংলাদেশ জাতীয় হকি দলের প্রধান কোচ পিটার্স গেরহার্ড দলের দায়িত্ব নিতে আজ ভোরে ঢাকায় পৌঁছেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাংলাদেশের হকির মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মঞ্চে জাতীয় দলের পারফরম্যান্সকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই অভিজ্ঞ জার্মান কোচকে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে গেরহার্ড অবিলম্বে এশিয়ান গেমসের প্রশিক্ষণ শিবিরে থাকা খেলোয়াড়দের সাথে কাজ শুরু করবেন। 14 দল নিয়ে আগামী 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। গতরাতে জোহানেসবার্গে আনুষ্ঠানিকভাবে আগামী চতুর্দশ বিশ্বকাপের 12 ভেন্যুর নাম চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। তবে বিশ্বকাপের 54 ম্যাচের বেশিরভাগ খেলাই হবে দক্ষিণ আফ্রিকার 8 শহরে। জিম্বাবুয়ের 3 ভেন্যুতে এবং নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাজধানীর উইন্ডকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড। জিম্বাবুয়েতে 7-10 এবং নামিবিয়ায় অন্তত 3 ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2 দল এবং সেরা 2 তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8 ম্যাচ জিতলে সেমিফাইনালে হারমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। আগামী মাসে স্বাগতিক আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে 5 একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই দলের নাম ঘোষণা করেছে। আগামী মাসের 5 দুদলের মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 7 আগস্ট দ্বিতীয়, 10 আগস্ট তৃতীয়, 12 আগস্ট চতুর্থ এবং 15 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নির্বাচিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ছায়ারং। অনুষ্ঠানে প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাপা। ছায়াছবি বিপজ্জনক।

আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। এবারের গানটি গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও তার সঙ্গীরা। চলচ্চিত্র হৃদয়ের আয়না।

নির্বাচিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ছায়ার অংশ শুনছেন। এর বাকি অংশ শুনবেন পবিত্র ঈশার নামাজের আজানের পর। যা আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র ঈশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে

0: তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
2: আমরা আবার ফিরে এলাম আমাদের স্টুডিওতে নির্বাচিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠানে। এবার গান শিল্পী ইমন চৌধুরী ও লুইপা। গানটি পরাণ ছায়াছবি থেকে নেওয়া হয়েছে।

0: গানটির সাথে শেষ হয়ে গেল ছায়ারং, নির্বাচিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনতে পাবেন বাংলা সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিন দেখতে বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর। দেশে মানুষের মধ্যে বিভেদ বিভাজনের কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বললেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে অস্ত্রত্যাগে সম্মত হয়েছে হামাস, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত অন্তত 34। এবং 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং ঢাকাকে পরিচ্ছন্ন রাজধানীতে রূপান্তরের সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে শহরের পরিচ্ছন্নতা পরিস্থিতি সরেজমিন দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল 4টার দিকে প্রধানমন্ত্রী তাঁর গুলশানের বাসভবন থেকে বেরিয়ে নিজেই গাড়ি চালিয়ে পরিদর্শনে বের হন। পরিদর্শনকালে তিনি শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর 10, কচুক্ষেত ও শেওড়াপাড়া সহ বিভিন্ন সড়কে যান। মাগরিবের নামাজের সময় গুলশানের বাসভবনে ফিরে আসার আগে তারেক রহমান 2.5 ঘন্টারও বেশি সময় ধরে বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
2: আমরা একই মায়ের সন্তান, বাংলাদেশের সন্তান, আমরা তো একই বৃন্তের ফুল। আমরা অবশ্যই আমরা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে সামনে রেখে, আমাদের 1971 সালের যুদ্ধকে সামনে রেখে, আমরা 24কে সামনে রেখে আমরা এগিয়ে যাবো। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না। ধর্মের ভিত্তিতে যারা দুষ্ট বিরোধী করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কিছু দূরকে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই।
0: ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছরের শাসনামলে গণতান্ত্রিক প্রতিবন্ধকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সকল নাগরিকের সমান অধিকার, উপাসনার স্বাধীনতা এবং জীবন ও সম্পত্তি সুরক্ষার একমাত্র নিশ্চয়তা একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা। একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান প্রশাসন 31 দফা রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচিতে রাষ্ট্রীয় কার্যক্রমে সনাতন সম্প্রদায়, নৃতাত্ত্বিক, সংখ্যালঘু, সমতল ভূমির জনগোষ্ঠী এবং পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেছে। অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বক্তব্য রাখেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি আজ বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলার বরিশাল জেলার দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কোন ধর্মাবলম্বীকে যদি কেউ রাজনৈতিক বা স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করতে চায় কিংবা ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে গ্রাস করতে চায়, তাহলে সে সৃষ্টিকর্তা, মানবতা এবং ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করছে। তিনি রাজনীতি ও ধর্মের ভিন্নতা ব্যাখ্যা করে বলেন, ধর্মীয় দর্শন আবর্তিত হয় সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে ঘিরে, আর রাজনীতির চিন্তাভাবনা আবর্তিত হয় জনগণের কল্যাণ ও সামাজিক স্বার্থকে কেন্দ্র করে।
3: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব কোন ধর্ম অবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, কোন রাষ্ট্রকে কোন ধর্মের মাধ্যমে গ্রাস করবে, বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে, সে মানবতার বিরোধিতা করে এবং সে ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করে।
0: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের সুপারিশগুলো জুলাই সনদের সঙ্গে সঙ্গতি রেখে বাস্তবায়ন করা হবে। আজ ঝিনাইদহে পুরানো ডিসি আদালত চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
4: আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে 133টা অর্ডিনেন্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিনেন্সগুলোর মধ্যে থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব।
0: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তিনি ফিরলে সরকার সব প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। তিনি বলেন, শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং সরকার আইনের আওতায় কাজ করবে। হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দ জড়িত হামলা মামলা প্রসঙ্গে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরে নিঃশেষ হওয়া নয়, বরং জটিলতা এড়িয়ে কম সময় ও কম খরচে আইনি বিবাদ মেটানোর কার্যকর উপায় বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর। দেওয়ানি, পারিবারিক ও ব্যবসায়িক বিরোধে বিবাদের বদলে আপোষ সমঝোতার এই পদ্ধতি কতটা কার্যকর ভূমিকা রাখছে তা নিয়ে শুনুন প্রতিবেদনে।
5: আইনগত সহায়তা প্রদান বা লিগ্যাল এইড সংক্রান্ত সংশোধিত আইন বা অধ্যাদেশ এবং এর সেবা সম্প্রসারণে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবছরের এপ্রিলে সংসদ অধিবেশনে লিগ্যাল এইড আইন সংশোধন ও বিল উপস্থাপন করলে এভাবেই তার কণ্ঠ ভোটে পাশ হয়।
6: আইনগত সহায়তা প্রদান সংশোধন বিল 2026 পাশ করা হোক।
7: যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন।
5: দেশে বিচারাধীন বিপুল মামলার চাপ কমাতে মধ্যস্থতা, সালিশ বা আপোষ মীমাংসার মাধ্যমে পরিচালিত হয় বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর প্রক্রিয়া, যেখানে কোন পক্ষ পরাজিত হয় না, বরং উভয় পক্ষই পৌঁছায় উইন উইন বা সম্মানজনক একটি সমাধানে। লিগ্যাল এইডের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে আইনি সহায়তা পাবেন বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
6: আপনার যদি কখনো আইনে কোনো জটিলতায় পড়েন এবং টাকার কারণে আপনার সেই জটিলতা নিরসন করতে পারছেন না, সরকারি খরচে আপনার পাশে যে আইন জটিলতা নিরসনের জন্য ব্যবস্থা করবে। আপনারা নির্ভয়ে সত্যের পক্ষে সাহসের সাথে লড়াই করেন, আইন মন্ত্রণালয়ের লিগ্যাল এইড টিম আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবে। ন্যায় বিচার পাওয়ার অধিকার আপনার একটি শাশ্বত সুন্দর মৌলিক অধিকার।
5: পারিবারিক বিরোধ, জমি জমা কিংবা দেওয়ানি মামলার ক্ষেত্রে সরকারি লিগ্যাল এইড অফিস বিনামূল্যে এই সেবা দিচ্ছে। এতে মামলার জট কমার পাশাপাশি বজায় থাকছে সামাজিক ও পারিবারিক সুসম্পর্ক। সম্পর্ক। বিনামূল্যে এই সেবা পেয়ে খুশি ভুক্তভোগীরাও।
8: মাসে মাস দেড় মাসে বৃত্তি শেষ হয়েছে, দূর থেকে দিতে তারিখ ও গণগণ বর্ষায় দূর থেকে দিতে শেষ হয়েছে।
9: আমার নিয়ে আপনি স্যার পাইছি, আমার টাকা পয়সা লাগছে না, দুই নয়টা খাওয়া আমার অনেক উপহার হয়েছে।
5: সরকারের এমন উদ্যোগে মামলার জট যেমন কমবে, তেমনি সমাজের পারিবারিক কলহ কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রিপোর্ট বাংলাদেশ বেতার।
0: দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গৌরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কক্সবাজারে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয় সূত্র জানায়, প্রতিনিধি দলটি ওখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, সফরকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের জীবনযাত্রা এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করে। পরে তারা কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এবারে জুলাই ২৪ গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 31 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, শিক্ষার্থী হত্যা, গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তিসহ নয় দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়। কোটা সংস্কারের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলি, নির্যাতন ও গণগ্রেফতারে গভীর উদ্বেগ জানায় জাতিসংঘ মানবাধিকার কমিশন। আর শুনুন প্রতিবেদনে।
1: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে 2024 সালের 31 জুলাই বুধবার সারাদেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কিন্তু কর্মসূচিতে বিভিন্ন স্থানে পুলিশ ব্যাপক হামলা চালায়, নির্বিচারে গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। এতে হতাহত হন অসংখ্য মানুষ, আটক করা হয় বহু ছাত্র জনতাকে। এদিন শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শিক্ষক ও আইনজীবীরাও আন্দোলনে যোগ দেন। দুপুরে হাইকোর্ট এলাকায় জড়ো হওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের কয়েকজনকে আটক করা হয়, কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করে প্রায় 3 ঘন্টা ধরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। হাইকোর্টের ভেতরে আইনজীবীরাও স্বৈরাচার সরকারের মানুষ হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মিছিল করেন। এদিকে 1 আগস্ট নতুন কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোজ ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতের স্মৃতিচারণ ও সেসব ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন, ডিজিটাল পোর্ট্রেট তৈরির ঘোষণা দেওয়া হয়। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে রিফাত রশিদ বলেন,
2: আমরা তো প্রতিদিনই একটা স্ট্র্যাটেজি মেনটেন করতাম, যে স্ট্র্যাটেজি ছিল আমাদের যে আমরা আগের রাতে কর্মসূচি ঘোষণা করি, পরদিন সারাদিন সেই কর্মসূচি বাস্তবায়ন করি, আবার রাতে কর্মসূচি ঘোষণা করি। সেই জিনিসটা থেকে আমরা বাধাপ্রাপ্ত হয়েছিলাম। ইন্টারনেট ব্ল্যাক আউট থেকে শুরু করে শেখ হাসিনা, সেই ফ্যাসিবাদী রিজিম তখন একদম সকাল ব্ল্যাক আউটে ফেলেছিল, অবরোধে ফেলেছিল, 144 এর মাঝে ছিল। সেই জায়গা থেকে আবারও সেন্ট্রাল কমান্ডের মধ্যে যে মুভমেন্ট যায়, সো এই দিনটা সিগনিফিকেন্ট।
1: আন্দোলন দমনে নির্বিচার গুলি, গণগ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় এদিন গভীর উদ্বেগ জানায় জাতিসংঘ মানবাধিকার কমিশন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। দালাল ও মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে পবিত্র হজ ও উমরা সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য ও সেবা এখন মিলছে এক ছাদের নিচেই। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে 3 দিনব্যাপী জাতীয় হজ ও উমরা মেলা। বিভিন্ন এজেন্সি মেলায় নিয়ে এসেছে আকর্ষণীয় প্যাকেজ, বিশেষ নগদ মূল্য ছাড় সহ নানা অফার, আর এক জায়গায় সব সুবিধা পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরাও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ পবিত্র হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ ইবাদত, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পাপমুক্ত জীবনের আশায় প্রতিবছর লাখো ধর্মপ্রাণ মুসলমান পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। আল্লাহ তাআলার এই মেহমানদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার পথ সহজ করতে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছে 3 দিনব্যাপী জাতীয় হজ ও উমরা মেলা 2026। মধ্যস্বত্বভোগী বা দালালের ঝামেলা ছাড়াই সরাসরি এজেন্সির সাথে যোগাযোগের এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে এই আয়োজন। সাধারণত হজের খোঁজ খবর নিতে একেক দিন একেক এজেন্সির অফিসে ঘুরে হন্যে হতে হতো ধর্মপ্রাণ মুসল্লিদের, তবে এই মেলায় এক ছাদের নিচে দেশের শত শত বৈধ এজেন্সি চলে আসায় দর্শনার্থীদের শারীরিক শ্রম যেমন কমেছে, তেমনি এক স্টলের সাথে অন্য স্টলের প্যাকেজ তুলনা করার সুযোগ তৈরি হয়েছে বেশ সহজেই।
6: যারা উমরা বা হজ করতে যাই এখানে আসলে প্যাকেজ সম্পর্কে জানা যায়, বিশেষ করে কম বেশি কোন সময় যেতে পারি না যেতে পারি, বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি তারা ধরেন অনেক বিষয় জানি না। এখানে আসলে একজন সময় জানাও যায় ধরেন আপনার তো প্রতারণা করতে পারে না, এটাই মনে করি আর কি।
7: আমি যখন জানতাম যে হচ্ছে একটা মেলা আয়োজন করছে, তো আমি বড় বছর আবার উমরা করার ইচ্ছা, এই জন্য হচ্ছে কি কি অফার দিচ্ছে অফার গুলো জানার জন্য।
5: মেলা উপলক্ষে স্টল মালিকরা ও দর্শনার্থীদের টানতে মেলা প্রাঙ্গণ জুড়ে সাজিয়েছেন নগদ মূল্য ছাড় ও প্রাক নিবন্ধনের নানা আকর্ষণীয় অফারের পসরা। এজেন্সির প্রতিনিধিরা বলছেন, কেবল মেলা উপলক্ষেই মিলছে এই বিশেষ আর্থিক সুবিধা।
8: অনেকে লং টাইমের জন্য সময় দিয়ে হস্তক্ষেপ করতে পারে না, ওনাদের জন্য আমাদের এখানে বিশেষ ব্যবস্থা আছে, 13-15 দিনের মধ্যে ওনারা হজ সম্পূর্ণ করে চলে আসতে পারবে।
9: হাজি সাহেবের সাথে যখন কথা বলি আমরা ওনার অবস্থা বোঝার চেষ্টা করি যে আসলে উনি কোন ক্যাটাগরির বা কি পছন্দ করছেন। একজন হাজি যদি সে যেতে চায় একদম লো থেকে নিয়ে হাই পর্যন্ত আমাদের প্যাকেজ আছে, প্রায় 6টার মতো প্যাকেজ আছে।
5: শনিবার শেষ দিনে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, থ্যালাসেমিয়া রোগীরা আর্থিক সহযোগিতা চাইলে যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদাতা সম্মাননা 2026 অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান দেশে থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য দেশব্যাপী ডাটাবেস তৈরি করার আহ্বান জানান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দর সেবায় নতুনত্ব, আধুনিকায়ন ও অবকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা সহ বিদ্যমান সংকট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী 16 ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আগামীকাল শুরু হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। সপ্তাহটির এবারে প্রতিপাদ্য হচ্ছে জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান, শিশু স্বাস্থ্য রক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার ও জনসচেতনতা তৈরি সপ্তাহটি পালনের মূল উদ্দেশ্য। এদিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আগামীকাল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,085 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সঙ্গে দলটি সম্পূর্ণ নিরস্ত্রীকরণের একটি চুক্তির ঘোষণা দিয়েছেন এবং এই চুক্তিকে গাজায় নতুন ফিলিস্তিনি সরকার গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। এই পরিকল্পনা নিরস্ত্রীকরণ ও যুদ্ধবিরতির পূর্ব পরবর্তী পর্যায়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে হামাসের সিনিয়র কর্মকর্তা গাজী হামাদ বলেছেন, হামাস গাজার জন্য একটি রোডম্যাপে সম্মত হয়েছে কিন্তু নিরস্ত্রীকরণ নির্ভর করছে ইসরায়েলের পূর্ণাঙ্গ প্রত্যাহারের উপর। তিনি বলেন, ইসরায়েল তার প্রতিশ্রুতি পূরণ না করলে হামাস অগ্রসর হবে না, তবে হামাস এ ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য করেননি। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে 34 জন শ্রমিক নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাঞ্জ এলাকার এক কয়লা খনিতে গতকাল এই মারাত্মক বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খনির অভ্যন্তরে মিথেন গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। 23 বছর পর 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার পেলে উন্নয়ন ও সমবায় মন্ত্রীর। দেশে মানুষের মধ্যে বিভেদ বিভাজনের কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে বললেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে অস্ত্র ত্যাগে সম্মত হয়েছে হামাস, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত অন্তত 34। এবং 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। খবর শেষ হল। এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি জসিন্তা জিনিয়া। সামাজিক প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধীদের কল্যাণ ও তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে নির্বাচনী ওয়াদা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সরকার ইতোমধ্যে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল 3 প্রতিবন্ধীর হাতে চাকরি নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত 3 জন হলেন গাইবান্ধার সাঘাট উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা। উল্লেখ্য, আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানী মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারও পা দিয়ে লিখে সম্পন্ন করেন স্নাতকোত্তর। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। তাকে গাইবান্ধা বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশেও প্রতিবন্ধিতা একটি উদ্বেগের বিষয়। সাম্প্রতিক একটি জরিপে দেখানো হয়েছে দেশের জনসংখ্যা প্রায় 6% মানুষ বিভিন্নভাবে প্রতিবন্ধী। বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়ে গেল, প্রতিবন্ধী ব্যক্তিরা এখনও অবহেলিত, নানা ধরনের বৈষম্য ও হয়রানির শিকার এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। আমাদের সংবিধানে মানবাধিকারের নিশ্চয়তা দিয়ে স্পষ্ট ভাষায় বলা হয়েছে রাষ্ট্র প্রতিবন্ধীদের প্রতি কোন ধরনের বৈষম্য করবে না, কেননা রাষ্ট্রের কাছে লিঙ্গ, ধর্ম, বর্ণ, গোত্র বিশেষে সবাই সমান। সংবিধানে আরও বলা আছে প্রতিবন্ধী ব্যক্তিরা কর্মক্ষমতা অনুযায়ী কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক নিরাপত্তা পাবে, কিন্তু বাস্তবে প্রতিবন্ধীরা সুষম বিচার পান না। সব ক্ষেত্রে তারা অবহেলার শিকার, এর মধ্যে শোচনীয় অবস্থা নারী ও শিশু প্রতিবন্ধীদের। প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে উচ্চ মাধ্যমিক স্কুল পর্যন্ত যায় না 75%-এরও বেশি। তাদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন ব্যবস্থাও অপ্রতুল। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দলীয় নির্বাচনী ওয়াদা পূরণে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা এবং অপ্রতুল সুযোগ সুবিধার সমাধান করতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বলেছেন। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উপর জোর দিয়েছেন তিনি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো প্রাথমিকভাবে 10 জেলার 10 উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে শিশু স্বর্গ প্রকল্প চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতের বাইরে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নিজ হাতে 3 জন শারীরিক প্রতিবন্ধীকে চাকরি নিয়োগপত্র হস্তান্তর করার মাধ্যমে প্রধানমন্ত্রী এই বার্তা দিলেন যে সরকার প্রতিবন্ধীদের পাশে আছে এবং তারা যেন নিজেদের বঞ্চিত বা উপেক্ষিত না ভাবেন। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের পরিকল্পনা ও পদক্ষেপ তাদের প্রতি সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করছে। প্রধানমন্ত্রী এই মহতি উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সমাজের স্বচ্ছল বিত্তবানদের তাদের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহ যোগাবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: বাংলাদেশ বেতার ঢাকা এখন শুনবেন।

0: Beter Magazin. উত্তপ্ত জুলাইয়ের আজ শেষ দিবস। দেখতে দেখতে দুটি বছর পেরিয়ে গেল। সময়ের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ কত কিছুই মনে পড়ে যায়। দুবছর আগে কি উত্তাল দিন পার করতে হয়েছে আমাদের এই জুলাইয়ে। রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে এদেশের সাহসী ছাত্র জনতা ফ্যাসিবাদী শক্তির হাত থেকে মুক্ত করেছে এদেশকে, এই জাতিকে। আসলে যে কোনো জাতির পরিবর্তনের অগ্রভাগে থাকে তরুণ সমাজ। জুলাইয়ের আন্দোলনেও তরুণ ছাত্র জনতার সাহস, নেতৃত্ব এবং আত্মত্যাগ বিশেষভাবে উল্লেখযোগ্য।
1: তারা প্রমাণ করেছে যে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ অবস্থান একটি জাতিকে নতুন পথ দেখাতে পারে। এই বিজয় কেবল একটি রাজনৈতিক পরিবর্তনের নয়, এটি নতুন প্রজন্মের আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং দেশপ্রেমেরও বিজয়। আর এই বিজয় চব্বিশের যে অকুতোভয় শহীদদের হাত ধরে এসেছে তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
0: জুলাইয়ের সংগ্রাম মুখর দিনগুলো যেমন ফুরিয়ে যাচ্ছে, তেমনি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে রিমঝিম বর্ষার দিন। মধ্য শ্রাবণ পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ঋতু পরিবর্তনের দ্বারপ্রান্তে। আকাশের বুক জুড়ে ভেসে বেড়ানো সাদা কালো মেঘ, অবিরাম বৃষ্টিধারা, নদীর উচ্ছলতা, মাঠের সবুজ বিস্তার আর কদমফুলের স্নিগ্ধ সুবাস, সবকিছু মিলিয়ে বর্ষা যেন বাংলার প্রকৃতির সবচেয়ে নির্মল ও হৃদয়স্পর্শী অধ্যায়। এ ঋতু শুধু মাটিকে উর্বর করে না, মানুষের মনকেও করে তোলে কোমল, সংবেদনশীল এবং সৃষ্টিশীল।
1: বর্ষা বাংলার কবি, সাহিত্যিক ও শিল্পীদের চিরন্তন অনুপ্রেরণার উৎস। শ্রাবণের বৃষ্টিধারা কখনো বিরহের সুর তোলে, কখনো প্রেমের, কখনো বা নবজাগরণের। ঝুম বৃষ্টির শব্দে কবির কলম জেগে ওঠে, সুরকারের মনে জন্ম নেয় নতুন সুর, শিল্পীর তুলিতে ফুটে ওঠে জীবনের নতুন রং। তাই বর্ষাকে শুধু প্রকৃতির ঋতু বললে কম বলা হয়, এটি সৃজনশীলতার ঋতু।
0: শ্রাবণের বৃষ্টি শুধু বৃক্ষলতাকেই নয়, মানুষের হৃদয়কেও সজীব প্রাণবন্ত করে তুলুক, এটাই হোক আমাদের প্রত্যাশা। কারণ প্রকৃতি যখন উদার হাতে জীবন বিলিয়ে দেয়, তখন মানুষও যেন উদারতা শিক্ষা গ্রহণ করে। প্রতিবেশীর দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, ক্ষুধার্তকে আহার দেয়া, বিপন্ন মানুষের আশ্রয় হওয়া, এসবই প্রকৃত মানবিকতার পরিচয়। বৃষ্টির জলে যেমন ধুলো মলিনতা ধুয়ে যায়, তেমনি আমাদের হৃদয় থেকেও দূর হোক হিংসা, বিদ্বেষ, অহংকার ও বিভেদ। এই শুভকামনা শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ।
1: বন্ধুশ্রোতা, উত্তরণ শুরু হলেই আপনাদের অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেন একটি বিশেষ আয়োজনের জন্য, আর সেটি হল বিশ্ববিচিত্রা। বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া বিস্ময়কর, ব্যতিক্রমী আর চমকপ্রদ ঘটনাগুলো নিয়ে আমাদের এই নিয়মিত পরিবেশনা।
0: অসংখ্য সংবাদের ভিড় থেকে এমন ব্যতিক্রমী খবরগুলো খুঁজে বের করা মোটেও সহজ নয়, তবুও আপনাদের জন্য সেরা ও সবচেয়ে আকর্ষণীয় সংবাদগুলো তুলে ধরার চেষ্টা আমাদের সবসময় অব্যাহত থাকে।
1: হ্যাঁ শ্রোতা, আপনাদের ভালো লাগাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি বিশ্বের নানা প্রান্তের অজানা, অভিনব আর বিস্ময় জাগানিয়া ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে।
0: আজও প্রথমে রয়েছে উত্তরণের বহুল প্রতীক্ষিত নিয়মিত আয়োজন বিশ্ববিচিত্রা। আজকের পর্বের তথ্য সংগ্রহ ও সংকলন করেছেন শারমিন আক্তার,
1: আর সংবাদগুলো পড়ে শোনাচ্ছেন জাভেদ কারদার।
2: বিশ্বের প্রায় সব দেশেই কম বেশি চা খাওয়ার চল রয়েছে। এই চাতেও আছে নানান বৈচিত্র্য, স্বাদে, গন্ধে, রেসিপি, ইতিহাসে আছে ভিন্নতা। আজ চলুন জেনে আসা যাক সাতটি ভিন্ন দেশের সাত রঙের চায়ের ব্যতিক্রমী গল্প। চায়ের আদিনিবাস হচ্ছে চীন। এখানে নানা ধরনের চা পাওয়া যায়, তবে ব্যতিক্রমধর্মী এক ধরনের চা এখানে পাওয়া যায় যেটি গোমফু চা। গোমফু চা হল এমন চা যেটি দক্ষতার সহিত নিপুণভাবে বানানো হয় এবং চাইনিজ টি সেটে পরিবেশন করা হয়। চীনে এই চা খাওয়ার উৎসবও হয়ে থাকে, যা গোমফু চা উৎসব নামে পরিচিত। এছাড়া চীনারা আমাদের মতো দুধ, চিনি, মালাই দিয়ে চা বানিয়ে খায় না, বিশেষ প্রক্রিয়ায় শুধু চায়ের পাতা ফুটিয়ে পান করে। তাইওয়ানের জনপ্রিয় এবং ভিন্নধর্মী একটি চা হল বাবল চা, এটি বোবা নামেও পরিচিত। আমাদের দেশেও এই চা এখন বেশ জনপ্রিয়। বিভিন্ন কফি শপ কিংবা শপিং মলে ঘুরতে ঘুরতে এই চা উপভোগ করা যায়। তাইওয়ানে এই চা 1980 সালে প্রথম আবিষ্কৃত হয় এবং এটি তৈরি করা হয় চা, দুধ, ফ্রুট জুস ও টেপিওকা বল, যা ক্যাসাভার মূল দিয়ে তৈরি এক ধরনের এডিবল বল। আর্জেন্টিনার একটি ইউনিক চা হল এরবামেট। এটি চা তৈরি করা হয় চায়ের শুকনো পাতা দিয়ে এবং পেয়ালার মতো দেখতে এক ধরনের ঐতিহ্যবাহী পাত্রে এটি পরিবেশন করা হয়। মজার ব্যাপার হচ্ছে এই চা চুমুক দিয়ে পান করেন না তারা, পেয়ালার সঙ্গে একটি পাইপ দেওয়া হয় যার নাম বম্বিলা। এই বম্বিলা দিয়েই এই বিশেষ চা পান করার নিয়ম। ট্রেডিশনাল মিন্ট টি হচ্ছে মরক্কোর খুব জনপ্রিয় চা। এটি তৈরি করা হয় চা ও পুদিনা পাতার সংমিশ্রণে। বাড়িতে নতুন অতিথি আসলে এই চা পরিবেশন করা হয়। এই চা পরিবেশন করার দারুণ একটি ধরন রয়েছে, সেটি হল যিনি আতিথেয়তা করছেন তিনি এমনভাবে কাপের মধ্যে চা ঢালবেন যেন কাপের অন্তত 30 সেন্টিমিটার উপর থেকে চা পড়ে এবং কিছু ফেনা উৎপন্ন হয়। এছাড়া এটিকে সম্মানের নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। জাপানের সবচেয়ে স্পেশাল চা হল মাচা টি। এটি সাধারণত সবুজ পাতার গুঁড়ো গরম পানিতে মিশিয়ে তৈরি করা হয়। জাপানে এই চা ওয়াগাসি নামক এক ধরনের মিষ্টির সঙ্গে পরিবেশন করা হয়। তুরস্কের চায়ের ঐতিহ্য অনেক পুরনো। এখানে কড়া ফ্লেভারের অতিরিক্ত গরম চা খুবই জনপ্রিয় এদেশে। বলা হয়ে থাকে তুর্কিশ চা এতই গরম থাকে যে কোনো সময় আঙ্গুল পুড়ে যেতে পারে। এই চা টিউলিপ আকৃতির পাত্রে পরিবেশন করা হয়। তুর্কিশদের সকালের নাস্তা, বিকেল, সন্ধ্যা কিংবা অতিথি আপ্যায়নে চা থাকা চাই চাই। চায়ের সঙ্গে রুটি মধু খান তারা।
0: আমাদের এই ছোট্ট সবুজ বাংলাদেশ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। কোথাও দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ, কোথাও আঁকাবাঁকা পথ বয়ে চলেছে রূপালী নদীতে, দেশের এক প্রান্তে রয়েছে নীল সাগরের বিশাল জলরাশি আর অন্য প্রান্তে আকাশ ছোঁয়া পাহাড়ের সারি।
1: সে পাহাড়ের বুক চিরে ছুটে আসে স্বচ্ছ ঝর্ণার জল, যেন কোন চঞ্চল কিশোরীর উচ্ছ্বসিত হাসি। প্রকৃতির এই বৈচিত্র্যময় রূপ আমাদের মনকে বারবার মুগ্ধ করে।
0: প্রকৃতির এমন মনোমুগ্ধকর সৌন্দর্য মানুষকে টেনে নিয়ে যায় আপন সান্নিধ্যে। তাই ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে নির্মল আনন্দের খোঁজে মানুষ ছুটে চলে ভ্রমণে। পাহাড়, নদী, বন কিংবা সমুদ্র, প্রতিটি স্থানে আমাদের মনে জাগিয়ে তোলে নতুন অনুভূতি, নতুন প্রাণ শক্তি।
1: বন্ধুরা, আজকের জীবন ও প্রকৃতি পর্বে আমরা তুলে ধরব ভ্রমণ ও পর্যটনের এক অনন্য আকর্ষণ, বান্দরবানের মনোরম চিম্বুক পাহাড়। এর ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা নিয়ে প্রতিবেদনটি উপস্থাপনায় রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান।
3: প্রিয় শ্রোতা বন্ধু, এখন বর্ষাকাল, কোথায় ভ্রমণে যাওয়া যায় যেখান থেকে মেঘগুলোকে একসাথে দেখা যায়। পাহাড়ের চূড়া থেকে সাগরের মতো মেঘ ভেসে যাওয়ার দৃশ্য, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চারপাশের পাহাড় ও উপত্যকার 180 ডিগ্রি বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের পাদদেশে আশেপাশের এলাকার মারমা সম্প্রদায়ের জীবনযাত্রা এবং তাদের জুম চাষ দেখার সুযোগ, এছাড়াও তাজা ফলমূল ও হস্তশিল্পের দোকান। হ্যাঁ শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের জীবন প্রকৃতি ভ্রমণ পর্যটন পর্বে আমাদের এবারের গন্তব্য বান্দরবনের চিম্বুক পাহাড়। পাহাড় বেয়ে চূড়ায় উঠার সময় মাঝ পথ থেকে নিচের দিকে তাকারে ফেলে আসা জনপদগুলোকে পিপিরিকার মতোই মনে হয়। কেমন হবে যদি নিচে তাকিয়ে দেখা যায় সব হারিয়ে গেছে মেঘের নিচে। শ্বেত শুক্র পেঁজা তুলাগুলোকে আল গোছে পাঁচ হয়ে যাওয়াটাকে মোটেই পার্থিব মনে হয় না। বিশেষ করে বাংলাদেশি ট্রেকাররা হর হামেশাই এরকম দৃশ্যের সম্মুখীন হয় না। কিন্তু বান্দরবনের এমন কিছু পাহাড় আছে যেগুলো সত্যিকার অর্থে এরকম অভিজ্ঞতার অবতারণা করতে পারে। ট্রেকাররা সুউচ্চ পাহাড়ের উপর আবিষ্কার করেন এক জাদুর নগরী। এগুলোর মধ্যে চিম্বুক পাহাড়ে উঠলে মনে হবে যেন সাক্ষাৎ দার্জিলিং। শ্রোতা বন্ধু, চলুন বাংলার দার্জিলিং চিম্বুক পাহাড় ট্রেকিং সহ আজকে ভ্রমণের বিস্তারিত। চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলা বান্দরবনের থানচিতে অবস্থিত এই পাহাড়টিতে স্থানীয়দের অনেকের কাছে কারা পাহাড় নামেও পরিচিত। বান্দরবন জেলা সদর থেকে জায়গাটির দূরত্ব 26 কিলোমিটার। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2,500 ফুট উঁচু এই প্রাকৃতিক বিস্ময় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড়। এই উচ্চতায় দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা ছাড়াও 180 ডিগ্রি ঘুরে অনাসে দেখে নেওয়া যায় মেঘাচ্ছন্ন পাহাড়গুলোকে। এই কারণেই ঐতিহাসিক স্থানটি অনেক আগে থেকে পর্যটকদের কাছে বাংলার দার্জিলিং হিসেবে পরিচিতি লাভ করেছে। চিম্বুক পাহাড় ও এর আশেপাশের বসবাসরত নানা আদিবাসীদের মধ্যে মোরা সংখ্যাগরিষ্ঠ। অনেক আগে থেকে এখানে তাদের ঘন বসতি থাকায় এখানকার পাহাড় সহ জঙ্গল, গ্রাম ও জুম ক্ষেতের নামে পাওয়া যায় তাদের ভাষার ব্যবহার। ঠিক এই চিম্বুকের পাহাড়ি এলাকার আদিনিবাসী ছিলেন চিম্বুক মো। এর নামানুসারেই পাহাড়টির নাম পেয়েছে চিম্বুক। কিন্তু স্থানীয় মোদের মাঝে এটি এখনো ইয়াং বং হোং নামেই প্রচলিত। মো ভাষায় পাহাড় বোঝাতে হোং শব্দটি ব্যবহার করা হয়। এই পাহাড়ের চূড়া থেকে নিচের কক্সবাজার ও চট্টগ্রামের উপজেলাগুলো দেখতে হলে আসতে হবে গরমের সময়। এ সময় কুয়াশা থাকে না, বিধায় চারপাশ এবং নিচের দৃশ্যগুলো পরিষ্কার দেখা যায়। তবে গরমের সময় অতিরিক্ত তৃষ্ণা, হিট স্ট্রোক বা তাপদাহের কারণে অন্যান্য শারীরিক সমস্যা হতে পারে। আর সেই মেঘের নগরী দেখতে হলে আসতে হবে বর্ষা ও শরৎকালে। তবে জুলাইয়ের তুলনায় সেপ্টেম্বর থেকে অক্টোবরের মেঘগুলোতে শুভ্রতা বেশি। তাছাড়া মেঘের খুব কাছাকাছি হওয়াতে গ্রীষ্মের প্রচন্ড খরতাপেও এখানে ঠান্ডা বাতাস পাওয়া যায়। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল কর্দমাক্ত হয়ে থাকতে পারে। শীতের মৌসুমে পর্যটকরা চিম্বুক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে গরম বা ঠান্ডা যে ঋতুই হোক না কেন, পূর্ণিমা রাতে পাহাড়ি চাঁদোয়া সব সময় আদিম ও অকৃত্রিম। ভালো লাগাটা শুরু হবে একদম চিম্বুক পাহাড় পথ থেকেই। রাস্তার দুপাশের পাহাড়ে ধূসর ও সবুজ রঙের সামিয়ানা থেকে চোখ সরানোই দায়। সেগুলোর মাঝে শোভা ছড়াচ্ছে মোদের মাচার উপরে বানানো ঘরগুলো। এই সর্পিলাকার পথটিকেই বাংলাদেশের সর্বোচ্চ সড়ক, যেটা ধরে এগোনোর সময় মনে হবে পৌঁছে যাচ্ছেন স্বর্গের দরজায়। পাকায় সড়ক বেয়ে যে কোনো বাহনই তরতর করে উঠে যেতে পারে একেবারে চূড়ার কাছাকাছি। সবটা মিলিয়ে মনে হবে যেন সুপরিকল্পিতভাবে আঁকা কোনো ছবি। সবুজের এক ঘেয়ে কাটাতে হঠাৎ হাজির হবে আসমানি রঙের সাঙ্গু নদী। একদম চূড়ার দক্ষিণের দিকে এক সিঁড়ি নেমে গেছে বিশাল এক চত্বর, এর নাম নবচত্বর, যেখানে কয়েক স্তরে সাজানো হয়েছে মনোরম কিছু ভিউ পয়েন্ট। এখান থেকে 180 ডিগ্রিতে উপভোগ করা যায় পাহাড় ও আকাশের বিশালতা। সিঁড়ির শেষ প্রান্তে পূর্ব পশ্চিম পাশে গাছের ছায়ে রয়েছে কংক্রিটের সুদৃশ্য চেয়ার টেবিল। শেষ বিকালে একান্তে সময় কাটানো বা আড্ডার জন্য এগুলো বেশ উপযুক্ত। একটা বিষয় মাথায় রাখা উচিত যে এখানে আসতে হলে অবশ্যই আপনাকে বিশেষ করে সাবধানে চলাফেরা করতে হবে। সব বিষয়গুলো জেনে তারপরেই এখানে আসা উচিত। শ্রোতা বন্ধু, আজ এ পর্যন্ত। আগামীতে অন্য কোনো স্থান নিয়ে কথা হবে। সে পর্যন্ত

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠানের এ পর্বে আমরা প্রবেশ করছি সমকালীন সঙ্গীতের রঙিন এক জগতে। সঙ্গীত মানুষের আসলে অনুভূতির এক চিরন্তন ভাষা, নির্মল আনন্দ, মানসিক প্রশান্তি আর হৃদয়ের আবেগকে ছুঁয়ে যাওয়ার অসাধারণ শক্তি রয়েছে এর সুরে।
1: সঙ্গীত এমন এক শিল্প যা ভাষা, দেশ কিংবা সংস্কৃতির সব সীমানা অতিক্রম করে মানুষের হৃদয়ে পৌঁছে যায়, তাই যুগে যুগে দেশে দেশে মানুষ সঙ্গীতকে আপন করে নিয়েছে।
0: হ্যাঁ বন্ধুরা, এবার শুনুন সম্প্রতি প্রকাশিত দেশি বিদেশি উল্লেখযোগ্য কিছু গান নিয়ে একটি প্রতিবেদন, আর পরিবেশনে রয়েছেন নওশীন ফারহান।
2: শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি আপনার পছন্দের গান এবং সুরের সাথে আপনাদের সময় বেশ ভালোই কাটছে। আজ আমরা শুনব 2026 সালের এই সময়ে সঙ্গীতাঙ্গনে বহুল আলোচিত ও শ্রোতাপ্রিয় কিছু গান। চলুন বিশ্ব সঙ্গীতের এই রঙিন সফর শুরু করা যাক। প্রথমেই জানব ইউএসএর খবর। পপ, হিপ হপ, কান্ট্রি আর R&B দুর্দান্ত মিশেলে এখনও বিশ্বের সঙ্গীত ধারাকে নেতৃত্ব দিচ্ছে ইউএসএ। চলুন জানি এই সপ্তাহে কোন গানগুলো রয়েছে। ডাই উইথ আ স্মাইল লম্বা সময় ধরে শুনছেন এবং শুনবেন লেডি গাগা এবং ব্রুনো মার্স, এই গানটি রয়েছে এই সপ্তাহে নাম্বার 5th পজিশনে। যে গানটি দর্শক প্রকার হৃদয় আন্দোলিত করেছে একটা লম্বা সময় ধরে, কেন্ড্রিক লামার এবং এসজেলের লুথার রয়েছে নাম্বার 4 পজিশনে, মর্গ্যান ওয়ালেন জাস্ট ইন কেস রয়েছে নাম্বার 3 পজিশনে, এবং আমার খুব প্রিয় একটা গান মর্গ্যান ওয়ালেন এবং Tata McCreer, What I Want, right in number 2 position, and last but not the least, Alex Warner, Oshadharan Ektagan, Ordinary, right in number 1 position.

ইউএসএর খবর তো জানলেন, জানবো ইউকের খবরা খবর। এই সপ্তাহে নাম্বার ফিফথ পজিশনে রয়েছে শাপের রোয়ানের গান পিঙ্ক পনি ক্লাব, এবং রাভি ল্যানের গান লাভ মি নট রয়েছে নাম্বার ফোর্থ পজিশনে। কেলভিন হ্যারিস এবং ক্লেমেন্টাইন ডগলাসের গান ব্লেসিং অসাধারণ একটা গান। গানটি মনে হয় অনেকেই শুনে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপসে। সাবরিনা কার্পেন্টারের কথা কি ভুলে গেলে চলবে? একেবারেই নয়। ম্যান চাইল্ড এই সপ্তাহে রয়েছে নাম্বার থ্রি পজিশনে, এবং অবশ্যই লাস্ট বাট নট দ্য লেস স্যাম ফেন্ডার এবং অলিভিয়া ডিনের গান রেইন মি ইন, খুব সুন্দর একটা গান। যদি না শুনে থাকেন আমি তো বলবো এখনই চেক আউট করুন, এই গানটি রয়েছে নাম্বার ওয়ান পজিশনে ইউকে টপ চার্টে।

ইউকে থেকে প্রিয় শ্রোতা আপনাদেরকে একেবারে সোজা নিয়ে যেতে চাই জাপানে। এবং জাপানে একটা খুব চমৎকার ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল হিট এবং তাদের লোকাল হিট সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা টপ চেয়ার তাদের হয়েছে এই বছর। এবং এই মাসে সেম ব্লু এই গানটি রয়েছে নাম্বার 5th পজিশনে, King No More গান টয়লাইট রয়েছে নাম্বার 4 পজিশনে, মিসেস গ্রিন অ্যাপেলের গান কাসুকিহি রয়েছে নাম্বার 3 পজিশনে, মিসেস গ্রিন অ্যাপেলের আরো একটা চমৎকার গান ব্লু অ্যাম্বার এই গানটি রয়েছে নাম্বার 2 পজিশনে, এবং খেনসি ইয়োনোজোর গান প্লাজমা রয়েছে জাপান টপ চার্টের একেবারে নাম্বার 1 পজিশনে।

0: Mullen ibang Tata McRae gone. What I Want reche number 3 position e. Sabrina Carpenter and Man Child reche number 2 position ibang Alex Warren e. Extraordinary gone. Ordinary reche number 1 position e. Priyo Shrota, abaro dekha hobe ei shomoyer bishoshongite notun porbe. Toto din porjonto apnara bhalo thakun, bhalo ganer sathei thakun.
1: বন্ধুরা, বিশ্ব সঙ্গীত নিয়ে অনেক কথাই তো হলো। সঙ্গীতের কথা আর বিশ্বের নানা সঙ্গীতের সুর শুনতে শুনতে আমাদের কিন্তু এদেশের সুরের ভুবনে ফিরতে ইচ্ছে করছে।
2: আর সেই ইচ্ছেতেই এবার শোনাবো একটি ব্যান্ডের গান, পরিবেশনায় জেমস।

আপনি যদি একটা মাল্টি কালচারের কথা বলতে চান, তাহলে যেই দেশের কথা সবার আগে চোখের সামনে ভেসে ওঠে তা হচ্ছে ক্যানাডা। চলুন জানি আন্তর্জাতিক চার্টে কি অবস্থা ক্যানাডার। রায়ান লেনের লাভ মি নট রয়েছে নাম্বার ফিফথ পজিশনে, লেডি গাগা এবং ব্রুনো মার্সের ডাই উইথ আ স্মাইল রয়েছে নাম্বার ফোর্থ পজিশনে।

0: মানুষ প্রকৃত অর্থে বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। প্রত্যেক মানুষের কাজের ক্ষেত্র আলাদা হতে পারে, কিন্তু নিষ্ঠা, সততা এবং ভালোবাসা দিয়ে করা প্রতিটি কাজই সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে। সেই কর্মই একদিন হয়ে ওঠে আগামী প্রজন্মের প্রেরণা, আলোর দিশা। মানুষ তখন সেই আদর্শকে অনুসরণ করে নিজেকে গড়ে তোলে একটি সুন্দর সমাজ আর সমৃদ্ধ দেশ।
1: আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এমন কিছু শত কল্যাণকর কাজ করে যাই যা আমাদের জীবনকে অর্থবহ করবে এবং মানুষের হৃদয়ে বেঁচে থাকবে দীর্ঘদিন। এই প্রত্যাশায় ও শুভকামনায় শেষ করছি আজকের উত্তরণ। যাবার বেলায় বলে যাই শেষের কথাগুলো। আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মনিরুজ্জামান পলাশ, উপস্থাপনায় ছিলাম জিনাত আক্তার
0: এবং আমিনুল ইসলাম মঞ্জু। উত্তরণ সম্পাদনা ছিলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতা মাহমুদ রেজা।
1: উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জু মানারা বেগম আর প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। ভালো থাকবেন সকলে, থাকবেন সুস্থতায়।
0: শুভরাত্রি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন ইংরেজিতে খবর।

0: Assalamualaikum. 9:30 PM. This is Bangladesh Beta. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Prime Minister drives through various roads in capital to inspect cleanliness. LGRD Minister calls upon people to remain united against those trying to divide nation on religion. No conspiracy to create division in country to be allowed to succeed, comments Information and Broadcasting Minister. Law Reform Commission's proposals will be implemented in light of July Charter, says Law, Justice and Parliamentary Affairs Minister. US President Special Envoy Sergio Gore visits Rohingya camps at Ukhia in Cox's Bazar. Hamas agrees to disarm under condition of withdrawal of Israeli troops from Gaza, says US President Donald Trump. Explosion at a coal mine in Pakistan's Balochistan leaves 34 people killed. And Bangladesh cricket team leaves for Australia tonight to play test series after long 23 years. Now, the details. Prime Minister Tariq Rahman today personally drove through different roads under the Dhaka North City Corporation DNCC to inspect the city's cleanliness as part of his government's efforts to improve waste management and transform Dhaka into a cleaner capital. Prime Minister's Deputy Press Secretary Jahal Islam Rani said the Prime Minister left his Gulshan residence at around 4 PM and drove the vehicle himself. During the inspection, he passed through Shamoli, Bijoy Sharoni, Rokia Sharoni, Mirpur 10, Kochuket and Shamrapara, among other roads. Tariq Rahman spent more than 2.5 hours touring the roads before returning to his Gulshan residence around Maghrib prayers. The Prime Minister was accompanied by State Minister for Local Government Shahi Alam and DNCC Administrator Mohammed Shafiqul Islam. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has called upon the people to stay united against those attempting to divide the nation on the basis of religion. He made the call while speaking as the chief guest at a discussion titled Ensuring Protection and Security of Minorities, organized by Shammilito Sanatan Purishad at Institution of Diploma Engineers, Bangladesh, in the capital today. Mentioning past democratic setbacks over the 15 years of Sheikh Hasina regime, the minister said a fully functioning democratic system is the only guarantee for protecting the equal rights, freedom of worship, life and property of all citizens. Reaffirming the government's commitment to build a liberal democratic Bangladesh, he said the current administration in its 31-point state reform agenda outlined the plan to ensure representation of Sanatan community, ethnic minority, plainland and hill communities in the state affairs. Among others, Cultural Affairs Minister Nitai Roy Choudhury spoke on the occasion. Information and Broadcasting Minister Jahiruddin Shapon has said no direct, indirect, visible or invisible conspiracy to divide the nation on the basis of religion, ethnicity, locality, language, race or gender will be allowed to succeed. He said this while addressing the biennial conference of the Bangladesh Pudal Japan Parishad Borishal District Chapter as the chief guest at Borishal District Shilpakala Academy Auditorium today. The Information and Broadcasting Minister said, if anyone seeks to use followers of any religion for political or personal interests or attempts to grab state machinery through religion, it must be understood that they are acting against the almighty, humanity and the fundamental teachings of religion. Drawing distinction between politics and religion, he said, religious philosophy revolves around the Almighty Creator, whereas political thought centers on public welfare and social interests. Expressing the government's commitment to ensuring equal rights for all citizens, Jahiruddin Shapon said, Prime Minister Tariq Rahman has clearly mentioned that religion belongs to individuals, but the state belongs to everyone. Law, Justice and Parliamentary Affairs Minister Muhammad Asadul Jamal has said the recommendations of the Law Reform Commission would be implemented in line with the July Charter. He said this to newsmen after inaugurating a tree plantation program and month-long tree fair on the old Desicott premises in Chinnadal today. The Law Minister said the interim government had promulgated 133 ordinances based on the Commission's recommendations. Most of the reforms had been accepted, while a special committee had been formed to amend the remaining ones, he added. Regarding Sheikh Hasina's possible return, Mohammad Asad Jamal said the government would take all necessary legal measures if she returned. He said Sheikh Hasina would have to face the court while the government would act within the law. On the Hobiganj attack case involving NCP leaders, Mohammad Asad Jamal said the case would be investigated impartially and legal action would be taken against those found responsible. Among others, State Minister for Civil Aviation and Tourism M. Rashid Zaman Millat and Prime Minister's Political Assistant Rashid Khan were present on the occasion. This is Bangladesh Beta, giving you the news. Civil Aviation and Tourism Minister Afroza Khanum has said the government is working to bring innovation, modernization and infrastructure expansion in airport services. She said this in an exclusive interview with Bangladesh Shangbad Shangstha. The minister said, under the Prime Minister's leadership, the government is working towards transforming Bangladesh into a regional aviation hub. She further said, the third terminal of Hazrat Shah Jalal International Airport would be operational by 16 December this year. A high-level delegation led by US President's Special Envoy for South and Central Asia, Sergio Gore, visited Rohingya camps in Cox's Bazar today to observe the current situation of the Rohingyas who were forcibly displaced from Myanmar and took refuge in Bangladesh. According to the Office of the Refugee Relief and Repatriation Commissioner, the delegation visited various programs of the UNFP at the Rohingya refugee camp in Ukhia. Cox's Bazar District Administration sources say during the visit, the delegation observed the living conditions of Rohingyas and the ongoing humanitarian assistance activities. Later, they exchanged views with the officials concerned at the Office of the Refugee Relief and Repatriation Commissioner. The US President's Special Envoy is scheduled to pay a courtesy call on Prime Minister Tariq Rahman tomorrow. US President Donald Trump has announced a deal with Hamas for the complete disarmament of the group, calling it a significant step towards forming a new Palestinian government in Gaza. The plan includes disarmament and the next stages of the ceasefire. Meanwhile, senior Hamas official Ghazi Hamad says Hamas has agreed to a roadmap for Gaza, but disarmament depends on a full Israeli withdrawal. He says Hamas will not move ahead unless Israel fulfills its commitments. However, Israel did not immediately comment on the matter. At least 34 miners have been killed after an explosion tore through a coal mine in Pakistan's southwestern Balochistan province. Officials said the deadly blast occurred yesterday at a coal mine in Sonage, a remote area near the provincial capital Quetta, and was likely caused by a build-up of the methane gas. There were 36 miners inside and the mine at the time of the explosion. Two nearby coal mines were also damaged in the powerful blast. Cricket and Bangladesh cricket team will leave Australia tonight to participate in a two-match test series against Australia after 23 years. The first test between Bangladesh and Australia will begin on August 13 in Darwin. Finally, weather and forecast Vantil 129 says, there is no imminent pop-up warning and no signal is to be hosted. To end the news, the main points again. Prime Minister drives through various roads in capital to inspect cleanliness. LGRD Minister calls upon people to remain united against those trying to divide nation on religion. No conspiracy to create division in country to be allowed to succeed, comments Information and Broadcasting Minister. Law Reform Commission's proposals will be implemented in light of the July Charter, says Law, Justice and Parliamentary Affairs Minister. US President Special Envoy Sergio Gore visits Rohingya camps at Ukhia in Cox's Bazar. Hamas agrees to disarm on the condition of withdrawal of Israeli troops from Gaza, says US President Donald Trump. Explosion at a coal mine in Pakistan's Balochistan leaves 34 people killed. And Bangladesh cricket team leaves Australia tonight to play Test series after long 23 years. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here's the news commentary written by Alhamra Islam and read by Sheikh Tashdeed Ahmed. Prime Minister Tariq Rahman has handed over appointment letters to three physically impaired persons for three positions in different services. The appointments are his commitment to making physically challenged people self-reliant and helping their integration to mainstream society. The three recipients are Aisha Akhtar from Gaibadha, Neela Khatun from Shiraj Ganj, and Muhammad Hasmat Ali and from Norail Sadar Upazila. Receiving their appointment letters directly from the Prime Minister, the three expressed their joy, describing the occasion as the beginning of both a new career and a new chapter in their lives. Neela, born without hands, completed her master's degree by writing with her feet, has been appointed as a teacher at the National Foundation for the Development of the Disabled in Mirpur in Dhaka. Aisha, appointed as a class supervisor at Biam Laboratory School and College in Gaibadha, also completed her master's degree by writing with her feet. As she has no hands, she received her appointment letter using her mouth. While visually impaired, Muhammad Hasmat Ali has been appointed as a union social worker under the Department of Social Services. Despite their physical disability, the three persons set a great example of strong conviction in building their career. The BNP government led by Prime Minister Tariq Rahman wants to build disability-friendly infrastructures, ensuring their access to education, healthcare and all kinds of facilities in order to build an inclusive society. It has already taken effective initiatives to protect the rights of persons with disabilities and ensure necessary services for them, assessing their dignity and capabilities properly at every level of society. The Prime Minister officially instructed to take practical measures so that they can actively participate in all social and state activities. Besides, he has also given directions on easing the movement for the persons with special needs, which includes ensuring suitable infrastructure and toilet facilities for them in all government and private establishments, including hospitals and restaurants for them, designing room entrances that allow wheelchair users to enter easily, and inclusion of necessary facilities for persons with disabilities in electric buses for women's transportation. In addition, the Ministry of Information and Broadcasting has been asked to carry out awareness campaigns and organize various events involving persons with special needs. Besides, authorities concerned have been instructed to review whether disability schools across the country are operating properly. The Premier also directed to include children with special needs in the Notun Kuri sports competition. It is a matter of great concern that persons with disabilities in Bangladesh continue to face exclusion from education, health, training and rehabilitation services despite the 2013 Disability Rights Act ratification of the United Nations Convention on the Rights of Persons with Disabilities in 2007 and commitments to the Sustainable Development Goals. Our constitution also guarantees basic human rights of every citizen of the country, irrespective of color, sex, religion, races, etc. But in reality, their rights have not yet been adequately established. Women and children with disabilities face even greater challenges. According to a recent national survey, the overall disability prevalence in Bangladesh is 2.80%, which is 3.28% for males and 2.32% for females. Besides, 60% children are out of school due to inaccessible infrastructure, lack of trained teachers and societal stigma. They face high risks of poverty, abuse and neglect with limited access to specialized healthcare, rehabilitation or inclusive education. As other normal citizens, access to education and jobs are basic rights of people with physical disability. In line with their constitutional right, the Prime Minister committed to ensure their inclusion in mainstream society. By providing appointment for jobs, he kept his pledge in order to promoting their economic empowerment. And that is the end of the news commentary.
0: B-
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদাতা সম্মাননা 2026 প্রদান অনুষ্ঠান, জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা, জাতীয় হজ ও ওমরা মেলার উদ্বোধন, পূজা উদযাপন পরিষদের বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন এবং 144 ও 145তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠান। বিশ্ব রক্তদাতা দিবস 2026 উপলক্ষে আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত রক্তদাতা সম্মাননা 2026 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জোবাইদা রহমান বলেন,
4: আজ যখন আলোচনা করছি তখন বাংলাদেশের 90,049টি গ্রামে, 4,599টি ইউনিয়নে, 503টি উপজেলায়, 64টি জেলায় বহু মানুষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করছেন। থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারের সহযোগিতা ও আশ্বাস দেওয়া জরুরি। তারা অবহিত নন যে থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। তারা অবহিত নন থ্যালাসেমিয়ার চিকিৎসা সম্পর্কে। সঠিক চিকিৎসা মাধ্যমে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিও স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করতে পারেন। এক্ষেত্রে একটি সচেতন মানবিক সমাজ হিসেবে আমরা কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়াস করতে পারি। থ্যালাসেমিয়া যোদ্ধা ও তাদের পরিবারের আশ্বস্ত করা, তারা এই দীর্ঘ কষ্টকর পথ একা অতিক্রম করবেন না, সকলে তাদের পাশে আছে। দেশ জুড়ে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত ও বিরল রোগে আক্রান্ত মানুষদের একটি ডেটাবেস প্রস্তুত করার পথে এগিয়ে যাওয়া এবং একটি রেজিস্ট্রার মেনটেন করা। থ্যালাসেমিয়া যোদ্ধাদের শতভাগ সুস্থ করতে না পারলেও তাদের ও পরিবারদের সান্ত্বনা ও সহমর্মিতার মাধ্যমে আশ্বাসের হাত বাড়িয়ে দেয়া, সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসা, সচেতন মানবিক সমাজ হিসেবে আমার কাছের আমার পাশের দেশবাসীর জন্য আমরা এটুকু করলে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হবে ইনশাআল্লাহ। অন্তঃসত্ত্বাকালীন সময়েও ক্রিমি করে শনাক্ত করা যায়, যে কোনো বয়সে ক্রিমি টেস্টের মাধ্যমে শনাক্ত করা যায়। পরবর্তীতে তাদের প্রয়োজন সুষ্ঠু চিকিৎসা, মানসিক স্বাস্থ্যের সহায়তা, পর্যাপ্ত ব্যায়াম ও খাদ্যাভ্যাস। দেশবাসীকে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও শনাক্তকরণ প্রক্রিয়া চালানো যায় সদর হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে, প্রত্যন্ত গ্রামেও উপসর্গ শনাক্ত করা যায়। 100,000 নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সময় তাদেরকে থ্যালাসেমিয়া সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়া যায়, অর্থাৎ এর উপসর্গ, চিকিৎসা ও আশ্বস্ত করার পদ্ধতি সম্বন্ধে প্রশিক্ষণ ও অবগত করা যায়। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বহু নতুন ও পুরনো রোগী শনাক্ত হবে।
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন এমপি উল্লেখ করেন,
5: আজকে দেখেন 41 বার একজন ইয়াং ছেলে রক্ত দিয়েছে এই থ্যালাসেমিয়া রোগীদের জন্য, 38 বার দিয়েছে, বারবার দিচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত। কাজে আমাদের দুঃখীদের পাশে এখন দাঁড়ানোর মতন মানুষ বাংলাদেশে সৃষ্টি হয়েছে, তাদের সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক দাও। এবং আমি নিজেও আজকে থেকে চেষ্টা করব অনুপ্রাণিত করতে ইয়াংয়ার জেনারেশনকে, এই থ্যালাসেমিয়া রোগীদেরকে রক্ত দিতে, তাদেরকে বাঁচিয়ে তুলতে। আমরা যেন প্রিয়ন্তি এক বেদনার রক্ত নীতি এই রকম একটা ভাষা দিয়ে লেখা গল্প যেন আমাদের না পড়তে হয়। খুব বেদনাদায়ক সেই লেখা আমি পড়েছি, যেটা মেরিটের কথা বললেন, আইনের কথা বললেন। আমাদেরকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু প্রিভেন্টিভ মেজার এর উপরে বেশি জোর দিচ্ছেন এবং সেটাই কিন্তু সত্য। এবং এই থ্যালাসেমিয়া তো আমাদের প্রিভেন্টিভ ইজ দ্য অনলি কিউর, আমাদের সজাগ হতে হবে। এটা তো খারাপ কিছু নয় টেস্ট করলে। একজন মেয়ে যদি থ্যালাসেমিয়ার কেরিয়ার হয়, এমন যদি তার হাজবেন্ডও কেরিয়ার হয়, দ্য বেবি উইল বি ক্যারিং দ্য সেম থিং এবং হি অর শি উইল বি দ্য পেশেন্ট অফ থ্যালাসেমিয়া। কাজে এইরকম একটা ঘাতক ব্যাধি থেকে একটা প্রিভেন্টিভ মেজারে দিয়ে আমরা যদি জাতিটাকে বাঁচাতে পারি, তাহলে তো আমরা পিএনটি এক বেদনা রক্তলিপি আমাদের লিখতে হবে না, শুনতে হবে না। আমাদের সমাজ এগিয়ে আসছে, রক্ত দিচ্ছে, আমরা আরো উৎসাহিত করবো। এর পাশাপাশি আমাদেরকে প্রিভেন্টিভে যেতে হবে।
3: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
6: জুলাই সম্পর্কে কথা বলতে হলে স্বাভাবিকভাবেই একটা ভারাক্রান্ত পরিবেশ সৃষ্টি হয় যে আমরা পরিবর্তন চাই। পরিবর্তন কিন্তু এটা আপনার বৈজ্ঞানিক ব্যাপার এবং চলমান ব্যাপার, পরিবর্তন হতেই হবে, কিন্তু সেটাকে একেবারে অত্যন্ত নিয়মের মধ্যে দিয়ে, শৃঙ্খলার মধ্যে দিয়ে, একটা আন্দোলনের মধ্যে দিয়ে, যুদ্ধের মধ্যে দিয়ে পরিবর্তন করা, এটা ছিল একটা ভিন্ন ব্যাপার। কিন্তু আশাবাদী হয়ে এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। We must all give him support. সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। উনি বলছেন যে পরিষ্কার করো, যে আমরা আর দেখতে চাই না যে আর কোন স্নিগ্ধ তার ভাইয়ের জন্য আক্ষেপ করুক, আমরা আর দেখতে চাই না যে আবু সাইদের বাবা মা, যারা তাদের একমাত্র উপার্জনকারী সন্তান, পড়ত এবং সেই সঙ্গে টিউশনি করত, এই উপার্জনকারী সন্তানকে হারাতে হয়, ওয়াসিমকে হারাতে হয়, সেই ছোট্ট বাচ্চাগুলোকে হারাতে হয়, এটা আমরা কেউ চাই না। আর সেই জন্যই আমরা নতুন করে কাজ করতে চাই।
3: সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি উল্লেখ করেন,
7: মহান স্বাধীনতা যুদ্ধের যে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম, সেই রক্তক্ষয়ী সংগ্রামের প্রধান লক্ষ্যই ছিল একটি সুখ শান্তি সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধের সেই চেতনা বাস্তবায়ন হয়নি বলেই কিন্তু 2024 জুলাইয়ে আবারও রক্ত দিতে হয়েছে। জুলাইয়ের চেতনার উৎসবিন্দু হচ্ছে স্বাধীনতা যুদ্ধ, এ বিষয়ে খুব পরিষ্কার ধারণা থাকা দরকার। মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা যেমন অনির্বাণ, সে কারণেই যখনই অন্যায় আসে, যখনই রাষ্ট্রকে কোন শাসক গোষ্ঠী জনগণের বিরুদ্ধে, জনগণের সেবাদানের বিপরীতে বরঞ্চ শোষণ করে, এমনকি রক্তাক্ত করে, খুন করে, জখম করে, গুম করে, তখন স্বাধীনতার সেই অনির্বাণ চেতনা উজ্জ্বলিত আকারে হাজির হয়। তারই সর্বশেষ প্রমাণ শহীদ মুগ্ধ সহ, শহীদ আবু সাইদ সহ সকলের জীবন দেওয়ার যে দৃশ্য আমরা দেখেছি। আমাদের অসংখ্য নেতা কর্মীকে বারবার কারাগারে যেতে হয়েছে, মিথ্যা মামলার শিকার হতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে আমাদের দলের সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীকে। এই সংগ্রাম দীর্ঘ পথ পরিক্রমার সংগ্রাম। আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হেন কোনো অপমান নাই, হেন কোনো নির্যাতন নাই, যা তাকে করা হয় নাই। সর্বশক্তিমান জুলাই অভ্যুত্থানের পর জনগণের ভালোবাসায় সিক্ত করে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভালোবাসার ফুল বিছানো পথ দিয়ে। জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোন একটি লাভজনক প্রকল্পের কোন উদ্যোক্তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে।
3: রাজধানীর শের-ই বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী জাতীয় হজ ও ওমরা মেলা। এবারের জাতীয় হজ ও ওমরা মেলায় মোট 163টি স্টল অংশ নিয়েছে। বিভিন্ন হজ এজেন্সি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এসব স্টলে হজ ও ওমরা সংক্রান্ত প্যাকেজ, সেবা এবং প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করছে। বুকিং দিলে মিলছে ছাড়। দর্শনার্থীরা বিভিন্ন এজেন্সির সেবা সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা পাচ্ছেন। জাতীয় হজ ও ওমরা মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাদ এমপি বলেন,
8: ছোটখাটো ত্রুটি থাকতে পারে, সেগুলিকে নিয়ে কিন্তু আমাদের এতটা সিরিয়াস হওয়ার প্রয়োজন নাই। কারণ হজ আল্লাহর রাস্তায় আমরা হজ করতে যাবো, ফরজ, হজ, জাকাত, আমাদের এগুলো ফরজ কাজ এবং এটা আমাদের করতেই হবে। সেটাকে কিভাবে দুর্নীতিমুক্ত করা যায়, অনিয়মের বাইরে রাখা যায় এবং সরকার থেকে কি কি সহযোগিতা দেওয়া যায় সেগুলি নিয়ে আমাদের চিন্তা করা দরকার। এই যে ছাব্বিশের হজটাগুলো, আমার মনে হয় না যে এই ছাব্বিশের মতো বাকি হজগুলো হয়েছে। ছাব্বিশের হজটি বিগত হজগুলিকে ডিঙ্গে ভালো হজ হিসাবে এটাকে পরিগণিত হয়েছে।
3: এদিকে ধর্ম ও বর্ণের ভিত্তিতে দেশে কোন ধরনের চক্রান্তের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি। আজ বরিশাল জেলার শিল্পকলা একাডেমিতে পূজা উদযাপন পরিষদের বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা উল্লেখ করে আরো বলেন,
9: স্বাধীন বাংলাদেশে যখন প্রথম কেউ বলেছিল তুমি কি আমি কি বাঙালি বাঙালি, তখন বাংলাদেশের পাহাড়ি সম্প্রদায় কিন্তু বাংলাদেশের ভূখণ্ডকে গ্রহণ করতে পারে নাই। অতএব পাহাড়ি গোষ্ঠী, সমতলের গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোন কিছুর ভিত্তিতে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে আমাদের মানুষের মধ্যে কোন ধরনের কোন বিভেদ বিভাজন তৈরি করার, প্রত্যক্ষ পরোক্ষ দৃশ্যমান অদৃশ্যমান কোন চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না, এ কথা মনে করার কোন অবকাশ নাই। আমরা যারা বাংলাদেশের রাজনীতিতে সকল মানুষের সমান অধিকার নিয়ে লাগাতার ভাবে কথা বলে চলছি, সেই মানুষের পক্ষে আজ সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদের কর্মসূচিতে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব কোন ধর্ম অবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, কোন রাষ্ট্রকে কোন ধর্মের মাধ্যমে গ্রাস করবে, বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে, সে মানবতার বিরোধিতা করে এবং সে ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করে। এ ধরনের সাম্প্রদায়িকতা পবিত্র ধর্ম বিরোধী, সে যে ধর্মেরই হোক। অতএব মূল যুদ্ধ হচ্ছে অশুভের বিরুদ্ধে শুভর যুদ্ধ, মানবতার বিরুদ্ধে মানবতা বিরোধীদের যুদ্ধ। আমরা অবশ্যই ধর্মাবলম্বী, আমরা অবশ্যই যার যার ধর্মতে কঠিন ভাবে চর্চা করব, বিশ্বাস করব, আর সেই কারণেই অন্য ধর্মাবলম্বীকেও আমরা সমানভাবে শ্রদ্ধা করব।
3: গতকাল রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি মিলনায়তনে বিসিএস প্রশাসন একাডেমির 144 ও 145তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেন,
10: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ একটি নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। তার কর্মনিষ্ঠা, সময় অনুবর্তিতা, দেশ প্রেম এবং জনগণের প্রতি দায়বদ্ধতা আমাদের সবার জন্য অনুকরণীয়। আমি বলি মর্নিং শোজ দ্য ডে টু লিভ বিহাইন্ড দ্য প্রিন্ট, যে একটা নতুন চেঞ্জ এসছে, আগের মতো নয়, সামথিং ইজ নিউ, সামথিং ইজ ইউনিক জনগণ আশা করছে। এবং এই যে সময়ানুবর্তিতা, সকাল 9টার সময় আগে সচিবালয়ে এসে অফিস করছেন, এই যে সময়ানুবর্তিতা উনি করছেন, এটা কিন্তু এতটার সময় পাংচুয়ালিটি নয়, ইট ইজ এ মেসেজ টু আস, হি মিন্স যে আমরা সবাই সেটাকে অনুকরণ করব। আমরা আশা করি আপনাদের মাধ্যমে আপনারা যখন ফিল্ডে ব্যাক করবেন তখন এই কথাগুলোকে মনে রাখবেন এন্ড ইউ ট্রান্সলেট দিস প্রিন্সিপল ইন্টু অ্যাকশন। রাষ্ট্র পরিচালনায় শৃঙ্খলা, জবাবদিহি এবং কর্মসংস্কৃতি প্রতিষ্ঠার যে প্রত্যয় তিনি গ্রহণ করেছেন তা বাস্তবায়নে জনপ্রশাসনের প্রতিটি কর্মকর্তার সক্রিয় ভূমিকা অপরিহার্য। আমি বিশ্বাস করি একজন কর্মকর্তার ব্যক্তিগত শৃঙ্খলাই একটি প্রতিষ্ঠানের সংস্কৃতি গড়ে তোলে, আর একটি প্রতিষ্ঠানের সংস্কৃতি আলটিমেটলি রাষ্ট্রের চরিত্র নির্মাণ করে। সরকার ইতিমধ্যেই 180 দিনের কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
11: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় জান্নাতের রুম্মান তিথি, গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: আপনারা জানেন 2026-27 আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং বাংলাদেশ বেতার ঢাকা এই বিশেষ আয়োজনকে সম্মান রেখে নজরুল বর্ষের বিশেষ অনুষ্ঠান প্রচার শুরু করেছে। তো তারই একটি অনুষ্ঠান আজকে আমাদের দোলনচাপা, এবং এই দোলনচাপাতে আমাদের আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পী জান্নাতে রহমান তিথি। আপনারা জানেন যে আমাদের কাজী নজরুলের বিস্ময়কর যে সঙ্গীত প্রতিভা, সেই সঙ্গীত প্রতিভাকে নিয়ে মূলত আমরা কাজ করি, এবং বাংলাদেশ বেতার উদ্যোগ নিয়েছে যে আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত সমস্ত স্বরলিপিগুলোকে এবং সমস্ত স্বরলিপি অনুসরণে গানগুলো আমরা এই অনুষ্ঠানে করতে চাই বা আরও অন্যান্য অনুষ্ঠানে করতে চাই। আমরা চাই যে প্রায় 1200 উপরে 65টা খণ্ড আমাদের বেরিয়েছে নজরুল ইনস্টিটিউট থেকে, এই 65টা খণ্ডের সমস্ত গানগুলো আমরা বিভিন্ন শিল্পীদের দ্বারা প্রচার করব বাংলাদেশ বেতারের মাধ্যমে। এটা একটি মহৎ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা চাইব যে আমাদের শিল্পী কুল তারা আমাদের সহযোগিতা করবেন, এবং আমরা নতুন নতুন গান আমাদের গলায় ধারণ করব এবং এই অনুষ্ঠানের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেব। তো আজকের অনুষ্ঠানে আমাদের জান্নাতে রহমান তিথি, কেমন আছো তুমি?
1: জি স্যার, ভালো আছি। আপনি
0: কেমন চলছে তোমার চর্চা?
1: জি, খুব ভালো চলছে।
0: তো এই যে আমাদের নজরুল বর্ষ ঘোষণা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কবি নজরুল, আমাদের প্রাণের কবি, জাতীয় কবির সৃষ্টিকর্মকে আরো বেশি বেশি করে চর্চা করার জন্য, তোমার অনুভূতি কেমন?
1: আমার খুবই ভালো লাগছে যে নজরুল চর্চা আমরা যারা করি তাদের জন্য এটি একটি বিশেষ পাওয়া, এবং আমার মনে হয় যে এর মাধ্যমে আমরা নজরুল সঙ্গীতকে, কাজী নজরুল ইসলামের যে প্রতিভা, সবকিছুকে আমরা আরো বিস্তার ঘটাতে পারবো।
0: এই যে উদ্যোগটা এবং এই ব্যাপকতা, এই ব্যাপকতা কিন্তু আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করবে, এবং একেবারে শিশুকাল থেকে যারা সঙ্গীতের প্রতি অনুরক্ত বা আমাদের বিশেষ করে অভিভাবকগণ উৎসাহিত হবে যে নজরুলের গান বা নজরুলের শিল্পকর্মকে চর্চা করার জন্য, তাই না?
1: এবং স্যার, আমার মনে হয় যে এখন অনেক বেশি চর্চা হচ্ছে কাজী নজরুল ইসলামের গান, নতুন প্রজন্ম অনেক ভালোভাবে প্র্যাকটিস করছে এবং মানে গানগুলোকে প্রচার করছে।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এবার একটা গান শুনি। কোন গান দিয়ে তুমি শুরু করবে আজকে?
1: প্রথমে আমি গাইছি খুব শ্রুতিমধুর একটা গান, কেন মনবনি মালতী বল্লরী দোলে।
0: এটা নজরুলের একটু বিস্ময়কর সৃষ্টি, কারণ নজরুল যে সময় সঙ্গীত নিয়ে কাজ শুরু করেছেন সেই সময় আধুনিক গানের অবয়ব, আধুনিক গানের চেহারা কিন্তু এরকম ছিল না একেবারেই। কিছু সেই সময়ে 1928 সালের পর থেকে একেবারেই কিছু কীর্তন ভাঙা, কিছু ঠুমরি ভাঙা, টপ্পা ভাঙা, এই ধরনের সুরেই কিন্তু আর লোকগানকে অনুসরণ করে এইগুলোই প্রচলিত। সেই সময়ে দাঁড়িয়ে যে কেমন মনোবনে মালতী বল্লরী দোলে এইরকম একটি আধুনিক গান নজরুল রচনা করেছেন, এটা বিস্ময়ে হতবাক হয়ে যায় আজকে। সেই সময়কে মাথায় নিয়ে আমরা যদি ভাবি যে এটার যে সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে প্রথম, এবং রেকর্ড হয়েছে HMV থেকে সেপ্টেম্বর 1942 সালে, তো শিল্পী ছিলেন আমাদের ইলা ঘোষ। আধুনিক পর্যায়ের এই বিস্ময়কর গানটি সেই সময়ের প্রেক্ষিতে যদি ভাবি তো আমাদের এখনও অভিভূত হতে হয়। শুনি আমরা গানটি।

0: খুব সুন্দর, খুব ভালো লাগলো। এবং আধুনিক গানের যে মেজাজ, নজরুল অবশ্যই নজরুলের গান, নজরুলের যে ভাব, নজরুলের যে গানের চেহারা, সেখান থেকে তুমি না বেরিয়ে কি চমৎকার আধুনিকতা তুমি দেখিয়েছো এই গানটির মধ্যে, আমার ভীষণ ভালো লেগেছে এবং আমার বিশ্বাস যে আমাদের শ্রোতা যারা তাদেরও ভালো লাগবে। এবার তোমাকে যে কথাটি বলতে চাই, একটু অন্তত আমাদের শিল্পীদের সম্পর্কে সবাই একটু জানতে চায়, যতই তোমরা বিভিন্ন মিডিয়াতে বলো না কেন, তো একটু তোমার শিক্ষাটা, এই যে নজরুল সঙ্গীতের প্রতি তোমার যে ভালো লাগা, এটা কিভাবে শুরু হয়েছিল?
1: স্যার, আমি একদম ছোটবেলা থেকেই নজরুলের চর্চা করে থাকি, আর বিশেষত আমি যখন স্কুলে ছিলাম এবং জাতীয় পর্যায়ে আমি অংশগ্রহণ করেছিলাম শিশু একাডেমির কম্পিটিশনে, সেখানে আমি প্রথম যে পুরস্কারটি পেয়েছিলাম জাতীয় পর্যায়ে, সেই বিষয়টি ছিল নজরুল সঙ্গীত। এবং তারপর থেকেই আমার মায়ের ইচ্ছাতে আরও বেশি করে নজরুল চর্চার জন্য আমার গৃহ শিক্ষক ছিলেন, তার কাছে আমি দীর্ঘদিন আমি নজরুল চর্চা করেছি। এবং স্যার, বলতেই হয় যে এখন আমি বর্তমানে আপনার কাছ থেকে তালিম নিচ্ছি, আমার মনে হয় এটা আমার সৌভাগ্য যে নজরুল সঙ্গীতগুলোকে আমি খুব সুন্দর করে ধারণ করতে পারছি।
0: তাহলে নজরুলের গানকে ভালো লাগা ভালোবাসাটা শুরু হয়েছিল একবারে সেই তোমার মানে প্রথম থেকে, ছোটবেলা থেকে, তারপরে আস্তে আস্তে একটা বিকাশ ঘটেছে এবং আজকে তোমার যে বয়স বা তোমার যে অবস্থান, তাতে নজরুলের গানকে আরো ব্যাপকভাবে প্রচার বা প্রসারের জন্যে বা ধারণ করার জন্যে তোমার সময় এসেছে এবং দায়িত্ব এসেছে, তাই না?
1: নিশ্চয়ই আমি চেষ্টা করে যাচ্ছি এই গানগুলোকে আরো বেশি প্রচার করার জন্য।
0: অনেক ধন্যবাদ, তোমার আশা সফল হোক। আমরা দ্বিতীয় গানটি কোনটি শুনবো?
1: দ্বিতীয় গানটি গাইছি তব গানেরও ভাষায় সুরে, বুঝেছি বুঝেছি।
0: এটাও একটি অসাধারণ আধুনিক গান, এটা সূত্র আমরা রেকর্ড বুলেটিন থেকে পেয়েছি, রেকর্ড হয়েছে HMV থেকে অক্টোবর 1942 সালে, এটাও 42 সালের গান, শিল্পী ছিলেন অনিমা দাশগুপ্ত। আধুনিক পর্যায়ে আমি আগেই বলেছি এটা স্বরলিপি হয়েছে নজরুল ইনস্টিটিউটের দ্বিতীয় খণ্ডে, আমরা গানটি শুনি তোমার।

0: ভারী চমৎকার হয়েছে। আমি বারবার বলতে ইচ্ছে করছে যে আধুনিক গান তৎকালীন সময়ের 1942 সালের আধুনিক গান এবং নজরুলের আধুনিক গানের চেহারাটা কি ছিল, একেবারে পুরোপুরি তুমি এটাকে দেখাতে পেরেছ। এই ধরনের গানগুলো আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় শিল্পী আমাদের ফিরোজা বেগম গাইতেন এবং ফিরোজা বেগম এই গানগুলিকে নতুন একটি মাত্রাতে পৌঁছে দিয়েছিলেন এবং তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই যে আজকে তাদের অবদানের জন্যই কিন্তু নজরুল সঙ্গীত আজকের অবস্থানে আছে, তাই না? তো ধন্যবাদ তোমাকে। এবার তোমাকে যে কথাটি বলতে চাই, নজরুল সঙ্গীত নিয়ে এই মুহূর্তে তোমরা এখন কিন্তু একেবারেই প্রতিষ্ঠিত শিল্পী, এই মুহূর্তে তোমাদের নজরুল নিয়ে ভাবনাটা কি?
1: স্যার, নজরুলকে নিয়ে তো আসলে বিভিন্ন চ্যানেলগুলো, বিশেষ করে বেসরকারি এবং সরকারি চ্যানেলগুলো অনেক প্রোগ্রাম করে। আমরা যেমন সেখানে খুব স্বাচ্ছন্দ্যে গানগুলো গাওয়ার চেষ্টা করি, আর ব্যক্তিগতভাবে আমি কিছু গান রেকর্ড করছি যেগুলো স্যার আপনার কাছ থেকে শেখা, এবং সেই গানগুলো আমি রেকর্ড করে আমারই ইউটিউব চ্যানেলে প্রচার করছি। এবং আমি দেখছি যে এখানে প্রচুর ভিউ হচ্ছে, যেমন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে এই গানগুলোতে। তার মানে নজরুল সঙ্গীত ততটাই জনপ্রিয় এবং শ্রোতারা খুব ভালোভাবে এই গানটিকে নিচ্ছে।
0: মানে একেবারে বর্তমানে যে আমাদের ইগুলো আছে, মানে ব্যবস্থাগুলো আছে, ওই ব্যবস্থাকে কাজে লাগিয়ে যদি আমরা নজরুলের গানকে আমরা প্রচার করি বা প্রকাশ করি তাহলে মানুষের কাছে পৌঁছবে এবং তারা আগ্রহী হবে আরো।
1: হ্যাঁ,
0: সেটাই আমরা চাই। সেটা হোক, তোমার সেই দিন আরো সুন্দর হোক। এবার কি গান শুনবো তোমার?
1: স্যার, এবারে গাই আসলে কাজী নজরুল ইসলামের তো সুরের যে বৈচিত্র্য, সেখানে খুব সম্মোহনী একটা সুর আমার মনে হয় এই গানটিতে আছে। ভেসে আসি সুদূর স্মৃতিরও সুরভি,
0: হায় সন্ধ্যায়। অসাধারণ গান শ্রোতা মন্ডলী। আপনারা দেখবেন যে এই গানটির মধ্যে আধুনিকতা এবং কতখানি আবেগ মানে একটি গানের মধ্যে থাকতে পারে, আধুনিক গানকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে সেই তৎকালীন সময়ে তার পরিচয় আপনারা পাবেন। ভেসে আসে সুদূর স্মৃতি সুরভি হাই সন্ধ্যায়। আমরা সূত্র যেটা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে ও পত্রিকা থেকে, বুলবুল পত্রিকাতে এটি বেরিয়েছিল কার্তিক 1343 সালে। তো সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা থেকেও পৌষ 1349 সালে এটির সম্পর্কে তথ্য আমরা পেয়েছি। রেকর্ড হয়েছে এজএমভি থেকে ডিসেম্বর 1936 সালে। সুর অবশ্যই নজরুল এটা বলারই অপেক্ষা রাখে না। রেকর্ডটি বাতিল হয়, আমি বলি প্রথমে এই রেকর্ডটি যখন হয়েছিল সেটা কিন্তু বাতিল হয়। তো এই বাতিল হওয়ার পরে এটা আবার দ্বিতীয়বার এইচএমভি থেকে 1943 সালে আবার বেরোয় এবং সেটা ছিল শিল্পী রমা দেবী। তো এই যে এই গানটি আমরা আমাদের কাছে পৌঁছেছে, তো এই অসাধারণ গানটি শ্রোতা মন্ডলী নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, শুনি।

0: অনেক ধন্যবাদ তোমাকে, ভারী সুন্দর। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, চমৎকার কিছু আধুনিক গান শুনতে শুনতে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। আমরা শেষ গান কোনটি শুনব?
1: খুব সুন্দর একটি ছন্দে রচিত হয়েছে গানটি, এসো প্রিয় মনোরাঙায়, এই গানটি আমি
0: এটাও সেই একেবারে আধুনিকতম। আমি বলবো যে সেই যুগের হিসাবেও যদি দেখি যে এখনকার যুগেও কিন্তু একেবারে আধুনিকতম একটি গান, তাই না? কতখানি আধুনিক হতে পারে নজরুলের গান? এসো প্রিয় মনোরাঙায়, অসাধারণ এই গানটি আমরা সূত্র পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে 6/7/1942 সালে। এটা কোম্পানির চুক্তিপত্র যেটা দেখেছি সেখানেও পেয়েছি। এই গানটির রেকর্ডে যিনি শিল্পী ছিলেন তিনি পারুল সেন, পরে উনি কর হয়েছিলেন, পারুল কর। স্বরলিপি হয়েছে নজরুল ইনস্টিটিউটের প্রথম খণ্ড, আমাদের শ্রদ্ধেয় সুধীন দাসের স্বরলিপি করা এটা। এর পর্যায়ে আধুনিক আমি আগেই বলেছি এবং তালকা হারবা। এই গানটির সঙ্গে সঙ্গে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব। তার আগে তুমি যদি আমাদের শ্রোতা এবং বিশেষ করে অভিভাবক, তুমি নিজে গান গাইতে ছোট ছিলে, এখন বড় হয়েছ, তুমি এখন পরিবারের প্রধান হয়েছ, এখন তোমার আমাদের অভিভাবক এবং শ্রোতা মন্ডলী সম্পর্কে বা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে।
1: আমি প্রথমত বলতে চাই অভিভাবকদেরকে, যারা শুধুমাত্র সঙ্গীত পরিবেশন নয় বরং তাদের সন্তানকে যেন খুব সুন্দরভাবে সাধনা করার মাধ্যমে সঙ্গীতটা শেখানোর জন্য উৎসাহিত করেন। এবং আমি মনে করি যে সাধনা ছাড়া আসলে সঙ্গীত হয় না, তো সাধনা চালিয়ে যেতে হবে এবং ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে যেদিন আর কি একজন শিল্পী হিসাবে সে নিজেকে মেলে ধরতে পারে আমাদের মাঝে। আমরা আশা করি যে নতুন প্রজন্ম যেন সেভাবেই বেড়ে ওঠে।
0: সুস্থধারা সঙ্গীত, বিশেষ করে নজরুল সঙ্গীত, তার বাণী সুর সবকিছু মিলিয়ে যদি কেউ ধারণ করে তো তারা অন্তত বিপথে যাবে না। আমরা বারবার এই কথাটা বলি যে আমাদের এই শুদ্ধ সঙ্গীতকে যদি আমরা ধারণ করতে পারি, আমাদের ছেলেমেয়েরা যদি ধারণ করে, অন্তত জোর দিয়ে আমরা বলতে পারি তারা বিপথে যাবে না।
1: স্যার, এই কথাটা আপনি খুব সুন্দর বলেছেন যে ধারণ করা, এই মনের মধ্যে যে ধারণ করার বিষয়টা সেটাই আসলে আমাদেরকে

0: এত সুন্দর একটি আয়োজনে। ধন্যবাদ আমাদের শ্রোতা যারা আছেন তাদের সকলকে,
1: সবাইকে আপনাদের ধন্যবাদ। আমরা এই গানটির সঙ্গে সঙ্গে আমাদের অনুষ্ঠান শেষ করব। তো এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা যন্ত্র সহযোগিতা করেছে, তবলায় সুব্রত কুমার মোদক, কিবোর্ড রাজু আহমেদ, বাঁশি গাজী আব্দুল হাকিম, অ্যাকোর্ডিয়ান মোর্তজা আলী প্রধান, পার্কেশন আব্দুল মতিন খান, সুধীমণ্ডলী। আমরা এই অনুষ্ঠান শেষ করব, আপনারা নজরুলের সঙ্গে থাকবেন। নজরুল সঙ্গীত, নজরুল শিল্প চর্চা আমরা যত বেশি বেশি করব, আমরা নিজেরাই সমৃদ্ধ হব। আমাদের প্রাণের কবি, জাতীয় কবি নজরুলকে তার যে যোগ্য স্থান সেই স্থানে যেন প্রতিষ্ঠিত করতে পারি, সেই সহযোগিতা আপনারা করবেন। সবাই ভালো থাকবেন। এই গানটির সঙ্গে সঙ্গে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় জান্নাতে রহমান তিথি, গবেষণা গ্রন্থন উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ছায়াছবির গান।
1: গান আছে, গান আছে, গান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, দেশের গান শুনলেন সম্প্রীত কণ্ঠে। গানটির গীতিকার ছিলেন আশরাফ বাবু, সুর করেছেন শেখ মিলন। বাংলাদেশ বেতার, ঢাকা। বন্যার পানি পরিবেশ দূষণ করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালির কাজে ও প্রয়োজনীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধরে কাছে কোথাও না পাওয়া গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফুটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
1: বলেন।
0: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
1: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
0: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
1: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
0: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
1: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
0: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
1: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
0: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
1: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
1: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইলো।
0: হাসপাতালে নিতে হইলো, তারপর কি হইলো?
1: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
0: আচ্ছা,
1: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
0: তারপর?
1: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
0: তারপর কি হলো?
1: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
0: কিন্তু আবার কি,
1: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে না। আরে
0: আল্লাহ সবাই রে হেফাজত করুন। শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মালা এখন রয়েছে ছায়াছবির গান। শুরুতেই শোনাব জ্যোতি ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও খালিদ হাসান মিলু।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শুনবেন সাবিনা ইয়াসমিন ও ফিরদৌস ওয়াহিদের কণ্ঠে গান ছায়াছবি আমার প্রাণের স্বামী।

বন্ধুরা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারে শোনাব স্বামীর সংসার ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী ও এস আই টুটুল।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং ঢাকাকে পরিচ্ছন্ন রাজধানীতে রূপান্তরের সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে শহরের পরিচ্ছন্নতা পরিস্থিতি সরেজমিনে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল 4টার দিকে প্রধানমন্ত্রী তাঁর গুলশানের বাসভবন থেকে বেরিয়ে নিজেই গাড়ি চালিয়ে পরিদর্শনে বের হন। পরিদর্শনকালে তিনি শ্যামলী, বিজয় সরণী, রোকেয়া সরণী, মীরপুর 10, কচুক্ষেত ও শেওড়াপাড়া সহ বিভিন্ন সড়কে যান। মাগরিবের নামাজের সময় গুলশানের বাসভবনে ফিরে আসার আগে তারেক রহমান আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহী আলম এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছরের শাসনামলে গণতান্ত্রিক প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সকল নাগরিকের সমান অধিকার, উপাসনার স্বাধীনতা এবং জীবন ও সম্পত্তি সুরক্ষার একমাত্র নিশ্চয়তা একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা। একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান প্রশাসন 31 দফা রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচিতে রাষ্ট্রীয় কার্যক্রমে সনাতন সম্প্রদায়, নৃতাত্ত্বিক সংখ্যালঘু, সমতল ভূমির জনগোষ্ঠী এবং পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী বক্তব্য রাখেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশের মানুষের মধ্যে কোন ধরনের বিভেদ বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি আজ বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কোন ধর্মাবলম্বীকে যদি কেউ রাজনৈতিক বা স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করতে চায় কিংবা ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে গ্রাস করতে চায়, তাহলে সে সৃষ্টিকর্তা, মানবতা এবং ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করছে। দেশের মানুষের সমান অধিকার নিশ্চিতে সরকারের অঙ্গীকার ব্যক্ত করে জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের সুপারিশগুলো জুলাই সনদের সঙ্গে সঙ্গতি রেখে বাস্তবায়ন করা হবে। আজ ঝিনাইদহে পুরানো ডিসি আদালত চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার কমিশনের সুপারিশের ভিত্তিতে 133টি অধ্যাদেশ জারি করেছিল। অধিকাংশ সংস্কারই গৃহীত হয়েছে এবং বাকিগুলো সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তিনি ফিরলে সরকার সব প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। তিনি বলেন, শেখ হাসিনাকে আইনের মুখোমুখি হতে হবে এবং সরকার আইনের আওতায় কাজ করবে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কক্সবাজারে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্রে জানায়, প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। কক্সবাজারের জেলা প্রশাসন সূত্র জানায়, সফরকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের জীবনযাত্রা ও চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করে। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। খেলার খবর, ক্রিকেট। 23 বছর পর 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্টের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি সকাল ছটায় অধিবেশনের শুরুতেই শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচিতে আরও থাকছে পথ ও পাথেয় অনুষ্ঠান, আত্মশুদ্ধি সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ, কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনতে পাবেন সকাল ৬টা বাজে ৫০ মিনিটে, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭টা বাজে ২০ মিনিটে। শ্রোতাবন্ধুরা, সৌদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান শুনতে পাবেন জনতার জিয়া শিরোনামে সকাল ৭টা বাজে ৩০ মিনিটে, নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশীল প্রচার হবে সকাল ৭টা বাজে ৪৫ মিনিটে, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনতে পাবেন সকাল ৮টা বাজে ১৫ মিনিটে, সকাল ৮টা বাজে ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান চুক্তিতে গড়ি বাংলাদেশ প্রচারিত হবে সকাল ৯টা বাজে ৫ মিনিটে, ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল ১০টা বাজে ৩৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল প্রচারিত হবে বেলা ১১টা বাজে ৩০ মিনিটে, বেলা ২টা বাজে ২০ মিনিটে রয়েছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা শুনতে পাবেন বেলা ২টা বাজে ৪৫ মিনিটে, সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা ৩টা বাজে ৩৫ মিনিটে, পবিত্র কোরআন শিক্ষার আসর বিকেল ৪টা বাজে ৫ মিনিটে, সুর তরঙ্গ বিকেল ৪টা বাজে ২৫ মিনিটে, জলবায়ু পরিবেশ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী শুনবেন বিকেল ৫টা ১০ মিনিটে, সোনালী ফসল সন্ধ্যা ৬টা বাজে ৫ মিনিটে, সন্ধ্যা ৭টা বাজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমীপিশু রাত ৯টা ৫ মিনিটে, ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত ১০টায়, শ্রোতাদের অনুরোধে পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত ১০টা বেজে ২০ মিনিটে। এছাড়া এফএম ৯০ মেগাহার্জ এ রাত ১২টা ১৫ মিনিটে নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক কেউ কোথাও জেগে নেই। এফএম এর অনুষ্ঠান সূচি এফএম ৯২ মেগাহার্জ এ সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান, এফএম ১০৬ মেগাহার্জ এ সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা বেজে ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান, এফএম ৯০ মেগাহার্জ এ সকাল ৬টা থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছি আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭০ শতাংশ, সন্ধ্যে ৬টায় ৬৬ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ৫টা বেজে ২৮ মিনিটে এবং অস্ত যাবে ৬টা বেজে ৪২ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ, এফএম ১০২ ও এফএম ৯০ মেগাহার্টজ। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، بسم الله الرحمن الرحيم. تلاوت كريتو سورة بقرة 28 থেকে 29 আয়াত সমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছ, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে। তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত, তারপর তিনি মনসংযোগ করেছেন আকাশের প্রতি, বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান, আর আল্লাহ সকল বিষয়ে অবহিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। السلام عليكم ورحمة الله وبركاته.
2: এতক্ষণ পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Bangladesh Betar Dhaka. Shokal Chhata. Aaj Shonibar 17 Shravan 1433 Bangabdo. 17 Safar 1448 Hijri ebong 1 August 2026 Khristabdo.
1: Shubho Shokal. Sundor ei shokale শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা।